0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা রাদ মদিনা আল মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। 43টি আয়াত ও 6টি রুকু রয়েছে। আজকের তিলাওয়াতকৃত সূরা রাদের প্রথম ও দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আলিফ লাম মিম র, এগুলো কিতাবের আয়াত, আর যা আপনার প্রতি নাজিল করা হয়েছে আপনার প্রভুর তরফ থেকে তা তো সত্য, কিন্তু অনেক মানুষ এর প্রতি ঈমান আনে না। তিনি আল্লাহ যিনি ঊর্ধ্বে স্থাপন করেছেন আসমানসমূহকে কোনো স্তম্ভ ছাড়া, তোমরা তা দেখছ। তারপর তিনি সমাসীন হলেন আরশের উপর এবং সূর্য ও চন্দ্রকে নিয়মাধীন করলেন, প্রত্যেকেই নির্দিষ্ট কাল মোতাবেক আবর্তন করে চলছে। তিনি নিয়ন্ত্রণ করেন যাবতীয় বিষয়। তিনি বিশদভাবে বর্ণনা করেন নিদর্শনসমূহ, যাতে তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে পারো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় পবিত্র আশুরার তাৎপর্য ও শিক্ষা, এ সম্পর্কে বলছেন মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজ পবিত্র আশুরা। আশুরা শব্দটি আরবি আশুরা থেকে এসেছে, যার অর্থ হল দশম, অর্থাৎ মহরম মাসের দশম দিনকে আশুরা বলা হয়। মহরম একটি বর্ষপঞ্জির প্রথম মাস এবং আল্লাহ তাআলার নিকট সম্মানিত চারটি মাসের অন্যতম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা বারোটি। আল্লাহর বিধানে সেদিন থেকেই যেদিন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এর মধ্যে চারটি মাস সম্মানিত মাস। এই মাসের দশম দিনটি আল্লাহর বিশেষ রহমত, শিক্ষা এবং ঐতিহাসিক ঘটনার কারণে মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আশুরার দিন আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর সাহায্য ও বিজয়ের কথা, যখন তিনি হযরতে মূসা আলাইহি সালাম ও তার অনুসারীদেরকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। একই সঙ্গে এই দিন আমাদের মনে করিয়ে দেয় কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা স্থাপন করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই আশুরা কেবল একটি ঐতিহাসিক দিবস নয়, বরং এটি ঈমান, ধৈর্য, ত্যাগ, সত্যের প্রতি অবিচল এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থার এক মহান শিক্ষা। হাদিস থেকে জানা যায় আল্লাহ তাআলা এই দিনে হযরত মূসা আলাইহি সালাম ও তার অনুসারীদেরকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফারআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তিনি দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? তারা বলল, এটি একটি মহান দিন, এদিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম ও তার জাতিকে মুক্তি দিয়েছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আনা আহাক্কু বি মূসা মিনকুম, মূসার সঙ্গে তোমাদের চেয়ে আমাদের সম্পর্ক বেশি। অতপর তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবিদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। বুখারীর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াওমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল লাতী ক্বাবলাহ, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার দিনের রোজা বিগত এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। এটি অবশ্যই সগীরা গুনাহের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে ইচ্ছা প্রকাশ করেছিলেন, লাইন বাকীতু ইলা ক্বাবলিন লা আসুমান্না তাসিআ, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নবম তারিখেও রোজা রাখব। এ কারণে ফকিহগণ বলেছেন, নয় ও দশই মহরম রোজা রাখা উত্তম, অথবা দশ ও এগারোই মহরম, অথবা নয় দশ ও এগারো, তিনটি রোজা রাখা আরও বেশি উত্তম। প্রিয় শ্রোতা, আশুরার দিন মুসলিম ইতিহাসের একটি বেদনাবিধুর স্মৃতি বহন করে। 61 হিজরিতে এই দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, জান্নাতি যুবকদের নেতা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। তিনি অন্যায় ও জুলুমের কাছে মাথা নত করেননি, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কারবালার ঘটনা আমাদের শেখায় সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, অন্যায়ের সঙ্গে আপোষ করা যাবে না, ইমান ও আদর্শের প্রশ্নে দৃঢ় থাকতে হবে। তবে মনে রাখতে হবে, আশুরার মূল এবাদত হল রোজা রাখা। শোক প্রকাশের নামে শরীয়ত বিরোধী কোনো কাজ, অতিরঞ্জিত আচরণের অনুমতি ইসলাম দেয় না। আশুরা আমাদেরকে কি শিক্ষা দেয়? প্রথমত আল্লাহর উপর ভরসা করতে শেখায়। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের সামনে এবং ফেরাউনের বাহিনী পিছনে, তখন তিনি বলেছিলেন, কাল্লা ইন্না মাই রব্বি সায়াহদিন, কখনো নয়, নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। মুমিন কখনো হতাশ হয় না। আশুরা আমাদেরকে শেখায় সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়েছেন যে সত্যের জন্য জীবন দেওয়া যায়, কিন্তু সত্যকে বিসর্জন দেওয়া যায় না। তাই এই দিনটি তাওবা, ইস্তিগফার ও আত্মশুদ্ধির দিন। আসুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং সত্য ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার প্রকৃত শিক্ষা উপলব্ধি করার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল পবিত্র আশুরার তাৎপর্য ও শিক্ষা। এ সম্পর্কে বললেন মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: ভাই রে সকল দুঃখ জ্বালা, ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা।
1: এতক্ষণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হলো।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। এখন শুনবেন হামদ সালাউদ্দিন আহমেদের কণ্ঠে মহাসিন্দুর বিন্দু যে আমি।

0: সালাউদ্দিন আহমেদের কণ্ঠে শুনলেন হামদ।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
0: আজ সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:13, অস্ত যাবে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে।
0: এবারে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শুনবেন সকাল 9:05। পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান শুনবেন সকাল 10:05। পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ গীতি নকশা কাঁদায় আজও মহরম সকাল 10:30। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান মাদকমুক্ত আগামী শুনবেন বেলা 11:20। পবিত্র কুরআনে ইসলামের বিধি বিধান সংক্রান্ত আয়াত সংগ্রহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কুরআন শুনবেন বেলা 2:20। পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ নাটক ফোরাত নদীর তীরে শুনবেন বেলা 3:05। রচনা কাজী আসাদ, প্রযোজনা মীর নাসির আহমেদ নিউটন।
1: ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন প্রচারিত হবে বিকেল 4:35। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার প্রচারিত হবে সন্ধে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শুনবেন রাত 10:30।
0: এবারে FM এর অনুষ্ঠান FM 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্টজে বেলা 12:10 পর্যন্ত এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন ফররুক আহমেদের কথা ও সুরে নাথ শুনবেন ফেরদৌসী রহমানের কণ্ঠে।

0: নাথ শুনলেন ফেরদৌসী রহমানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী 29 জুন সোমবার বেলা 2:20 প্রচারিত হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয় ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণ রাখতে মৌসুমি ফল কিভাবে খাবেন, এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার এম এ হালিম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং ডাক্তার নাজমা আক্তার, সহযোগী অধ্যাপক হরমোন ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ। সঞ্চালনে থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। ঘোষণাটি শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন মার্সিয়া নিজের সাজানো কথা এবং সুরে কণ্ঠ দিয়েছেন আব্দুল লতিফ।

0: দুখানে মার্সিয়া শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন মহরমের গান। প্রথম শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান, গীতিকার মোহাম্মদ শামসুল হক শামস, সুরকার আবু বকর সিদ্দিক।

প্রিয় শ্রোতা, শুনছেন মহরমের গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শিল্পী ইয়াসমিন মুশতারি, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার শ ম খায়রুল ইসলাম।

0: পরপর দুখানি মহরমের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: হিজরি পঞ্জিকা অনুযায়ী আজ পবিত্র মহরম মাসের 10 তারিখ, পবিত্র আশুরার দিন। মুসলিম বিশ্বের জন্য এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্মস্পর্শী। আজকের এই পুণ্যময় দিনে আমরা স্মরণ করি সেই অবিস্মরণীয় ত্যাগের কথা, যা মানব জাতির ইতিহাসে চিরকাল অমলিন হয়ে আছে। পবিত্র আশুরা শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি সত্য, ন্যায় ও আত্মত্যাগের এক চিরন্তন প্রতীক। ইসলামী ইতিহাসে মহরমের 10 তারিখ বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। আশুরার সবচেয়ে হৃদয় বিদারক স্মৃতি জড়িয়ে আছে কারবালার প্রান্তরে। 61 হিজড়ির এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার মাঠে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবার পরিজন ও সঙ্গী সহ ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। প্রিয় শ্রোতা, এই বেদনার দিনে, এই স্মরণের মুহূর্তে আমরা শুনব একটি মর্মস্পর্শী মার্সিয়া। গীতিকার আজিজুর রহমানের রচনায়, শিল্পী খালিদ হোসেনের কণ্ঠে পরিবেশিত অসীম ব্যথায় আকুল হয়ে। মার্সিয়াটি শুনতে শুনতে আমরা হয়তো অনুভব করতে পারব কারবালার সেই অনন্ত বেদনার সামান্য ছোঁয়া।
1: অসীম ব্যথায়

0: হারিয়ে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য। এই প্রেক্ষাপটে শহরে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা আজ আর শুধু কৃষি বিষয়ক আলোচনা নয়, এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। এই গুরুত্বপূর্ণ বিষয়ে এখন শুনব একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি সামিনিয়া স্যার। আজ কথা হবে শহরে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নাসিমা সুলতানা, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর। স্বাগত আপনাকে। প্রথমে আপনার কাছে জানতে চাই, শহরে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা কি?
2: বাংলাদেশ একসময় সবুজের সমারোহে ভরপুর ছিল। দেশের প্রায় সবকটা জুড়ে ছিল বনাঞ্চল। কালের আবর্তে এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মানুষ বন কেটে তা কৃষি ও বসতবাড়িতে রূপান্তরিত করছে। এই অমূল্য সম্পদ নষ্ট হওয়ার ফলে দেশের পরিবেশগত ভারসাম্যের উপর সৃষ্টি হয়েছে বিরাট চাপ। অপরিকল্পিতভাবে বনভূমি ধ্বংসের ফলে সমগ্র বিশ্বের পরিবেশ আজ বিপর্যয়ের সম্মুখীন। ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা। সবুজ শ্যামল বাংলাদেশও আজ এই বিপর্যয়ের শিকার। নগর থেকে সবুজের ছোঁয়া হারিয়ে যাচ্ছে, এর ফলে গাছপালাবিহীন নগরে উত্তাপ বেড়ে যাচ্ছে, আর গাছপালা না থাকায় নগরে সৌন্দর্যহীন ঘটছে। নগরে পার্ক, উন্মুক্ত স্থানে গাছপালার সংখ্যা কমে যাওয়ায় নগরের অধিবাসীগণ অবসর সময়ে প্রকৃতির কাছাকাছি গিয়ে প্রশান্তি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। শহর এলাকাতে নানাবিধ প্রাকৃতিক বিপর্যয় দেখা যাচ্ছে। বাংলাদেশের পরিবেশ বিপর্যয় ঠেকাতে আমাদের প্রয়োজন শহর এলাকায় নগরায়নের পাশাপাশি আধুনিক ও টেকসই বনায়ন।
1: এবারে জানতে চাই, বায়ু দূষণের কবল থেকে গাছ আমাদের কিভাবে রক্ষা করে?
2: কার্বন ডাইঅক্সাইড যেমন জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, তেমনি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ধরে রাখার জন্য গাছপালা সংরক্ষণ করতে হবে। অর্থাৎ উদ্ভিদ বাঁচানোর মাধ্যমে নিজেরা বাঁচার জন্য গাছপালা লাগাতে ও সংরক্ষণ করতে হবে। শহরে বৃক্ষরোপণ করলে শহরের তাপমাত্রা কমিয়ে শীতল পরিবেশ সৃষ্টি, কালবৈশাখীর ক্ষয়ক্ষতির প্রকোপ থেকে নগরবাসীর জানমাল রক্ষা করা, দূষণ নিয়ন্ত্রণ রেখে সার্বিক পরিবেশ উন্নয়নে অবদান রাখবে। বায়ু দূষণ আজকের দিনের নাগরিক জীবনের একটি বড় সমস্যা। বৃক্ষ দূষিত বায়ুর ক্ষতিকারক উপাদানকে শুষে নিয়ে পরিবেশকে বায়ু দূষণের কবল থেকে রক্ষা করে। গাছপালা বাতাসের ধুলিকণা, কালো ধোঁয়া ইত্যাদি শোষণ করে বায়ু নির্মল করে। শহরে রাস্তার দুধারে শোভাবর্ধন সহ ছায়ার জন্য কিছু প্রজাতির গাছ রোপণ করা যেতে পারে। সাধারণত রাস্তার দুপাশে রোপণ উপযোগী বৃক্ষের মধ্যে রয়েছে কাঞ্চন, পলাশ, সোনালু, জারুল, বোতল ব্রাস, অশোক, নিম, আমলকি, নাগেশ্বর ইত্যাদি। শহর এলাকায় রোপিত গাছসমূহ অনেক সমস্যার মধ্যে টিকে থাকতে পারে, তাই এগুলো নিয়মিত পরিচর্যা করতে হয়।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই, জীববৈচিত্র্য সংরক্ষণে গাছের ভূমিকা কি?
2: বনায়ন জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দোয়েল, বুলবুলি, পেঁচা, কাঠঠোকরা, কোকিল, ময়না, টিয়া, শালিক ইত্যাদি পাখি নগরের সৃজিত গাছগাছালিতে সহজেই দেখা যায়। জনবহুল শহরাঞ্চলে নাগরিকদের সুস্থ জীবনযাপনের স্বার্থে ও নির্মল পরিবেশের প্রয়োজনে বৃক্ষরোপণের গুরুত্ব আজ অনেকেই উপলব্ধি করছেন। আসুন, জাতির বৃহত্তর স্বার্থে সকলের সম্মিলিত চেষ্টায় বৃক্ষ সম্পদের বৃদ্ধি ঘটিয়ে সৃষ্টি করি সুন্দর পরিবেশ ও প্রতিবেশ।
1: অনেক ধন্যবাদ আপনাকে।
0: বন্ধুরা, চলুন একটি গাছ লাগাই, একটি জীবন বাঁচাই।
3: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনা ছিলেন জুমায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
4: বাংলাদেশ বেতার, একটু পরে শুনতে পাবেন সকাল 7টার খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 12ই আষাঢ়, 10ই মহরম, 26শে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 দিনের চীন সফর শেষে বিকেলে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে গণমাধ্যম, মানব সম্পদ উন্নয়ন ও শিক্ষাসহ 13টি সমঝোতা স্মারক স্বাক্ষর। তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে সম্মত ঢাকা ও বেইজিং। স্বাস্থ্যখাতকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 2 বছর পর আগামী রোববার থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে ভারত। বিনা অনুমতিতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইরানের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে ইকুয়েডর 2-1 গোলে জার্মানিকে এবং আইভরি কোস্ট 2-0 গোলে কুরাসাওকে পরাজিত করেছে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, স্থানীয় সময় সকাল 10টায় এবং বাংলাদেশ সময় সকাল 8:30 এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রাধান্য পাবে। 5 দিনের চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। গত 21 জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী। এরপর গত সোমবার রাতে বিশ্ব অর্থনীতি ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে আসেন তিনি। 2 দিন সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে বুধবার বিকেলে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে গতকাল বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড মাহাদি আমিন জানান, গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান প্রদান বৃদ্ধির লক্ষ্যে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং চীনের পক্ষে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এবং চায়না মিডিয়া গ্রুপের প্রধানগণ স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকগুলোর আওতায় বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপক্ষীয় সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, আধুনিক প্রযুক্তির পারস্পরিক ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সম্প্রসারিত হবে। ড মাহাদি আমিন বলেন, অন্যান্য সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সম্পর্কিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং কাঁঠাল রপ্তানি বিষয়ে MOU। তিনি জানান, এছাড়া মানব সম্পদ উন্নয়নে এক পৃথক কোঅপারেশন প্ল্যান সই হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে চীন বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে গ্রেট হলে এক রাষ্ট্রীয় ভোজের আয়োজন করেন। বৈঠকে যোগদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের গ্রেট হলে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পর প্রধানমন্ত্রীকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াংকে সশস্ত্র অভিবাদন জানায় চীনের সশস্ত্র বাহিনী সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি করা হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে পরবর্তী এশীয় অর্থনৈতিক বিষয় রচনায় অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। বেইজিং এর রাষ্ট্রীয় অতিথি ভবনে গতকাল বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে ব্যবসায়ী নেতা শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ভাষণে তিনি আহ্বান জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এই অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া গতকাল দুপুরে বেইজিং এর রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোউইং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বেইজিং এ রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন চীনের রাজধানী বেইজিং এর দিয়াও ইউতাই হোটেলে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে যোগ দেন তিনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই সম্মেলনে অংশ নেন চীনের 125 জন শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারী। চীনা ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যবসা ও বিনিয়োগের জন্য দেশটি উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরো গভীর অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।
3: We are at a critical point of our journey and I clearly say that Bangladesh is open for business, ready for the future and keen to work with China, one of our long-standing and trusted friends. China is moving up the global value chain. Chinese companies are becoming leaders in advanced manufacturing, high-value infrastructure and clean energy. As China moves up ladder, parts of the manufacturing ecosystem will look for new competitive and trusted locations. Bangladesh can be one of those locations. We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh.
2: প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজার, প্রতিযোগিতামূলক শ্রমশক্তি এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান চীনা বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও সহজ ও কার্যকর পরিবেশ নিশ্চিত করতে সরকার 180 দিনের একটি সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটালাইজেশন, নীতিগত ধারাবাহিকতা নিশ্চিতকরণ এবং বিনিয়োগ প্রক্রিয়াকে দ্রুততর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
3: I'm also happy to announce that soon we will be opening our first investment office in China. Our object is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly and help you move faster from interest to decision. We are also working hard to improve our broader investment ecosystem. The government is about to start a new licensing approval process which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days.
2: পরে বেইজিং রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোউইং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা, নদী খনন, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ, সেচ ব্যবস্থা এবং নৌ নেভিগেশন উন্নয়নের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বন্যার ঝুঁকি মোকাবেলায় পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে চলমান নদী খনন কার্যক্রমের কথা তুলে ধরে এই খাতে চীনের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে কারিগরির সহায়তারও অনুরোধ জানান। জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশের সঙ্গে চীনের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করা হবে।
4: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকাউত হোসেন জানিয়েছেন, বর্তমানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে 37টি সরকারি এবং 68টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি সরকারি ও 5টি বেসরকারি মেডিকেল কলেজ এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তথ্য জানান। এর আগে স্পিকার হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক শুরু হয়। এছাড়া টেবিলে উপস্থাপিত অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সরদার মোহাম্মদ সাকাউত হোসেন বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্যখাতকে সম্পূর্ণভাবে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এদিকে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানে প্রদান করছে। তিনি বলেন, এ পর্যন্ত ১২,১১০ জনকে এই ভাতা কর্মসূচির আওতায় আনা হয়েছে। এছাড়া তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী শেখ রুবুল আলম জানান, দেশের নদনদীর অবৈধ দখল ও দূষণ রোধে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। সংসদের বৈঠক আগামীকাল বেলা ১১টায় আবার বসবে। বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আধুনিকায়ন এবং মাদক সংক্রান্ত অপরাধ দমনে পৃথক ট্রাইব্যুনাল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গতকাল সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালন এবং নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের মাঝে সরকারি অনুদানে চেক বিতরণ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক সংক্রান্ত ৮০,০০০ মামলা বিচারাধীন থাকায় বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদক মামলা জট কমাতে আলাদাভাবে ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে আধুনিক অস্ত্র, ডগ স্কোয়াড ও হাজতখানা সহ পরিবহন সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছে রওনক জাহান। আগামী ২৮ জুন সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত জানান, কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: শিশুদের অপুষ্টি, সংক্রমণ এবং অন্ধত্ব প্রতিরোধে বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে চালু রয়েছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি। দীর্ঘদিনের এই উদ্যোগের ফলে রাতকানা রোগ এখন প্রায় নির্মূলের পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধারাবাহিকতায় আগামী ২৮ জুন সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত জানিয়েছেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল, আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুরা পাবে লাল রঙের ক্যাপসুল। দেশের প্রায় ১,২০,০০০ স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে।
7: শিশুদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। সর্বমোট ২ কোটি ৪০ লক্ষ শিশু আমাদের টার্গেট সারা বাংলাদেশে, এবং সারা বাংলাদেশে একদিনে এই বিশাল ক্যাম্পেইনটির মাধ্যমে ২ কোটি ৪০ লক্ষ শিশুর কাছে পৌঁছানোর জন্য আমরা টার্গেট করছি।
6: স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের কোন শিশু যাতে বাদ না পড়ে সেজন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। ১২টি জেলার ৫৮টি উপজেলার ২৯০টি ইউনিয়নে মূল ক্যাম্পেইনের পর আরো ৪ দিন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। এসব এলাকায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের শনাক্ত করবেন।
7: কিছু শিশু যদি ওই দিন কোন কারণে বাদ যায়, তার পরের দিন সারা দেশের অধিকাংশ উপজেলাগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই বাদ পড়া শিশুদেরকে আমরা নিয়ে এসে টিকা দিয়ে এটাকে সম্পন্ন করব।
6: কর্মসূচি সফল করতে মাঠ পর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
5: প্রায় ২ বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী রবিবার থেকে পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু হবে, যার মাধ্যমে দেশটি তার নিয়মিত ভিসা কার্যক্রম পুনর্বহাল করছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গতকাল রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার IVAC পরিদর্শনকালে এ ঘোষণা দেন। তিনি বলেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় অবস্থিত ৫টি IVAC-র মাধ্যমে ভিসা প্রদান কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। হাইকমিশনার জানান, মানবিক বিবেচনায় জরুরি চিকিৎসা ভিসা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে সকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত বার্ষিকী উপলক্ষে মহররম মাসের 10 তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 680 খ্রিস্টাব্দে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র আশুরা উপলক্ষে এক বাণীতে কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণ করে সমাজের সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেছেন। আজ সরকারি ছুটি। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান সহ দেশের বিভিন্ন স্থান থেকে তাজিয়া মিছিল বের করা হবে। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধ এবং একটি মাদকমুক্ত বাংলাদেশ গঠনের দৃঢ় অঙ্গীকারকে সামনে রেখে আজ বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে বলেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও সুস্থ জাতি গঠনে মাদকমুক্ত সমাজের বিকল্প নেই। দিবসটি পালনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী দিয়ে অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। গতকাল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এ সতর্কতা জারি করে। ইরান জানিয়েছে, প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে তারা সামুদ্রিক সেবা ফি আদায় করতে চায়। তবে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ, ফলে সেখানে কোনো ধরনের টোল বা ফি আরোপ করা উচিত নয়। ভেনেজুয়েলায় দুটি ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে অন্তত 188 জন দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা 1500 ছাড়িয়েছে। জাতীয় টেলিভিশনে একযোগে ভাষণে দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ জানান, লা গুয়ায়ারায় প্রাথমিকভাবে 250 ভবন ক্ষতিগ্রস্ত কিংবা বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, স্পেন, কাতার ও জাতিসংঘের বিশেষ উদ্ধারকারী দল দেশটিতে পৌঁছেছেন বলে রড্রিগেজ নিশ্চিত করেন। ফ্রান্সে টানা কয়েকদিনের রেকর্ড ভঙ্গকারী তাপপ্রবাহের পর দেশটির কর্মকর্তারা জানান, জনগণকে এই পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট বলেন, চলমান পরিস্থিতিতে কম বয়সী ও বয়স্কদের জন্য ঝুঁকি রয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ যুক্তরাষ্ট্রের কানসাসে নেদারল্যান্ডস 3-1 গোলে টিউনিশিয়াকে পরাজিত করেছে। অন্যদিকে ডালাসে জাপান সুইডেনের মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র হয়েছে। এর আগে নিউজার্সিতে ইকুয়েডর 2-1 গোলে জার্মানিকে এবং ফিলাডেলফিয়ায় আইভরি কোস্ট 2-0 গোলে কুরাসাওকে পরাজিত করে। এদিকে লস অ্যাঞ্জেলসে তুরস্ক স্বাগতিক যুক্তরাষ্ট্রের এবং একই সময়ে সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ম্যাচ দুটি সকাল 8টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 13 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 50 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বেইজিং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 দিনের চীন সফর শেষে বিকেলে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে গণমাধ্যম, মানব সম্পদ উন্নয়ন ও শিক্ষা সহ 13টি সমঝোতা স্মারক স্বাক্ষর। তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে সম্মত ঢাকা ও বেইজিং। স্বাস্থ্যখাতকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 2 বছর পর আগামী রবিবার থেকে বাংলাদেশি পর্যটকদের জন্য পর্যটক ভিসা চালু করছে ভারত। বিনা অনুমতিতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইরানের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে ইকুয়েডর 2-1 গোলে জার্মানিকে, আইভরি কোস্ট 2-0 গোলে কুরাসাওকে এবং নেদারল্যান্ডস 3-1 গোলে টিউনিশিয়াকে পরাজিত করে। জাপান সুইডেনের মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবী আজমাইন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শোকের ঠিকানায় এই অনুষ্ঠানে আপনারা প্রায়শই ইসলাম ও মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনে থাকেন। আজকেও তার ব্যত্যয় হয়নি। আজকের আলোচনা আশুরার গুরুত্ব ও তাৎপর্য। আমরা জানি বিশ্বের বুকে বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বীরা নানা প্রকার ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে, কিন্তু ইসলামী ধর্মাবলম্বীরা শুধু আনন্দ লাভ করেই ক্ষান্ত হয় না, বরং তারা ওই পর্ব সমূহে নানা ধরনের ইবাদত বন্দেগি করেও বহু সওয়াবের অধিকারী হয় এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। ইসলামী শরীয়ত মুসলমানদের জন্য যে সকল পর্ব দান করেছে, সে পর্ব সমূহের মধ্যে আশুরা দিনের অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ তাৎপর্য অন্যতম। পবিত্র কোরআন ও হাদিসে এই দিনের তাৎপর্য ব্যাপকভাবে আলোচিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন যে আশুরার দিনের ইবাদত সারা পৃথিবী ভর স্বর্ণ মুদ্রাও যদি কেউ দান করে দেয়, তারপরেও আশুরার দিনের ইবাদতের সমতুল্য হতে পারবে না। এমনই একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন আশুরা নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অত্যন্ত নেককার শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির সাহেব।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এই দিনের তাৎপর্য গুরুত্ব কোরআন হাদিসে এত ব্যাপকভাবে এসেছে যে অন্য কোন মাসে কথা এভাবে আসে নাই। আর বিশেষ করে এই যে দিনটি আল্লাহ পাক চারটি দিনকে বাছাই করেছেন, দুই ঈদের দিন, জুমার দিন আর বিশেষ করে আশুরার দিন, এই আশুরার দিনের তাৎপর্য আমরা আমাদের শ্রদ্ধেয় মেহমানের কাছে জানতে চাইব। আশুরা দিনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ বিদ্য উপস্থাপক, অত্যন্ত চমৎকার একটি বিষয় পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য। ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস হল মুহররম মাস, যেটি আপনি এতক্ষণ বললেন। এটি একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মাস। এই মাসের 10 তারিখ আশুরা বলে। মানব ইতিহাসে যতগুলো দিন চিরভাস্বর হয়ে আছে সেগুলোর মাঝে আশুরা অন্যতম। পৃথিবীর ইতিহাসে বহু বড় বড় ঘটনা এই তারিখে সংঘটিত হয়েছে বলেই এই দিনটি সর্বাধিক প্রসিদ্ধ ও মর্যাদাশীল। যতদিন আসমান জমিন বিদ্যমান থাকবে ততদিন এই মাসের গুরুত্ব ও তাৎপর্য বিদ্যমান থাকবে। বিভিন্ন বর্ণনায় দেখা যায় আল্লাহ জাল্লা শানুহু মুহররম মাসের এই আশুরা থেকেই তার সৃষ্টির সূচনা করেছেন। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর মহাসাগর এই দিনেই তিনি সৃষ্টি করেছেন। মানব জাতির আতিভিতা হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা এই দিনে সৃষ্টি করেছেন এবং কালের ব্যবধানে একই দিনে থেকে প্রথম মানব সন্তান হিসেবে পৃথিবীতে পাঠান। আশুরাতে তার তওবা কবুল হয়েছিল আর এই দিনেই তিনি মাহওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে মিলিত হয়েছিলেন এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়। সুতরাং মানব ইতিহাসের সাথে এই দিনটি ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতরা যখন তিনি 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিলেন, তারা দিনের দাওয়াত প্রত্যাখ্যান করে যখন তারা তাদের মতো করে চলছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা অনুযায়ী মহাপ্লাবন দিলেন এবং সেই 40 দিনের ক্রমাগত মহাপ্লাবন শেষে তার এই কিস্তি যদি পাহাড়ে যেদিন লেগেছিল সেই দিনটিও ছিল আশুরা তথা মহরমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হয়েছিল এই দিনে আর এই দিনেই তিনি পাষণ্ড নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন। ঘটনাক্রমে হযরত সুলাইমান আলাইহিসসালামের হাতের আংটি হারিয়ে গিয়েছিল, সাময়িকভাবে তিনি রাজ্যহারা হয়েছিলেন এবং এদিনেই তিনি তা ফেরত পেয়েছিলেন। মহরমের 10 তারিখে আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুসা আলাইহিসসালামের উপর তৌরিত কিতাব নাজিল করেন এবং এদিনেই তাকে তার সাথে আল্লাহ কথা বলেন এবং এদিনেই ফেরাউনের কবল থেকে তাকে মুক্ত করেন। পক্ষান্তরে খোদাদ্রোহী ফেরাউন তার দলবল সহ নীল নদী ডুবে মারা গিয়েছিল এদিনেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় গিয়ে দেখতে পান ইহুদিরা এদিন রোজা রাখছে, আনন্দ ফুর্তি করছে। রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন ব্যাপার কি, তারা উত্তর দিল যে এদিনেই তাদের নবী হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের অত্যাচার থেকে নাজাত পেয়েছিলেন এবং ফেরাউন তার দলবল সহ ডুবে মরেছিল, তাই শুক্রিয়াতান হযরত মুসা আলাইহিসসালাম এদিনই রোজা রেখেছেন, আমরা তাই করি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে নিজেও রোজা রাখতেন এবং সাহাবাদেরকেও তিনি নির্দেশ দিয়েছিলেন এই দিনে রোজা রাখার জন্য। বিশেষ করে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে যে বিশ্ব মুসলিমের কাছে অত্যন্ত বেদনা বিধুর এবং হৃদয় বিদারক একটি ঘটনা এই দিনে ঘটেছিল। সেটা হলো ইসলামের সুমহান আদর্শকে জগতে সুপ্রতিষ্ঠিত করার জন্য কারবালার মরু প্রান্তরে এই দিনেই নবী নন্দিনী ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য সন্তান ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছিলেন। কারবালার শাহাদাত ইসলামের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা। সত্য ন্যায়ের মাধ্যমে আল্লাহর জমিনে সত্যিকার ইসলামী খিলাফত পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী ছহ সেদিন যে ত্যাগ স্বীকার করেছিলেন, কোরবানি করেছিলেন, কিয়ামত পর্যন্ত তা প্রেরণার উৎস হিসাবে জারি থাকবে। অসংখ্য শোকগাথা ও আনন্দগাথা ঐতিহাসিক আশুরার দিনটি জাতি ধর্ম নির্বিশেষে সকলের নিকট সমধিক প্রশংসিত তাৎপর্যপূর্ণ।
0: আপনি অত্যন্ত সুন্দর করে সংক্ষেপে উল্লেখ করেছেন যে আশুরার দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, এটা তো আমাদের মনে রাখা উচিত যে এটা তো আসলে আপনার শোকগাথা, দুঃখ বেদনা এবং আনন্দ উৎসাহে ভরপুর সবকিছু মিলে। কারণ দ্বিতীয় হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার এই হুসাইন কারবালার প্রান্তে শহীদ হবে, হযরতে জিব্রাইল আলাইহিসসালাম সেই কারবালার প্রান্তে রক্ত এনে আমাকে দেখাইছে। আমি আপনার কাছে জানতে চাইব যে তাজিয়া মিছিল, তারপরে শোকগাথা, জারি গান, তাজিয়া অনুষ্ঠান করা হয়, এগুলি আসলে সমাজে এখন পর্যন্ত ব্যাপক আকারে আছে, যে এগুলা থেকে মুক্ত করতে হলে আমাদের কি করতে হবে?
1: ধন্যবাদ, চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন। সত্যিকার অর্থে আমরা এই যে গুরুত্ব এবং তাৎপর্যের মধ্যে যে বিষয়গুলো জানলাম, তাতে এটা আমাদের কাছে স্পষ্ট হলো যে এই মাহাত্ম্য তাৎপর্য অনুধাবন করেই তো বিশ্বের প্রতিটি মুক্তিকামী মানুষ তারা যুগ যুগ ধরে ধর্মীয় আবেগ ও অনুভূতির সাথে এই দিনটি পালন করে আসছে। কেউ তাজিয়া মিছিল করেন, কেউ মাতম করেন, শোক করেন, এগুলো একেবারেই বেদাত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কারণ ইমাম হুসাইনের শাহাদত এই দিন ঘটেছে, বরং আমি অনেকগুলো ঘটনার সাথে এই ঘটনাটি সম্পৃক্ত হওয়ার কারণে আমি মনে করি তার শাহাদত আরও মর্যাদা বাড়িয়েছে। সুতরাং আমরা এই মর্যাদা শাহাদতটাকে আমরা কেন শোকে পরিণত করবো? আরেকটি বিষয় আপনার মাধ্যমে বলতে চাই যে আল্লাহ বলেছেন যখন কারো মৃত্যু আসে তখন এক মুহূর্ত আগেও নয় পরেও নয়। তো ইমাম হুসাইন তিনিও তো শাহাদত বরণ করবেন, একটা ঘটনার প্রেক্ষিতে তিনি শাহাদত বরণ করেছেন, বরং পৃথিবীর ইতিহাসে মানুষের জন্য এটা প্রেরণার উৎস হয়ে আছে। অতএব এখানে মরসিয়া, মাতম, আহাজারিয়া শোকের দিন নয়, বিশ্বপ্রভুর যে মাহাত্ম্যকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য মহামানব আত্মত্যাগ করেছিলেন, সেই তাওহীদের সত্যবাণীকে যাবতীয় কুসংস্কার আর পাপ পঙ্কিলতার বেষ্টন থেকে মুক্ত করে জগতে সুপ্রতিষ্ঠিত করার সংকল্পই হবে আমাদের আজকের দিনে।
0: অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর বলেছেন স্যার। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আজকের এই সুন্দর আলোচনার বিষয় ছিল আশুরার তাৎপর্য। ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই আশুরার এই তাৎপর্য গুরুত্ব আমাদেরকে বয়ানক শান্তি শৃঙ্খলা ও আল্লাহ পাকের রহমত বরকত মাগফিরাত। সঞ্চালনায় আমি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, এর সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, প্রযোজনায় ছিলেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কোয়া মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ ও FM 90 মেগাহার্জ।
3: আয়োজন মালায় এখন রয়েছে মার্সিয়া, প্রথম শিল্পী বশির আহমেদ, গীতিকার আব্দুল হাই আল হাদি, সুরকার শওকত হোসেন।

এবারের মার্সিয়াতে কণ্ঠ দিয়েছেন আব্দুল হালিম চৌধুরী, গীতিকার আহমেদ নেওয়াজ, সুরকার শিল্পী নিজেই।

নতুন করিয়া গাহিতে হবে যে জীবনের জয়গান।

নতুন করিয়া গাহিতে হবে যে জীবনের জয়গান। ইমাম হোসেন অতি বড় বীর, সম্মুখে ধরা সে মহানজির। ইমাম হোসেন অতি বড় বীর, সম্মুখে ধরা সে মহানজির। আমু

নূতন করিয়া গাহিতে হবে যে জীবনের জয়গান।

ন্যায় নীতি হলে পথের সহায়, অমর কীর্তি ধরণীর গায়। ন্যায় নীতি হলে পথের সহায়, অমর কীর্তি ধরণীর গায়। রাখিয়া যাইবে এই মুসলিম, করিয়া আত্মদান, নতুন করিয়া গাহিতে হবে যে জীবনের জয়গান। যে কাজের মাঝে অন্তর নাই, পরিণামে তার সুফল কোথায়? যে কাজের মাঝে অন্তর নাই, পরিণামে তার সুফল কোথায়? দাও খোদা বল গড়িয়া তুলিতে মুক্ত উদার প্রাণ।

নতুন করিয়া গাহিতে হবে যে জীবনের জয়গান জীবনের।

0: এতক্ষণ মার্সিয়া শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন মহরমের গান। প্রথম শিল্পী মাহফুজ আল ফাহাদ, গীতিকার আয়াত হোসেন উজ্জ্বল, সুরকার টিপু সুলতান বাবর।

প্রিয় শ্রোতা, শুনছেন মহরমের গান। এবারে শিল্পী রাবেয়া আক্তার সেতু, গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিকী।

0: মহরমের গান শুনলেন, শিল্পী ছিলেন রফিক হাসান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিষাদ সিন্ধু গ্রন্থ থেকে পাঠ।
2: সৈন্য দিগকে সম্বোধন করিয়া মারওয়ান বলিতে লাগিলেন, বীরগণ, তোমাদের প্রভুর আজ্ঞা সকলেই সকর্ণে শুনিলে, আমার আর বলিবার কিছুই নাই। ভাতৃগণ, এখন একবার দামেস্করাজের জয়নাদে আকাশ ফাটাইয়া জগৎ কাঁপাইয়া মনের আনন্দে দ্বিগুণ উৎসাহে এখন যাত্রা করো। মারওয়ান ছায়ের ন্যায় তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবে। সৈন্যগণ বীর দর্পে ঘোরনাদে বলিয়া উঠিল, জয় মহারাজ এজিদের জয়, জয় মহারাজ দামেস্করাজের জয়। কাড়া নাকাড়া ডঙ্কা গুড়গুড় শব্দে বাজিয়া যেন বিনা মেঘে মেঘগর্জের ন্যায় অবিরত ধ্বনিত হইতে লাগিল। আজ অকস্মাৎ বিনা মেঘে হৃদয় কম্পন, বজ্রধ্বনির ন্যায় ভীমনাদ শ্রবণে নগরবাসীরা ভয়ালকুল চিত্তে বাহিরে আসিয়া দেখিলেন, গগনে মেঘের সঞ্চার মাত্র নাই, কিন্তু রাজপদ প্রস্তর রেণু ও বালুকা কণাঘাতে অন্ধকার। অসংখ্য সেনা রণবদ্যে মাতিয়া শুভসূচক বিজয় নিশান উড়াইয়া মদিনাভূমিকে চলিয়াছে। নগরবাসীগণের মধ্যে কাহারো মনে ব্যথা লাগিল, কাহারো চক্ষু জলে পুরিল, কেহ কেহ এজিদের জয়রব করিয়া আনন্দ অনুভব করিল। এজিদ মহোৎসবে নগরের অন্তঃসীমা পর্যন্ত সৈন্যদিগর সঙ্গে যাইয়া মারওয়ান সৈন্যগণ ও সোনাধ্যক্ষ অলিদের নিকট বিদায় লইয়া নগরে ফিরিয়া আসিলেন। মদিনাবাসীরা কিছুদিন এজিদের কথা লইয়া বিশেষ আলোচনা করিলেন। সর্বসাধারণের অন্তরেই এজিদের পত্রের প্রতি ছত্র প্রতি অক্ষর সুতীক্ষ্ণ তীরের ন্যায় বিধিয়াছিল। হাসান হোসেনের প্রতি এজিদ যেরূপ অপমানসূচক কথা ব্যবহার করিয়াছে তাহার শাস্তি কোথায় হইবে? ঈশ্বর যে শাস্তি প্রদান করিবেন তাহারা তা ভাবিয়াও স্থির করিতে পারিলেন না। প্রাচীনেরা দিবারাত্রি হাসান হোসেনের মঙ্গল কামনায় ঈশ্বরের দরবারে প্রার্থনা করিতে লাগিলেন। পূর্ণবয়স্করা বলিতে লাগিলেন, আমরা বাঁচিয়া থাকিতে কাহারও সাধ্য ইমাম হাসান হোসেনের প্রতি দৌরাত্ম্য করে, আমরা বাঁচিয়া থাকতে যে নরধম ইমামের প্রতি অন্যায় ব্যবহার করিবে তাহাকে শীঘ্রই নরকের জ্বলন্ত অগ্নিরশ্মির মধ্যে জ্বলিত হইবে। নব্যযুবকেরা বলিতে লাগিলেন, দামেস্কের কাসিদকে একবার দেখিতে পাইলে মদিনার খাজনা দিয়া বিদায় করিতাম, এত দিতাম যে বহন করিয়া লইয়া যাইতে শক্তি থাকিত না, দেহটি এখানে রাখিয়া শুধু প্রাণ লইয়া দামেস্কে ফিরিয়া যাইতে হইত। স্ত্রী পুরুষ মাত্রেই এজিদের নামে শত শত পাদুকাঘাত করিয়াছিলেন। কিছুদিন গত হইল দামেস্কের আর কোন সংবাদ নাই। এজিদের আন্দোলন ক্রমে ক্রমে অনেক পরিমাণে কমিয়া আসিল। মদিনাবাসীরা আপন আপন গৃহে শুইয়া আছেন, নিশা প্রায় অবসান হইয়া আসিয়াছে। এমন সময় সহসা নাকড়ার শব্দ শুনিয়া পাইয়া অগ্রে প্রান্তসীমাবাসীরা জাগিয়া উঠিলেন। অসময়ে রম্যবাদ্যের কোন কারণই নির্ণয় করতে পারিলেন না। প্রভাত নিকটবর্তী, ইহার সঙ্গে সঙ্গে সেই বাজনাও নিকটবর্তী হইতে লাগিল। সূর্যোদয় পর্যন্ত নগরের প্রান্ত সমস্ত লোকের কানেই সেই তুমুল ঘোর রণবাদ্য প্রবেশ করিয়া দীর্ঘসূত্রীরও নিদ্রা ভঙ্গ হইল। অনেকে নগরের বাহির হইয়া দেখিলেন যে বহু সংখ্যক সৈন্য বীর দর্পে গম্য পথ অন্ধকার করিয়া নগর অভিমুখে আসিতেছে। সূর্যদেব সহস্র কিরণ মদিনাবাসীকে নিজ মূর্তি দেখাইয়া এজিদের চিহ্নিত পতাকা ও সৈন্যদিগের নতুন সজ্জা দেখাইলেন। সকলেই স্থির সিদ্ধান্ত করিলেন যে হাসান হোসেনকে নির্যাতন এবং তাহাদের প্রাণহরণ মানসে এজিদ সসৈন্যে সমরে আসিতেছে। আব্দুর রহমান আর বিলম্ব করিলেন না, দ্রুত গমন করিয়া হাসান হোসেনের নিকট সমুদয় বৃত্তান্ত জানাইলেন। তাহারা আর কাল বিলম্ব না করিয়া এজিদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করিয়া যুদ্ধের আয়োজনে ব্যস্ত হইলেন। মুহূর্ত মধ্যে মদিনার ঘরে ঘরে জেহাদের প্রতিধ্বনি হইতে লাগিল। বিধর্মীর অস্ত্রাঘাতে প্রাণঘাত করিয়া শহীদ সনিতপাতে প্রাণ ত্যাগে মুক্ত হইব, স্বর্গের দ্বার শহীদ দিগের সমুদায় পাপ হইয়া পবিত্রভাবে নির্বিচারে যে স্বর্গ সুখে সুখী হইবে ইহাই মুসলমান মাত্রের অন্তরে জাগিতেছে এবং অন্তরকাল পর্যন্ত জাগিবে। মদিনার বালক বৃদ্ধ পূর্ণবয়স্ক সকলেই রণবেশে সুসজ্জিত হইতে লাগিলেন। নগরবাসীরা হাসান হোসেনকে প্রাণাপেক্ষা ভালোবাসিতেন। ঘোষণা প্রচার হইতে হইতেই সহস্রাধিক লোক কাহারও আদেশের অপেক্ষা না করিয়া যাহার যে অস্ত্র সংগ্রহ ছিল সে যাহা নিকট পাইল তাহাই লইয়া বেগে শত্রুর উদ্দেশ্যে ধাইয়া চলিল। তদৃষ্টে এজিদের সৈন্যগণ আর অগ্রসর হইল না, গমনে ক্ষান্ত দিয়া শিবির নির্মাণে প্রবৃত্ত হইল। নগরবাসীরা নগরে আর ফিরিলেন না, বৃক্ষমূলে প্রস্তরপুরি স্ব সুযোগ মতো স্থান নির্ণয় করিয়া হযরত ইমাম হাসানের অপেক্ষায় রহিলেন। এজদের সৈন্যগণ বহুমূল্য বস্ত্রাদি দ্বারা শিবির রচনায় প্রবৃত্ত হইয়াছে এ সংবাদ হাসানের নিকট পাঠাইলেন।
1: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন বিষাদ সিন্ধু গ্রন্থ থেকে পাঠ। পাঠেছিলেন খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন হামদ, প্রথম শিল্পী বাবু সরকার, গীতিকার গোলাম রসুল, সুর করেছেন শিল্পী নিজেই।

হামদ শুনছেন। এবারে শিল্পী শাম্মী আক্তার, এবারের গানটির গীতিকার সাবির আহমেদ চৌধুরী, সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

0: দুখানি হামদ শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
2: আজ পবিত্র আশুরা, ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের দশম দিনটি মুসলিম উম্মার কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। আরবি আশারা শব্দের অর্থ দশ, সেখান থেকেই এসেছে আশুরা নামটি।
3: এটি শুধু একটি দিনের নাম নয়, বরং ইতিহাস, শিক্ষা ও আত্মিক চেতনার এক অনন্য প্রতীক। ইসলামের ইতিহাসে একদিকে যেমন এটি রহমত ও বিজয়ের স্মারক, অন্যদিকে তেমনি আত্মত্যাগেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত।
2: ইসলামী বর্ণনায় জানা যায়, আশুরার দিন আল্লাহতালা বহু নবী রসুলের জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছেন। হজরত নূহ আলাইহিসাল্লামের প্লাবনের পর নিরাপদে স্থির হয়েছিলেন এই দিনে।
3: হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম আগুন থেকে মুক্তি লাভ করেন, ইউনুস আলাইহিসাল্লাম মাছের পেট থেকে উদ্ধার পান, আয়ুব আলাইহিসাল্লাম রোগমুক্ত হন এবং ইয়াকুব আলাইহিসাল্লাম ফিরে পান তার প্রিয় পুত্র ইউসুফ আলাইহিসাল্লামকে। তাই আশুরা বিজয়, মুক্তি ও আল্লাহর করুণার দিন হিসেবেও বিবেচিত।
2: 61 হিজরির দশম মহরম ইসলামের ইতিহাসে এক শোকাবহ অধ্যায়ের সাক্ষী। কুফাবাসীর আহ্বানে সাড়া দিয়ে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন সহ কারবালার প্রান্তরে পৌঁছান, সেখানেই তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
3: সীমাহীন কষ্ট, তৃষ্ণা ও প্রতিকূলতার মধ্যেও তিনি সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হননি। ইয়াজিদের অন্যায়ের কাছে মাথা নত না করে তিনি শাহাদাত বরণ করেন এবং ইতিহাসে আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

0: কারবালার ঘটনা শুধু সুখের স্মৃতি নয়, এটি অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের এক চিরন্তন শিক্ষা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন দিয়ে সত্য ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার আদর্শ প্রতিষ্ঠা করেছেন।
1: পবিত্র আশুরা আমাদের ত্যাগ, ধৈর্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। আসুন এই মহান দিনটির চেতনাকে ধারণ করে সত্য, মানবতা ও ন্যায় প্রতিষ্ঠার পথে নিজেদের নিবেদিত করি।

0: বলেন ইমাম হুসেন বীর আজম,
1: হাই হুসেন আর হাই হুসেন।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক দর্পণের আজকের আয়োজন সূচি। শুরুতেই থাকছে ইতিহাসের পাতায় আজকের দিনে গুরুত্বপূর্ণ ঘটনা ও স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে বিশেষ পর্ব এই দিনে। এরপর ঐতিহ্যের সন্ধানে আয়োজনের মাধ্যমে তুলে ধরা হবে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক।
3: এরপর থাকছে যুগের সাজ, যুগের পোশাক। এ পর্বে পরিচয় করিয়ে দেওয়া হবে আমাদের দেশের ঐতিহ্যবাহী পোশাক, অলংকার ও ফ্যাশন সংস্কৃতির সঙ্গে। আর অনুষ্ঠানের শেষ পর্ব আমাদের গানে থাকছে একটি ইসলামী মার্শিয়া আয়োজন।
2: তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, উপভোগ করুন জ্ঞান, ঐতিহ্য, সংস্কৃতি ও সঙ্গীতের এই বর্ণিল আয়োজন।
3: কালের প্রবাহে প্রতিটি দিনই হয়ে ওঠে কিছু না কিছু ঘটনার সাক্ষী। ইতিহাসের সেই উল্লেখযোগ্য মুহূর্ত, স্মরণীয় ঘটনা আর গুরুত্বপূর্ণ স্মৃতিগুলোকে তুলে ধরতেই আমাদের নিয়মিত আয়োজন এই দিনে।
2: অতীতের নানা ঘটনা, খ্যাতিমান ব্যক্তিদের জন্ম ও প্রয়াণ সহ দিনের উল্লেখযোগ্য তথ্য নিয়ে সামিউল বাশার শানের উপস্থাপনায় এখন শুনুন আজকের এই দিনে।
4: প্রিয় শ্রোতারা, আজ 26 জুন 2026 খ্রিস্টাব্দ শুক্রবার। ইতিহাসের ধারায় আজকের দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা, স্মরণীয় অর্জন এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের জন্ম ও মৃত্যুর সাক্ষী হয়ে আছে। চলুন সময়ের পাতা উল্টে জেনে নেওয়া যাক এমনই কিছু উল্লেখযোগ্য ঘটনা ও স্মৃতি। শুনছেন এই দিনে, 1847 সালের এই দিনে লাইবেরিয়া স্বাধীনতা ঘোষণা করে এবং আফ্রিকায় স্বাধীন কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত প্রথম প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। দেশটি যুক্তরাষ্ট্রের প্রাক্তন দাসদের বসতি হিসেবে গড়ে উঠেছিল এবং পরবর্তীতে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। 1896 সালের এই দিনে যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম দিকের বাণিজ্যিক সিনেমা হল চালু হয়। চলমান চিত্র প্রদর্শনের এই নতুন মাধ্যম পরবর্তীতে বিশ্বব্যাপী বিনোদন শিল্পে বিপ্লব ঘটায়। 1974 সালের এই দিনে প্রথমবারের মতো বার কোড ব্যবহার করে একটি খুচরা পণ্য বিক্রি করা হয়, যা ছিল একটি চুইংগাম। এই প্রযুক্তি পরবর্তীতে বিশ্বব্যাপী খুচরা বাণিজ্য ও পণ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনে। 1979 সালের এই দিনে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী পেশাদার বক্সিং থেকে অবসর গ্রহণ করেন। তার অসাধারণ ক্রীড়া নৈপুণ্য ও মানবাধিকার বিষয়ক অবস্থানের জন্য তিনি বিশ্বজুড়ে শ্রদ্ধার পাত্র হয়ে আছেন। 2000 সালের এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের স্থায়ী সদস্যপদ লাভ করে। এর মাধ্যমে দেশটি টেস্ট ক্রিকেট খেলার পূর্ণ মর্যাদা অর্জন করে এবং বিশ্ব ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করে। ইতিহাসের ধারাবাহিকতা পেরিয়ে এবার নজর দিচ্ছে আজকের এই দিনে জন্মগ্রহণ করা কিছু স্মরণীয় মানুষের জীবনের দিকে। 1838 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি 19 শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক ও সাংবাদিক। তিনি আধুনিক বাংলা উপন্যাসের জনক হিসেবে পরিচিত এবং বাংলা উপন্যাসকে একটি স্বতন্ত্র সাহিত্য ধারা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বিখ্যাত। 1934 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী। মুক্তিযুদ্ধের চেতনা ও সাংস্কৃতিক আন্দোলনে তার অবদান দেশের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। 1968 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে এসি মিলান ও ইতালি জাতীয় দলের হয়ে খেলে তিনি বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে স্বীকৃতি লাভ করেন। 1993 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্দে। তার সঙ্গীত জীবনে বহু জনপ্রিয় গান ও আন্তর্জাতিক পুরস্কার তাকে সমসাময়িক পপ সঙ্গীতের অন্যতম তারকায় পরিণত করেছে। সবশেষে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেসব গুণী মানুষদের, যারা আজকের এই দিনেই আমাদের ছেড়ে গেলেও তাদের কর্ম ও স্মৃতির আলোয় আজও উজ্জ্বল হয়ে আছেন। 2004 সালের এই দিনে মুক্তিযোদ্ধা, লেখক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র এর কিংবদন্তী কথক এম আর আখতার মুকুল মৃত্যুবরণ করেন। তার কণ্ঠ ও লেখনী মুক্তিযুদ্ধের সময় বাঙালির মনোবল জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বে আয়োজন আজ এই পর্যন্তই।
3: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জে এবং একই সঙ্গে FM 106 মেগাহার্জে। দর্পণ শুধু শোনার একটি আয়োজন নয়, এটি ভাবনা, অনুভব আর মতের বিনিময়ের এক উন্মুক্ত অঙ্গন। তাই আপনাদের সুচিন্তিত মতামত ও অনুভূতি আর গঠনমূলক লেখা আমরা সবসময় আন্তরিকভাবে স্বাগত জানাই।
2: এখন শুরু হচ্ছে দর্পণের আয়োজন, ঐতিহ্যের সন্ধানে। এই পর্বে আমরা খুঁজে দেখি বাংলাদেশের অতীতের পদচিহ্ন, উপস্থাপন করি দেশের প্রাচীন স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন এবং গৌরবময় সংস্কৃতির গল্প। আজকের পর্ব ঢাকার মোহাম্মদপুরের ইমামবাড়া হোসেনী দালান ও তাজিয়া মিছিল নিয়ে। গ্রন্থনা উপস্থাপনায় আছেন কামাল মিনা।
5: সুপ্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ আমরা আপনাদের শোনাব পবিত্র আশুরার দিনে ঢাকায় অনুষ্ঠিত তাজিয়া মিছিলের ইতিহাসের গল্পের সাথে। 400 বছরের পুরনো ঐতিহাসিক হোসেনী দালান পুরানো ঢাকার বক্সিবাজার এলাকায় অবস্থিত শিয়া মুসলিম সম্প্রদায়ের প্রধান উপাসনালয় ও স্মৃতিসৌধ। মুঘল সুবেদার শাহ সুজার আমলে এটি নির্মিত হয়। কারবালা প্রান্তরে শহীদ হওয়া ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর স্মরণে নির্মিত এই স্থাপত্যটি ইমামবাড়া হিসাবে সুপরিচিত। 1642 থেকে 1645 সালের মধ্যে মোগল সম্রাট শাহজাহানের পুত্র ও বাংলার সুবেদার শাহ সুজা হোসেনী দালান নির্মাণ করেন। একটি ঐতিহাসিক জনশ্রুতি অনুযায়ী মীর মুরাদ নামক শাহ সুজার এক কর্মকর্তা স্বপ্নে দেখেন এখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর স্মরণে একটি ইমারত নির্মাণ করা উচিত। পরবর্তীতে তিনি এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো একজন দর্শনার্থীর সাথে। কি নাম আপনার?
6: আমার নাম আফসানা আক্তার চাঁদনি।
5: আপনি কোথেকে আসছেন?
6: আমি যাত্রাবাড়ি থেকে আসছি।
5: আপনি এখানে যে আসছেন, কেন আসছেন?
6: আমাদের একটা নিয়ত ছিল, এর জন্য আসছি।
5: এখানে জিয়ারত করে আপনার অনুভূতিটা কেমন?
6: আলহামদুলিল্লাহ অনেক ভালো।
5: মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন হলেও 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ঢাকার নবাব হাসানুল্লাহ বাহাদুর নিজ খরচে এটি পুনর্নির্মাণ করেন। বর্তমানে এর যে সমতল ছাদ ও ডেরিক কলাম খুঁটি দেখা যায় তা এই সংস্কারের সময় যুক্ত করা হয়। প্রতিবছর মহররম মাসে শিয়া সম্প্রদায়ের মানুষ এখানে নানা ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান ও শোক পালন করে থাকে। এই স্থানটি মূলত কারবালা যুদ্ধের শোকাবহ ঘটনা এবং মহররম মাসের 10 তারিখের তাজিয়া মিছিলের কেন্দ্রবিন্দু। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো একজন ছাত্রের সাথে। কি নাম আপনার?
7: আমার নাম মোহাম্মদ আরাফাত বিল্লাহ।
5: আপনি কোথায় পড়াশোনা করেন?
7: আমি এখন দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করেছি।
5: এখানে যে হোসেনী দালান, এ সম্পর্কে আপনার কোনো জানা আছে ইতিহাস সম্পর্কে?
7: জি, এটা সম্পর্কে জানা আছে। এই দালানটি হচ্ছে মোগল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা এর একজন নৌবাহিনীর প্রধান মীর মুরাদ, উনি মূলত এটা নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে এটা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এবং তখন ব্রিটিশ শাসনামলে এটার কয়েকবার সংস্কার হয়েছে। তো এটা মূলত শিয়াদের একটি ধর্মীয় স্থান।
5: তাজিয়া মিছিল হল পবিত্র আশুরার দিনে কারবালার প্রান্তরে শহীদ হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর স্মরণে শিয়া সম্প্রদায় আয়োজিত একটি শোকযাত্রা। তাজিয়া শব্দটি আরবি, যার অর্থ শোক বা সমবেদনা প্রকাশ করা। বাঁশ, কাঠ ও রঙিন কাগজ দিয়ে তৈরি হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা বা সমাধির প্রতিকৃতিকে তাজিয়া বলা হয়। এই তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা কালো পোশাক পরিধান করে বুক চাপড়ে এবং ইয়া হোসেন আলী মাতম তুলে আহাজারি ও শোক প্রকাশ করে থাকেন। মিছিলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ব্যবহৃত ঘোড়া দুলদুল এর প্রতীকী ঘোড়া, যুদ্ধের বিভিন্ন নিশান, তরবারি ও লাঠি নিয়ে কসরত প্রদর্শন করা হয়। পুরনো ঢাকার হোসেনী দালান থেকে এই ঐতিহাসিক মিছিলটি বের হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো হোসাইনী দালান ইমামবাড়া ঢাকার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মির্জা এমডি নাকি আসলাম। আপনি এখানে কতদিন যাবত আছেন?
8: আমি এখানে 2017 জয়েন করছি।
9: আপনি যে হোসাইনি দালান এই জায়গার দায়িত্বে আছেন, আপনার অনুভূতি একটু বলবেন।
8: অনুভূতি তো এটা ইমাম হোসেনের দরবার, ধর্মীয় জায়গা। আমাদের সবসময় এখানে ঢুকি যখন গেট দিয়ে আমাদের একটা ধর্মীয় অনুমতি থাকে যে আমরা একটা পবিত্র স্থানে আসছি, এখানে জিয়ারতিরা আসে, আমরা নিজেদেরকে খাদে মনে করি। জিয়ারতি যারা আসে যেই হোক, কোনো ভেদাভেদ নাই, ওদেরকে সুযোগ সুবিধা কিভাবে ভালো পাওয়া যায় এটা আমরা খেয়াল রাখি, কেউ কোনো যেন অসুবিধা না হয়, কষ্ট না পায়, এদিকে আমরা বিশেষ খেয়াল রাখি।
5: ঢাকায় তাজিয়া মিছিলের সূচনা হয় 1642 সালে মোগল আমলে, যখন সুবেদার শাহ সুজার শাসন আমলে মীর মুরাদ পুরানো ঢাকায় ঐতিহাসিক হোসেনি দালান নির্মাণ করেন। কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহের শাহাদাতের স্মরণে শিয়া সম্প্রদায় এই শোকযাত্রার প্রচলন শুরু করে, যা পরবর্তীতে সব ধর্মবর্ণের মানুষের অংশগ্রহণে ঢাকার ঐতিহ্যবাহী আশুরার সার্বজনীন উৎসবে পরিণত হয়। মোগল ও নবাবি আমলে এই মিছিলের বিস্তার ঘটে নানা সুনির্দিষ্ট ঐতিহাসিক ধাপ ও আয়োজনের মাধ্যমে। 1800 ও 1900 শতকে এই মিছিলে হাতি, ঘোড়া, নিশান, ডঙ্কা এবং দুলদুল নামের সুসজ্জিত ঘোড়া অন্তর্ভুক্ত থাকত। এছাড়া ভূগাস্ত বা পতাকা নিয়ে ঘুরে বেড়ানোর রেওয়াজও ছিল। ঢাকার সবচেয়ে বড় তাজিয়া মিছিলটি ঐতিহাসিক হোসেনি দালান থেকে সকাল 10টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরবর্তীতে মিছিলটি বক্সিবাজার, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি লেকের প্রতীকী কারবালা প্রান্তরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা কালো পোশাক পরিধান করে শোক প্রকাশ করেন। এ সময় তাদের হাতে থাকে আলম বা নিশান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর প্রতীকী ঘোড়া বা কফিন। ভক্তরা খালি পায়ে বুক চাপড়িয়ে ও মাতম করে হাই হোসেন বলে আহাজারি করতে করতে এগিয়ে যান। প্রিয় শ্রোতা, আরেকটি তাজিয়া মিছিল বের হয় রাজধানীর পুরানো পল্টন ইমামবাড়া থেকে। এটি পল্টন থেকে মিছিল নিয়ে মগবাজার ইমামবাড়ায় গিয়ে হাজির হন। এখানে কিছুক্ষণ অবস্থান করে পুরানো পল্টন ইমামবাড়ার মিছিল এবং মগবাজার ইমামবাড়ার মিছিল একত্রিত হয়ে ফার্মগেট এলাকায় গিয়ে অবস্থান নেন। এখানে এসে মিলিত হয় মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে বের হওয়া তাজিয়া মিছিলটি। তিনটি মিছিল একত্রে মিলিত হয়ে রাজধানীর নাখালপাড়ায় এলাকায় গিয়ে এখানে আরেকটি প্রতীকী কারবালা প্রান্তরে মিছিল শেষ করেন। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি মগবাজার হোসাইনিয়া ইমামবাড়ার পরিচালকের সাথে। কি নাম আপনার?
10: আমার নাম সামিউল ইসলাম।
5: এই যে মহরমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আশুরা পালিত হয়, এই তাজিয়া মিছিল সাথে আপনি কবে থেকে যুক্ত হলেন?
10: তাজিয়া মিছিল আমরা ছোট থেকেই পালিত করে আসেছি। এই 10ই মহরম, এটার তাৎপর্য এবং গুরুত্ব হচ্ছে যে ইমাম হোসেন এই দিনে 61 হিজড়িতে পাপিষ্ট ইয়াজিদ বাহিনী ইমামকে নির্মমভাবে হত্যা করে। নির্মম হত্যাযোগ্য কাণ্ডকে আমরা প্রতিবাদ জানানোর জন্য এই দিনে এই আশুরার মিছিল এবং আশুরা পালন করে থাকি।
5: প্রিয় শ্রোতা, আরেকটি মিছিল বের হয় বুড়িগঙ্গা নদীর দক্ষিণ পাড় থেকে, অর্থাৎ কেরানীগঞ্জের চুনকুটিয়ার একটি দরবার থেকে এই মিছিলটি বের হয়। এই মিছিলটি বের হয়ে পুরনো ঢাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে, যেমন সূত্রাপুর, ফরাশগঞ্জ, ওয়ারি, বাবুবাজারের নিচে, অর্থাৎ পুরনো ঢাকার বিভিন্ন দরবারে মিছিল অবস্থান করে এবং এখান থেকে মিছিল নিয়ে আবার তারা চুনকুটিয়ায় ফেরত আসেন। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন এসেছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে। এখানে আমরা কথা বলব ইমামিয়া চিশতিয়া নিজামিয়া দরবার শরীফের এই তাজিয়া মিছিলের একজন উদ্যোক্তার সাথে কথা বলছি। কি নাম আপনার?
11: আমার নাম নাসিরউদ্দিন চিশতি। তো আমাদের এই দরবার থেকে 2টি মিছিল করা হয়, একটি 8ই মহরমে করা হয় আর আরেকটি আমরা করি খালি পায়ে 10ই মহরমে। আমিনপাড়া দরবার থেকে শুরু করে পোস্তকলা ব্রিজ হয়ে জুরাইনে আমরা আসি, স্মরণ করি কারবালার সেই শাহাদানে কারবালা।
5: আপনি কবে থেকে এবং কিভাবে এই তাজিয়া মিছিলের সাথে যুক্ত হলেন?
11: আমি 2016 থেকে এই প্রতিষ্ঠানের সাথে একজন প্রতিনিধি হিসাবে যুক্ত হয়ে আছি বিভিন্ন কাজে।
5: এই তাজিয়া মিছিল বের করার মাহাত্ম কি, কারণ কি, একটু কি উদ্দেশ্যে বের করা একটু বলবেন?
11: এটা আমাদের যে হিন্দেলওয়ালি খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, ওনার একটা বাণী আছে। বাণীটা হচ্ছে ইমাম হোসেনকে কেন্দ্র করে, শাহ আস্তে হোসেন, বাদশাহ আস্তে হোসেন, দিন আস্তে হোসেন, দিন পানা আস্তে হোসেন, সরদার নাদার দস্তেদার দস্তে এজিদ হাক্কাকে বেনা লা ইলাহা আস্তে হোসেন। ইমাম হোসেন এই আশুরা বা 10ই মহরমের এই দিনে তিনি তার স্বজন সহ পরিজন সহ 72 জন শাহাদাত বরণ করেন। কেন? শুধুমাত্র সত্যকে রক্ষা করার জন্য। ওনারা কিন্তু আসলে কোনো মসনদ চান নাই, ওনাদের কোনো দাবি দাওয়া ছিল না। তো সেটাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। আমরা সেই জন্য কারবালার এই আশুরাকে উপলক্ষ করে, সেই শহাদায়ে কারবালা যারা হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আমাদের এই মৌন তাজিয়া মিছিল হয়।
5: এছাড়া ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ইমামবাড়া থেকে আরও মিছিল বের করা হয়। উত্তরা, টঙ্গী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ যেখানে যেখানে ইমামবাড়া আছে সেখান থেকেই এই তাজিয়া মিছিল বের করা হয়। প্রিয় শ্রোতা, এই ছিল তাজিয়া মিছিলের ইতিহাস। আগামী পর্বে ইসলামী ঐতিহ্যের অন্য কোনো ঘটনা এবং অন্য কোনো স্থানের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।
3: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
2: এখন থাকছে দর্পণের আরেকটি বিশেষ আয়োজন, যুগের সাজ, যুগের পোশাক। এই পর্বে তুলে ধরা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারের গল্প। আজকের পর্বে আলোচনায় রয়েছে টুপি। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় আছেন আমিনা রহমান।
12: শ্রোতা বন্ধুরা, টুপি শব্দের বাংলা অর্থ শিরোত্রাণ বা মাথার আবরণ। এটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত। আরবিতে টুপির পরিচিত নাম কালানসুয়া, যা কালসুন থেকে এসেছে। কালানসুয়া অর্থ শিরভূষণ। টুপি মাথা আবৃত করার একটি পরিধেয়। টুপি পাশ্চাত্যের হ্যাটের সমতুল্য, যা শীত রোদ থেকে সুরক্ষা দেয়। এছাড়া ধর্মীয় আচার, সেনাবাহিনী, পুলিশ, নার্স, শেফ, ক্রীড়াবিদদের পোশাকের অংশ হিসেবেও টুপি ব্যবহৃত হয়। টুপি গঠনে হ্যাট, মাথাল বা হেলমেট থেকে ভিন্ন। স্মিথাম দ্য ডিফারেন্স বিটুইন হ্যাট, ক্যাপ অ্যান্ড আদার টার্মস ফর হেড গিয়ার। টুপির প্রকারভেদ। বিশ্বব্যাপী শতাধিক ধরনের টুপি বা হ্যাট রয়েছে, যা পোশাকের অংশ হিসেবে জনপ্রিয়। কিছু উল্লেখযোগ্য প্রকার হল মুসলিম টুপি, বেসবল ক্যাপ, স্নাপ ব্যাক, ড্যাড হ্যাট, ট্রাকার হ্যাট, বিনি, টপ হ্যাট, ফেডোরা, টাইব্রি হ্যাট, পর্ক পাই, হর্নবার্গ বেরেট, ক্লোজ হ্যাট, ফ্ল্যাট ক্যাপ, বোলার, কাউবয় হ্যাট, বেটল হ্যাট, আর্মি হ্যাট, পিল বক্স, বোটার হ্যাট, পানামা হ্যাট, সান হ্যাট, বাকেট হ্যাট, শেফ হ্যাট, সেইলর হ্যাট, শান্তা হ্যাট, উইস হ্যাট, পার্টি হ্যাট, গ্রাজুয়েশন হ্যাট ইত্যাদি। উপমহাদেশের প্রসিদ্ধ টুপি ঢাকা টুপি। ঢাকা টুপি ঢাকাই কাপড়ে তৈরি। সিন্ধি টুপি বা সিন্ধি কুফি পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঐতিহ্যবাহী টুপি। ইসলামের টুপি। ইসলামে মাথার আচ্ছাদন গুরুত্বপূর্ণ। পুরুষেরা টুপি বা পাগড়ি পরেন, নারীরা হিজাব। মুসলিম টুপি মাথার উপরিভাগ ঢেকে, অনেকে ঘুম ও গোসল ছাড়া সর্বদা টুপি পরেন, তবে কেউ কেউ শুধু নামাজে পরেন। সুতি, পশমি বা বাহরি রঙের টুপি বিশেষভাবে প্রচলিত। টুপি মুসলমানদের প্রতীক, মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীক টুপি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরতেন। হাসান বিন মেহরান বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় সাদা টুপি দেখেছি। সুলাইমান ইবনে আবি আবদুল্লাহ বলেন, মুজাহিদেরা কালো, সাদা, লাল, সবুজ, হলুদ পাগড়ির উপর টুপি পরতেন। ইসলামে টুপির সৌন্দর্য। মহান আল্লাহ বলেন, নামাজের সময় তোমাদের সর্বোৎকৃষ্ট পোশাক পরিধান করো। সূরা আরাফ আয়াত ৩১। টুপি ইসলামের সুন্দর পোশাক। ইসলামী আইনজ্ঞরা নামাজে টুপি পরাকে সুন্নত এবং অবহেলায় না পরাকে মাকরুহ বলেছেন। যুগে যুগে টুপির ঐতিহ্য। নবী যুগে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম সর্বদা টুপি পরতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি সফরে কান টুপি এবং অন্য সময় স্বামী টুপি পরতেন। আখলাকুন নবী খণ্ড ২ পৃষ্ঠা ৩১৪। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তার তিন ধরনের টুপি ছিল, সাদা তুলার, ডোরাদার, ইয়েমেনি এবং কান ঢাকা টুপি। আখলাকুন নবী খণ্ড ২ পৃষ্ঠা ৩১৫। সাহাবি ও আবী যুগ। সাহাবা ইকরাম ও তাবেয়ে টুপি পরতেন। টুপি পরার বিধান। ইসলামী আইনজ্ঞদের মতে, ঘুম ছাড়া সর্বস্থায় সময়ই টুপি পরা মুস্তাহাব। রুদ্দুল মুহতার খণ্ড ১ পৃষ্ঠা 645 ইবনুল কাইমি বলেন, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম পাগড়ির সঙ্গে পা একা টুপি পরতেন। জাদুল মাদ খণ্ড 1 পৃষ্ঠা 135। এভাবেই যুগ যুগ ধরে টুপি আমাদের ধর্মীয় সংস্কৃতিতে যেমন প্রভাব ফেলেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে টুপি ব্যবহার করে আসছে।
3: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন যুগের সাজ, যুগের পোশাক। এবার দর্পণের শেষ পর্ব, আমাদের গানে আজ শুনবেন একটি ইসলামী মার্শিয়া, লিখেছেন আহমেদ নেওয়াজ। মার্শিয়াটি গেয়েছেন আব্দুল হালিম চৌধুরী।

নতুন করিয়া গাহিতে হবে যে জীবনের জয়গান।

নতুন করিয়া গাহিতে হবে যে জীবনের জয়গান। ইমাম হোসেন অতি বড় বীর, সম্মুখে ধরা সে মহানজির। ইমাম হোসেন অতি বড় বীর, সম্মুখে ধরা সে মহানজির। আমরা

ন্যায় নীতি হলে পথের সহায়, অমর কীর্তি ধরণীর গায়। ন্যায় নীতি হলে পথের সহায়, অমর কীর্তি ধরণীর গায়। রাখিয়া যাইবে এই মুসলিম করিয়া আত্মদান, নতুন করিয়া গাহিতে হবে যে জীবনের জয়গান। যে কাজের মাঝে অন্তর নাই, পরিণামে তার সুফল কোথায়? যে কাজের মাঝে অন্তর নাই, পরিণামে তার সুফল কোথায়? দাও খোদা বল গড়িয়া তুলিতে মুক্ত উদার প্রাণ।

0: নতুন করিয়া গাহিতে হবে যে জীবনের জয়গান, জীবনের জয়গান।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, সময়ের প্রবাহে আজকের দর্পণ এসে পৌঁছেছে সমাপ্তির একদম দ্বার প্রান্তে। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা।
2: আবারও হাজির হব নতুন সময়ের গল্প, ভাবনা আর বৈচিত্র্যময় আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্পণের সঙ্গেই থাকুন। আজকের দর্পণের গ্রন্থনায় ছিলেন খন্দকার নাফিস ইফতেখার,
1: উপস্থাপনায় ছিলাম আমি মইনুল ইসলাম
2: এবং আমি ফারহানা খান পুরবি,
1: প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান,
2: তত্ত্বাবধানে গণেশ কুলসুম,
1: আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
3: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে। এদিকে গতকাল বিকেলে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড মাহাদি আমিন জানান, গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান প্রদান বৃদ্ধির লক্ষ্যে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং চীনের পক্ষে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এবং চায়না মিডিয়া গ্রুপের প্রধানগণ স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকগুলোর আওতায় বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য

0: বিনিময়ে দ্বিপক্ষীয় সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব, গ্লোবাল সাউথ ভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, আধুনিক প্রযুক্তির পারস্পরিক ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সম্প্রসারিত হবে। ডক্টর মাহদী আমিন বলেন, অন্যান্য সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সম্পর্কিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং কাঁঠাল রপ্তানি বিষয়ে এমওইউ। এছাড়া মানব সম্পদ উন্নয়নে এক পৃথক কোঅপারেশন প্ল্যান সই হয় বলে তিনি জানান। পাঁচ দিনের চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে বেজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। গত 21 জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী। এরপর গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে আসেন তিনি। দুদিন সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে বুধবার বিকেলে বেজিং পৌঁছান প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের বৈঠক আগামীকাল বেলা 11টায় আবার বসবে। এর আগে গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে 37টি সরকারি এবং 68টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত 1টি সরকারি ও 5টি বেসরকারি মেডিকেল কলেজ এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত 1টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। আগামী রবিবার সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 6 মাস থেকে 59 মাস বয়সী 2,40,00,000 শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহরম মাসের 10 তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র আশুরা উপলক্ষে পৃথক বাণীতে কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণ করে সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেছেন। আজ সরকারি ছুটি। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান সহ দেশের বিভিন্ন স্থান থেকে তাজিয়া মিছিল বের করা হবে। পবিত্র আশুরার গুরুত্ব তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। হরমুজ প্রণালী দিয়ে অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। গতকাল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এই সতর্কতা জারি করে। ইরান জানিয়েছে প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে তারা সামুদ্রিক সেবা ফি আদায় করতে চায়। তবে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ, ফলে সেখানে কোনো ধরনের টোল বা ফি আরোপ করা উচিত নয়। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এখন তুরস্ক স্বাগতিক যুক্তরাষ্ট্রের এবং সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্ক 2-1 গোলে এগিয়ে রয়েছে এবং প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি গোল শূন্যতে সমতা বিরাজ করছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কানসাসে নেদারল্যান্ডস 3-1 গোলে তিউনিশিয়াকে পরাজিত করেছে। এদিকে ডালাসে জাপান সুইডেনের মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র হয়েছে। এর আগে নিউজার্সিতে ইকুয়েডর 2-1 গোলে জার্মানিকে এবং ফিলাডেলফিয়ায় আইভরি কোস্ট 2-0 গোলে কুরাসাওকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে পবিত্র আশুরা উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান কাঁদে ফোরাত।

0: কারবালার প্রান্তরে ফোরাত নদী সেদিন কেঁদেছিল, কেঁদেছিল আকাশ, কেঁদেছিল মাটি।
1: সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে যিনি বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই মহান শহীদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিতে আজও কাঁদে এই পৃথিবী।
0: আজ 26 জুন 2026 পবিত্র আশুরার দিন, হিজরি 61 সনের এই মহররমের 10 তারিখে কারবালার মরুপ্রান্তরে যে ত্যাগ ও আত্মবিসর্জনের এক অনন্য অধ্যায় রচিত হয়েছিল, আজ আমরা তারই স্মরণে একত্রিত হয়েছি।
1: ইরাকের কারবালা প্রান্তরে শহীদ হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছাড়াও আরও অনেকে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সন্তানদের মধ্যে আবু বকর, মুহাম্মদ, উসমান, জাফর ও আব্বাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সন্তানদের মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলী আকবর ও আবদুল্লাহ।
0: হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সন্তানদের মধ্যে আবু বকর, ওমর, আবদুল্লাহ ও কাসেম। আকিলের সন্তানদের মধ্যে জাফর, আব্দুর রহমান ও আবদুল্লাহ ইবনে মুসলিম ইবনে আকিল। আবদুল্লাহ ইবনে জাফরের সন্তানদের মধ্যে আউন ও আবদুল্লাহ সহ সর্বমোট 72 জন বীর সৈনিক কারবালার প্রান্তরে শহীদ হন।
1: আশুরা আমাদের শেখায় অত্যাচারের সামনে নত যেন না হতে, শেখায় সত্যের পথে জীবন দেয়া যায়, কিন্তু সত্যকে বিসর্জন দেয়া যায় না।
0: আজকের এই বিশেষ দিনে বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন করেছে কাঁদে ফোরাত, পবিত্র আশুরা উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে একটি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজ কারবালার সেই মহান ইতিহাস থেকে আলো নেব, অনুপ্রেরণা নেব, এটাই আজকের এই আয়োজনের প্রাণের কথা। আমি মোহাম্মদ জাফির হাসান
1: এবং আমি আদিবা সুলতানা আলিফা। আমরা দুজন মিলে আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সঙ্গী হব।
0: কাঁদে ফোরাত নামটির মধ্যেই যেন একটি বেদনার সুর লুকিয়ে আছে। ফোরাত নদীর তীরে কারবালার সেই রক্তাক্ত প্রান্তরে যা ঘটেছিল তা শুধু ইতিহাস নয়, তা আমাদের হৃদয়ের গভীরে একটি চিরন্তন আলোর শিখা।
1: আজকের এই অনুষ্ঠানে আমাদের ছোট্ট বন্ধুরা মার্সিয়া গাইবে, কবিতা আবৃত্তি করবে, আলোচনায় অংশ নেবে এবং বিষাদ সিন্ধুর পাতা থেকে পড়ে শোনাবে কারবালার বেদনার কথা।
0: চলুন শুরু করি। প্রথমেই শুনব একটি হৃদয়গ্রাহী মার্সিয়া, মা ফাতেমার নয়নমণি। এই মার্সিয়াটি পরিবেশন করবে সাইমা শারমিন।
2: মা

0: দান।
1: প্রিয় শ্রোতা, আশুরার এই শিক্ষা ও তাৎপর্য নিয়ে আজ আমাদের ছোট্ট বন্ধুরা নিজেরাই আলোচনা করবে। শিশু কিশোরদের এই আশুর পরিচালনা করবেন কাজী সাকিরা বানু।
2: আরবি ক্যালেন্ডারের প্রথম মাসের নাম হচ্ছে মহররম। মহররম মাসের দশম দিনকে বলা হয় আশুরা। আরবি আশারা হচ্ছে দশ, সে আশারা থেকে এসেছে আশুরা। পৃথিবীতে মহররমের দশ তারিখে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী ঘটেছে। আজ আমরা আশুরা সম্পর্কে জানবার চেষ্টা করব। আমার সঙ্গে আলোচনায় রয়েছে নিবেদিতা খান শ্রেয়া, সাদমান গাজী, জারা রহমান ও মিফতাহুল জান্নাত। ছোট বন্ধুরা, সৃষ্টির পর থেকে আশুরার দিনে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। বিধায় এই দিনের মর্যাদা ও মাহাত্ম অনেক বেশি। হাদিস শরীফে চন্দ্রবর্ষের ১২ মাসের মধ্যে মহররমকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে উল্লেখ করা হয়েছে। পবিত্র কালামে পাকেও মহররম মাসকে অতি সম্মানিত মাস বলে উল্লেখ করা হয়েছে। আমাদের আশুরের বন্ধুরাও পবিত্র আশুরা সম্পর্কে অনেক কিছু জানে আশা করি। তোমরা কিছু বলো।
3: মহররম অর্থ মর্যাদাপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহর বিধান গণনায় মাসের সংখ্যা ১২। যেদিন থেকে তিনি আসমান ও পৃথিবী সৃষ্টি করেছেন তার মধ্যে ৪টি হলো সম্মানিত মাস, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এই মাসগুলোর সম্মান বিনষ্ট করে নিজেদের প্রতি অত্যাচার করো না। সূরা তাওবা আয়াত ৩৬।
2: মহররম মাস সম্মানিত হওয়ার কারণ কি বলতে পারবে?
4: মহররম মাস সম্মানিত হওয়ার বিশেষ একটি কারণ হচ্ছে এই বসুন্ধরার উষালগ্ন থেকে আশুরার দিনে সংঘটিত হয়েছে অনেক ঐতিহাসিক ঘটনা ও হৃদয় বিদারক কাহিনী। আশুরার ইতিহাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের ফেরাউনের অত্যাচার থেকে নিষ্কৃতি লাভ। এই দিনে মহান আল্লাহ তাআলা চিরকালের জন্য লৌহিত সাগরে ডুবিয়ে শিক্ষা দিয়েছিলেন ভ্রান্ত খোদার দাবিদার ফেরাউন ও তার বিশাল বাহিনীকে।
2: আচ্ছা, তুমি কিছু বলবে?
5: এই ঘটনা ইমাম বুখারি তার কিতাবে এভাবে বর্ণনা করেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় পৌঁছান তখন তিনি দেখলেন যে মদিনার ইহুদি সম্প্রদায় আশুরার দিনে রোজা পালন করছে। তিনি তাদের জিজ্ঞাসা করেন, আশুরার দিনে তোমরা রোজা রাখছ কেন? তারা উত্তর দিল, এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ। এই পবিত্র দিনে মহান আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লাম ও বনি ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, আর ফেরাউন ও তার বাহিনীকেও ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি।
2: তাদের উত্তর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত মুসা আলাইহিস সালামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি হকদার। এরপর তিনি নিজে আশুরা রোজা রাখেন এবং উম্মতদের তা পালন করতে নির্দেশ পালন করেন। ফলে এটা কোথাকার? বুখারী
5: ৩৩৯৭, মুসলিম ১১৩৯।
2: আশুরার ঐতিহ্যের স্বীকৃতি দেয়া হয়েছে প্রাচীন কাল থেকে, কারণ কারবালার যুদ্ধ সংঘটিত হয় ৬১ হিজরির ১০ মহররম, আর আশুরার রোজার প্রচলন চলে আসছে ইসলাম আবির্ভাবেরও বহুকাল আগে থেকে। তবে একথা অনস্বীকার্য যে আবহমান কাল থেকে আশুরার দিনে সংঘটিত বিভিন্ন ঘটনা যেমন অপরিসীম গুরুত্বপূর্ণ, তেমনি হিজরি ৬১ সনে আশুরার দিন কারবালার ময়দানের দুঃখজনক ঘটনাও মুসলিম জাতির জন্য অতিশয় হৃদয় বিদারক ও বেদনাদায়ক। প্রতি বছর আশুরা আমাদের এই দুঃখজনক ঘটনাই স্মরণ করিয়ে দেয়।
5: আপা, কাফেরেরা অন্ধকার যুগে আশুরার দিনে রোজা রাখতেন কেন?
2: বুখারী শরীফে রয়েছে, হতে পারে যে তারা প্রতি বছর মহররমের ১০ তারিখে কাবা শরীফে গিলাফ পড়াতেন।
6: হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি বলেন, এই রোজা বিগত বছরের গুনাহ মাফ করে দেয়। তিনি আরো বলেন, রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা আল্লাহর মাস মহররমের আশুরার রোজা।
3: আপা, বিভিন্ন হাদিসের ব্যাখ্যা থেকে তাহলে আমরা দুটি ঘটনা সম্পর্কে স্পষ্ট হতে পারি, যার একটি হল ফিরাউনের নির্যাতনের কবল থেকে হজরত মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের মুক্তি, যখন আল্লাহ সাগরে রাস্তা সৃষ্টি করে তাদের নিরাপত্তা দিয়েছিলেন, নিরাপদে পৌঁছে দিয়েছিলেন।
4: অন্যটি হল ফিরাউনের মৃত্যু, যখন আল্লাহ কর্তৃক সাগরের রাস্তা দিয়ে মুসা আলাইহিসাল্লাম ও তার সাথীরা চলে যাচ্ছিলেন, তখন ফিরাউন ও তার সৈন্যদল নিয়ে সেই রাস্তা দিয়ে তাদের ধরতে যাচ্ছিল, কিন্তু মাঝপথে রাস্তা পানিতে একাকার হয়ে ফিরাউনের মৃত্যু হয়।
2: তো বন্ধুরা, এবারে আমরা মহরম ও আশুরা কেন্দ্রিক করণীয় এবং বর্জনীয় কিছু কথা বলি।
5: বেশি পরিমাণে নফল রোজা রাখা, বিশেষভাবে আশুরার রোজা রাখা, দশ মহরমের সঙ্গে নয় বা এগারো মহরম মিলিয়ে দুটি রোজা রাখা,
4: বেশি বেশি ইবাদত বন্দেগি করা,
6: প্রচলিত মাতম মুরসিয়া পরিহার করা। প্রতি বছর আমরা লক্ষ্য করি কিছু লোক নবী তৌহিদের শোক প্রকাশের জন্য নিজের শরীরে আঘাত করে এবং জামা কাপড় ছিঁড়ে ফেলে, এটি ইসলামে নিষিদ্ধ।
3: আশুরার দিন বেশি বেশি তওবা ইস্তেগফার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহরম আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন তিনি অতীতে একটি সম্প্রদায়কে ক্ষমা করেছেন এবং ভবিষ্যতে অপরাপর সম্প্রদায়কে ক্ষমা করবেন।
2: সবশেষে এটাই বলবো বন্ধুরা, আল্লাহ তাআলা সব মুসলমানকে ভ্রান্তির বেড়াজাল থেকে বেরিয়ে বিশুদ্ধ দিন মেনে চলার তৌফিক দান করুন,
5: আমিন।
1: কারবালার ইতিহাস নিয়ে আমাদের ছোট্ট বন্ধুদের এই আলোচনা সত্যি অনুপ্রেরণামূলক।
0: কারবালার মাটিতে যে ত্যাগ হয়েছিল সেই ত্যাগের মহিমা অপরিসীম। সেই ত্যাগের কথা মনে রেখে রচিত হয়েছে আজকের দ্বিতীয় মার্সিয়া, ত্যাগের মহান শিক্ষা। পরিবেশন করবে ইসরাত জাহান দিবা।

0: সত্যি আজকের প্রতিটি মার্সিয়া মনকে আলোড়িত করছে।
1: প্রিয় শ্রোতা, কারবালার মর্ম বেদনাকে বাংলা সাহিত্যে অমর করে রেখেছেন কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেন তার কালজয়ী রচনা বিষাদ সিন্ধুতে। সেই অসাধারণ গ্রন্থের পাতা থেকে আজ কিছু অংশ পাঠ করে শোনাবে মোহাম্মদ আদিবুজ্জামান।
0: যে ভাষায় মীর মোশাররফ হোসেন কারবালার বেদনাকে ধরে রেখেছেন তা বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। চলো সেই পাঠ শুনি।
2: কিছুদূর যাইয়া হোসেন আকাশপানে দুই তিনবার চাহিয়া ভূতলে পড়িয়া গেলেন। বিষাক্ত তীরবদ্ধ ক্ষতস্থানের জ্বালা, পিপাসার জ্বালা, শোকতাপ, বিয়োগ দুঃখ নানা প্রকার জ্বালায় অধীর হইয়া পড়িল। সীমার খঞ্জর হস্তে এক লম্ফে হোসেনের বক্ষের উপর গিয়া বসিল, বসিয়া গলা কাটিতে উদ্যত হইল, হোসেন জীবিত আছেন, উঠিবার শক্তি নাই। সীমার তীক্ষ্ণ ধার খঞ্জর হোসেনের গলায় সজোরে চালাইতে লাগিল, কিন্তু চুল পরিমাণ স্থান কাটিতে পারিল না। মাতামহ বলিয়া গিয়াছেন, রক্ত মাংসে গঠিত দেহ হইলেও যে বক্ষ লোমশূন্য সে বক্ষ পাষাণময়, সেই লোমশূন্য বক্ষই তোমার কাতেল, যাহার বক্ষ লোমশূন্য তাহার হস্তেই তোমার নিশ্চয় মৃত্যু। মাতামহের বাক্য অলঙ্ঘনীয়। সীমার গাত্রের বসন উন্মোচন করিয়া হোসেনকে দেখাইল, নিজেও দেখিল। হোসেন সীমারের বক্ষের প্রতি দৃষ্টিপাত করিয়া দুই হস্তে দুই চক্ষু আবরণ করিলেন। সীমার সজোরে হোসেনের গলায় খঞ্জর দাবাইয়া ধরিল, এখনো কাটিল না। বারবার খঞ্জর ঘর্ষণে হোসেন বড়ই কাতর হইলেন। পুনরায় সীমারকে বলিতে লাগিলেন, আরেকটি কথা আমার মনে হইয়াছে, বুঝি তাহাতেই খঞ্জরের ধার ফিরিয়া গিয়াছে। তোমারও পরিশ্রম বৃথা হইতেছে, আমিও যার পর নাই কষ্ট ভোগ করিতেছি। সীমার মাতামহ জীবিতাবস্থায় অনেক সময় স্নেহ করিয়া আমার গলদেশ চুম্বন করিয়াছেন, সেই পবিত্র ওষ্ঠের চুম্বন মাহাত্মেই তীক্ষ্ণ ধার অস্ত্র ব্যর্থ হইয়া যাইতেছে। আমার মস্তক কাটিতে আমি তোমাকে বারণ করিতেছি না, আমার প্রার্থনা এই যে আমার কণ্ঠের পশ্চাৎ ভাগে যেখানে তীরের আঘাতে শোণিত প্রবাহিত হইতেছে সেইখানে খঞ্জর বসাও, অবশ্যই দেহ হইতে মস্তক বিচ্ছিন্ন হইবে। তোমার কথা শুনিলে আমার কি লাভ হইবে? আমি ধর্ম তো প্রতিজ্ঞা করিতেছি পরকালে তোমাকে অবশ্যই মুক্ত করাইব, বিনা বিচারে তোমাকে স্বর্গসুখে সুখী করাইব। পুনঃ পুনঃ ঈশ্বরের নাম করিয়া আমি ধর্ম তো প্রতিজ্ঞা করিতেছি, তোমাকে স্বর্গে লইয়া যাইতে না পারিলে আমি কখনো স্বর্গের দ্বারে পদনিক্ষেপ করিব না, ইহা অপেক্ষা তুমি আর কি চাও ভাই? হোসেনের বক্ষ পরিবর্তন করিয়া সীমার তাহার পৃষ্ঠ পরি বসিল, ইমামের দুইখানি হস্ত দুই দিকে পড়িয়া গেল, দেখাইতে লাগিল, জগতে দেখুক আমি কি অবস্থায় চলিলাম। নূরনবী মোহাম্মদের দৌহিত্র মদিনার রাজা মহাবীর আলীর পুত্র হইয়া শূন্য হস্তে সীমারের অস্ত্রাঘাতে কিভাবে আমি ইহংসার হইতে বিদায় লইলাম, জগতে দেখুক। সীমার যেমনি তীরবদ্ধ স্থানে খঞ্জর স্পর্শ করাইল, অমনি হোসেনের শির দেহ হইতে বিচ্ছিন্ন হইয়া গেল। আকাশ পাতাল অন্তরীক্ষ অরণ্য সাগর পর্বত ভেদ করিয়া সীমার ভয় কাঁপিতে কাঁপিতে হোসেনের শির লইয়া প্রস্থান করিল। রক্তমাখা খঞ্জর ইমামের দেহের নিকট পড়িয়া রহিল।
1: বিষাদ সিন্ধুর এই পাঠ যেন হৃদয়কে নাড়িয়ে দিয়ে গেল।
0: প্রিয় শ্রোতা, আশুরার বেদনা শুধু গদ্যেই নয় বাংলা কবিতায়ও এক অসাধারণ রূপ নিয়েছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত মহররম কবিতাটি বাংলা সাহিত্যের এক অমর সম্পদ। কারপালার শোক ও বীরত্বকে তিনি যেভাবে কবিতায় তুলে ধরেছেন তা আজও আমাদের মনে গভীর আবেগের সঞ্চার করে।
1: সেই অমর কবিতাটির অংশবিশেষ আজ আবৃত্তি করে শোনাবে আফরা রাইদা পৃথিয়া।
3: নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, কাঁদে কোন ক্রন্দসী কারবালা ফোড়াতে, সে কাঁদনে আসু আনে সীমারেরও ছড়াতে। রুদ্র মাতম ওঠে দুনিয়া দামেসকে, জয়নালে পড়া লয়ে খুনিয়ারা বেশকে। হায় হায় হোসেনা ওঠে রোল ঝঞ্ঝায়, তলোয়ার কেঁপে ওঠে এজিদেরও পাঞ্জায়। উন্মাদ দুল দুল ছুটে ফেরে মদিনায়, আলিজাদা হোসেনের দেখা হেথা যদি পায়। মা ফাতিমা আসমানে কাঁদে খুলি কেশপাশ, বেটাদের লাশ নিয়ে বধুদের শ্বেতবাস। রণে যায় কাশিম ওই দুঘড়ির নৌশা, মেহেদির রংটুকু মুছে গেল সহসা। হায় হায় কাঁদে বায় পূরবীয় দক্ষিণা, কঙ্কন পৈচি খুলে ফেল সকিনা। গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা, আম্মা গো পানি দেও, ফেটে গেল ছাতিমা। নিয়ে তৃষ্ণা সাহারার দুনিয়ার হাহাকার, কারবালা প্রান্তরে কাঁদে বাছা আহাকার। দুই হাত কাটা তবু শের নর আব্বাস, পানি আনে মুখে হাকে দুশ্মন সাব্বাস। দ্রিম দ্রিম বাজে ঘন দুন্দভি দামামা, হাকে বীর শির দেগা নেহি দেগা আমামা। কলিজা কাবাব সম ভুনে মরু রোদ্দুর, খা খা করে কার বালা নাই পানি খজ্জুর। মার স্তনে দুধ নাই বাচ্চারা তর পায়, জিভ চুষে কচি যান থাকে কিরে ধরটায়। দাও দাও জলে শিরে কারবালা ভাস্কর, কাঁদে বানু পানি দেও মরে গেল আসগর। পেল না তো পানি শিশু পিয়ে গেল কাঁচা খুন, ডাকে মাতা পানি দেব ফিরে আয় বাছা শুন। পুত্রহীনা আর বিধবার কাঁদনে ছিঁড়ে আনে মর্মের বত্রিশ বাঁধনে। তাম্বুতে শয্যায় কাঁদে একা জয়নাল, দাদা তেরি ঘর কিয়া বরবাদ পয়মাল। হায়দারি হাক হাকে দুল দুল আসওয়ার, শমশের চমকায় দুশ্মনে ত্রাসবার। খসে পড়ে হাতে হতে শত্রুর তরবার, ভাসে চোখে কিয়ামতে আল্লাহর দরবার।
1: প্রিয় বন্ধুরা, আজকের এই বিশেষ আয়োজনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা। শেষ হওয়ার আগে শুনব আরও একটি মার্সিয়া, আশুরার এই শোকের দিনে। পরিবেশন করবে আবিদা আক্তার।
0: এই মার্সিয়াটির সুরে সুরে আমরা আরেকবার হৃদয় দিয়ে অনুভব করব কারবালার সেই বেদনাময় মুহূর্তকে।
4: আশ

0: এই মার্সিয়ার সাথে সাথে সময় এলো শেষ হয়ে। প্রিয় শ্রোতা, আজকের কাঁদে ফোরাত অনুষ্ঠান শেষ করব।
1: পবিত্র আশুরার এই দিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ কারবালার শহীদগণের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁদের আত্মত্যাগ আমাদের চিরকাল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা দিয়ে যাবে।
0: আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন মোস্তামদ তানজিলা শামসুন নাহার, উপস্থাপনায় ছিলাম আমি আরিবা সুলতান আলিফা
1: এবং আমি মোহাম্মদ সাফির হাসান,
0: সম্পাদনায় মোহাম্মদ শামসুল হক, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং কাদে ফোরাত অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইসরাত শারমিন।

এতক্ষণ প্রচারিত হল পবিত্র আশুরা উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান কাঁদে ফোরাত। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী 29 জুন সোমবার বেলা 2:20 থেকে বেলা 3 পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে রাখতে মৌসুমি ফল কিভাবে খাবেন, এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার এম এ হালিম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যান্ড্রোক্রাইনোলজিস্ট বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, এবং ডাক্তার নাজমা আক্তার, সহযোগী অধ্যাপক হরমোন ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান, এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন মহরমের গান শুনবেন। প্রথম শিল্পী রওশন আরাসোমা, গীতিকার মোহাম্মদ শামসুল হক শামস, সুরকার আবু বকর সিদ্দিক।

দুখানি মহরমের গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন মার্সিয়া, প্রথম শিল্পী ইসমত আরা, গীতিকার ও সুরকার সিরাজুল ইসলাম।

প্রিয় শ্রোতা, শুনছেন মার্সিয়া, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারের শিল্পী শেখ জমির উদ্দিন, গীতিকার ও সুরকার আব্দুল হালিম মিয়া।

0: দুখানি মার্সিয়া শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন হামদ, শিল্পী সামসি ফারুক সিমকি, গীতিকার ফখরুল আহমেদ, সুরকার আব্দুল লতিফ।

0: হামদ শুনলেন, শিল্পী ছিলেন শামসি ফারুক সিমকি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 10টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আমিনা বেগম লাবণী। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন। বেজিংয়ের গ্রেট হল অব পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির পিপলস হিরো স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। স্থানীয় সময় সকাল 9:10 তিনি বেজিংয়ের তিয়ানানমেন স্কোয়ারে পৌঁছলে চীনা সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে চীনা বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শনস্বরূপ কিছুক্ষণ নীরবতা পালন করেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং বিগলে বেজে ওঠে করুণ সুর। বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বিকেলে বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর এ সকল সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান প্রদান লক্ষ্যে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং চীনের পক্ষে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এবং চায়না মিডিয়া গ্রুপের প্রধানগণ স্বাক্ষর করেন।

0: ডক্টর মাহাদি আমিন বলেন, অন্য সমঝোতার স্মারকগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সম্পর্কিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং কাঁঠাল রপ্তানি বিষয় এমওইউ। এছাড়া মানব সম্পদ উন্নয়নে এক পৃথক কোঅপারেশন প্ল্যান সই হয় বলে তিনি জানান। পাঁচ দিনের চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে বেজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। আগামী রবিবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৪০ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহরম মাসের ১০ তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান সহ দেশের বিভিন্ন স্থান থেকে তাজিয়া মিছিল বের করা হবে। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। হরমুজ প্রণালী দিয়ে অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। গতকাল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এ সতর্কতা জারি করে। ইরান জানিয়েছে, প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে তারা সামুদ্রিক সেবা ফি আদায় করতে চায়। তবে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ, ফলে সেখানে কোনো ধরনের টোল বা ফি আরোপ করা উচিত নয়। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের খুঁজে বের করতে দ্রুত গতিতে কাজ করছে। এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, ভেনেজুয়েলার বিধ্বস্ত পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য একটি জরুরি তহবিল থেকে ১৫ মিলিয়ন মার্কিন ডলারও বরাদ্দ করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তখন এখন তুরস্ক স্বাগতিক যুক্তরাষ্ট্রের এবং সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও তুরস্ক ২-২ গোলে এবং প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি গোলশূন্যতে সমতা বিরাজ করছে। এছাড়া আজ যুক্তরাষ্ট্রের কানসাসে নেদারল্যান্ডস ৩-১ গোলে তিউনিশিয়াকে পরাজিত করেছে। এদিকে ডালাসে জাপান সুইডেনের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। এর আগে নিউজার্সিতে ইকুয়েডর ২-১ গোলে জার্মানিকে এবং ফিলাডেলফিয়ায় আইভরি কোস্ট ২-০ গোলে কুরাসাওকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আম্মা বাদ। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান, আশুরার গুরুত্ব ও তাৎপর্য। এই অনুষ্ঠানে আমরা পবিত্র আশুরার ঐতিহাসিক ঘটনাবলী, গুরুত্ব, তাৎপর্য, করণীয়, বর্জনীয়, কারবালা শিক্ষা বিভিন্ন বিষয়ে আলোচনা শুনব। এই আলোচনা অনুষ্ঠানে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন আলেমি দ্বীন। একজন হলেন মাওলানা সৈয়দ মুহিবুল্লাহ।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আরেকজন হলেন মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আপনারা কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ।
2: আপনাদের দুজনকে ধন্যবাদ। পবিত্র আশুরা মুহররম মাসের ১০ তারিখকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে। পৃথিবীর সৃষ্টির ঘটনার সঙ্গে এই আশুরার তারিখটি জড়িত। সহিহ হাদিস থেকে জানা যায়, কিয়ামত যেদিন সংঘটিত হবে সেই তারিখটি হবে মুহররম মাসের সেই ১০ তারিখ। এ থেকে বোঝা যায় যে আশুরার তারিখটি
5: কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। তিনি কেন এই সৃষ্টি এবং ধ্বংস দুটির জন্য এই তারিখটিকে বেছে নিয়েছেন, এর সঙ্গে পরবর্তীতে যুক্ত হয়েছে কারবালার মর্মান্তিক ঘটনা। এ দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কারবালার ঘটনাটিকেও মহিমান্বিত করার জন্যেই এত গুরুত্বপূর্ণ তারিখের সঙ্গে এটিকে সংযুক্ত করে দিয়েছেন। তো আমরা আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরামের কাছ থেকে আজকের এই বিষয়গুলো বিস্তারিত শুনব ইনশাল্লাহ। আমি প্রথমেই আলোচনার শুরুতেই মাওলানা সৈয়দ মহিবুল্লাহ সাহেবের কাছ থেকে জানতে চাইব, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, যে আশুরা ব্যাপারটা কি এবং এটার সম্পর্কে আমরা এক কথায় সংক্ষেপে কি ধারণা করতে পারি এবং আশুরা শব্দটির অর্থ কি।
3: আল্লাহ রব্বুল আলামিন আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির দিন থেকেই বারো মাসে বছর নির্ধারণ করে দিয়েছেন, যা কুরআনের ভাষায় ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই মাসসমূহের মধ্যে প্রথম মাস হলো মুহররম মাস, এ কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম বলে অভিহিত করেছেন। তিনি ইরশাদ করেন, আফদলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পর সর্বোত্তম রোজা হল আল্লাহর মাস মুহররমের রোজা। আশুরা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। মুহররম মাসের দশ তারিখকে বলা হয় ইয়াউমু আশুরা।
5: ধন্যবাদ আপনাকে মাওলানা সৈয়দ মহিবুল্লাহ। পবিত্র আশুরা, আশুরা মানে তো দশম, আর এটা যে কোনো দশমকেই বোঝানো হয় না, সেটা মুহররম মাসের দশ তারিখে বলা হয়, এটা আপনি খুব সুন্দর করে বলেছেন। এবার আমি মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহর কাছে জানতে চাই, আশুরার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আপনি যদি কিছু সংক্ষেপে বলেন।
4: আশুরার গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। মুহররম ইসলামী হিজরি সনের প্রথম মাস এবং আল্লাহ তাআলা নির্ধারিত চারটি মাসের অন্যতম হারাম মাস, সম্মানিত মাস। এই মাসের দশম তারিখেই ইয়ামে আশুরা বলা হয়। আশুরার গুরুত্বের প্রথম কারণ যদি আমরা বলি, এটি আল্লাহ তাআলার সাহায্য ও বিজয়ের এক স্মরণীয় দিন। সহি হাদিস থেকে জানা যায়, এই দিনে আল্লাহ তাআলা হজরত মূসা আলাইহিসসালাম এবং তার অনুসারীদের ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। যখন সামনে ছিল উত্তাল সমুদ্র আর পেছনে ছিল ফেরাউনের বিশাল বাহিনী, তখন আল্লাহ সাহায্যে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। মূসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে যান। অন্যদিকে ফেরাউন ও তার বাহিনী সমুদ্রে ডুবে ধ্বংস হয়ে যায়। এছাড়াও আরও বহু ঘটনা নবীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরায় ঘটিয়েছেন। ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের তওবা কবুল হওয়া, হজরত নূহ আলাইহিসসালামের নৌকা জুদি পাহাড়ে অবতরণ করা, হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি দেওয়া, হজরত ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে মুক্তি দেওয়া, হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের চোখের দৃষ্টি ফিরে আসা, হজরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের পরীক্ষা থেকে মুক্তি পাওয়া এবং হজরত ঈসা আলাইহিসসালামের আসমানে উত্তোলনের বিষয়টাও আশুরার সাথে সম্পর্কিত করা হয়। বিভিন্ন কারণে, এরকম আশ্চর্য আশ্চর্য ঘটনার কারণে আশুরা খুবই তাৎপর্যপূর্ণ হয়ে আছে উম্মতের মাঝে। সর্বোপরি এত বড় বড় ঘটনার মধ্যেও এই তারিখেই আল্লাহ রাব্বুল আলামিন তার আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র, তার কলিজার টুকরা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিদারক শাহাদাতের ঘটনাও এই আশুরার তারিখে সংঘটিত হয়েছিল। এই বিশেষ কারণে এই তারিখটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
5: ধন্যবাদ আপনাকে মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ, আপনি খুব সুন্দর করে আশুরার ঐতিহাসিক গুরুত্ব তাৎপর্য বলছিলেন। আমরা আবার আপনার কাছে আসব ইনশাল্লাহ। তো আমি এ পর্যায়ে মাওলানা সৈয়দ মহিবুল্লাহর কাছে যেতে চাই, যে আশুরার তারিখটি আমরা বিভিন্নভাবে, এটা সৃষ্টির শুরু থেকেই যে গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানতে পেরেছি, তো এই তারিখটি যখন আসে আমাদের করণীয় কি, মানে কি আমাদের করা উচিত তারিখটিকে কেন্দ্র করে, এ বিষয়ে যদি আপনি কিছু বলেন।
3: এদিনের মূল করণীয় হল হাদিসের দৃষ্টিতে রোজা পালন করা। মূসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা নিরাপদে সমুদ্র পার হয়ে যাওয়ার পরে এই মহান বিজয়ের স্মরণেই আশুরা রোজার বিধান এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা পালন করছে। তিনি কারণ জিজ্ঞেস করলে তারা বলল, এদিন আল্লাহ মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন এবং ফিরআউনকে ধ্বংস করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসার সঙ্গে আমাদের সম্পর্ক তোমাদের চেয়ে অধিক। এরপর তিনি রোজা রাখলেন এবং সাহাবিদেরও রোজা রাখার নির্দেশ দিলেন। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। দুনিয়ার ইতিহাসে জুলুম কখনো স্থায়ী হয়নি। ফিরআউনের শক্তি ছিল, সাম্রাজ্য ছিল, কিন্তু আল্লাহর সাহায্য ছিল না। অপরদিকে মূসা আলাইহিসসালামের বাহ্যিক শক্তি কম ছিল, কিন্তু তার সঙ্গে ছিলেন আল্লাহ। আজও মুসলিমদের শিক্ষা হল, শক্তির চেয়ে বড় শক্তি হল আল্লাহর সাহায্য।
5: ধন্যবাদ মাওলানা সৈয়দ মুহিবুল্লাহ। আশুরার করণীয় সম্পর্কে আপনি পবিত্র হাদিস শরীফের আলোকে রোজা পালনের কথা উল্লেখ করেছেন। তো এটা মূলত এই দিনটি আল্লাহর বিভিন্ন নিয়ামতের শুক্রানা স্বরূপ এই রোজা পালন করার কথা এসছে। আমরা নফল নামাজ পড়তে পারি, দান সাদকা করতে পারি, কোরআন তিলাওয়াত করতে পারি, তাওবা ইস্তেগফার করতে পারি, যে কোনো নফল ইবাদত এর সঙ্গে আমরা সম্পৃক্ত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঐতিহাসিক দিনটিতে তিনি পৃথিবী সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছেন, কিয়ামত সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছেন, কারবালার মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন, আরও অনেক বড় বড় ঘটনা এই দিনের সঙ্গে ঘটিয়েছে। এর সঙ্গে আল্লাহর কুদরত, আল্লাহর প্রতি তাকওয়ার প্রতি চলার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, কিয়ামতের ভীতি ভয় মনের মধ্যে আনা, এবং আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছেন যে যার যখন মৃত্যু হয় তার কিয়ামত সেটি, তো মৃত্যুর কথা স্মরণ করে এই দিনটিতে আমরা এগুলি করতে পারি কিন্তু। এবং এই দিনের ভাব গাম্ভীর্যের সঙ্গে আমরা শরীয়ত সম্মতভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে কোনো পছন্দনীয় আমল দ্বারা এই দিনটিকে আমরা বরকতময় করতে পারি, যেগুলো গর্হিত সমাজ এবং ধর্মের দৃষ্টিতে এবং যেগুলো সৌন্দর্য এবং শালীনতার খেলাপ, এই ধরনের কার্যগুলো থেকে আমরা বিরত থাকব। আমি এই পর্যায়ে আমি আসতে চাই মাওলানা সিফাতুল্লাহ সাহেবের কাছে। এই দিনে মানে অনেক অযাচিত কর্মকাণ্ড করে থাকে বিভিন্ন জন, মুসলমানদের মধ্যে এটা এসছে। আমরা এই দিনে কি কি কর্মকাণ্ড থেকে বর্জন করতে পারি, বা এগুলো আমাদের বর্জনীয়গুলো কি, এই সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলেন।
4: ধন্যবাদ প্রিয় উপস্থাপককে। আশুরার দিনে আমাদের যেমন করণীয় আছে, ঠিক তেমনিভাবে আমাদের জন্য কিছু কিছু বিষয় বর্জনীয় রয়েছে। তন্মধ্যে প্রথমেই আমরা বলব, মাতম করা এবং আত্মনির্যাতন করা। এরকমও দেখা যায় যে আশুরা উপলক্ষে শোক পালনের কথা বলে কেউ মাতম করে এবং নিজের উপরে নির্যাতন করে, শরীরকে রক্তাক্ত করে এবং হায় হোসেন বলে নিজেকে রক্তাক্ত করে, নিজের উপরে জুলুম করে। এটা কখনো শরীয়ত সম্মত নয়।
5: আওয়াজ করে কান্নাটাই তো ইসলামে শোকের জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন।
4: যে কোনো শোকের ব্যাপারে বিলাপ করা এটা জায়েজ নেই। উচ্চ আওয়াজে, উচ্চ শব্দে কান্নাকাটি করা, বুক চাপড়ানো, আহাজারি করা, এগুলো শরীয়ত সম্মত নয়। তো এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে। আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক দুর্বল কাহিনী এগুলো বর্ণনা করা আছে। অতিরঞ্জিত বিষয় থেকেও, সেই বর্ণনাগুলো থেকেও আমাদেরকে পরহেজ থাকতে হবে। আরেকটি বিষয় সেটা হলো সাহাবা এবং আহলে বাইত সম্পর্কে বাড়াবাড়ি এবং অবমাননা করা থেকে বেঁচে থাকা।
5: আমার মনে হয় আপনি এই সম্পর্কে কিছু বলতে চাইছেন যে আমাদের দেশে যেমন কিছু মানুষ ডুল বাদ্য তাজিয়া মিছিল এগুলি করে, এই
4: সম্পর্কে নিঃসন্দেহে এটা শরীয়ত সম্মত নয়, এটা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। কারবালাকে কেন্দ্র করে কেউ কেউ সাহাবিদের সমালোচনা করেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ তার সমালোচনা করেন, এটা থেকেও, সাহাবিদের সমালোচনা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। আবার কেউ কেউ আছে আহলে বাইতকে ইগনোর করে থাকেন, আহলে বাইত তাদেরকে ভালোবাসা ইমানের অংশ, মুসলমান হিসেবে তাদেরকে অবশ্যই ভালোবাসতে হবে। আহলে বাইতের আলোচনা এই মাসে করা উচিত, যতটুকু ভালোবাসা তাদের জন্য অবশ্যই তাদের সেই ভালোবাসা তাদেরকে দিতে হবে।
5: জি ধন্যবাদ মাওলানা সিফাতুল্লাহ, আপনি খুব সুন্দর করে বলছেন। আমি যদি আপনাদের দুইজনের করণীয় এবং বর্জনীয় এই কথাগুলোর সারনির্দেশ টেনে আমি বলতে পারি যে এই দিনটিতে আসলে আল্লাহর এই সৃষ্টি এবং কিয়ামতের কথা যদি আমরা মনে করি, আল্লাহর ভয় চর্চা করা অন্তরে এবং মৃত্যুর কথা স্মরণ করা, তাকওয়ার গুণাবলী অর্জন করা, আর আহলে বাইতের শান ও মান, ওনাদের মর্যাদা, যে কারবালার ঘটনাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ওনার পরিবার পরিজনদের যে মর্মান্তিক শাহাদাতের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয়, এবং ওনাদের মহব্বত আপনি সুন্দর করে বলেছেন, এটা ইমানের অংশ অবশ্যই। নামাজের মধ্যেও যাদের প্রতি দরুদের অংশ করা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, নামাজের অংশ হয়েছে ওনাদের জন্য দোয়া করা, আহলে বাইতের জন্য, নবী পরিবারের জন্য। তো সেখানে ওনাদের গলায় ছুরি চালানো হয়েছিল। তো একজন মুমিনের এই আহলে বাইতের প্রতি মহব্বত যদি প্রগাঢ় থাকতো, তাহলে অন্তত এই কাজটা একজন ইমানদারের পক্ষে করা সম্ভব হতো না। আহলে বাইতের মর্যাদা সম্পর্কে সবসময় একটা মুসলিম সন্তান হিসাবে আমাদের প্রত্যেকের অবগত থাকা, এটা চর্চা করা, নিজে জানা, অন্যকে জানানো, আর আল্লাহর ভয় অন্তরের রক্ষা করা, ইসলামের প্রতি ইসলামের ডিসিপ্লিন, আমল, আখলাক এবং বিশেষ করে আশুরার তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে করণীয় বর্জনীয় যে সীমারেখা টেনে দেওয়া হয়েছে, আমরা অবশ্যই কারবালার ঘটনার প্রতি শোকাভিভূত, আমরা মর্মান্তিক ঘটনা হিসাবে তাকে স্মরণ করি, কিন্তু এই শোকের নামে আমরা যেন শরীয়তের সীমা লঙ্ঘন না করি, ইসলামের সৌন্দর্যগুলো বিঘ্নিত না করি, কিছু নিজের শরীর কেটে ফেলা, রক্তাক্ত করা, আঘাত করা, তাজিয়া মিছিলের মধ্যে কিছু বাড়াবাড়ি করা, এগুলো থেকে আমরা এগুলি থেকে বিরত থাকতে পারি। তো ধন্যবাদ মাওলানা সিফাতুল্লাহ। আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে আশুরার ঘটনার সঙ্গে কারবালার ঘটনার যে একটা সম্পৃক্ততা, এই সম্পর্কে এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে কারবালার ঘটনাটি আশুরার ঘটনার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কেন সংগঠিত করলেন, এই ব্যাপারে যদি কিছু বলেন।
4: কারবালার ঘটনার সাথে আশুরার সম্পর্ক, এটি গভীর একটি সম্পর্ক রয়েছে এখানে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আশুরাকে অত্যন্ত সম্মান দান করেছেন, একটি মুহররম মাসে দান করেছেন। যেহেতু আশুরা পূর্ব থেকেই সম্মানিত, নবীদের সাথে সংশ্লিষ্ট বড় বড় ঘটনা এই দিনেই ঘটিয়েছেন, তো হয়তো সেই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন তার আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা, তার দৌহিত্র হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে, ওই কারবালার ওই ঘটনাকে এই দিনের সাথে অ্যাড করে এই দিনের এই শাহাদাতের মর্যাদা বিশ্বের বুকে উঁচু করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা কখনো মরে না, তারা জীবিত। তো সেই শহীদের মর্যাদাকে বিশ্বের বুকে, আর আহলে বাইতের মর্যাদাকে বিশ্বের বুকে আরো বেশি মর্যাদা সম্পন্ন করার জন্য এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারবালার ঘটনা ঘটিয়েছেন।
5: ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর বলেছেন। কারবালার ঘটনা মর্মান্তিক ঘটনা আমাদের জন্য হৃদয় বিদারক। কোন মুসলমানের পক্ষে, কোন জালেমের জন্য নবী পরিবারের সঙ্গে এই ঘটনার হওয়া উচিত ছিল না, তবু আমাদেরকে এই কারবালার ঘটনার এই মর্মান্তিকতা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে, আমরা ইসলামের ইতিহাসে এই কালো অধ্যায়টি সংযোজিত আছে। আমি আবার মাওলানা সৈয়দ মহিবুল্লাহর কাছে যাব, এই কারবালার ও আশুরার ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, এ ব্যাপারে যদি আপনি কিছু বলেন।
3: আশুরা আমাদেরকে তাওবার শিক্ষা দেয়। কোন কোন বর্ণনা এসেছে যে হযরত আদম আলাইহিস সালামের তাওবা কবুলের ঘটনাও আশুরার দিনের সঙ্গে সম্পর্কিত, যদিও এ বিষয়ে নির্ভরযোগ্য সহিহ হাদিস পাওয়া যায় না, কিন্তু কুরআনে তাওবা কবুলের মূলনীতি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। فَتَلَقَّى آدَمُ مِن رَّبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ অতঃপর আদম তার রবের কাছ থেকে কিছু বাক্য শিক্ষা করলেন, তারপর আল্লাহ তার তাওবা কবুল করলেন। আশুরা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, মানুষ ভুল করবে কিন্তু তার জন্য আল্লাহর দরজা বন্ধ নয়। আবার আশুরা আমাদের ধৈর্যের শিক্ষাও দেয়, ইন্নাল্লাহা মাস-সাবিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। মূসা আলাইহিসসালামের জীবনের প্রতিটি অধ্যায় ছিল ধৈর্যের শিক্ষা, জুলুমের বিরুদ্ধে সংগ্রাম, জাতির অবাধ্যতা এবং কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। আশুরার সঙ্গে সংশ্লিষ্ট অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা হল কারবালার ঘটনা। 61 হিজরির 10ই মুহররম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। এই ঘটনা নিঃসন্দেহে মুসলিম ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার অংশ এবং আমি হুসাইনের অংশ। কারবালার ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় সত্য প্রতিষ্ঠার জন্য ত্যাগ স্বীকার করতে হবে, জুলুমের কাছে মাথা নত করা যাবে না, দিনের নীতি ও আদর্শের জন্য প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে হবে। আশুরা কেবল একটি ঐতিহাসিক দিবস নয়, এটি ইমানের দিবস, তাওবার দিবস, ধৈর্যের দিবস, তাওয়াক্কুলের দিবস এবং সত্য প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের দিবস। ফিরাউনের সমুদ্রে ডুবে মরা আমাদের শেখায় জুলুমের পরিণতি ধ্বংস, পক্ষান্তরে মুসা আলাইহিসসালামের মুক্তি আমাদের শেখায় আল্লাহর সাহায্য অবশ্যই আসে। আর কারবালার শাহাদাত আমাদের শেখায় সত্যের জন্য জীবন দেওয়া যায়, কিন্তু সত্যকে বিসর্জন দেওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার প্রকৃত শিক্ষা উপলব্ধি করে জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন, আমিন।
5: ধন্যবাদ মাওলানা সৈয়দ মহিবুল্লাহ, আপনার আলোচনা থেকে কারবালা ও আশুরার শিক্ষা সম্পর্কে আমরা চমৎকার কিছু কথা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ পবিত্র কারবালা ও আশুরার শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করার এবং সত্য প্রতিষ্ঠায় ন্যায়ের পক্ষে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মানসিকতা এবং জুলুম এবং জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে প্রতিবাদী শক্তি, ইমানী শক্তি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দান করেন। নিঃসন্দেহে এই দিনটি আমাদের ত্যাগ এবং শোকাতুর ঘটনা দ্বারা আমরা ব্যথা অনুভব করি। এর শিক্ষা হল ত্যাগ চাই, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়া চাই। শুধু মরসিয়া ক্রন্দনের মধ্যে আমাদের এগুলো কান্নাকাটির মধ্যে এর সীমাবদ্ধ যাতে আমরা না থাকি, কান্নাকাটির পরিবর্তে ত্যাগের শিক্ষা উজ্জীবিত হই, এটি আমাদের আজকের আলোচক বিন্দু তাই বোঝাতে চেয়েছেন। আল্লাহ যেন আমাদের সকলকে এ পবিত্র কারবালা ও আশুরার ঘটনা থেকে সত্যিকারের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের অনুষ্ঠান শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ও আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু।
1: এতক্ষণ শুনলেন পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
6: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নাতে রসুল, কণ্ঠ দিয়েছেন এ কে এম শহীদ কবির, কথা লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন ওয়াদুদ সরকার।

0: আপনারা শুনলেন নাতে রাসুল,
1: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকাকে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমরা শামীম আহমেদ, মোহাম্মদ লিয়াকত আলী খান, মার্জিয়া আক্তার, আমি আফরোজা ডলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাসরিন আক্তার, রাহাত তরফদার। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
2: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ গীতিনকশা কাঁদায় আজ মহরম।
4: প্রিয় শ্রোতা, আজ 10ই মহরম, পবিত্র আশুরার দিন, হিজরি সনের প্রথম মাস। কিন্তু মহরমের চাঁদ উঠার সাথে সাথেই বিষাদের ছায়া নেমে আসে সব মুসলমানের মনে,
5: কারণ কয়েকদিন অবরুদ্ধ থেকে এবং মরণপণ যুদ্ধের পর এই মহরম মাসের 10 তারিখেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন তার অনেক আত্মীয় পরিজন ও অনুসারী সহ কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।
4: সে বিয়োগাত্মক ঘটনার স্মরণ করে বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ গীতিনকশা কাঁদায় আজ মহরম শোনার আমন্ত্রণ জানাই আপনাদের সবাইকেই।
5: আজ সেই 10ই মহরম, পবিত্র আশুরার দিন।
4: আজকের অনুষ্ঠানের শুরুতেই শুনবো একটি শোকগাথা।

0: কারবালার উষ্ণ মরু প্রান্তরে অবরুদ্ধ ইমাম হোসাইন পরিবার পরিজন ও অনুসারী শিবিরে অবস্থান করছেন। এজিদের বাহিনী ফোরাত নদী ঘিরে রেখেছে। যুদ্ধ চলছে এজিদের বিশাল বাহিনীর সাথে।
1: বীরের মতো লড়ে একে একে শহীদ হয়েছেন ইমাম হোসাইনের অনুসারীদের অনেকেই। যখন হোসেন পুত্র কাশেম যাবার জন্য প্রস্তুত,
0: তখন ইমাম হোসাইনের মনে পড়ল বড় ভাইয়ের অন্তিম ইচ্ছের কথা। তিনি চেয়েছিলেন নিজ পুত্রের সাথে ছোট ভাইয়ের কন্যা সাকিনার বিয়ে দিতে।
1: ওই মুহূর্তেই আয়োজন হল বিয়ের। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাসর সজ্জা নয়, যেতে হল যুদ্ধের ময়দানে।
0: এবারে মার্সিয়ায় ফুটে উঠেছে এরকম বেদনা কাতর কাহিনীর প্রতিচ্ছবি।

0: পানিবিহীন মরু প্রান্তরে জীবন বাঁচানো দায় এ বিষয়টি বুঝতে পেরেই এজিদের বাহিনী অবরুদ্ধ করে রাখে ফোরাত নদী।
1: পানি না পেয়ে প্রাণ যায় অনেকের। ইমাম হোসাইন পরিবার পরিজন ও অনুসারীদের শিবিরে পানির জন্য হাহাকার চলছে,
0: তবু পায়নি পানি।
1: শত শত বছর পেরিয়ে গেছে,
0: কিন্তু সেই দুঃখেই বুঝি আজও কান্নার ঢল ফোরাতের বুকে।
1: এবারে শোকগাথা শুনবেন।

0: ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ঘটেছে কারবালা প্রান্তরে।
1: শত শত বছরের পুরনো সে ঘটনা আজও মনকে কাঁদায়। এই ভাবনা নিয়ে এবারে মার্সিয়া শুনব সমবেত কণ্ঠে।

0: حسین ہائے حسین ہائے حسین ہائے حسین۔
1: কারবালা প্রান্তরের লড়াই ছিল সত্য ও ইসলামের ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য। ইয়াজিদ বাহিনীর অন্যায় দাবির কাছে মাথা নত না করে বীরের মতো লড়াই করে শহীদ হয়েছেন ইমাম হুসাইন।
2: ইমাম হুসাইনের এই আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমাদের সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তবেই গড়ে উঠবে সুস্থ সুন্দর একটি সমাজ।
1: বন্ধুরা, এবারে শুনব দ্বৈত কণ্ঠের গান।

0: শ্রোতা বন্ধুরা, কারবালার প্রান্তরে যুদ্ধে তখন ইমাম হোসাইন বিজয়ের দ্বার প্রান্তে।
1: ইয়াজিদের বাহিনী পালিয়েছে ঝোপে ঝাড়ে।
0: ওষি ফেলে ক্লান্ত তৃষ্ণার্ত ইমাম হোসাইন মুক্ত ফোরাতের পানিতে নামলেন।
1: তৃষ্ণা মেটাবার জন্য দুহাতে পানি তুলে নিলেন, কিন্তু মনে পড়ে যায় পানির কারণে মৃত্যুবরণ করা স্বজন ও অনুসারীদের কথা,
0: পানির বদলে তীর বিদ্ধ শিশু আলী আসগরের কথা।
1: তিনি পানি ফেলে তীরে উঠে এলেন।
0: আর এমন সময় নিরস্ত্র ইমাম হোসাইনের উপর আক্রমণ চালায় সীমার।
1: এবার সবশেষ পরিবেশনা।

0: প্রিয় শ্রোতা, কাঁদায় আজ মহরম নিশ্চয়ই আপনাদের কাঁদিয়েছে। এ মহরমের ত্যাগ ও শিক্ষার আলোয় আসুন আমরা উদ্ভাসিত হই। এ কামনায় শেষ করছি আমাদের আজকের গীতি নকশা,
1: কাঁদায় আজ মহরম।
2: এতক্ষণ শুনলেন পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ গীতি নকশা, কাঁদায় আজ মহরম। গবেষণা গ্রন্থনা ও গীত রচনা সৈয়দ শফিউল আজম, সুর সংযোজন ও সঙ্গীত পরিচালনায় বাবু সরকার, সঙ্গীত পরিবেশনায় আবু বকর সিদ্দিক, তানজিনা করিম স্বরলিপি, নাসরিন আক্তার বিউটি, মঞ্জুরুল ইসলাম খান, জুলি শর্মিলি, নুসরাত জাহান, লাভলি শেখ, মুকুল সরকার, ওমর আলী, গোলাম মোস্তফা, নওশিন তাবাসুম অমি এবং তেহজিব মুর্শেদ। উপস্থাপনায় শামীম আহমেদ ও ফাতেমা আফরোজ সোহেলি। অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত। সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান। তত্ত্বাবধানে কানিজ কুলসুম। প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ও মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার খবর পড়ছি মিজানুর রহমান সজল। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন। বেজিং এর গ্রেট হল অফ পিপলস স্থানীয় সময় সকাল 10টায় বৈঠকটি শুরু হয়। এর আগে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান জাও লেজি একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির পিপলস হিরোস স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। স্থানীয় সময় সকাল 9:10 তিনি বেইজিং এর তিয়ানআনমেন স্কয়ারে পৌঁছলে চীনা সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে চীনা বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শনস্বরূপ কিছুক্ষণ নীরবতা পালন করেন। এই সময় দুই দেশের জাতীয় সঙ্গীতে বাজানো হয় এবং বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বিকেলে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান প্রদান বৃদ্ধির লক্ষ্যে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং চীনের পক্ষে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এবং চায়না মিডিয়া গ্রুপের প্রধানগণ স্বাক্ষর করেন। ডক্টর মাহাদি আমিন বলেন, অন্য সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সম্পর্কিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং কাঁঠাল রপ্তানি বিষয়ে এমওইউ। এছাড়া মানব সম্পদ উন্নয়নে এক পৃথক কোঅপারেশন প্ল্যানে সই হয় বলে তিনি জানান। পাঁচ দিনের চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। আগামী রবিবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে ভিটামিন

0: সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 6 মাস থেকে 59 মাস বয়সী 2 কোটি 40 লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। যথাযোগ্য মর্যাদা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত বার্ষিক উপলক্ষে মহরম মাসের 10 তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসনি দালান সহ দেশের বিভিন্ন স্থান থেকে তাজিয়া মিছিল বের করা হবে। পবিত্র আশুরার গুরুত্ব তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। হরমুজ প্রণালী দিয়ে অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। গতকাল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এ সতর্কতা জারি করে। ইরান জানিয়েছে হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে তারা সামুদ্রিক সেবা ফি আদায় করতে চায়। তবে যুক্তরাষ্ট্রের দাবি হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ, ফলে সেখানে কোনো ধরনের টোল বা ফি আরোপ করা উচিত নয়। ভেনেজুয়েলায় পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত 235 জনে দাঁড়িয়েছে এবং 4,500-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় আরও বহু মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের খুঁজে বের করতে দ্রুত গতিতে কাজ করছে। এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, ভেনেজুয়েলার বিধ্বস্ত পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য একটি জরুরি তহবিল থেকে $15 মিলিয়ন বরাদ্দ করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। আজ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তুরস্ক স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 3-2 গোলে পরাজিত করেছে। অন্যদিকে সান ফ্রান্সিস্কোতে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের কানসাসে নেদারল্যান্ডস 3-1 গোলে তিউনিসিয়াকে, নিউ জার্সিতে ইকুয়েডর 2-1 গোলে জার্মানিকে এবং ফিলাডেলফিয়া আইভরি কোস্ট 2-0 গোলে কোরাসাওকে পরাজিত করে। এছাড়া ডালাসে জাপান সুইডেনের মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝুর হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সময়কে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
2: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে বাংলাদেশ ও চীন তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সম্মত, বাংলাদেশে পরবর্তী এশীয় অর্থনৈতিক বিষয় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে 6 জেলায় সেনা মোতায়েন, জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার, আগামী বছর থেকে সকল বোর্ডের আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে হবে বললেন শিক্ষামন্ত্রী, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর, পশ্চিম ইউরোপে প্রচণ্ড তাপদাহে ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনে রেকর্ড তাপমাত্রা, ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট, মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে 7 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে 1 রূপরেখাতে সম্মত যুক্তরাষ্ট্র ইরান, এবং ICC নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে হারালো বাংলাদেশ।
3: বাংলাদেশ ও চীন তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প সহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেজিং এর স্টেট গেস্ট হাউস দিয়াও উতাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুয়েং এর মধ্যে এক বৈঠকে এই সমঝোতা হয়। এদিকে প্রধানমন্ত্রী তারিক রহমান চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের উৎপাদন সরবরাহ শৃঙ্খল বা ভ্যালু চেইন সম্প্রসারণের মাধ্যমে দেশটিতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিষয় রচনায় অংশীদার হতে আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে বক্তব্য রাখছিলেন। প্রধানমন্ত্রী জানান, চীনা বিনিয়োগকারীদের সরাসরি সহায়তা প্রদান এবং দ্রুত বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য বাংলাদেশ শীঘ্রই চীনে তার প্রথম বিনিয়োগ কার্যালয় স্থাপন করবে। তিনি বিদেশি বিনিয়োগকারীদের প্রতি বৈষম্যহীন আচরণ, বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী মূলধন ও লভ্যাংশ ফেরত আনা এবং শক্তিশালী আইনি সুরক্ষার আশ্বাস দিয়েছেন।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা লাখ লাখ মানুষের জন্য বিশ্ব নেতৃবৃন্দকে তাদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন। বুধবার চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার ডাভোস নামে পরিচিত নিউ চ্যাম্পিয়ন্সের 17তম বার্ষিক সভায় পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব শীর্ষক এক অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিকে কাজে এবং অঙ্গীকারকে ফলাফলে পরিণত করার সময় এসেছে, যাতে বিশ্ব ভবিষ্যতের পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে।
3: সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে আহ্বান জানিয়েছেন। তিনি একই সঙ্গে অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। এছাড়া বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া এবং বিদ্যমান কাঠামোর মাধ্যমে সম্পৃক্ততা বাড়ানো সহ বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি FTA সংক্রান্ত আলোচনাকে এগিয়ে নেওয়ার বিষয়ে ঐকমত্য হয়। বৈঠকের পর সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়।
2: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খাজাকিস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেক্তনভ। বুধবার স্থানীয় সময় সকালে চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের WEF গ্রীষ্মকালীন দাভোসের সাইডলাইনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারেক রহমান কাজাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্থানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন।
3: প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হয়ে দেশকে শক্তিশালী করে গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান।
2: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় 22 জুন থেকে 30 জুন পর্যন্ত মাঠ পর্যায়ে বেসরকারি প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী কাজ করবে। এদিকে শনিবার সচিবালয়ে পুলিশের সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক IGP বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতকে প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের জারি করা রেড নোটিশের প্রেক্ষিতে গত 12 জুন আবুধাবি সরকারের ফেডারেল পুলিশ বেনজির আহমেদকে গ্রেপ্তার করে।
3: দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগ দেবে। রবিবার প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী SM জিয়াউদ্দিন হায়দার সচিবালয়ে সমসাময়িক বিষয় সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান।
2: আগামী 6 মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকায়াত হোসেন বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে বরিশাল ও খুলনা বিভাগের হাসপাতাল দুটি আগস্টের প্রথম দিকে চালু করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। প্রতিটি হাসপাতালে বড় পরিসরের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ সুবিধা রাখা হবে।
3: শিক্ষামন্ত্রী ডক্টর আলম এহসানুল হক মিলন বলেছেন, দেশে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে আগামী বছর থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডের সকল আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষা একই দিনে এবং অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। তিনি বুধবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় 2026 উপলক্ষে চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা জানান। শিক্ষামন্ত্রী আরও বলেন, 2022 সাল থেকে আটকে থাকা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ভাতার বকেয়া আগামী দুই বছরের মধ্যে পরিশোধ করার উদ্যোগ নেওয়া হবে। এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এক মত বিনিময় সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আলম এহসানুল হক মিলন বলেছেন, পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ডিজিটাল ভিজিল্যান্স নিশ্চিত করা হবে।
2: ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভায় এ নির্দেশনা দেন। এ সময় তিনি সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ সহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
3: ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেন সহ ইউরোপের বেশিরভাগ দেশে প্রচণ্ড তাপদাহ চলছে। প্রায় 68,000 ফরাসি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। ফ্রান্সে চলতি সপ্তাহান্ত পর্যন্ত তাপদাহ বয়ে যেতে পারে। এই সময় তাপমাত্রার পারও 40-42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিকে ব্রিটেনের আবহাওয়া দফতর জানিয়েছে, দেশটিতে আজকের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। স্পেনেও বিগত কয়েকদিনে রেকর্ড তাপদাহ অনুভূত হয়েছে এবং আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, ইউরোপের এই তীব্র তাপদাহের কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
2: কাতার ও পাকিস্তান জানিয়েছে, যুদ্ধ শেষ করার জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা উৎসাহব্যঞ্জক অগ্রগতির মধ্য দিয়ে শেষ হয়েছে। সোমবার এক যৌথ বিবৃতিতে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা বলেন, একটি উচ্চ পর্যায়ের কমিটি 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কর্মপরিকল্পনায় সম্মত হয়েছে।
3: সাউদাম্পটনে শনিবার নারী টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে 23 রানে পরাজিত করেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 123 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান 20 ওভারে 8 উইকেট হারিয়ে 100 রান করতে সক্ষম হয়।
2: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় নীলুফার জাহান এবং আমি মিরনাসির আহমেদ।
4: বাংলাদেশ বেতার ঢাকা।
5: হোসেন জীবিত আছেন, উঠিবার শক্তি নাই। অন্য মনস্ককে কি চিন্তায় অভিভূত ছিলেন তিনি জানেন। চক্ষু মেলিয়া বক্ষের উপর খঞ্জর হস্তে সীমারকে দেখিয়া বলিতে লাগিলেন, তুমি আল্লাহর শ্রেষ্ঠ জীব, তুমি আমার বক্ষের উপর বসিলে। নূর নবী মোহাম্মদের মতলম্বী হইয়া ইমাম হোসেনের বক্ষের উপর পা রাখিয়া বসিলে তুমি। তোমার কি পরকাল বলিয়া কিছু নাই? এমন গুরুতর পাপের জন্য তুমি কি একটু ভয় করিতেছ না? সীমার বলিল, আমি কাহকে ভয় করি না, আমি পরকাল মানি না। নূর নবী মোহাম্মদকে আমি তাকে চিনি না, তোমার বুকের উপর বসিয়াছে বলিয়া পাপের ভয় দেখাচ্ছ? সে ভয় আমার নাই, কারণ আমি এখনই খঞ্জর তোমার মাথা কাটিয়া লইব। যাহার মাথা কাটিয়া 100,000 টাকা পুরস্কার পাইব তাহার বুকের উপর বসিতে আবার পাপ কি? সীমার পাপের ভয় করে না। সীমার, আমি তো এখনই মরিব, বিষাক্ত তীরের আঘাতে আমি অস্থির হইয়াছি, বক্ষের উপরের নামে বক্ষের উপর হইতে নামিয়া আমায় নিঃশ্বাস ফেলিতে দাও, একটু বিলম্ব করো। একটু বিলম্বের জন্য কেন আমাকে কষ্ট দিবে? আমার প্রাণ বাহির হইয়া গেলে মাথা কাটিয়া লইয় দেহ যত খণ্ড করিতে চাও করিও, একবার নিঃশ্বাস ফেলিতে দাও, আজ নিশ্চয় আমার মৃত্যু হইবে। এই কারবালার প্রান্তরে হোসেনের জীবনের শেষ কার্য সমাপ্ত, জীবনের শেষ এই কারবালায় ভাই সীমার তুমি নিশ্চয় আমার মাথা কাটিয়া লইতে পারিবে, আমি আশীর্বাদ করিতেছি এই কার্য করিয়া তুমি জগতে বিখ্যাত হইবে, ক্ষণকাল অপেক্ষা কর। অতি কর্কশ্বরে সীমার বলিল, আমি তোমার বুকের উপর বসিয়া চাপিয়া বসিয়াছি, মাথা না কাটিয়া উঠিব না, যদি অন্য কোনো কথা থাকে বলো, বুকের হইতে একটু সরিব না আমি। এই বলিয়া সীমার আরো দৃঢ় চাপিয়া বসিয়া হোসেনের গলায় খঞ্জর চালাইতে লাগিল। হোসেন বলিতে লাগিলেন, সীমার আমার প্রাণ এখনই বাহির হইবে, একটু বিলম্ব করো, এই কষ্টের উপর আর কষ্ট আমাকে মারিও না। সীমার তীক্ষ্ণ উদ্ধার খঞ্জর হোসেনের গলায় সজোরে চালাইতে লাগিল, কিন্তু চুল পরিমাণ স্থানও কাটিতে পারিল না। বারবার খঞ্জরের প্রতি দৃষ্টিপাত করিতে লাগিল, হস্ত দ্বারা বারংবার খঞ্জরের ধার পরীক্ষা করিয়া দেখিল, পুনরায় অধিক জোরে খঞ্জর চালাইতে লাগিল, কিন্তু কিছুতেই কিছু হইল না, তিলে মাত্র চর্ম কাটল না। সীমার অপ্রস্তুত হইল, আর খঞ্জরের প্রতি ঘন ঘন দৃষ্টিপাত করিতে লাগিল, আবার ভালো করিয়া খঞ্জরের ধার পরীক্ষা করিল। হোসেন বলিলেন, সীমার কেন বারবার এ সময় আমাকে কষ্ট দিতেছ, শীঘ্রই মাথা কাটিয়ে ফেলো, আর সহ্য হচ্ছে না, অনর্থক আমাকে কষ্ট দিয়া তোমার কি লাভ হইতেছে, বন্ধুর কার্য করো, শীঘ্রই আমার মাথা কাটিয়া ফেলো, আমি তো কাটতে বসিয়াছি, সাধ্য অনুসারে চেষ্টা করিতেছি, খঞ্জরে না কাটিলে আমি আর কি করিবে বলো, এমন সুতীক্ষ্ণ খঞ্জর তোমায় গলায় বসিতেছে না, আমার অপরাধ কি, আমি কি করিব এখন। হোসেন বলিলেন, সীমার তোমার বক্ষের বসন খোলো দেখি। সীমার বলিল, কেন, কারণ আছে, তোমার বক্ষ দেখিলে আমি জানিতে পারিব যে তুমি আমার কাতিল হইবে কিনা, তাহার অর্থ অর্থ আছে, অর্থ না থাকিলে বৃথা তোমাকে এমন করিয়া অনুরোধ করিব কি জন্য, তোমরা সকলেই জানো, অন্তত শুনিয়া থাকিবে, হোসেনের কথা কখনো বৃথা বাক্য ব্যয় করে না। মাতামহ বলিয়া গিয়েছেন, রক্ত মাংসে গঠিত দেহ হইল, যে বক্ষ লোম শূন্য, যে বক্ষ পাষাণময়, সে লোম শূন্য বক্ষই তোমার কাতিল, যাহার বক্ষ লোম শূন্য তাহার হস্তেই তোমার নিশ্চিত মৃত্যু।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান মাদক মুক্ত আগামী, সঞ্চালনে শারমিন রহমান। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, প্রতি বছর 26 জুন বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপিত হয় এবং জাতিসংঘের নির্দেশনা মোতাবেক আজ বাংলাদেশেও দিবসটি নিয়ে নানা রকম আয়োজন আছে, সে সব বিষয় আজকে আমরা আলোচনা করব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এবারের প্রতিপাদ্য একটি সুন্দর বিষয় ঠিক করা হয়েছে, সেটি হচ্ছে মাদক মুক্ত আগামী, এবং এর মূল লক্ষ্য হচ্ছে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে মুক্ত রাখা এবং তরুণ ও যুব সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করা। শ্রোতা বন্ধুরা, এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব গোলাম আজম, অতিরিক্ত মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আছেন জনাব এ কে এম শওকত ইসলাম, অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাথে আরও আছেন জনাব রাজিউর রহমান, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনায়। প্রথমেই আমরা যেতে চাই অতিরিক্ত মহাপরিচালক স্যারের কাছে, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, খুব সুন্দর একটি প্রতিপাদ্য ঠিক করা হয়েছে মাদক মুক্ত আগামী, এই মাদক মুক্ত আগামী যে প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশের পরিবার, সমাজ, রাষ্ট্র সব মিলিয়ে কি
6: বার্তা দিতে চান আপনারা?
7: আজ 26 জুন 2026 মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। বিশ্বব্যাপী মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির এবং জনমত গঠন ও সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে জাতীয় সংঘ 1989 সাল হতে প্রতি বছর এই দিবসটি পালন করে আসছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশও এই দিবসটি যথাযোগ্য মর্যাদা পালন করছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি বহুমাত্রিক এবং ক্রমপরিবর্তনশীল একটি সংকট। সামাজিক যোগাযোগ মাধ্যম, তথ্য প্রযুক্তির অপব্যবহার, সিনথেটিক মাদকের উত্থান এবং অনলাইনে মাদক কেনা বেচা, আন্তর্দেশীয় অপরাধ চক্রের দৌরাত্ম্য এবং যুব সমাজকে প্রলুব্ধ করার লক্ষ্যে নতুন নতুন কৌশল উদ্ভাবন করা হচ্ছে। এই সংকট, এই চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য আমাদের এই বছর একটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। জাতীয় সংঘের একটি সংস্থা এই প্রতিপাদ্যটি নির্ধারণ করে থাকেন, আমরা সাধারণত বলে থাকি UNODC। এবারের প্রতিপাদ্যটি হল ওয়ার্ল্ড ড্রাগস প্রবলেম, পারসিস্টিং ইস্যুস, নিউ চ্যালেঞ্জেস, ইনোভেটিভ রেসপন্সেস। এটা যদি আমরা বাংলায় একটু ভাবার্থ করতে চাই, এই মাদকের এই স্লোগানটি, চিরন্তন ও পরিবর্তনশীল মাদক সমস্যা মোকাবেলায় চাই উদ্ভাবনী চিন্তা ও চেতনা। আমরা আজকের এই দিবসটিতে এই স্লোগানটিকে সামনে নিয়ে আমাদের বাংলাদেশের যুব সমাজকে মাদকের যে বয়াল থাবা থেকে রক্ষা করার জন্য বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যেই সকাল 8টা থেকে আমরা র্যালি শুরু করেছি এবং মাদক বিরোধী বন্দনও আমরা করেছি, যাতে করে আমাদের যুব সমাজকে, অর্থাৎ দেশের প্রত্যেকটি সমাজের নাগরিকদেরকে উদ্বুদ্ধ করার জন্য একটি প্রয়াস আমরা হাতে নিয়েছি। আমরা চেষ্টা করছি আমাদের এই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতিকে জানিয়ে দিতে যে মাদক একটি অভিশাপ, এটি সমাজ এবং দেশকে ক্ষতিগ্রস্ত করে।
6: জনাব একেম শওকত ইসলাম স্যার, আপনার কাছে যেতে চাই। এই স্যার সমাজের কথা বললেন, মাদকাসক্ত আসলে বর্তমানে সমাজের জন্য কতটা বড় হুমকি হয়ে উঠছে বলে আপনি মনে করেন? দিন শেষে কিন্তু একটি পরিবার থেকে শুরু করে সমাজও ধ্বংসের পথে চলে যায় শুধুমাত্র মাদকের কারণে, কিভাবে মূল্যায়ন করবেন?
8: আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন যে সমাজ এবং পরিবারে মাদকের কি প্রভাব বিস্তার করে থাকে, আসলে মাদক নিয়ন্ত্রণে বা মাদকের অ্যাওয়ারনেস শুরু করতে হবে আমাদের পরিবার থেকে, ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে তারপরে দেশের দিকে যায়। একটি পরিবারের যদি তার পরিবারের সদস্যরা কে কিভাবে চলে, তারা যদি সবসময় বাবা মায়ের নজরদারিতে থাকে বা বাবা মাও যদি ওভাবে তাদের সন্তানদেরকে বা সন্তানরাও তাদের বাবা মাকে ফলো করে সুন্দরভাবে থাকে, তাহলে ওই পরিবারে মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা নেই। আমরা ছোটবেলায় দেখেছি কি যে মাগরিবের আজানের সাথে সাথে আমাদেরকে ঘরে প্রবেশ করতে হবে, আমরা সেটা পালন করে আসছি। কিন্তু এখন কি দেখা যায় যে বাবা মা ব্যস্ত তার ব্যবসা নিয়ে, মা ব্যস্ত তার ক্লাব নিয়ে, তার সোসাইটি নিয়ে, তার মিটিং নিয়ে, ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায় তার কোনো খোঁজ খবর থাকে না। আমরা সেজন্য বলি সারা দিনের মধ্যে 3 বেলার মধ্যে 1 বেলা পরিবারের সাথে খাওয়া দাওয়া করার জন্য নিলে কি হয়, তখন যখন সামনাসামনি বসা যায় তার অ্যাটিটিউড, তার চেহারা, অভিব্যক্তি বোঝা যায় যে সে ঠিক আছে কিনা, আমার ছেলেটা ঠিক আছে কিনা, আমার মেয়েটা ঠিক আছে কিনা। তো এই জন্য সমাজের যেমন দায়িত্ব আছে, আমি মনে করি আমাদের পরিবার থেকে আমাদের একটা শুদ্ধি অভিযানটা পরিবার থেকে শুরু করতে হবে। আমার ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে মেশে, আপনাকে নজর দিতে হবে। যদি আপনি সেটা না দেন, সেটা সমাজে যাবে, সমাজ থেকে এটা রাষ্ট্রে যাবে। আর আমরা একটা কথা বলি, মাদকাসক্তিটা পরিবারের বা ব্যক্তির, সমাজের ক্ষতি হয়, কিন্তু একজন মাদকাসক্ত সবচেয়ে বেশি নিজেই ক্ষতিগ্রস্ত হয়। আপনি যদি কনসিকুয়েন্টলি ইয়াবা নেন, 1 বছর বা 2 বছর ইয়াবা আপনি এডিকশন হন, আপনি যদি অ্যালকোহল নেন, আপনি যদি আইস নেন, যেটা সাম্প্রতিককালের যে আইসটা হলো ইয়াবার থেকে পিউরিফাই বেশি, এটার কার্যকরও বেশি, যারা এডিক্টেড তারা জানে। তো এটা যদি নেন, আপনার প্রথম আপনার নিজের যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো প্রথম ক্ষতিগ্রস্ত হবে, আপনার লিভার, কিডনি, যকৃৎ সহ আরও অন্যান্য যেসব অর্গান আছে শরীর আস্তে আস্তে কলাপস করে আপনি মৃত্যু মুখে পতিত হবেন। তো এই জন্য পারিবারিকভাবে আমাদেরকে সচেতন থাকতে হবে, বাবা মাকে সচেতন হতে হবে, সামাজিকভাবে আন্দোলন গড়ে উঠতে হবে। শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর উপর, পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, আনসারের উপর দায়িত্ব দিলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব।
6: অর্থাৎ আপনার কথা সূত্র ধরে বলতে চাই যে পরিবার হচ্ছে একটি শিশু বা সন্তানের প্রথম বিদ্যালয়, প্রথম নৈতিকতার শিখার ধাপ। আমরা পরিবার থেকে যদি সন্তানদের সেভাবে গড়ে তুলতে পারি, হয়তো মাদক থেকে দূরে রাখা যাবে। আমরা যেতে চাই জনাব রাজিউর রহমান আপনার কাছে। আমরা পরিবারের কথা শুনছি, কিন্তু আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠান একটি বড় ভূমিকা রাখতে পারে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যদি সেই ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম করতে পারি, তারপর হচ্ছে বাচ্চাদের নিয়ে নানা রকম ক্যাম্পেইন করা যায়। আমরা যদি উন্নত বিশ্বে দেখে থাকি তারা এই ধরনের ছোট ছোট ক্যাম্পেইন করে, সেটি কি করা সম্ভব কিনা। আর বাংলাদেশের আরেকটি বিষয় বলতে চাই যে বিভাগীয় শহরগুলিতে যেভাবে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, একেবারে প্রত্যন্ত গ্রামের স্কুলগুলিতে কেউ সেটা করা সম্ভব কিনা।
9: ধন্যবাদ আপনাকে। শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সারা বিশ্বের মতো বাংলাদেশেও এমন একটি প্রতিষ্ঠান যা মানুষকে গড়ে তুলতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। যদি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বলি, সেখানে আমার মধ্যে মূল্যবোধ, আমার পরিবারের থেকে আগত আমার চেতনা, একই সঙ্গে শেয়ারিং এর যে একটা ভাব আমাদের মধ্যে, যে প্রত্যেক ছাত্রের মধ্যে একটা সমতা কিংবা অন্যান্য সকল কিছু এই বিদ্যালয়ের মাধ্যমেই আমরা শিখি। আমরা পুঁথিগত বিদ্যা যেমন শিখি, একই সঙ্গে আমাদের যে ডিসিপ্লিন আছে সেটা আমরা বিদ্যালয়ে শিখি। কিন্তু কালের পরিক্রমায় আমাদের তথ্যের প্রবাহ বৃদ্ধি পেয়েছে, একই সঙ্গে আমাদের সকল কাজের গতি বৃদ্ধি পেয়েছে। এই গতি বৃদ্ধি পাওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকটা টেকনোলজি নির্ভর করে বাচ্চাদের মধ্যে তাদের যে বিকাশ হবার যে ভূমিকা, সেটা বাচ্চাদের বিদ্যালয়গুলোতে বিকশিত হতে পারছে না। আগের মতো বিদ্যালয়গুলোতে খেলার মাঠ নেই, একই সঙ্গে তারা বাবা মার চেয়ে একটা সময় দেখা যেত যে শিক্ষকদেরকে বেশি মূল্য দিত এবং তাদেরকে খুব বেশি ভালোবাসত। একজন শিক্ষকের কথা তাদের মনে গেঁথে যেত এবং সারা জীবন দেখা গেছে উচ্চশিক্ষা শেষ করে যখন সে কোনো কর্মজীবনে যেত তখনও সেই শিক্ষকের কথা মনে পড়ত। কিন্তু আমাদের এই তথ্য প্রবাহর গতিটা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের মধ্যে যে মমত্ববোধ, আমাদের মধ্যে যে ভালোবাসা, সেটা অনেকটাই কমে গেছে। এই কমে যাওয়ার কারণে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র এবং শিক্ষকের মধ্যে টাচি ভাবটা নেই। সেই কথা চিন্তা করে বাংলাদেশ সরকার বারবার করে উদ্যোগ নিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা মাদক বিরোধী কমিটি করার জন্য। আমরা প্রায় 39-40 হাজার কমিটি সারা বাংলাদেশে করেছি। এই কমিটি করে আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একজন মেন্টর তৈরি করেছি এবং সেই মেন্টরের আন্ডারে আমরা 5 সদস্যের একটা কমিটি তৈরি করেছি। সেখানে একজন ফিজিক্যাল টিচার আছেন, সেখানে একজন ছাত্র আছেন, সেখানে একজন অভিভাবক আছেন। এরা সবাই মিলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা আলোচনা সভা কিংবা গণসচেতনতার জন্য তাদেরকে কি করে করা যায়, কিংবা সেখানে একটা বিতর্ক প্রতিযোগিতা, কিংবা সেখানে খেলাধুলা, মাদক বিরোধী খেলাধুলা, কিংবা অন্যান্য ক্লাব তৈরি করে ছাত্রদের মধ্যে একটা একটা টাচি ভাব তৈরি করার চেষ্টা সবসময় আমরা চেষ্টা করেছি। এখন হলো প্রত্যন্ত গ্রামে যাওয়ার ক্ষেত্রে আমার যে জনবলটা দরকার এই ডিপার্টমেন্টে, আমার সেই জনবলটা নেই। একই সঙ্গে আমাদের এই অধিদপ্তরে জনবল দরকার, আর একই সঙ্গে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা নিবিড় সম্পর্ক থাকা দরকার, যেন আমরা খুব সহজে আমাদের মেসেজগুলো সেই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারি এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে মেসেজটা আছে, যদি মাদক বিরোধী কোনো মেসেজ থাকে, সেটা যেন আমরা অধিদপ্তর গ্রহণ করতে পারি।
6: খুবই ভালো চিন্তা, নিশ্চয়ই অতিরিক্ত মহাপরিচালক স্যার বিষয়টি আমলে নেবেন। আপনার কাছে একটু যেতে চাই, এখন তো বলে ভার্চুয়াল দুনিয়া, ইন্টেলিজেন্স এআই এর দুনিয়া, সেক্ষেত্রে কিন্তু গ্রাম হোক শহর হোক সবাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অ্যাক্টিভ। আমাদের আমরা যদি বলি তরুণরা বেশি অ্যাক্টিভ, সেক্ষেত্রে অনেক সময় শোনা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেকে খুব সহজে মাদকদ্রব্য কালেক্ট করছে। এটি আসলে বিস্তারে কোনো ভূমিকা রাখছে কিনা আসলেই, এবং সেটি নজরদারিতে রাখতে আপনারা কি ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন?
7: অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় যেটি আপনি আলোচনায় নিয়ে আসছেন। আমরা আমার বক্তব্যের প্রথমেই আমি বলেছিলাম যে একটি বহুমাত্রিক এবং ক্রমবর্ধ পরিবর্তনশীল একটি সংকট আমাদের এই মাদক পাচারটা। তার মধ্যে যুক্ত হয়েছে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, যুক্ত হয়েছে আমাদের আমরা কি পার্সেল যোগাযোগ মাধ্যমে, পাশাপাশি আরও রয়েছে আমাদের কুরিয়ার সার্ভিস। এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আমরা এই মাদকগুলি পাচার হচ্ছে। এটা পাচারটা শুধু দেশের ভিতরে হচ্ছে এমনটাও নয়, ঘরে ঘরে তো হচ্ছে, পাশাপাশি দেশের বাইরেও এটা পাচার হচ্ছে। বাংলাদেশকে একটা রোড হিসাবে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ কিন্তু মাদক উৎপাদনকারী দেশ নয়, আমাদের আশেপাশে দেশের মাদক যারা উৎপাদন করে তারা আমাদের দেশ থেকে একটা ইনোসেন্ট ভিকটিম করেছে। ইনোসেন্ট ভিকটিম এরকম এই শর্তে বলবো যে কিছু কিছু মাদক তৈরি হচ্ছে পার্শ্ববর্তী কোনো দেশে, বাংলাদেশের কে এক রোড হিসাবে ব্যবহার করে আমরা গোল্ডেন ট্রায়াঙ্গেল বলি এবং গোল্ডেন ওয়েস্ট বলি এবং গোল্ডেন ক্রিসেন্ট বলি। এই পদগুলি বাংলাদেশকে টাচ করে, এই পদগুলির মাধ্যমে বাংলাদেশের এই মাদক পাচারের জন্য একটা রোড হিসেবে ব্যবহার করছেন এবং রোড হিসেবে ব্যবহারের পাশাপাশি বাংলাদেশের যুব সমাজকেও মাদকে আকৃষ্ট করছেন এই ধরনের মিডিয়াকে ইউজ করে। আমরা এই মাদকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান চালাই। অভিযান চালিয়ে আমরা হয়তোবা একটা পার্সেন্টেজ আটকাতে পারি, সম্পূর্ণটা পারি না। এই কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখন পর্যন্ত সীমান্ত এলাকায় কার্যক্রম করার মতো এখতিয়ার নেই। তো সেই কারণে সীমান্তে যদি কোনো পাচা মাদক আমাদের অভ্যন্তরে প্রবেশ করে, সেক্ষেত্রে আমাদের আসলে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু করণীয় থাকে না। তখন আমরা ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা ইন্টেলিজেন্স থাকে, ইন্টেলিজেন্সের তথ্যের ভিত্তিতে আমরা চেষ্টা করি মাদককে যে আমাদের সাপ্লাইটাকে কমানোর জন্য। এই সাপ্লাই কমানো আমাদের একটা মোটো, এবং আর একটা হলো ডিমান্ড কমানো। একটি মোটো আছে আমাদের, সেটা হলো হার্ম রিডাকশন। যারা অলরেডি এডিক্টেড হয়ে গেলেন কিন্তু তারা আমাদের সমাজের একটি সম্পদ ছিলেন, এখন তারা মাদকাসক্ত হয়ে সমাজের বোঝা হয়ে যাচ্ছেন, তাদেরকেও আমরা আমাদের চিকিৎসার মাধ্যমে সরকারি এবং বেসরকারি নিরাময় কেন্দ্রের মাধ্যমে তাদেরকে আমরা সুস্থ করে মূল স্রোতদ্বারা নিয়ে আসার চেষ্টা করি। এই বছর এই দিবসটিকে সামনে রেখে এই তিনটি মোটরই আমরা একটা টার্গেট ফিক্সআপ করেছিলাম। টার্গেট ফিক্সআপ হলো এই সরকার আমাদের দায়িত্ব নিয়েছেন গত ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি থেকে আমরা এই মে মাস পর্যন্ত যদি আমরা হিসাব করি আমরা প্রায় 30,000-এর বেশি অভিযান চালিয়েছি, অর্থাৎ সাপ্লাই রিডাকশন করার জন্য। পাশাপাশি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ছাত্রছাত্রীদেরকে একটি মূল প্ল্যাটফর্মে নিয়ে আসা, তাদের মাধ্যমে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা করিয়েছি আজকের এই 26 জুন উপলক্ষে, এবং তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। সমস্ত বাংলাদেশ থেকে প্রায় আমরা 21 জন শিক্ষার্থীকে আমরা পুরস্কৃত করব, তাদের আর্থিকভাবে সম্মানিত করা হবে। সেভাবে আবার আমরা রিডাকশন অফ হার্ম করছি, তখন সেক্ষেত্রে আমাদের বেসরকারি নিরাময় কেন্দ্র প্রায় 400টি রয়েছে বাংলাদেশ, তাদের চিকিৎসা পদ্ধতিতে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন এবং সমাজকে উদ্বুদ্ধ করতে সহায়তা করেছেন তাদেরকেও আমরা আর্থিকভাবে অনুদান দিয়েছি, এবং 73টি প্রতিষ্ঠান এই সমস্ত বাংলাদেশের এই অনুদানটি পেয়েছে। পাশাপাশি আমরা প্রতিষ্ঠানগুলির মধ্যে যারা আরও বেশি ভূমিকা রেখেছেন এই নিরাময় করতে, তাদেরকে আমরা আবার ক্যাশ দিয়ে সম্মানিত করেছি। এরকমভাবে আমার এনজিও যারা প্রচারণার কাজে আমাদেরকে সহায়তা করছেন, এরকম 3টি এনজিওকেও আমরা আবার তাদেরকে পুরস্কৃত করেছি, ক্যাশ দিয়েছি। তা আমরা এইভাবে চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই চেষ্টাটুকু রাষ্ট্রীয়ভাবে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের অন্য দুই আলোচক যেভাবে বললেন যে সমাজ এবং পরিবার, এই দুইটি বিষয় যদি একসাথে যুক্ত না হয়ে রাষ্ট্রকে হেল্প করে, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে সাকসেস হতে পারবো না।
6: ঠিকই বলেছেন। যেতে চাই এ কে এম শওকত ইসলাম আপনার কাছে। বাংলাদেশের সীমান্ত নিয়ে কথা বলছেন, আমরা যদি বলি যে বাংলাদেশের চারপাশে ভারত এবং মিয়ানমার, এবং যদি আমি সামগ্রিক তথ্য বলি সবচেয়ে বেশি যে মাদকগুলো প্রবেশ করে সীমান্ত এলাকা দিয়ে এবং হচ্ছে মিয়ানমার হয়ে, আমরা মাদক উৎপাদন করি না কিন্তু দিন শেষে সবচেয়ে ভুক্তভোগী বাংলাদেশ। সামগ্রিকভাবে আমি যদি বলি বাংলাদেশের অবৈধ মাদক পাচার রোধে বর্তমান আইন কতটা কার্যকর?
8: ধন্যবাদ আপনাকে একটি সুন্দর প্রশ্ন করার জন্য। আপনারা জানেন, অনেক শ্রোতায় হয়তো জানে না যে বাংলাদেশ কিন্তু কোনো মাদক উৎপাদন করে না। আমি সবসময় এটা বলি আমার আলোচনা সভায় বা বিভিন্ন আমাদের প্রোগ্রামে, যে আমরা বলতে গেলে আমাদের দুই প্রতিবেশী দেশের মাদকের আগ্রাসনের শিকার। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি আপনি জানেন বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাব, কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ নিয়মিত এই কাজ করে যাচ্ছে বিভিন্নভাবে। একটি মাদক বর্ডার থেকে ঢুকে চিটাং শহর পর্যন্ত আসা থেকে অনেকগুলো বাহিনী কাজ পার হয়ে, অনেকগুলো সেকশন পার হয়ে, অনেকগুলো ইউনিট পার হয়ে তারপরে এই যে তো সবাই তাদের নিজ নিজ মতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ তারপরে র্যাব তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে, হয়তো জনবল, বিভিন্ন লজিস্টিক সাপোর্ট। আপনি জানেন ইন্ডিয়া কিন্তু তাদের কাঁটাতারের উপাশে কিন্তু রোড করে ফেলছে, সারা দেশে সারা দিক থেকে কাঁটাতার দিয়ে ফেলছে। সেখানে আমাদের বিজিবি হয়তো ওরকম দুর্গম এলাকায় কোনো যাওয়ার কোনো ইয়ে নেই, কিন্তু তারা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আমার শ্রোতাদের, আপনার মাধ্যমে শ্রোতাদেরকে জানাতে চাই, যে ডোপ টেস্ট, আপনি খুবই ভালো ছাত্র, সব দিক দিয়ে আপনি পারদর্শী, কিন্তু আপনি এডিক্টেড, কিন্তু আপনি যদি ড্রাগ এডিক্টেড হন আপনি ভবিষ্যতে চাকরি করতে পারবেন না। আপনাকে ডোপ টেস্ট, বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ডোপ টেস্ট করার ক্ষমতা দিয়েছে এবং বিধিমালা প্রণয়ন করা হয়েছে। এখন থেকে আমরা শুরু করেছি সীমিত পরিসরে, বর্তমানে গাড়ি চালক বা অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দিয়ে যাচ্ছি, যে ভবিষ্যতে কোনো জবে, কোনো স্কুলে ঢুকতে, কোনো ইউনিভার্সিটিতে প্রবেশ করতে তাকে ডোপ টেস্টের মাধ্যমে যেতে হবে। সে যদি পজিটিভ হয় মাদকে তাহলে সে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না, কলেজে ভর্তি হতে পারবে না, কোনো জবে যেতে পারবে না, কোনো ব্যাংকে চাকরি করতে পারবে না, কোনো সরকারি অফিসে যেতে পারবে না। অতএব আমি আপনার মাধ্যমে আমাদের শ্রোতাদেরকে, আমাদের যুব সমাজকে, যেহেতু শ্রোতারা ম্যাক্সিমাম যুবক শ্রেণী, তাদের কাছে একটি বার্তা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পৌঁছে দিতে চাই, যে যারা এডিক্টেড হবে, যারা এই মাদকে আসক্ত হবে, যারা মাদকে আসক্ত হবে তাদের জীবন কিন্তু শেষ হয়ে যাবে। সে খুবই ভালো ছাত্র, খুবই ট্যালেন্ট, মেধা মননে বিদ্যা বুদ্ধিতে সবকিছু, বাট মাদকাসক্ত হয় তাহলে
6: তার জন্য সকল দরজা বন্ধ,
8: সকল দরজা বন্ধ হয়ে যাবে। এখন মনে করবে যে আমি যদি গাঁজা নিই এক সপ্তাহ পরে আমি না নিয়ে যদি আবার টেস্ট করি তাহলে আমি আর পজিটিভ আসবে না। কিন্তু সরকার এটাও করেছে যে ডিএনএ টেস্টের মাত্র এক বছর পর্যন্ত চুলের মধ্যে থাকে। যদি আপনি ড্রাগ এডিক্টেড হন, যদি চুল ডিএনএ টেস্ট করা হয় সেটা এক বছর পর্যন্ত থাকবে, অতএব কোনো ছাড় নাই।
6: অর্থাৎ একসময় আমরা শুধু দেখতাম যে যারা খেলোয়াড় বা বিদেশে যাচ্ছে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে তাদের জন্য যে ডোপ টেস্টটা করা হতো এখন সবার জন্য সেটা বাধ্যতামূলক।
8: হ্যাঁ, সেটাই সরকার এখন একটা নীতিমালা প্রণয়ন করেছে, অধিদপ্তরকে দায়িত্ব দিয়েছে। আমরাও রিচ হচ্ছি এইভাবে লজিস্টিক্স সাপোর্ট করে, আমরা গ্যাদার করে আমরা এটা হচ্ছি এবং সারা দেশে এটা আমরা আস্তে আস্তে চালু করব এবং কেউ আর কোনো মানে মাদকের আত্মসক্ত হয়ে কোনো নির্ধারিত দায়িত্ব পালন করতে দেওয়া হবে না।
6: খুবই ভালো। এবং আরেকটি ভালো বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু মাদক চাষের যেসব ফসলি সেগুলো কিন্তু নিরুৎসাহিত করা হয়। আমরা যদি পপির কথা বলি, আমরা যদি গাঁজা চাষের কথা বলি, যেগুলো যদিও সেগুলির ওষুধি মূল্য রয়েছে তবে তারপরেও আমরা জানি যে বাংলাদেশ সরকার এ বিষয়ে খুবই কঠোর। কোন ধরনের মাদকদ্রব্য যে ফসল সেগুলির চাষেও কিন্তু নিরুৎসাহিত করা হয় কৃষকদের। আমরা একটু যেতে চাই রাজিউর রহমান আপনার কাছে, আমরা অনেক কথা শুনলাম কিন্তু তারপরও তো মানুষ বিপথে যায়, অনেকে মাদকাসক্ত হয়ে যায় এবং যখন মাদকাসক্ত হয় দিন শেষে কিন্তু সে কিন্তু পরিবারের বোঝা হয়ে যায়, সমাজের বোঝা হয়ে যায়, কিন্তু আমরা তো তাকে ফেলে দিতে পারি না, তারা তো আমাদেরই সন্তান। সো সেক্ষেত্রে পুনর্বাসনের একটি কথা বারবার বলা হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে পুনর্বাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো আসলে কি কি?
9: আপনি যে কথাটা বলেছেন পুনর্বাসন শব্দটাকে আসলে আমরা যেই লক্ষ্য থেকে দেখি, আসলে সব মানুষ যেই লক্ষ্য থেকে দেখে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিষয়টাকে সরাসরি সেভাবে দেখে না। আমরা দেখি পুনর্বাসন হলো প্রথম যেটা দেখি সেটা হলো যে মাদক সেবন অবস্থা থেকে আরেকটা অবস্থানে পরিবর্তন হয়েছে। দ্যাট মিন্স আগে মাদক সেবন করত আর এখন মাদক সেবন করে না, সেখান থেকে বিরত আছে, এটাকে আমরা প্রথম পুনর্বাসন হিসেবে দেখি যে তার একটা স্থানের পরিবর্তন হয়েছে। দ্বিতীয় যে পুনর্বাসনটার কথা চিন্তা করি যে তার অর্থনৈতিক ও সামাজিক পুনর্বাসন, সামাজিক পুনর্বাসনের ক্ষেত্রে একটু সময় লাগে, কারণ আপনারা জানেন কখনো কোনো মানুষ মাদকাসক্ত হলে তার প্রথম যে ক্ষতিটা সবার মধ্যে বিচার করে সেটা হলো সে মিথ্যা কথা বলাতে অভ্যস্ত হয়ে পড়ে। যখন তার পরিবর্তন ঘটে, সে যখন সুস্থ জীবনে ফিরে আসে, তখন আমরা ভাবতে শুরু করি যে এখনো সে সত্য কথা বলছে না, এই কারণে আমরা সবাই তাকে কাজ দিতে পারি না। আর একটা যে তার মধ্যে যে সামাজিক অবক্ষয়টা ঘটে গেছে, তার মধ্যে যে একটা কালিমা লেগে গেছে, সেখান থেকে আমরা তাকে তুলে আনার চেষ্টা করি না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে মাদকাসক্ত কিন্তু অন্য কিছু না, মাদকাসক্ত হলো অন্যান্য সকল রোগের মতো এটাও একটা অসুখ। এ থেকে আমরা চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আমরা যদি তার সঙ্গে সুন্দর ব্যবহার করি, তাদের তার সঙ্গে সুন্দর ভাবে আচার আচরণ করি, তাহলে তার মধ্যেও কিন্তু আবার নতুন ভাবে নিজেকে তৈরি করবার মতো একটা সক্ষমতা বিরাজ করবে। এখন পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের যে ভূমিকা আমরা সেটা দেখছি যে যুব উন্নয়ন কিংবা অন্যান্য যে ট্রেনিং সেন্টারগুলোতে আছে, সেই ট্রেনিং সেন্টারগুলোতে অলরেডি আমরা অধিদপ্তরের মাধ্যমে আমরা যোগাযোগ করে যারা মাদকাসক্ত হয় তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে সুস্থ করে তাদেরকে ছোট ছোট ব্যবসার মধ্যে কিংবা ছোট ছোট চাকরিতে ফিরিয়ে আনবার চেষ্টা করছি।
6: তবে প্রথম কাজ যেটি হচ্ছে পরিবারকে তাকে আগের মতোই স্বাভাবিক সুন্দরভাবে গ্রহণ করতে হবে এবং সবার সমন্বিত সহযোগিতায় তাকে আবারও সুন্দর জীবনে ফিরিয়ে দিতে পারে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, ছোট্ট করে সবার প্রতি একটি অনুরোধ থাকবে, যারা আমাদের শ্রোতা বন্ধুরা আছেন তাদের প্রতি মাদক বিরোধী কি বার্তা আছে প্রথমে স্যারের কাছে জানতে চাই। অতিরিক্ত মহাপরিচালক স্যার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,
7: আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য আমি শ্রোতাদের উদ্দেশ্যে দুই একটি তথ্য দিয়ে আমার এক কথায় কথা বলবো। তথ্যটা হলো আমাদের আধুনিক যে প্রযুক্তি ব্যবস্থা এবং আধুনিক সমাজ ব্যবস্থায় মাদকের যেমন ভেরিয়েশন বেড়েছে, তেমনি বেড়েছে মাদকের ব্যবসায়ীদের একটা প্রক্রিয়াগত একটা উন্নয়ন। ফলে হয় কি, আমাদের সময়ের সাথে আমরা তাল মিলিয়ে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা নোডাল এজেন্সি হিসেবে আমরা কাজ করি ঠিকই, সাথে র্যাব বিজিবি বা পুলিশ ওনারাও কাজ করেন, তাদের যে প্রযুক্তিগত যে নলেজ এবং প্রযুক্তিগত সুযোগ সুবিধা এরকম একটা টাইটাই সিচুয়েশন চলছে। তো আমরা সামনে খেয়াল করছি যে যারা কুরিয়ার সার্ভিসের মাদক দিচ্ছে, কুরিয়ার সার্ভিস সব ইয়া করা যায় না, আনবিল করা যায় না, সেক্ষেত্রে এক ডগ স্কোয়াড কিংবা আমাদের ভালো স্ক্যানার এইসব প্রযুক্তি কি যতদিন আমাদের হাতে না পৌঁছবে ততদিন পর্যন্ত এই হিডেন যে মাদকের ব্যবসাগুলি চলছে আমাদের ইয়ার মাধ্যমে এগুলিকে আমরা প্রতিহত করতে পারবো না। তারপরেও আমি বলবো যে আমরা হতাশ নই, আমরা আশাবাদী এবং আশাবাদী হতেও চাই। আমাদের যুব সমাজের সবাই যে মাদকাসক্ত এমনটি নয়, আমরা আহ্বান জানাব যে সকল যুবক ভাইয়েরা আছেন, আপনারা সমাজের দায়িত্ব পালন করবেন, এই কারণে যে আপনার পাশের লোকটা যদি খারাপ থাকে আপনাকেও একসময় খারাপের দিকে দাবিত করবে, আপনার না হোক আপনার ভাইকে অথবা আপনার কোনো একজন আপনজনকে এই খারাপ দিকে ধাবিত করবে। সেই জন্য একটা সামাজিক মূল্যবোধের দায়িত্ব থেকে আমরা চেষ্টা করব যারা মাদকাসক্ত বা মাদক ব্যবসার সাথে জড়িত থাকে তাদেরকে বুঝিয়ে হোক বা যে কোনো প্রক্রিয়া প্রতিহত করব। এবং পরিবারকে আমি আরো অনুরোধ জানাবো যে পরিবারটাকে অবশ্যই মাদক মুক্ত রাখার জন্য একটি অঙ্গীকার করতে হবে। আমরা প্রত্যেক পরিবারে যদি ছোট ছোট করে দায়িত্ব পালন করি তাহলে আশা করছি পুরো দেশটা একটা মাদক মুক্ত দেশে আমরা পরিণত করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমরা যে একটা মাদকের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছেন তার হাতকে আমরা শক্তিশালী করতে পারবো। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি একটি মাদক মুক্ত পরিবার গঠনে আমরা সবাই এগিয়ে আসবো।
6: জনাব এ কে এম শওকত ইসলাম, মাদক বিরোধী কি বার্তা থাকবে শ্রোতাদের উদ্দেশ্যে?
8: সর্বশেষে একটি কথা, এই দিবসের প্রতিপাদ্য হিসেবে যে মাদক মুক্ত পরিবার আমাদের অঙ্গীকার, মাদককে না বলুন, এটাই আমাদের সবাইকে বলতে হবে।
6: জনাব রাজীব রহমান, একেবারে ছোট করে কি বার্তা থাকবে শ্রোতাদের উদ্দেশ্যে?
9: আজকে যারা এই অনুষ্ঠানটা শুনছেন তাদের উদ্দেশ্যে আমার একটি শুধু চাওয়া থাকবে, আমরা এই বাংলাদেশ পুনর্গঠনে আজকে যে মাদকের সরবরাহ আছে সেই সরবরাহ রোধ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর আপনাদের কাছে আমার একটি মাত্র অনুরোধ, আপনার যে সন্তানটা আছে সেটা আপনার মূল্যবান সম্পদ, তাকে আপনি রক্ষা করুন। তাকে যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে আমরা এই আগামী যে সুন্দর বাংলাদেশ দেখবার চিন্তা ভাবনা করছি সেই বাংলাদেশে আমরা দেখতে পারবো না। তাই সকলের কাছে অনুরোধ, আপনার সেই মূল্যবান সন্তানকে আপনার কাছে রাখুন, তাকে ভালোবাসা দিন, তাকে মাদক মুক্ত করে রাখুন। সকলকে ধন্যবাদ।
6: শ্রোতা বন্ধুরা, আপনারা চমৎকার আলোচনা শুনলেন। সবার উদ্দেশ্যে একটি বার্তা সংক্ষেপে যদি বলি, মাদককে না বলুন। এবং যারা বাবা মায়েরা আছেন, যেটি বারবার বলা হচ্ছে যে সন্তানদের সময় দিন, তাদের আচরণে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করলে প্রয়োজনে নিজে তাকে উপদেশ দিন, না হলে শিক্ষকের মাধ্যমে, না হলে প্রয়োজনীয় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে তাদের কাছে নিয়ে যান। সন্তানই আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনি যদি পরিবার থেকে মাদকটি প্রতিরোধ করতে পারেন তাহলে সমাজ এবং রাষ্ট্র সবাই এই ভয়াবহ থাপা থেকে রক্ষা পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতক্ষণ শুনলেন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান মাদক মুক্ত আগামী, সঞ্চালনে শারমিন রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শাইলা আক্তার।
10: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পুঁথিপাঠ। কণ্ঠ দিয়েছেন আবু বকর সিদ্দিক, কথা এবং সুর করেছেন আব্দুল লতিফ।

হায়ার যাবার সময় কাশে মা, মা একবার ডাকরে মা, তোর কি চন্দ্রবদন বাবা দেখতে পাবো না, দশ মাসে

বন্ধু কেহ না, অসার সংসার মাঝে কেহ কারো নয়, দিন চারি পাঁচ দেখাশোনা পথের পরি।

হায়ারে কাশেম বলছে, জননী গো আমার মনেতে পড়েছে, মৃত্যুকালে বাবা জান কবজ দিয়া গেছে।

দেখেন পবিয়া লেখায়া সে সখিনাকে খর তুমি বিয়া। হায় আরে কাশে বলছে জননী গো আর আপত্তি আমার নাই, সখিনাকে দাও গো বিয়ে রণে চলে যাই। হোসেনে বিবাহ মন্ত্র শেষ করিয়া গেলেন চলিয়া, কাশেমের হাত ধরিয়া সখিনায় আসেন দাঁড়াইয়া। হায় আরে কাশেম বলছে।

রাতি তোমাহারা হইয়াই আমি কেমনে তে রব, মনের দুঃখ উদয় হইলে কার কাছে বলিব। আয়ারে হেন যৌবনের কালে যার স্বামী না রয়ে কাছে, নারীর নব যৌবন ধৈর্য মানে কিসে। আর যেও না যেও না রণে ফেরো একবার, আমি যে অবলা বালা কি গতি আমার। কাশেম বলছে সখী না গো কান্দিও না আয়ার, রণের সময়

আপনারা এতক্ষণ শুনলেন পুঁথিপাঠ, বাংলাদেশি বেতার ঢাকা। এখন শুনবেন মার্সিয়া। কণ্ঠ দিয়েছেন রওশনারা মুস্তাফিজ। মার্সিয়া লিখেছেন এবং সুর করেছেন কাজী নজরুল ইসলাম।

0: আপনারা শুনলেন মার্সিয়া,
1: বাংলাদেশ বেতার। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, এফএম 106 মেগাহার্স ও এফএম 102 মেগাহার্স এ। এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নবনীতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেইজিং এর গ্রেট হল অফ পিপলে স্থানীয় সময় সকাল ১০টায় বৈঠকটি শুরু হয়। এর আগে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান জাও লেজি একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির পিপলস হিরোজ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। স্থানীয় সময় সকাল ৯:১০ তিনি বেইজিং এর তিয়ানানমেন স্কোয়ারে পৌঁছলে চীনা সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে চীনা বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শনস্বরূপ কিছুক্ষণ নীরবতা পালন করেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা, উন্নয়ন সহ বিভিন্ন দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বিকেলে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড মাহদি আমিন জানান, গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান প্রদান বৃদ্ধির লক্ষ্যে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং চীনের পক্ষে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এবং চায়না মিডিয়া গ্রুপের প্রধানগণ স্বাক্ষর করেন। ডক্টর মাহদি আমিন বলেন, অন্য সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সম্পর্কিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং কাঁঠাল বিষয়ে রপ্তানি বিষয়ে এমওইউ। এছাড়া মানব সম্পদ উন্নয়নে এক পৃথক কোঅপারেশন প্ল্যান সই হয় বলে জানান তিনি। পাঁচ দিনের চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহু আনহু এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহরম মাসের ১০ পবিত্র আশুরা পালন করা হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। আগামী রবিবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকাল ৮

0: থেকে বিকেল 4টা পর্যন্ত 6 মাস থেকে 59 মাস বয়সী 2,40,00,000 শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। ভেনিজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত 235 জনে দাঁড়িয়েছে এবং 4,300-এরও বেশি মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় আরও বহু মানুষ মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের খুঁজে বের করতে দ্রুতগতিতে কাজ করছে। এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, ভেনিজুয়েলার বিধ্বস্ত পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য একটি জরুরি তহবিল থেকে 15 মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। গতকাল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এ সতর্কতা জারি করে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে তারা সামুদ্রিক সেবা ফি আদায় করতে চায়। তবে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ, ফলে সেখানে কোনো ধরনের টোল বা ফি আরোপ করা উচিত নয়। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর, আজ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তুরস্ক স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 3-2 গোলে পরাজিত করেছে। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের কানসাসে নেদারল্যান্ডস 3-1 গোলে তিউনিশিয়াকে, নিউজার্সিতে ইকুয়েডর 2-1 গোলে জার্মানিকে এবং ফিলাডেলফিয়ায় আইভরি কোস্ট 2-0 গোলে কোরাসাওকে পরাজিত করে। এছাড়া ডালাসে জাপান সুইডেনের মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র হয়। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।
3: সীমার মাতামহ জীবিত অবস্থায় অনেক সময় স্নেহ করিয়া আমার গলদেশ চুম্বন করিয়াছিলেন। সেই পবিত্র ওষ্ঠের চুম্বন মাহাত্মেই তীক্ষ্ণধার অস্ত্র ব্যর্থ হইয়া যাইতেছে। আমার মস্তক কাটিতে আমি তোমাকে বারণ করিতেছি না। আমার প্রার্থনা এই যে, আমার কণ্ঠের পশ্চাৎ ভাগে যেখানে তীরের আঘাতে শোণিত প্রবাহিত হইতেছে সেইখানে খঞ্জর বসাও, অবশ্যই দেহ হইতে মস্তক বিচ্ছিন্ন হইবে। না, তাহা কখনোই হইবে না। আমি অবশ্যই এই প্রকারে তোমার মাথা কাটিব। সীমার, আমাকে এ প্রকার কষ্ট দিয়ে তোমার কি লাভ? এরূপে কিছুতেই কার্যসিদ্ধি হইবে না। আমি মিনতি করিয়া বলিতেছি, আমার গলার সম্মুখ দিকে আর খঞ্জর চালাইও না, তোমার চেষ্টা নিষ্ফল হইবে, আমিও কষ্ট পাইব, অথচ মাথা কাটিতে পারিবে না। দেখো, নিঃশ্বাস ফেলিতে আমার বড় কষ্ট হইতেছে। শীঘ্র শীঘ্র তোমার কার্য শেষ করিলে তোমারও লাভ, আমারও কষ্ট নিবারণ। এ জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই। তুমি ওই তীরবিদ্ধ স্থানে খঞ্জর বসাও, এখনই ফল দেখিতে পাইবে। আমাকে এ প্রকারে কষ্ট দিলে এজিদের অঙ্গীকৃত 1,00,000 টাকা অপেক্ষা তোমার আর কি অধিক লাভ হইবে? তোমার কথা শুনিলে আমার কি লাভ হইবে? অনেক লাভ হইবে। তুমি আমার প্রতি সদয় হইয়া এই অনুগ্রহ করো যে আমার গলার এদিকে আর খঞ্জর চালাইও না। তীরবিদ্ধ স্থানে অস্ত্র বসাইয়া আমার মস্তক কাটিয়া লও। আমি ধর্মত প্রতিজ্ঞা করিতেছি, পরকালে তোমাকে অবশ্যই মুক্ত করাইব, বিনা বিচারে তোমাকে স্বর্গসুখে সুখী করাইব। পুনঃ পুনঃ আল্লাহর নাম করিয়া আমি ধর্ম তো প্রতিজ্ঞা করিতেছি, তোমাকে স্বর্গে লইয়া যাইতে না পারিলে আমি কখনোই স্বর্গের দ্বারে পদনিক্ষেপ করিব না। ইহা অপেক্ষা তুমি আর কি লাভ চাও ভাই? হোসেনের বক্ষ পরিবর্তন করিয়া সীমার তাহার পৃষ্ঠ পরিবসিল। ইমামের দুইখানি হস্ত দুই দিকে পড়িয়া গেল। দেখাইতে লাগিল, জগৎ দেখুক আমি কি অবস্থায় চলিলাম। নূরনবী মুহাম্মদের দৌহিত্র, মদিনার রাজা মহাবীর আলীর পুত্র হইয়া শূন্য হস্তে সীমারের অস্ত্রাঘাতে কিভাবে আমি ইহ সংসার হইতে বিদায় লইলাম, জগৎ দেখুক। সীমার যেমন তীরবিদ্ধ স্থানে খঞ্জর স্পর্শ করাইল, অমনি হোসেনের শির দেহ হইতে বিচ্ছিন্ন হইয়া গেল। আকাশ পাতাল অন্তরীক্ষ অরণ্য সাগর পর্বত বায়ু ভেদ করিয়া চতুর্দিক হইতে রব হইতে লাগিল, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। সীমার ভয়ে কাঁপিতে কাঁপিতে হোসেনের শির লইয়া প্রস্থান করিল। রক্তমাখা খঞ্জর ইমামের দেহের নিকট পড়িয়া রহিল। তীর চলিতেছে, এখন অশ্বের বক্ষে গ্রীবাদেশে তীক্ষ্ণতার তীর ক্রমাগত বিধিতেছে, কিন্তু অশ্বের গতি মুহূর্তের জন্য থামিতেছে না। মহাবেগে প্রভু হোসেনের শিরশূন্য দেহ সন্নিধানে পদ হইতে স্কন্ধ, স্কন্ধ হইতে পদ পর্যন্ত নাসিকা দ্বারা ঘ্রাণ লইয়া আবার মস্তক লক্ষ্যে ছুটিবার উদ্যোগ করিতেই বিপক্ষগণ নানা কৌশলে অশ্বকে ধরিবার চেষ্টা করিতে লাগিল।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটা পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স এবং এফএম 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপরে পুনরায় বেলা দুটা পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে.
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে. এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে. ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন.
2: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি. পবিত্র কুরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কুরআন শুনবেন বেলা 2:20। পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ নাটক ফোরাত নদীর তীরে শুনবেন বেলা 3:05। রচনা কাজী আসাদ, প্রযোজনা মীর নাসির আহমেদ নিউটন. ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধে 6:05।
0: সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার. সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শুনবেন রাত 10:30। সবশেষে এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান. এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি.
2: অশ্ব ছুটিল, হোসেনের অশ্ব বিকট চিৎকার করিতে করিতে সীমারের পশ্চাৎ পশ্চাৎ ছুটিল. আবদুল্লা, জিয়াদ, অলিদ প্রভৃতি অশ্ব লক্ষ্যে অবিশ্রান্ত স্বর নিক্ষেপ করিতে লাগিল. সুতীক্ষ্ণ তীর অশ্ব শরীর ভেদ করিয়া পার হইল না, কিন্তু সৈনিতের ধারা ছুটিল. কে বলে পশু হৃদয়ে বেদনা নাই? কে বলে মানুষের জন্য পশুর প্রাণ কাঁদিয়া আকুল হয় না? মানুষের ন্যায় পশুর প্রাণ ফাটিয়া যায় না, বাহির হয় না? অশ্ব ফিরিল, কিছুদূর যাইয়া স্বর সংযুক্ত শরীরে হোসেনের দুলদুল সীমারের পশ্চাৎ গমন হইতে ফিরিল, তীর চলিতেছে. এখন অশ্বের বক্ষে গ্রীবাদেশে তীক্ষ্ণতর তীর ক্রমাগত বিঁধিতেছে, কিন্তু অশ্বের গতি মুহূর্তের জন্য থামিতেছে না। মহাবেগে প্রভু হোসেনের শিরশূন্য দেহ সন্নিধানে পদ হইতে স্কন্ধ, স্কন্ধ হইতে পদ পর্যন্ত নাসিকা দ্বারা ঘ্রাণ লইয়া আবার মস্তক লক্ষ্যে ছুটিবার উদ্যোগ করিতেই বিপক্ষগণ নানা কৌশলে অশ্বকে ধরিবার চেষ্টা করিতে লাগিল। অশ্বশ্রেষ্ঠ দুলদুল সকলকেই দেখিতেছে, বোধহয় অনেক বুঝিতে পারিতেছে। ধরা পড়িলে তাহার পরিণাম দশা যে কি হইবে তাহাও বোধহয় ভাবিতেছে। প্রভু হোসেন যে পৃষ্ঠে আরোহণ করিতেন সেই পৃষ্ঠে প্রভু হন্তা কাফেরগণকে লইয়া আজীবন পাপের বোঝা বহন করিতে হইবে, একথা কি সেই প্রভুভক্ত বাক শক্তিহীন পশুর অন্তরে উদয় হইয়াছিল? সীমারের দিকে আর ছুটিল না, হোসেনের মৃত শরীরের নিকটেও আর রহিল না। বাধা কৌশল অতিক্রম করিয়া মহাবেগে হোসেনের শিবিরাভিমুখে দৌড়িয়া চলিল। সকলেই দেখিল দুলদুলের চক্ষু জলে পরিপূর্ণ। আবদুল্লা, জিয়াদ, মারওয়ান, ওমর এবং আরও আরও যোদ্ধাগণ অশ্বের পশ্চাৎ পশ্চাৎ হোসেন শিবিরাভিমুখে বেগে ছুটিলেন। শিবির মধ্যে বীর বলিতে আর কেহ নাই, একমাত্র জয়নাল আবেদিন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন, উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون صدق الله العظيم সম্মানিত শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ইসলামকে আমাদের জন্য মনোনীত করেছেন এবং ইসলামই হচ্ছে কিয়ামত পর্যন্ত একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে একমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম। এর বাহিরে অন্য কোনো ধর্ম এবং অন্য কোনো মতবাদ আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না, কেননা আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নাবিয়্যিন হিসাবে সৃষ্টি করেছেন, আর সর্বশেষ নবীর মাধ্যমে যে ধর্ম প্রচারিত হয়েছে, যে দিন, যে বিধান প্রতিষ্ঠিত হয়েছে, এটাই শেষ পর্যন্ত চলবে। সম্মানিত শ্রোতা, এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরেই আমরা সূরা বাকারার 138 এবং 139 আয়াতের তাফসির শুনব। আর এই আয়াত দুটির তাফসির পেশ করার জন্য উপস্থিত রয়েছেন প্রাজ্ঞ বিজ্ঞ মুফাসসির মুফতি মাওলানা মনজুর হোসাইন।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: সম্মানিত শ্রোতা, প্রথমেই আমরা সূরা বাকারার 138 আয়াতের তাফসীর শুনব।
4: ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয় এবং আমাদের সম্মানিত শ্রোতা মণ্ডলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা এই আয়াতে দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা গ্রহণ করলাম আল্লাহর রং, আল্লাহর রঙের থেকে আর সুন্দর এবং অধিকতর উৎকৃষ্ট রং কি হতে পারে, আমরা তারই ইবাদতকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রঙে রঙিন হওয়ার আদেশ দিয়েছেন। প্রথমত আমরা একটু নাজিলের প্রেক্ষাপটের দিকে ফিরে যাই। অতীতে ইহুদি এবং নাসারাদের একটা ট্রেডিশন ছিল যে তারা একটা রঙকে নির্দিষ্ট করে বলতো এটা আল্লাহর রং, তখন এই রঙের পানি দিয়ে তাদের বিভিন্ন অনুষ্ঠান, তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করত। এটার একটা রিফ্লেকশন আমরা এই যে বিভিন্ন হোলি উৎসব থেকে শুরু করে বিভিন্ন উৎসব রং দিয়ে মানুষকে মেখে দেওয়াটাকেই মনে হচ্ছে যে তাদের পবিত্রতার নিদর্শন, এরকম একটা সিস্টেম তাদের ছিল। তারা একটা রঙকে, কেউ লালকে, কেউ হলুদকে, কেউ বাদামি রঙকে, তারা এটা আল্লাহর রং বানিয়ে নিত প্রথমে, তারপর আল্লাহর রং মনে করে এটাকে দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজাতো। যেমন বাচ্চা প্রসব করলে বাচ্চাকে প্রথমে রং দিয়ে সুন্দর মতো গোসল করিয়ে বলতো যে আল্লাহর রঙে রঙিন হয়ে গেল আমার বাচ্চাটা, অথবা কোনো আনুষ্ঠানিকতা শুরুতে এই রকম রং দিয়ে রঙিন করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসারতাগুলোকে পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে রদ করে দিয়ে বললেন যে আসল রং হচ্ছে যেই রঙের মাধ্যমে তার অন্তর পরিশুদ্ধ হয়, পবিত্র হয়। এটাকে আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ। এখানে এই সিবগা শব্দের উপর আমরা যদি একটু বিশ্লেষণ করি, শব্দের সিবগা শব্দের উপর যে জবরটা আছে, এই জবরটা একটা উজ্জ্ব ফেল, অর্থাৎ সিবগাতাল্লাহ মানে হচ্ছে আল্লাহর রং, এরকম নয়, বরং ইলজামু সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রংকে আবশ্যক করে নাও, অর্থাৎ ভিতরটা পরিবর্তন করে নাও। প্রতীকী অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন যে আল্লাহর রঙে রঙিন হও। যেমন প্রতীকী অর্থে এমন অনেক কিছুই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ স্পষ্ট বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবাল আল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা যে মাশরিক মাগরিবের দিকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ ফিরাতে বলেছেন, শুধুমাত্র কেবলার দিকে মুখ ফিরিয়ে থাকাটাই তোমাদের মৌলিক শিক্ষা না। মূলত এটা একটা প্রতীকী জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতীকী জিনিসের ভিতরেই অন্তর্নিহিত অর্থ রেখে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শুধুমাত্র তোমাদের চেহারাকে মাশরিক মাগরিবে ফিরিয়ে রাখার মধ্যে কোনো ইবাদত নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, মূল ইবাদত হচ্ছে যে ঈমান আনলো, পরকালের উপর বিশ্বাস রাখলো, মালাইকা কিতাব নবী এগুলোর উপর বিশ্বাস স্থাপন করে অন্তরকে পরিশুদ্ধ করলো, ওয়া আতাল মাল আলা হুব্বি যাবিল কোরবা ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন, ইয়াতিম মিসকিন অসহায়কে তার মাল সম্পদ দিল, ইবনে সাবিল নিঃস্ব ব্যক্তিকে দান করলো, অসাইলিন এবং যারা আল্লাহর রাস্তায় চাচ্ছে তার কাছে তাকে দিল, ওয়াকামাসালা নামাজ কায়েম করলো, জাকাত দিল, ওয়াদা পরিপূর্ণ করলো, ধৈর্য ধরল বিভিন্ন কষ্টের সময় এবং বিভিন্ন নেক কাজে নিজেকে নিয়োজিত রাখলো, সেখানেই কল্যাণ। তো দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন যে প্রতীকী কাবার দিকে ফিরে থাকার মধ্যেই কল্যাণ তোমরা যদি মনে করো যে শুধু কাবার দিকে ফিরে থাকাটাই কল্যাণ, আল্লাহ বলেন হ্যাঁ কাবার দিকে তোমার নামাজের সময় ফিরতে হবে, কাবার দিকে বিভিন্ন সময় ফিরতে হবে, তুমি যখন তাওয়াব করো কাবাকে মনে ধারণ করতে হবে, এটা একটা বিষয়। কিন্তু এটার মধ্যেই পরিপূর্ণ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়ে এটা খণ্ডন করছেন, সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। এখন আল্লাহর রং বলতে তারা বাহ্যিক রং বুঝে ফেলছে, এই রংটাকেই তাদের তাদের জীবনে বাস্তবায়ন, লাল রঙে সারাক্ষণ হোলি উৎসব করা, এই সমস্ত জিনিসটাকে তারা মনে করতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত প্রতীকী অর্থ দিয়ে অন্তর্নিহিত শিক্ষা দিয়ে আমাদেরকে ধাবমান করছেন। এবং আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। মূলত শক্তিশালী মানে কি? শক্তিশালী মানে যার শক্তি আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, এটা প্রতীকী, তোমাদের মূল শক্তিশালীকে দেখাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুস্তি খেলে যারা তারাই একমাত্র শক্তিশালী নয়, বরং রাগের সময় যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই শক্তিশালী। তো রাগের সময় রাগ নিয়ন্ত্রণ করাতে তো কোনো শক্তি প্রদর্শিত হচ্ছে না, কিন্তু রাসূল বলছেন তারপরও সে শক্তিশালী। অতএব প্রতীকী অর্থের ঊর্ধ্বে অন্তর্নিহিত যে কিছু বিষয় আছে সেই বিষয়গুলো ইহুদিনা ছাড়া স্বীকার করতে চায় না। আল্লাহ এখানে তাদের অসারতা তুলে ধরেছেন যে তারা মনে করে আল্লাহর রং মানি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা রং ভালোবাসেন, ওই রংটাকে আমরা আমাদের জীবনে ধারণ করব। যেমন ওদেরকে বলা হলো যে তোমরা শিরিক করেছো, এখান থেকে দায় মুক্তির জন্য তওবা করো এবং একটা গরুকে জবাই করো। এখন তারা আল্লাহর এই গরুটার কালার কি হবে, এই গরুটার ধরন কি হবে, এই গরুটার সব এই যে খুঁটিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে, আল্লাহ স্বাভাবিকভাবে একটা বিষয় যখন স্বাভাবিক অর্থকে তারা অনেক সময় এমন কঠিনের দিকে নিয়ে যায় যেটার কোনো শেষ থাকে না, আবার অনেক অন্তর্নিহিত অর্থকে এত হালকা করে ফেলে। আল্লাহ বলছেন আল্লাহর রং ধারণ করো, তারা রং দিয়ে মনে করছে দুনিয়ার রং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে এটাকে আরো ক্লারিফিকেশন করে বলছেন, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ সুবহানাহু বলছেন যে আল্লাহর রঙের থেকে উত্তম রং কোনটা হতে পারে, আল্লাহর রং কি? আল্লাহর রং হচ্ছে তুমি তাকওয়াদার হবে, তুমি মানুষকে কষ্টদায়ক জিনিস থেকে বাঁচিয়ে রাখবে, তুমি নামাজ কায়েম করবে, তুমি সাদকা করবে, তুমি নিজে ভালো থাকবে, পরিবেশকে ভালো রাখবে, বসুন্ধরাকে ভালো রাখবে, তুমি আত্মীয় স্বজনকে ভালো রাখার চেষ্টা করবে, তুমি তোমার প্রতিবেশী ডানে দশ ঘর, বামে দশ ঘর, সামনে দশ, পিছনে দশ, এরকম ৪০টা ঘর মিলে যে প্রতিবেশীর হদ, ওই প্রতিবেশীর হক আদায় করবে, তুমি এক কথায় তুমি ভালো থাকবে এবং মানুষকে ভালো রাখবে, এটা হচ্ছে সিবগা, আল্লাহর রঙের বিষয়। এবং এটা এটার সাথে ইবাদতের সম্পৃক্ততা করে এটাকে আরো প্রস্ফুটিত করলেন, আনাহনু লাহু আবিদুন। আল্লাহর রং যদি শুধু বাহ্যিক রঙই হয় তাহলে ইবাদতের কথা আসবে কেন? আল্লাহর রং হচ্ছে ইবাদত, আল্লাহর রং হচ্ছে তাকওয়া, আল্লাহর রং হচ্ছে ইখলাস, আল্লাহর রং হচ্ছে নামাজ, আল্লাহর রং হচ্ছে রোজা। যে যত বেশি ইবাদতগুলো করবে সে তত বেশি আল্লাহর রঙে রঙিন হবে, সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উজ্জ্বল রঙের অধিকারী হবে। এবং এটার একটা রিফ্লেকশন পাওয়া যায়, দেখবেন যিনি বেশি আমল করে, ভালো আমল করে, তাহাজ্জুদ গুজার, তার চেহারা থেকে নূর বিচ্ছুরিত হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা রুউ যুকির আল্লাহ, তাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ পড়বে, সেই আল্লাহর উলি। অতএব তুমি যখন এই আমলগুলো ভিতর থেকে করবে তখন আল্লাহ চেহারাতে একটা প্রস্ফুটন দিবেন। পাঁচ ওয়াক্ত নামাজ যখন পড়বে তখন, এবং বিভিন্ন নামাজের বিভিন্ন কথা হাদিসে দঈফ হাদিসগুলোতে এসেছে যে ফজরের নামাজ যে পড়বে তার চেহারা উজ্জ্বল হবে, এগুলো একটা রিফ্লেকশন তার চেহারার মধ্যে চলে আস, সিবগা তার একটা অংশ তোমার মধ্যে ফুটে উঠবে। কিন্তু সিবগা মানে হচ্ছে ইবাদত, ওয়া লাহনু লাহু আবিদুন, আমরা তারই ইবাদত করি, তার ইবাদতের মাধ্যমে তার রং ধারণ করি, তার ইবাদতের মাধ্যমেই আমি আমার বডিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ফরজের অস্তিত্ব ফিরিয়ে আনি। অতএব আমরা আল্লাহর রং নিজেকে ধারণ করা এবং এই রঙে রঙিন হওয়ার যে শিক্ষা তাকওয়ার মাধ্যমে গ্রহণ করব, দান সৎকার মাধ্যমে গ্রহণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষদেরকে ভালোবাসতে বলেছেন ভালোবাসার মাধ্যমে গ্রহণ করব, আপন করে নিব, বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব, মানুষকে কষ্টদায়ক বিষয় থেকে বাঁচিয়ে রাখব, ইবাদত করব, কান্নাকাটি করব, তাহাজ্জুদ করব, যখন এই কাজগুলো অটোমেটিক হতে থাকবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর একটা রঙের একটা রিফ্লেকশন আমাদের দিবেন। বুখারীর একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে ফরজ ইবাদত, তারপরে বান্দা যখন নফল কাজ করতে করতে করতে অভ্যস্ত হয়ে যায়, হাত্তা উহিব্বা, আল্লাহ বলেন তখন আমি তাকে ভালোবাসতে শুরু করি, ফাইদা আহবাবতু, আমি যখন কাউকে ভালোবাসি, ফাকুম তুসা মাহুল্লাযী ইয়াসমাউ বি, তখন আমি আল্লাহর কানের কুদরত তার সাথে যুক্ত হয়, সে তার কান দিয়ে নয়, আমি আল্লাহর কুদরতি কান দিয়ে শোনে, ফাকুম তু বাসারাহুল্লাযী ইউবসিরু বি, সে আল্লাহর কুদরতি নজর দিয়ে দেখে। এই যে দেখেন অনেক আল্লাহর উলি এমন হয় যে দূরের একটা বিষয় সতর্ক করে দিচ্ছেন, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বরে বসে জুমার খুতবা দিচ্ছেন মদিনাতে, আর কোথায় অনেক দূরে যোদ্ধারা যুদ্ধ করছেন, জুমার দিন মসজিদে খুতবার মাঝখানে তিনি বলে উঠলেন ইয়া সারিয়া আল জাবাল, কেউ বুঝতে পারলো না যে খুতবার মাঝখানে সৈন্য আসবে কোত্থেকে, পাহাড় আসবে কোত্থেকে, কোনো প্রসঙ্গ মিলছে না। কিন্তু দুই মাস পরে যখন ওই বাহিনী মদিনাতে আসলো তখন তারা বলতে লাগলো যে আমিরুল মুমিনিন, ওই দিন জুমার সময় এত টাইমে যখন আপনি যদি আমাদেরকে সতর্ক না করতেন আমরা বিপদে পড়ে যেতাম। আপনি যখন বলছেন হে সৈন্যরা পাহাড়ের দিকে তাকাও, তখন আমরা পিছনে ফিরে দেখলাম যে বিশাল সৈন্যবহর আমাদের আক্রমণ করতে আসছে, আমরা তাদের প্রতিহত করলাম, আমরা বিজয়ী হলাম। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মদিনায়, হাজার হাজার মাইল দূরের দৃশ্য তিনি চোখে দেখে আবার সতর্ক করছেন, ওনার এই সাউন্ড যেটা সীমাবদ্ধ জায়গা থাকার কথা সেটা আবার চলে গেছে তাদের কানে, তারা শুনছেন, শুনে পিছনের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন আসলে শত্রু। এটা মূলত এই হাদিসের রিফ্লেকশন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবাদত করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দৃষ্টিশক্তিকে আল্লাহর কুদরতের মাধ্যমে দেখান। অনেক আল্লাহর ওলি এমন অসাধ্য জিনিস যেটা কারামত হিসেবে পরিচিত বিবেচিত, অনেক সাহাবীর জীবনেও ঘটেছিলেন যে পানির উপর দিয়ে তারা স্বাভাবিকভাবে হেঁটে গেছেন। আবুল আলা হাদরামি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন একটা অঞ্চল বিজয় করতে গেলেন তখন দেখলেন যে ছোট্ট একটা নদী, এটা পার হওয়ার কোনো সুযোগ নেই। তিনি তখন বিসমিল্লাহ বলে সব সাথীদেরকে নদীর উপর দিয়ে বললেন যে আমরা বিসমিল্লাহ বলে হাঁটা শুরু করি। হাঁটা শুরু করলেন, ওই প্রান্ত যাওয়ার পরে অনেক সাথী বলেন যে আমরা আমাদের পায়ের দিকে তাকিয়ে দেখলাম এক ফোঁটা পানিও লাগে না আমাদের পায়ে। এই যে কারামাত, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন দেন? ইবাদত করতে করতে করতে করতে যখন বান্দা উচ্চ মর্যাদায় পৌঁছে যায়, নফলটাকে মোস্তাহাবটাকে যখন সে তার নিজের জীবনের ভূষণ বানিয়ে নেয়, তখন আল্লাহ ওয়াদা করেন আমি তার চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে দেই, আমি তার হাতের দৃষ্টিশক্তি বাড়িয়ে দেই। সে হাত এমনি হাত বাড়ালে যতটুকু পাবে সে হাজার মাইল দূরে তার হাত পৌঁছাতে সম্ভব হয়। এটা আজকাল অস্বীকার করছে কিছু মানুষ যে কারামত আবার কি জিনিস, এগুলো ভণ্ডামি, নাউজুবিল্লাহ মিন জালিক। কারামতকে ভণ্ডামি করলে সিবগাতুল্লাহর উপর এবং বুখারীর হাদিসের উপর আঘাত আসে। অতএব এই সমস্ত বিষয়ে অজ্ঞতা পূর্ণ জাহালতিপূর্ণ কথা থেকে যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সেই দোয়াটা আমরা অনুষ্ঠান থেকে পড়ছি। আর আমরা আল্লাহর রঙে ইবাদতের মাধ্যমে রঙিন হব, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত কারামত কোনো পীর দাবি করে না, আশা করে না, দোয়া করে না যে আল্লাহ আমাকে বেশি বেশি কারামত দাও, এটা দোয়া করে পাওয়াও যায় না। এটা আমল করে করে করে করে উচ্চ মাত্রায় নিয়ে গেলে অটোমেটিক তার কাছ থেকে আল্লাহ প্রকাশ করাবেন, প্রচার করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিবগা যাতে আল্লাহর রঙটা যাতে আমাদেরকে ধারণ করার তৌফিক দেন, তাকওয়ার রঙে রঙিন হওয়ার তৌফিক দেন, জান্নাতি রঙে রঙিন হওয়ার তৌফিক দেন, এবং আল্লাহর একনিষ্ঠ ইবাদতের মাধ্যমে যাতে আল্লাহ আমাদের জান্নাতের রাস্তাটাকে প্রশস্ত করেন, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এই কামনাই আল্লাহর কাছে করছি।
3: আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন। তবে এখানে আরেকটা বিষয় শ্রোতাদের উদ্দেশ্যে আপনি বলবেন, সেটি হল যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পত্রিকা মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে গোসল করিয়ে ইহুদি এবং খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয় এবং তারা মনে করে যে প্রকৃতপক্ষে তারা ইহুদি এবং খ্রিস্টান হয়ে গেছে। এখন যারা এরকম হয় এগুলো আবার যখন নজরে আসে, মিডিয়ায় আসে, তখন ওই সকল মুসলমানরা আবার ইসলামেও ফিরে আসে। প্রকৃতপক্ষে তাদের আবার পুনরায় ফিরে আসার পদ্ধতিটা কি হবে এবং এই বিষয়টা একটু স্পষ্ট করে বলবেন আমাদেরকে।
4: ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়, গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এটা সমসাময়িক সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভিন্ন মিশনারিরা প্রলোভন দেখিয়ে মানুষের ইমান কিনার চেষ্টা করছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানা ইয়াবিউ দীনহু বিআরাদি মিনাদ দুনিয়া, দুনিয়ার জন্য মানুষ একটা জামানায় একটা সময় ইমান বিক্রি করা শুরু করবে। এটা একটা রিফ্লেকশন আমরা দেখি, কিছু টাকা দিয়ে কিছু সেবা দিয়ে মানুষের ইমান কিনে নেওয়ার চেষ্টা করছে। আর যে বিষয়টা ওরা করার চেষ্টা করছে এটা তাদের অতীত অভ্যাস, যে তাদের প্রিয় রং যেটাকে আল্লাহর রং মনে করা হয় সেই রং দিয়ে গোসল করিয়ে তারা তাদের কাজ শুরু করা, অনুষ্ঠান শুরু করা। আমরা আগেও বলছি তারা মনে করে যে এই রঙে গোসল করলে পুতু পবিত্র হয়ে যায়, একটা মানুষ পরিপূর্ণভাবে নাসারা তথা খ্রিস্টানে পরিণত হয়। মূলত ইসলামের যে মূল দীক্ষা সেই দীক্ষা হচ্ছে আপনি যতই রং দিয়ে গোসল করেন, যাই করেন, ভিতরের ইমানটা যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপনি ইহুদিও হবেন না, নাসারাও হবেন না, যতই রঙের গোসল হোক। এই জন্য ইমানের ব্যাপারে বলা হয়েছে যে একরার বিল লিসান, মুখ দিয়ে সত্যতা লাগবে, কলবে বিশ্বাস লাগবে। এই সমস্ত বিষয়গুলো পরিপূর্ণ হলে, অর্থাৎ কলব পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত ইমান যাওয়ার সুযোগ নেই, যতই রঙের গোসল হোক। আর এটা খুবই নিকৃষ্ট কাজ, গর্হিত কাজ, প্রলোভন দিয়ে মানুষের ইমান ধর্ম বিক্রি করার চেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে স্পষ্ট বলে গেছেন আল্লাহর বাণী, লা ইকরাহা ফি দ্বীন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, প্রলোভন নাই, লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন, তোমরা যা করো তার শাস্তি তোমরা ভোগ করবে, আমরা যা করি এটার প্রাপ্যতা আমরা পাবো। আর পরে আগের আয়াতেও আমরা দেখছি যে তাদের কর্ম তাদের, তোমাদের কর্ম তোমাদের। অতএব এই যে যে বিষয়গুলো আমরা এখন পরিলক্ষিত করছি এটা এক প্রকারের অন্যায়, গর্হিত কাজ। আমার অধিকার নাই কোনো একজন ইহুদি খ্রিস্টান ভাইকে ইসলাম মুসলমানের কালিমা পড়িয়ে মুসলিম দাবি করা, খ্রিস্টানের অধিকার নাই কোনো মুসলমান ভাইকে প্রলোভন দিয়ে রং দিয়ে গোসল করে তাকে খ্রিস্টান দাবি করার।
3: আপনার কথার মাধ্যমে আমরা আরো একটা জিনিস বুঝতে পারলাম যে প্রকৃতপক্ষে ইসলাম হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং তারপরে বাস্তবায়ন করা, যেটা হচ্ছে ইসলামের পরিচায়ক। সম্মানিত শ্রোতা, আসুন এ পর্যায়ে আমরা সূরা বাকারার 139 আয়াতের তাফসীর শুনি।
4: এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করছেন, কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়ালানা আ'মালুনা ওয়ালাকুম আ'মালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। বলো আল্লাহ সম্পর্কে তোমরা কি আমাদের সঙ্গে বিতর্ক লিপ্ত হতে চাও, যখন তিনি আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, আমাদের কর্ম আমাদের আর তোমাদের কর্ম তোমাদের এবং আমরা তার প্রতি একনিষ্ঠ। এখানেও মূলত আল্লাহ সুবহানাহু তাআলা ইহুদি নাসারাদেরকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত নাজিল করেছেন যে তারা আল্লাহকে নিয়ে বিতর্ক করে, বিভিন্নভাবে বিতর্ক করে। প্রথম বিতর্ক হচ্ছে তারা দাবি করে যে আমরা যেহেতু সত্যনিষ্ঠ মৌলিক ধর্মের উপর অধিষ্ঠিত, অতএব আমাদের আল্লাহ ইব্রাহিম আলাহ সালামের আল্লাহ, মোহাম্মদের আল্লাহ আর ইব্রাহিম আলাহ সালামের আল্লাহর মধ্যে পার্থক্য আছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তারা বলতে চায় যে ইব্রাহিম আলাহ সালাম হচ্ছেন উলুল আজম মিনান নবী, নবীদের মধ্যে অত্যন্ত জলিলুল কদর, নবীদের মধ্যে অত্যন্ত সম্মানিত, অত্যন্ত আলোচিত, অত্যন্ত নৈকট্যশীল নবী, অতএব ইব্রাহিমের আল্লাহ আর মোহাম্মদের আল্লাহর মধ্যে পার্থক্য আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু বললেন কুল আতুহাজ্জুনানা ফিল্লাহ ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, তিনি তোমাদেরও রব আমাদেরও রব, এখানে বিতর্কের কোনো কিছু নেই। এবং আরও কিছু বিতর্ক তারা আল্লাহকে নিয়ে করে, যেমন আমরা জানি যারা ত্রিত্ববাদী বিশ্বাসী তারা মনে করে যে আল্লাহ সুবহানাহু তাআলা যেমন তাদের রব, ঈসা আলাইহিসসালাম তাদের রব, মারিয়াম আলাইহিসসালাম তাদের রব, নাউজুবিল্লাহ মিন জালিক। এই যে বিতর্ক, আল্লাহ সুবহানাহু তাআলা সব বিতর্ককেই শেষ করছেন, আল্লাহকে নিয়ে কোনো বিতর্ক থাকবে না, বিতর্ক করা যাবে না, তিনি রব, তিনি সব কিছুর উপরে, তিনি সব। এবং আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্ট বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, নবী মুসলিমের হাদিসে বলেছেন যে শয়তান এই বিতর্কগুলো তৈরি করে। কিভাবে তৈরি করে? যখন শয়তান তোমাদের কাছে এসে বলে যে আসমানের স্রষ্টাকে তোমরা বলো আল্লাহ, যখন বলে যে জমিনের স্রষ্টাকে তোমরা বলো আল্লাহ, যখন বলে যে তামাম পৃথিবীর স্রষ্টাকে তখন তোমরা বলো আল্লাহ, এরপর শয়তান অ্যাডভান্স হয়ে বলবে তাহলে বলো আল্লাহর স্রষ্টাকে, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন আল্লাহকে নিয়ে কোনো বিতর্ক শুরু হবে তখন তোমরা স্পষ্ট বুঝে যাবে যে এটা শয়তানের কাজ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা নিজেদেরকে গুটিয়ে আনবা। অতএব আল্লাহকে নিয়ে কোনো বিতর্ক করা, কোনো প্রশ্ন করা, অবান্তর কোনো কিছুর অবতারণা করা, এটা ইহুদি খ্রিস্টানদের চিরাচরিত অভ্যাস। আল্লাহ যেটা উল্লেখ করছেন যে হুয়া রব্বুনা ওয়া রাব্বুকুম, কোনো বিতর্ক আল্লাহকে নিয়ে হবে না, তিনি আমাদের রব, তিনি তোমাদেরও রব। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের কাছে, আমাদের আমল আমাদের কাছে। এটা স্পষ্ট আগের মতো আবার আমরা ফিরে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, একজনের আমল দিয়ে আরেকজনকে আল্লাহ কখনো পরিমাপ করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো জুলুম করবেন না, অন্যের দায়ভার কারো উপর চাপিয়ে দিবেন না, অন্যের দোষে দোষারোপ করে কখনো আপনাকে শাস্তি দিবেন না। শুধুমাত্র সেফ আপনার দোষ যতটুক অতটুকের হিসাব হবে, মিজানে পরিমাপ হবে, এটার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যাজা দিবেন, ফুলছড়াতে বা বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুপাতে আপনার সাথে ট্রিট করবেন। কিন্তু আরেকজনের অপরাধের বোঝা কখনো আপনার উপর চাপিয়ে দিবেন না। তারা এটা মনে করে যে ইব্রাহিম আলাইহিস সালামের আমল দিয়ে আমরা উপকৃত হব, আমাদের গুণাগুলো এমনিতেই মাফ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা না আমালুনা ওয়ালাকুম আমালুকুম, তাদের আমল তাদের এবং তোমাদের আমল তোমাদের, ওনাহনু লাহু মুখলিসুন, আর আমরা তো ইখলাস তথা একনিষ্ঠতার দাওয়াত তোমাদেরকে দিচ্ছি। তাহলে এই জায়গাগুলোতে যে বিশেষ করে আল্লাহর সাথে আল্লাহকে নিয়ে কোনো বিতর্ক করা, কোনো বিতর্কিত প্রশ্ন অবতারণ করা, মানুষের মনে সংশয় ঢুকিয়ে দেওয়া, নাস্তিক্যবাদ যেটা, কোনো মাবুদ নেই, এই সমস্ত বিষয়গুলো যারা মানুষের মনে সংশয় হিসেবে ঢুকিয়ে দেন, এরা খুবই নিকৃষ্ট চরিত্রের মানুষ, এরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখেরাতে ক্ষতিগ্রস্ত। এরা এটাই চায় যে জমিনে ফাসাদ সৃষ্টি হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে যারা সত্যান্বেষী আছে তাদের অন্তরে আঘাত দিয়ে এই জমিনকে কলুষিত করা হবে। এই জায়গাগুলোতে খুবই স্ট্রং থাকতে হয় আইনের মাধ্যমে। আইনের মাধ্যমে মানে হচ্ছে ইসলাম একটা সুন্দর রূপরেখা দিয়ে দিয়েছে যে রব এই সুন্দর পৃথিবীকে পরিচালনা করছেন, সেই রবকে অবমাননা করার সুযোগ কারো নেই, কোনো ধর্মেই নেই। এটা আন্তধর্মের বিষয় ও শান্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম নীতিমালা দিয়েছেন যে তোমরা কখনো প্রতিমাকে গালি দিও না, গালি দিলে সে তোমার রবকে গালি দিবে। অতএব কোনো ধর্ম কোনো ধর্মকে আঘাত করবে, বাজে মন্তব্য করবে, এই অধিকারটুকু কোনো ধর্মেই দেওয়া হয় নাই। এটা মূলত যারা করে এটা নৈরাজ্যবাদী সন্ত্রাসবাদী, এদেরকে রাষ্ট্রের উচিত আইনের আওতায় আনা যে কোনো ধর্মের ব্যাপারে কোনো বাজে ব্লগিং করলে, লেখালেখি করলে তাকে সাথে সাথে অ্যারেস্ট করে তার পূর্ণ প্রাপ্যতা দিয়ে দেওয়া। স্বাধীনতা মানুষকে গালি দেওয়া, নেগলেন্সি করা তো কখনো স্বাধীনতার মধ্যে পড়ে না। তো এখন তারা এটা বলবে যে এটা আমার লেখার স্বাধীনতা, নাউজুবিল্লাহ। আপনি একজনকে গালি দিয়ে সর্বোচ্চ উত্তেজনার শিখরে উঠিয়ে দিবেন, তারপর সে কোনো কিছু করলে, আঘাত করলে সেটাকে বলবেন যে স্বাধীনতা হস্তক্ষেপ করা হলো, এটা কোনোভাবে হতে পারে না। বিশেষ করে আল্লাহ আল্লাহ রাসুলের ক্ষেত্রে কোনো অবমাননাকর শব্দ এটা থাকতে পারে না, এবং যারা করে তাদেরকে আইনের আওতায় আনাটাই হচ্ছে বিবেকের কাজ যে এরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কুচ্ছারটনা করলো, আল্লাহর নামে ব্লগিং করলো, আল্লাহকে বিভিন্ন নামে বিকৃত করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে গালি দিল, বাজে কথা বললো। যে যারা
5: বিশৃঙ্খলা সৃষ্টি করে। আপনি আল্লাহকে গালি দেওয়া মানে হচ্ছে আল্লাহ বিশ্বাসী কোটি কোটি মানুষকে উত্তেজিত করে দেওয়া। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করা স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে, লেখার স্বাধীনতার নামে, রাসূলুল্লাহ সাল্লামের নামে বিভিন্ন কথা লেখা মানে হচ্ছে আল্লাহর হাবিবকে যারা জীবনের চেয়ে বেশি ভালোবাসে তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা। তাই যে আপনি একটা কথা দিয়ে উত্তপ্ত করে দিলেন দেশটাকে, অতএব আপনার শাস্তি হওয়া উচিত সর্বোচ্চ মাত্রার। সর্বোচ্চ মাত্রার শাস্তি এই জন্য হওয়া উচিত যে যাতে ভবিষ্যতে আর কেউ এইরকম মানুষকে উত্তেজিত না করে, আল্লাহর ব্যাপারে যাতে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করতে না পারে, রাসূলুল্লাহ সাল্লামের ব্যাপারে কোনো বিতর্ক যাতে সৃষ্টি করতে না পারে, কালিমা লেপন যাতে করতে না পারে, এই সমস্ত বিষয়গুলো এই আয়াতের দাবির আলোকে আমরা বলছি। এবং রাষ্ট্র তার বিবেচনা শক্তি দিয়ে সর্বোচ্চ তার বিবেকটাকে খাটিয়ে শান্তি শৃঙ্খলাকে প্রাধান্য দিয়ে এই বিষয়গুলো বিবেচনা করবে আমরা বিশ্বাস করি। এবং আমরাও বিরত থাকবো, কোনো ধর্মকে গালি দেওয়া, কোনো ধর্মের প্রধানকে গালি দেওয়া, কোনো ধর্মের প্রতীককে গালি দেওয়া, এটা কখনো কারো ভূষণ হতে পারে না, কারো অভ্যাস হতে পারে না। আল্লাহ সুবহান তাআলা যাতে এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদেরকে হেফাজতে বিরত থাকার তৌফিক দান করে।
3: আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে তাফসীর আপনি আমাদেরকে বুঝিয়ে দিলেন। আমরা বুঝতে পারলাম যে প্রকৃতপক্ষে আমাদের সমাজে অনেকে দাবি করে এবং কোরআনের বিভিন্ন জায়গায়ও আল্লাহ পাক এর উদাহরণ দিয়েছেন যে ইহুদিরা বলে ইব্রাহিম আলাইহিসসালাম ইহুদি ছিলেন, আবার নাসারারা বলে ইব্রাহিম আলাইহিসসালাম নাসারা ছিলেন। প্রকৃতপক্ষে আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 67 আয়াতে, মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। প্রকৃতপক্ষে এবং তিনি ইহুদিও না নাসারাও না, এবং ইব্রাহিম আলাইহিসসালামের নসবে এবং তার বংশেই আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশের দাবিদার, এবং তার মাধ্যমেই ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া ছিল যে রব্বি হাবলি মিনাস সালিহিন, এবং সেই দোয়ার প্রতিফল যে আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আমাদেরকে সেই নবীর উম্মত ও সৌভাগ্য দান করেছেন। আমরা যে একনিষ্ঠ ধর্মের অনুসারী হয়েছি, হানিফ ধর্মের অনুসারী হয়েছি, আল্লাহ পাক এটা আমাদের জন্য অনেক বড় করুণা এবং আমাদের জন্য অনেক বড় দয়া। প্রকৃতপক্ষে আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, কিছু ছিলেন না, তিনি ছিলেন মুশরিক মুক্ত, মা কানা মিনাল মুশরিকিন। তিনি বলেছিলেন নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তিনি নিজেও বলেছেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অতএব যারা এই বিষয়টি নিয়ে তর্ক করবে, বিতর্ক করবে, প্রকৃতপক্ষে তারাই ভুলের মধ্যে রয়েছে। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করেছেন এই বিষয়গুলো। এবং আমরা আরও একটা জিনিস যেটা জানতে পারলাম যে প্রকৃতপক্ষে পূর্বের যারা শরীয়তের যারা ইহুদি ছিলেন, খ্রিস্টান ছিলেন, তাদের আমল, তাদের কাজ তাদের জন্য নির্ধারিত ছিল, সেইটা আমাদের জন্য নির্ধারিত নয়। এখন যদি কেউ নিজেকে পূর্বের ধর্মের ইহুদি খ্রিস্টান বা ধর্মের দাবিদার বলে পূর্বের কোনো আচার অনুষ্ঠান পালন করে সেটা গ্রহণযোগ্য হবে না। বর্তমানে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম যে প্রবর্তিত হয়েছে সর্বশেষ লেটেস্ট জীবনবিধান হিসাবে এই বিধানকেই পালন করতে হবে। এবং আমাদের কাজকর্ম অনুযায়ী আমরা যেই জামানায় জন্মগ্রহণ করেছি, যে সময় জন্মগ্রহণ করেছি, সেই সময় অনুযায়ী আল্লাহ পাক আমাদের পরকালে বিচার বিশ্লেষণ করবেন এবং আমাদের কাছে হিসাব নেবেন। সম্মানিত শ্রোতা, আমাদের তাফসির অনুষ্ঠানে দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ এসে তাফসির পেশ করে থাকেন। আমরা যারা কোরআন জানি, আমরা যারা বুঝি আলহামদুলিল্লাহ, আর যারা কোরআন পড়তে পারি অথবা পড়তে পারি না, বুঝি না, তারা যদি আমাদের এই তাফসির অনুষ্ঠানটি নিয়মিত শোনেন তাহলে অবশ্যই আপনারা তাফসির জানতে পারবেন, কোরআনের কোন আয়াতে কি বলা হয়েছে এবং কোন আয়াতের কোন বিধান আল্লাহ পাক জারি করেছেন আমাদের জন্য দিয়েছেন, আমরা সেটা জানতে পারবো। সেজন্য আমাদের উচিত হবে আমরা নিয়মিত এই তাফসির অনুষ্ঠান শুনবো, আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবদেরকে নিয়ে এই তাফসির অনুষ্ঠান শুনবো, এবং আমরা চেষ্টা করবো আমাদের বাসায় আমাদের বাড়িতে বসেও প্রতিদিন কমপক্ষে অল্প অল্প করেও কোরআনের তাফসির যদি আমরা চর্চা করি। বর্তমানে বিভিন্ন রকমের তাফসিরের গ্রন্থ বাজারে পাওয়া যায় ছোট ছোট খণ্ড আকারে, এগুলোও যদি আমরা চর্চা করি তাহলে একটি কোরআনের সমাজ কায়েম হবে, আমাদের আমলগুলো রিয়া মুক্ত হবে, আমাদের আমলগুলো শিরক মুক্ত হবে, বিদআত মুক্ত হবে। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা যেন খাঁটি ইব্রাহিমী ধর্মের, ইসলামের ধর্মের, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবর্তিত আল্লাহ পাকের দেওয়া যে বিধান, সেই বিধান অনুযায়ী যেন আমরা মুসলিম হিসাবে পরকালে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায় মন হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত শ্রোতা, আমাদের তাফসীর অনুষ্ঠানটি প্রতি শুক্রবার দুপুর 2:20 প্রচারিত হয়। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু।
1: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। উপস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন মহরমের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন খালিদ হোসেন, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার আতিকুর রহমান।

শুনছেন মহরমের গান। এবারের গানটির শিল্পী রাহাত আরা গীতি, কথা লিখেছেন লাইলা নাজনীন হারুন, সুর করেছেন আতিকুর রহমান।

আপনারা শুনছেন মহরমের গান। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন সালাউদ্দিন আহমেদ, গীতিকার কাজী নজরুল ইসলাম।

0: আপনারা এতক্ষণ মহরমের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসমা আক্তার লিপি। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। তিনি বলেন, এই সফরের উদ্দেশ্য হল বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ চীন সম্পর্ক আরও জোরদার করা। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে তিনি আশা প্রকাশ করেন। চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসের এনপিসি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি একই স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে সকাল ৯:৩০ দিকে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এই সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বিয়োগলে করুণ সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এর আগে গতকাল বেইজিং এর গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা সহ উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের আজ বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার। তিনি আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী দুই এক দিনের মধ্যে সংসদে মাদক প্রতিরোধ আইনে সংশোধনী উপস্থাপন করা হবে। তিনি বলেন, আধুনিক যুগে পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, নতুন আইন প্রয়োজন। শুধু আইন করলেই হবে না, আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় বা গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহরম মাসের ১০ তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৩৫ জনে দাঁড়িয়েছে এবং ৪৩০০র বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া জীবিতদের খুঁজে বের করতে দ্রুতগতিতে কাজ করছে। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, ভেনেজুয়েলার বিধ্বস্ত পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য একটি জরুরি তহবিল থেকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। এদিকে ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর, আজ রাত ১টায় যুক্তরাষ্ট্রের বোস্টনে নরওয়ে ফ্রান্সের মোকাবেলা করবে এবং একই সময়ে কানাডার টরেন্টোতে সেনেগাল ইরাকের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল সকাল ৬টায় হিউস্টনে কেপ ভার্দে সৌদি আরব এবং একই সময় মেক্সিকোতে উরুগুয়ে স্পেনের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে আগামীকাল সকাল ৯টায় ভ্যানকুভারে মিশর বনাম ইরান এবং একই সময় সিয়াটলে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে আজ সকালে লস অ্যাঞ্জেলসে তুরস্ক ৩-২ গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনার বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি

0: বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ নাটক ফোরাত নদীর তীরে। রচনা কাজী আসাদ, প্রযোজনা মীর নাসির আহমেদ নিউটন। নাট্যানুষ্ঠান ফোরাত নদীর তীরে।

মদিনা, কান্দের দুনিয়াবাসী, শোকের নাই সীমানা, মহরমের শোকের বয়ান করি গো বর্ণনা। আরে বাতিতে একটু উপরে ধরো, ঠিক মতো দেখি না তো। ও আহন ঠিক আছে।

আয় আয় হাদিস কোরআন ইসলাম ভুলে কিছু মুসলমান হকের বিরুদ্ধে জঙ্গে হইল আগুয়ান, ফাতেমার দুলালের খুনে লাল হইল আসমান, নবীর নাতি শহীদ হইলেন কারবালার ময়দান। আয় চোখের জলে ভাসে শোকে মা ফাতেমার বুক, রক্তে বাঁকা নবীর বদন বক্ষে ভরা দুঃখ।

0: এদিকে হানিতির পাশারের তরবারি কুডেরও দরিয়া বহে মরুহাওয়া ভারি, একে একেবারে শিশু শহীদের সারি, পিপাসাতে পানি পানি করে আহাজারি। আয় কচি শিশু ফাতে রাজগরের লাশ দেখে খোদার আরশ কাঁপে খুনে লালাকাশ, গর্জে ওঠে নশাকাশে করে শত্রুর নাশ, উঁচু শিরে শহীদ হইলেন সৃষ্টি করে ত্রাস।
1: মফিজ মিয়া, মহরমের পুঁথি পড়তে গিয়া তুমি কাইন্দা বুক ভাসাইছো, তোমার কান্দন দেখা আমরাও ঠিক থাকতে পারতাছি না। থাক, তুমি পুঁথি পাটরাই খা, কারবালার ঘটনাটাই বলো, আমরা সবাই শুনি।
2: শুনতে যখন চাইতেছ তাইলে শোনো। সাইয়েদুনা হযরত ইমামু সালিস মিন বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদত মুবারক, এমন এক অসাধারণ আর অদ্বিতীয় শাহাদত, আগের আর পরের যুগে এর কোন নজির নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম জানাইয়াছিলেন তার সবচাইতে প্রিয় দুই নাতি হাসান আর হোসেন তার উম্মতেরই হাতে শহীদ হবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের পর তার রেখে যাওয়া পবিত্র কোরআন, আহলে বাইয়াত আর খেলাফত প্রাপ্ত চার খলিফা নানান ভাবে অসম্মানিত আর অপমানিত হন, একে একে তিন খলিফারে হত্যা করা হয়। অতঃপর নির্মমতার শিকার হইলেন তার দুই নাতি ইমাম হাসান আর ইমাম হোসেন। ইসলামের ইতিহাসে সবচাইতে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা কারবালার জন্য আইজও মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়, মানুষ চোখের পানি ফালায়।
1: মফিজ মিয়া, মফিজ মিয়া, তুমি কান্দো না, এইখানে এই মজলিসে সবাই তোমার কাছে মহরমের সেই হৃদয় বিদারক কাহিনী শুনতে চায়।
2: শুনো পাইলে
3: রাজপুত্র, রাজপুত্র বাবা ইয়াজিদ, তোমার বাবার মৃত্যুর পর খলিফা হবে ইমাম হাসান। সন্ধি চুক্তির শর্তে এটাই বলা আছে, তোমার বাবা শর্ত মানতে বাধ্য।
4: না, আমি মানব না, এর একটা বিহিত করতেই হবে।
5: আমাকে ডেকেছেন যুবরাজ, বলুন কি খেদমত করতে পারি?
4: আপনি মুসলিম জাহানের মালিক খলিফা মুয়াবিয়ার উজিরে আজম ইবনে মারওয়ান, আমার বিশ্বাস ভালো পরামর্শ আমি আপনার কাছ থেকেই পাব। আপনি জানেন আমার খলিফা হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে ইমাম হাসান, এই বাধা উপড়ে ফেলার ব্যবস্থা করুন।
5: জি জনাব, বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ তেমন স্পর্শকাতর, আমাকে দুইটা দিন সময় দিন।
4: তা নিন, কিন্তু আমার খলিফা হওয়ার পথের কাঁটা ইমাম হাসানকে বিদায় করে দিন। কে কে ওখানে?
1: আমি জাহাপানা, আপনার গোলাম সায়াম আব্দাল।
4: ওখানে আমার খাস মহলে দাঁড়িয়ে কি করছো, কি দেখছো?
1: জি জাহাপানা, দেখছি আর ভাবছি, এখানে আপনার এই খাস মহলে একমাত্র তাকেই মানায়।
4: কার কথা বলছো, কে সে, কাকে মানায়?
1: বেয়াদবি মাফ করবেন জাহাপানা, আমার দুচোখ জুড়িয়ে গেছে তাকে দেখে, আপনিও মুগ্ধ হবেন, চোখ সরাতে পারবেন না।
4: আব্দাল!
1: জি জাহাপানা।
4: এই তরবারির এক খায় তোর মাথা নামিয়ে দেব, বনিতা না করে সোজাসুজি বল তুই কার কথা বলছিস, তোকে তো পাঠিয়েছিলাম মদিনায়।
1: হ্যাঁ জাহাপানা, পাঠিয়েছিলেন তো মদিনায়, পুরো মদিনায় তার রূপের জ্যোতি ছড়িয়ে পড়েছে, অপূর্ব সুন্দরী যেন ডানা কাটা পরি, আপনার এই খাস মহলে একমাত্র তাকেই মানায় জাহাপানা। জয়নব মদিনাবাসী তালহা ইবনে ওবাইদুল্লাহর মেয়ে ইসহাকের বোন।
4: জয়নব সুন্দরী, অপরূপা, আমাকে দেখতেই হবে, আমি আজই মদিনায় যাব, তার রূপের সুধা দু চোখ ভরে পান করব। মা, মা, এই মুসলিম জাহানের মালিক আমার পিতা, কিন্তু আমি সাধারণ ঘরের একটা মেয়েকে বিয়ে করতে চাই, মেয়েটাকে আমার খুব পছন্দ।
3: মেয়েটা কে বাবা ইয়াজিদ?
4: তাকে আপনি চিনবেন না।
3: কেন আমি চিনব না? কার মেয়ে সে?
4: মদিনাবাসী তালহা ইবনে উবাইদুল্লাহর কন্যা জয়নব।
3: জয়নব, তুমি কি তাকে দেখেছো?
4: হ্যাঁ, তার খোঁজ পেয়ে গোপনে ছদ্মবেশে মদিনায় তাকে দেখতে গিয়েছিলাম। তাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে মা, আমি তার রূপে মুগ্ধ। তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না।
3: তাহলে কি তোমার বাবাকে প্রস্তাব পাঠাতে বলবো?
4: অবশ্যই মা।
3: ঠিক আছে, আজই তোমার বাবাকে বলে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করছি।
4: কি এত বড় সাহস সে কোথায় পেল? খলিফার প্রস্তাব পাত্তাই দিল না? নিশ্চয়ই এর পেছনে রহস্য আছে। সে কি অন্য কাউকে ভালোবাসে? ভালোবাসলে কি? আমি তো রাজপুত্র, আমার ডাকে সে সাড়া দিতে বাধ্য। তাছাড়া রাজদরবারে বউ হওয়ার বাসনা কার না জাগে?
5: আপনি ঠিকই বলেছেন, আপনি যুবরাজ, আপনি যাকে খুশি বিয়ে করতে পারেন।
4: না উজিরে আজম ইবনে মারওয়ান, আপনি কিছুই জানেন না। তার কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল, সে কোনো সাড়াই দেয়নি। মদিনা, মক্কা, কুফা কিংবা দামেস্কের কে এমন আছে যে আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে? জয়নব এত সাহস পেল কোথায়?
5: আপনার সাথে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে এত সাহস মুসলিম জাহানে কার আছে? জয়নবের ঘাড়ে কয়টা মাথা যে সে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করবে? কিছু মনে করবেন না, জয়নব কি কাউকে পছন্দ করে?
4: জানি না, নিশ্চয়ই করে। তা না হলে রাজপুত্রের প্রস্তাব পেয়ে তার তো ধন্য হওয়ার কথা, অথচ আমাকে তার পছন্দ হচ্ছে না। কোথায় সমস্যা? কে তাকে সাহস যোগাচ্ছে আমার জানা দরকার। তার হৃদয় জয় করতে পারে সেই সুপুরুষ কে, তাকে আমার দেখতেই হবে। তাকে খুঁজে বের করা না পর্যন্ত স্বস্তি নেই। তার সঙ্গে বোঝা পড়া করতে হবে। না না না, আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। উজির আজম ইবনে মারওয়ান, আপনি খেয়াল করুন, হাসান আমার আব্বাজানের সিংহাসনের জন্য হুমকি। আব্বাজানের মৃত্যুর পর আমার সিংহাসনে বসা অনিশ্চিত। তার উপর আমার পছন্দের মেয়েকে বিয়ে করলো, সে আমার প্রত্যক্ষ শত্রু, আমি কিছুতেই মানতে পারছি না। উজির আজম ইবনে মারওয়ান, যেমন কথা তেমন কাজ হতে হবে, যান। জয়নব আমার হলো না। হাসান, তুমি কিভাবে খলিফা হও আমিও দেখব। আমার নাম ইয়াজিদ, তোমার জম।
5: মাইমুনা, মাইমুনা!
6: কে কে এই গরিবের নাম ধরে রাতের বেলায় কে ডাকে?
5: মাইমুনা, ভয় নেই, দরজা খোলো।
6: আমার ভাঙা ঘরের ভাঙা দরজা, খোলা না খোলা একই। একই উজিরে আজম ইবনে মারওয়ান, আপনি এই গরিবের বাড়িতে? আমি আমি কোনো অপরাধ করেছি জানা? আসুন আসুন, ভেতরে আসুন।
5: লোকচক্ষুর অন্তরালে রাতের আঁধারে তোমার কাছে এসেছি এক জরুরি কাজে। এই নাও, আগে তোমাকে খুশি করি।
6: একই এক ব্যাগ ভর্তি দেরহাম? উজিরে আজম নিশ্চয়ই বড় কোনো কাজের দায়িত্ব দেবেন।
5: তার আগে বলো, আমি কি তোমার উপর পুরোপুরি বিশ্বাস রাখতে পারি?
6: অবশ্যই পারেন।
5: কথা দাও, তুমি কাউকে আমাদের গোপন কথা বলবে না।
6: কথা দিলাম।
5: তোমার ঘর ইমাম হাসানের ঘরের পাশেই। হাসানের দ্বিতীয় স্ত্রী জায়দার সাথে তোমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, তার বাসায় তোমার যাওয়া আসা আছে।
6: হ্যাঁ, খুবই গভীর সম্পর্ক, কিন্তু এখন জায়দা খুবই মনকষ্টে আছে। জয়নবকে সে সহ্য করতে পারছে না, আর জয়নবকে বিয়ে করে হাসানও এখন জায়দাকে বোধহয় আগের মতো দেখে না।
5: এই বিষয়টাকে কাজে লাগাতে হবে মাইমুনা, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে।
6: মানে?
5: ইমাম হাসানকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। জায়দাকে তুমি অনেক বড় লোভ দেখাবে, কাজটা করতে পারলে তাকে অনেক দিরহাম দেওয়া হবে। এই নাও, এই বোতলে বিষ আছে, কৌশলে খাবারের সাথে মিশিয়ে। শুধু তাই না, জায়দা হাসানকে শেষ করতে পারলে ইয়াজিদের স্ত্রী হতে পারবে। এইখানে অনেক দিরহাম জায়দাকে দেবে। কাজ হলে তুমিও আরো বেশি বকশিস পাবে, সারা জীবন সুখে থাকবে।
7: মারহাবা মারহাবা, আজ আমার সুখের সীমা নাই। আমি মুসলিম জাহানের খলিফা একমাত্র পুত্র ইয়াজিদ। আমার সাথে চক্কর দেওয়ার পরিণাম হাসান পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে। দামেস্কের ঘরে ঘরে সবাই আমাদের আল্লাহ দে মেতে ওঠো। দিবরাত্র কেবল আনন্দ স্রোত বইতে থাকবে। যে ব্যক্তি হাসানের মৃত্যু সংবাদে দুঃখিত হবে কিংবা শোকাস্ত্র ফেলবে কিংবা কোন প্রকার শোক চিহ্ন অঙ্গে ধারণ করবে, তার গর্দান যাবে। সভাসদ বৃন্দ, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন। এই যে আমার পাশে যাকে দেখছেন, উনি আমার শত্রুকে হত্যা করেছেন, তার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। কিন্তু সামান্য অর্থ লোভে যে রাক্ষসী তার প্রিয়তম নির্দোষ পতির প্রাণ নিতে পারে, তাকে কোন বিশ্বাসে আমার জীবনের চিরসঙ্গিনী সহধর্মিনী করতে পারি? যে স্ত্রী স্বামী ঘাতেনি, নিজ হাতে স্বামীর প্রাণবধ করেছে, তার শাস্তির বিধান করা কি আমার দায়িত্ব নয়? হ্যাঁ, আমি নিজ হাতে সেই দায়িত্ব পালন করব। পাপিয়সী, স্ত্রীর হয়ে স্বামী হত্যার প্রতিফল ভোগ কর। দেহ থেকে মাথা আলাদা করে দিলাম, রক্ত মুছে ফেল। আর ওই কুহকুনি মাইমুনার শাস্তি আমি নিজ হাতে দেব না। ওকে নিয়ে যাও, খোলা জায়গায় ওর শরীর অর্ধেক মাটিতে পুঁতে পাথর মেরে মাথা চূর্ণ করে দাও। যাও, নিয়ে যাও।
8: শান্ত হন ইমাম হোসেন। বড় ভাই ইমাম হাসানের অকাল মৃত্যুতে আপনাকে এভাবে ভেঙে পড়লে চলবে না।
9: আমি মানতে পারছি না, আমার ভাইকে বিষ খাইয়ে মেরেছে।
8: আহা, কত যে কষ্ট পেয়েছে! এর পেছনে খলিফা মুয়াবিয়া ও তার একমাত্র লম্পট পুত্র ইয়াজিদ জড়িত। ইয়াজিদের সাথে উজিরে আজম ইবনে মারওয়ানের খুব খাতির।
9: মারওয়ান এখন মদিনার গভর্নর হয়ে এসেছে।
8: মারওয়ান বাহিনী মদিনার চারিদিকে পাহারায় আছে, সাহাবিদের সাথে সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করছে। আপনি শক্ত হন, প্রতিবাদ করুন। আপনি চুপচাপ বসে থাকলে তারা পেয়ে বসবে।
9: আমাদের কারণে মদিনা অশান্তি সৃষ্টি হোক তা চাই না। ওরা অশান্তি সৃষ্টি করার জন্য আমাদেরকে উস্কানি দিচ্ছে, ওদের উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে না।
8: মারওয়ান বাহিনীর গতিবিধি দেখে মনে হচ্ছে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে।
9: যদি তারা গায়ে পড়ে যুদ্ধ করতে চায় তাহলে আমরা যুদ্ধ করব, কিন্তু আমরা আগে থেকে কোন উস্কানিমূলক পদক্ষেপ নেব না।
8: তা ঠিক, তবে সব অবস্থা মোকাবিলা করার জন্য তো আমাদের প্রস্তুত থাকতে হবে। কিভাবে মারওয়ান বাহিনীকে মোকাবিলা করা যায়, তাদের পাড়াবাড়ির কিভাবে সমুচিত জবাব দেওয়া যায়?
9: ঠিক আছে, আপনারাও প্রস্তুত থাকুন, সবাইকে ডাকুন, সংগঠিত হন। পরশু জুম্মার নামাজের আগে মদিনা মনোয়ারার সম্মানিত গভর্নর ইবনে মারওয়ান কি বলে তা বোঝার চেষ্টা করুন।
5: আপনারা মসজিদ দাওয়াতে জুম্মার নামাজ আদায় করতে এসেছেন। আমি এখানে গভর্নর হিসেবে দায়িত্ব নেবার পর অনেকের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ কথাবার্তা হয়েছে এবং একটি বিষয়ে সবার মতামত পেয়েছি। সে কারণেই আজ আপনাদের সামনে এলান করতে চাই, আমিরুল মোমিনীন খলিফা মুয়াবিয়ার একটা ইচ্ছার কথা আপনাদের জানাতে চাই।
8: খলিফা মুয়াবিয়া আবার কি এলান জারি করবে?
5: খলিফা মুয়াবিয়া চান তার মৃত্যুর পরে তার একমাত্র পুত্র ইয়াজিদকে খলিফা নির্বাচন করা হোক।
8: অসম্ভব! হযরত আবু বকর কিংবা হযরত ওমর কেউই নিজেদের সন্তানদের কাছে খিলাফত হস্তান্তর করেননি। খলিফা মুয়াবিয়ার পরে খিলাফতের দায়িত্ব পাওয়ার হকদার ছিল ইমাম হাসান, সেভাবেই শর্তও ছিল। এখন ইমাম হাসানের মৃত্যুর পরে খিলাফতের দায়িত্ব পেতে পারে ইমাম হুসেন।
10: হ্যাঁ, ঠিক বলেছেন আব্দুর রহমান, খলিফা মুয়াবিয়ার প্রস্তাব মানি না মানি না। আমরা সবাই আপনার বক্তব্য পুরোপুরি সমর্থন করি। ইয়াজিদকে খলিফা হিসেবে দেখতে চাই না, দেখতে চাই না।
8: সবর সবর, মসজিদে নববীর ভিতরে হট্টগোল করবেন না, শান্ত হন, এখনই জুম্মার নামাজ শুরু হবে।
11: খলিফা আবু বকর, খলিফা ওসমান, খলিফা আলী, সবাই খলিফা নির্বাচনের বিষয়টি মুসলমানদের সম্মিলিত সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন। মুয়াবিয়া কেন তার কুলাঙ্গার ছেলের উপর মুসলিম জাহানের গুরু দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছেন? এটা অন্যায়, এই অন্যায় মেনে নেওয়া যায় না।
8: ইয়াজিদের পক্ষে সমর্থন আদায়ের জন্য খলিফা মুয়াবিয়া বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন, তাতে কাজ না হলেও খলিফা একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে?
11: ইসলাম ও মুসলমানদের স্বার্থে আমরা খলিফা মুয়াবিয়াকে কিছু পরামর্শ দিতে পারি, সেগুলো সম্পর্কে মানুষ অবহিত থাকবে এবং আমরা যে খলিফার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছি সে বিষয়ে মানুষ স্পষ্ট ধারণা পাবে।
8: সঠিক চিন্তা, সঠিক সিদ্ধান্ত, কিন্তু খলিফার কাছে আমাদের পরামর্শগুলো পৌঁছাবে কে?
11: আমরা সবাই যাব, আমার সাথে এখনো সাক্ষাৎ হয়নি, আমি চাইলে উনি অবশ্যই সময় দিয়ে দেখা করবেন। এখন পরামর্শগুলো আরেকবার পড়ে দেখা হোক, কোনো সংশোধন আছে কিনা। এক, আপনি তাই করুন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, অর্থাৎ আপনি কাউকে নির্ধারণ করে যাবেন না, বিষয়টি মুসলমানদের উপর ছেড়ে দিবেন, তারাই সঠিক সিদ্ধান্ত নেবেন। দুই, আপনি তাই করুন যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেছেন, তিনি তার আত্মীয়ের বাইরে, গোত্রের বাইরে উপযুক্ত একজনের নাম প্রস্তাব করে গেছেন এবং তার যোগ্যতার উপর সবার আস্থা ছিল। তিন, আপনি এটাও করতে পারেন যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেছেন, তিনি খলিফা নির্বাচনের বিষয়টি ছয় ব্যক্তির উপর ন্যস্ত করে গিয়েছিলেন।
12: রাজদরবারে সমবেত মহোদয়গণ, আমি ইমরে বারওয়ান প্রধানমন্ত্রী হিসেবে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের সুখের দিন, দামেস্কের সিংহাসনে সুযোগ্য নবীন রাজ ইয়াজিদ, আপনারা আম দরবারে উপস্থিত সকলে নত শিরে ইয়াজিদকে অভিবাদন করুন।
13: খলিফা ইয়াজিদ
14: দীর্ঘজীবী হোক,
13: দামেস্ক অধিপতি
14: দীর্ঘজীবী হোক।
12: দামেস্ক রাজ্যে আজ থেকে যে শোক সূর্যের উদয় হল তার অস্ত যাবে না। আপনাদের নতুন খলিফা আজই আপনাদের সামনে একজন রাজবিদ্রোহীর বিচার করবেন। রাজবিদ্রোহী মুসলিমকে দরবারে আনা হয়েছে।
4: এই মুসলিম আমার মরহুম পিতা খলিফা মুয়াবিয়ার চিরবিশ্বাসী, বহুদর্শী, কাসেদ ছিল। মদিনার সুন্দরী জয়নবকে পাওয়ার জন্য আমি সর্বস্ব ত্যাগ করতে রাজি ছিলাম। জয়নবকে রাজি করানোর জন্যে আমার পিতাই মুসলিমকে পাঠিয়েছিল, কিন্তু সে হাসানের সাথে জয়নবের বিয়ে মেনে নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। আবার আমারই সর্বনাশ করার জন্য আমাকে রাজ্য থেকে বঞ্চিত করতে, খলিফা হওয়ার পথ বন্ধ করার জন্য খলিফা মুয়াবিয়ার পত্র নিয়ে মক্কা মদিনায় যাচ্ছিল। আমার সাথে শত্রুতার শাস্তি মুসলিমের শিরচ্ছেদ। এই দরবারে আমার সামনে এই দণ্ডাজ্ঞা কার্যকর হোক। অমাত্যগণ, প্রধান প্রধান সৈনিক ও সেনাধ্যক্ষগণ এবং সভাস্থ মহোদয়গণ, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আমার আজ্ঞা যে কেহ অমান্য করবে, যে কেহ তার অনুমাত্র অবহেলা করবে, হাসান হোসেনের প্রতি যে কেউ শ্রদ্ধা ভালোবাসা বা পক্ষাবলম্বন করবে, তাকেও ওই মুসলিমের মতো শাস্তি ভোগ করতে হবে। আমার আশালতার কেবলমাত্র বীজ বপন হয়েছে, ফুল ফোটাতে আরো অনেক কাজ বাকি। একটা নরসিংহকে খতম করা হয়েছে, আরো একটা জীবিত, আরো আছে হাসানের পুত্র মহাবীর কাসেম। আজই মদিনার গভর্নর ওয়ালিদ বিন উদবাকে চিঠি লিখো, আমার আনুগত্যের পক্ষে মদিনার সব লোক, বিশেষ করে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছ থেকে বাইয়াত গ্রহণ করেন। হোসেন যদি বাইয়াত গ্রহণ করতে অস্বীকার করে তাহলে তার গর্দান উড়িয়ে দাও এবং তার খণ্ডিত মস্তক আমার কাছে পাঠিয়ে দাও।
15: চিঠি দিলেও কিভাবে সম্ভব? হাসানের অকাল মৃত্যুর পর হোসেন দিন রাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা শরীফে ইবাদতে মগ্ন থাকেন, আমি মদিনার গভর্নর। আমিও চাই না পবিত্র রওজায় ঢুকে যুদ্ধ করে হোসেনকে হত্যা করা। খলিফা ইয়াজিদের নির্দেশ মতে আমার প্রথম কাজ হোসেনের মুন্ডু লাভ, তারপর তার পরিবারকে বন্দি করে দামেস্ক নগরে প্রেরণ করা।
11: অসম্ভব, ইয়াজিদ হল ফাসিক ফাজির, এ ধরনের অনুপযুক্ত লোকের হাতে বাইয়াত গ্রহণ করতে পারি না। আমি কোনো অবস্থাতেই ইয়াজিদের বাইয়াত গ্রহণ করতে রাজি নই। আমি জানি মদিনাবাসী দীন ইসলামের জন্য আমার সাথে আছে এবং ইয়াজিদ বাহিনীর মোকাবিলা করতে, যুদ্ধ করতে প্রস্তুত আছে, কিন্তু আমি চাই না আমার কারণে পবিত্র মদিনা শরীফে, যেখানে রহমতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সেখানে কোনো যুদ্ধ লড়াই ফ্যাসাদ হোক। তাই আপাতত সপরিবারে কিছুদিনের জন্য কুফা নগরে গিয়ে আবদুল্লাহ জিয়াদের আতিথ্য গ্রহণ করে কিছুদিন অবস্থান করব। জিয়াদ আমার পরম বন্ধু।
12: বন্ধুই বন্ধুর উপকার করে। তুমি একজন সৈনিক হলেও তোমাকে বন্ধু হিসেবে একটা কাজের দায়িত্ব দিচ্ছি। হোসেন সপরিবারে কুফায় পৌঁছানোর আগে কুফায় রাজা আবদুল্লাহ জিয়াদের কাছে তামেক্স রাজ ইয়াজিদের এই পত্র সাথে নগদ 3,00,000 স্বর্ণ মুদ্রা পৌঁছাতে হবে। কুফায় যাওয়ার জন্য উপযুক্ত বাহন ও নগদ অর্থ রক্ষায় কয়েকজন সৈনিকও যাবে। দামেক্স রাজের কথা মুখে যা বলেছি তার হুবহু অতি গোপনে জিয়াদের কাছে পৌঁছাবে। একটি কথাও যেন ভুল না হয়, আজই যাও।
16: দামেস্কের অধিপতি আমার কাছে অর্থ ও সৈন্য পাঠিয়েছেন আর কাসিদের মাধ্যমে লোভনীয় প্রস্তাব দিয়েছেন। জানিয়েছেন কুফা রাজ্য একচ্ছত্ররূপে আপনারই অধিকৃত হবে। আমার প্রস্তাব মতো কাজ করলে আশার অতিরিক্ত লাভ হবে। দামেস্ক রাজ কখনই আর আপনাকে অধীনস্থ গভর্নর বলে মনে করবেন না, মিত্র রাজ্য বলেই গণ্য হবে। সেই মিত্রের ব্যবহার জগতে চন্দ্র সূর্য থাকা পর্যন্ত সমানভাবে থাকবে। বাহ বাহ, মহান সৃষ্টিকর্তা নিজেই কাউকে আমির, কাউকে ফকির করতে পারেন, আমাকেও স্বাধীন রাজ্যের স্বাধীন গভর্নর হওয়ার সুযোগ দিয়েছেন। এজিদের প্রস্তাব মতো কাজ না করলে গর্দান, কিন্তু কিভাবে করা যায়, সহজ পথ কোনটা, সেটাই আমাকে বের করতে হবে, যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। ইমাম হোসেনের সাথে আমার প্রগাঢ় বন্ধুত্ব আর দামেস্ক রাজ অধিপতি ইয়াজিদের আমি অধীনস্থ, কোন দিকের পাল্লা বেশি ভারী সেটাই আমাকে হিসেব নিকেশ করে বের করে কাল সভাসদ ও দেশের জনগণকে জানাতে হবে। প্রিয় সভাসদগণ এবং সমগ্র কুফাবাসীদের আমি বিনয়ের সাথে জানাতে চাই যে গত রাতে আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি আমাকে ব্যথিত কণ্ঠে বললেন, ভাই হারা হোসেন নিঃসহায় হয়ে মদিনা থেকে মক্কায় অবস্থান করছে, তুমি তার পক্ষ থেকে তাকে যথাসাধ্য সৈন্য সামন্ত অর্থ সম্পদ দিয়ে সহায়তা করো। এই কথা বলেই তিনি চলে গেলেন। আমার ঘর স্বর্গীয় সৌরভে ভরপুর হল। তার আদেশে আমার মনে যে অনুপম আনন্দ ও ভক্তিভাব উদয় হল তা মুখের ভাষায় প্রকাশ করতে পারব না। তখনই তাই মনে হযরত ইমাম হোসেনের প্রতি আত্মসমর্পণ করলাম। এই রাজ্য রাজ্যের সৈন্য সামন্ত রাজভাণ্ডারের ধন রত্ন মণিমুক্তা সবই হোসেনের। অমাত্যগণ, এই রাজ সিংহাসন আজ থেকে হোসেনের নামে উৎসর্গ করে আমি তার আজ্ঞাবহ থাকলাম। আপনারা কুফার ঘরে ঘরে এই ঘোষণা জানান যে এই কুফা রাজ্য আজ থেকে ইমাম হোসেনের অধিকৃত হল। এই শুভ সংবাদ আজই কুফার প্রতিটি ঘর থেকে তার কাছে পৌঁছানো হোক, জানানো হোক যত শীঘ্র হয় ইমাম হোসেন কুফা নগরে এসে রাজপাট অধিকার বুঝে নিক। আরো জানান, যতদিন ইমাম হোসেন কুফার রাজ সিংহাসনে উপবেশন না করছেন ততদিন প্রধান উজির রাজকার্য পরিচালনা করবে, আর আমার সাথে কুফা রাজ্যের কোন সংস্রব থাকবে না।
15: সংস্রব অন্য কোথাও আছে কিনা বুঝতে পারছি না। আমার পিতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা রাজ্য বহু পরিশ্রম করেও নিষ্কণ্টকে হস্তগত করতে পারেননি। কুফা নগরবাসী তাকে যেভাবে কষ্টে ও বিপদে ফেলেছিল, কুফাতেই তাকে হত্যা করা হয়েছিল, সে কথা আমার মনে আছে। এখন কুফাধিপতি জিয়াদ নবী মুহাম্মদের স্বপ্নদেশে অকাতরে সেই রাজ্য আমাকে দান করল, এতে আমার বিশেষ সন্দেহ হয়। কিন্তু অসংখ্য চিঠি কুফাবাসীরা আমাকে লিখেছে, সব চিঠির কথা প্রায় একই। এক কাজ করি, একজন বিশ্বাসী ও সাহসী লোককে কুফা নগরে পাঠিয়ে কুফা রাজ ও কুফাবাসীর কোন চক্রান্ত বা ষড়যন্ত্র জানার চেষ্টা করা যায়। কিন্তু কুফায় যেতে আগ্রহী এমন সাহসী বীরপুরুষ কে আছে? আছে মদিনার সাহসী ও বিশ্বস্ত যোদ্ধা দ্বিতীয় মুসলিম। তবে মুসলিমকে একা কুফায় পাঠানো ঠিক হবে না। কুফার রহস্যভেদ ষড়যন্ত্রের মূলচ্ছেদ করতে অস্ত্রশস্ত্র সহ 1000 সৈন্য সহ দ্বিতীয় মুসলিমকে কালী কুফা নগর অভিমুখে পাঠিয়ে দিই। সৈনিক, মুসলিম কুফার অবস্থা জানিয়ে পত্র পাঠিয়েছে, কি লিখেছে দাও আমি নিজেই পড়ি। হজরত, আমি নির্বিঘ্নে কুফায় আসিয়াছি। কুফারাজ আবদুল্লাহ জিয়াদ আমাকে সমাদরে গ্রহণ করিয়া আপনার অনুপস্থিতিতে আমাকে এই মসনদে বসাইয়াছেন। কাহারও কোনো কপটতা দেখি নাই ও জানিতে পারি নাই। নগরবাসীরা ইমাম হোসেন নামে চিরবিশ্বস্ত ও চিরভক্ত, সকলের কথায় ব্যবহারের লক্ষণে তাহাই বুঝিলাম। তাহারাও আপনার নিকট পত্র লিখিয়া কুফায় আসার আমন্ত্রণ জানাইয়াছে। এখন কুফায় আসা না আসা আপনার অভিরুচি। সালামান্তে মুসলিম। আলহামদুলিল্লাহ, কুফার অবস্থা খুবই সন্তোষজনক। পরিবার পরিজন নিয়ে কুফায় যেতে আর কোনো আশঙ্কা নেই। এখন জিলহজ মাস, কয়েকদিন পরেই পবিত্র হজের আহকাম শুরু হবে। আমরা তার আগেই উমরাহ পালন করে রওনা দেব। আমার সাথে কাফেলায় আমার আহলিয়া ভাই বোন ছেলে মেয়ে ভ্রাতুষ পুত্র দুগ্ধপোষ্য শিশু এবং খাদিম খুদ্দাম মিলিয়ে মোট 82 জন আছে। কেউ চাইলে আমাদের কাফেলার সাথে যুক্ত হতে পারে।
4: আমিরুল মুমিনীন, বিশ্বস্ত অনুচর মুখে জানিতে পারিলাম যে ইমাম হোসেনের কাফেলা কুফানগরের পথ ভুলিয়া দাস্তে কারবালা অভিমুখে যাইতেছেন। তাহার পূর্ব প্রেরিত মুসলিমকে কৌশলে বন্দী করিয়া রাখিয়াছি, তাহাকে সেবা যত্নে মগ্ন রাখিয়া কিছুই বুঝিতে দেই নাই। এক্ষণে ইমাম হোসেনের কাফেলাকে ধরিবার জন্য কিছু সৈন্য প্রেরণ করা আবশ্যক। আমার পক্ষ হইতে 1000 সৈন্য সহ হযরত হুর বিন ইয়াজিদ রিয়াহিকে পাঠানো হইয়াছে। ওতবা ওয়ালিদকে কুফার দিকে সৈন্য সহ পাঠাইলে প্রথমে মুসলিমকে মারিয়া পরে হোসেনের কাফেলায় আক্রমণ করিবে। প্রথমে মুসলিমকে মারিতে পারিলে হোসেনের মস্তক দামেশকে আপনার নিকট পাঠাইতে কাল বিলম্ব হইবে না। প্রধান প্রধান সৈন্য ও সেনা দক্ষগণ, শুনুন, ইমাম হোসেনের কাফেলা মরুস্থল কারবালার পথে। তোমরা আগে ফোরাত নদীর পূর্বকূল বন্ধ করবে। হোসেনের কাফেলার একজনও যেন ফোরাতকূলে আসিতে না পারে। বরুভূমির বুকে পানি না পেলেই তারা কাতর দুর্বল হয়ে পড়বে। সেই সুযোগে তাদেরকে আক্রমণ করে ইমাম হোসেনের মস্তক দামেশকে এনে যে আমার সামনে হাজির করতে পারবে তাকে লক্ষ মুদ্রা পুরস্কার দেব এবং বিজয়ী সৈন্যদের জন্য দামেশকের রাজভাণ্ডার উন্মুক্ত করে দেব।
7: আমিরুল মুমিনীন,
4: কি শিবার, তুমি কি বলতে চাও?
7: জনাব, এবার হোসেনের মস্তক না নিয়ে আমি দামেশকে ফিরব না, আর এ কাজ কেউ করতে পারবে না। আমি হোসেনের মাথা কাটবো আর পুরস্কারও আমি পাব। হোসেনের মুন্ডে না নিয়ে এই সীমার দামেশকে আর ফিরে আসবে না, এটা আমার প্রতিজ্ঞা জনাব।
4: সাবাস সাবাস, তোমার পুরস্কার নির্দিষ্ট থাকলো, আরো পুরস্কার এখনই দিলাম। তোমাকেই প্রধান সেনাধ্যক্ষ পদে নিয়োজিত করা হলো, যাও লক্ষ্য পূরণে কুফার পথে বেরিয়ে পড়ো।
7: জোহগুন জনাব।
16: কুফারাজ, শ্রদ্ধেয় মুসলিম, কি বিপদে পড়লাম, এখন কি হবে, কিভাবে রক্ষা পাব?
17: কেন, কি হয়েছে ইবনে জুয়াদ?
16: কুফা নবী হযরত ইমাম হোসেনকে অর্পণ করায় ইয়াজিদ নাখোশ ও ক্ষুব্ধ হয়ে প্রধান সৈন্যাধ্যক্ষ মারওয়ান এবং ওতাবা ওয়ালিদকে বিপুল সৈন্য সহ পাঠিয়েছে। তারা কুফার নগর প্রান্তে পৌঁছে গেছে। ওদিকে সীমারকেও গুরুদায়িত্ব দিয়ে কুফায় পাঠিয়েছে। এদিকে হযরত ইমাম হোসেনও কুফার পথে, তার রাজদায়িত্ব গ্রহণেও বিলম্ব হচ্ছে। তার পরিবর্তে আপনি রাজদায়িত্বে আছেন। ইয়াজিদ বাহিনীর হাতে ইমাম হোসেনেরও প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে।
17: এই মুসলিমের প্রাণ গিয়েও যদি হোসেনের প্রাণ রক্ষা হয়, সেটাও এই মুসলিমের জন্য সার্থকতা। আমি এখনই আমার সৈন্য সহ ইয়াজিদ বাহিনীর মোকাবিলা করব। আপনি কুফার সৈন্য সহ আমার সাথে যোগ দিন।
16: ঠিক আছে, আপনি আপনার সৈন্য সহ নগরের বাইরে এগিয়ে যান, আমি আমার সেনাবাহিনী নিয়ে পিছনে পিছনে আসছি।
15: আমরা কোথায় এলাম? জিলহজ মাসে রওনা দিয়ে এতদিন এটা কোন জায়গা?
18: হে সম্মানিত ইমাম হোসেন, আমি হযরত হুর বিন ইয়াজিদ রিয়াহি। এই জায়গাটা কুফা থেকে মাত্র 2 মঞ্জিল দূরে, কারবালা প্রান্তর। আজ মহরমের 2 তারিখ। একটা দুঃসংবাদ, আপনার চাচাতো ভাই দ্বিতীয় মুসলিম, যাকে আপনি আগেই কুফায় পাঠিয়েছিলেন, নগরের বাইরে ইয়াজিদ বাহিনীর সাথে বীর দর্পে যুদ্ধ করে শহীদ হয়েছেন। ওনার সাথে সৈন্যরাও সব নিহত হয়েছে।
15: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এমন তো কথা ছিল না। মাত্র কয়েকদিন আগে মুসলিম চিঠিতে জানালো কুফার অবস্থা খুবই সন্তোষজনক।
18: আমিও সন্তুষ্ট চিত্তে বলছি, কুফাধিপতি ইবনে জিয়াদের নির্দেশে আপনাকে গ্রেফতার করতে এসেছি। আমার সাথে সহস্রাধিক সৈন্য আছে, আপনি দেখতে পাচ্ছেন।
15: কেন, আমার কি অপরাধ?
18: আপনি দামেস্ক অধিপতি ইয়াজিদের বায়াত গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন, তার বিরুদ্ধে গণ অসন্তোষ সৃষ্টি করেছেন।
15: না, আমি কোনো গণ অসন্তোষ সৃষ্টি করিনি এবং ক্ষমতা দখলেরও আমার কোনো ইচ্ছা নেই। তবে আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না এবং করতে পারি না।
18: যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে রাজি না হন, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন।
15: আমি তো যুদ্ধের জন্য আসিনি, যুদ্ধের কোনো ইচ্ছাও পোষণ করি না।
18: আপনাদেরকে এখানে চারদিক থেকে সৈন্য সামন্ত ঘিরে রেখেছে, আর ইয়াজিদ বাহিনীর 4,000 সৈন্য ফোরাত নদীর তীরে নিয়োজিত আছে, 2,000 স্থল বাহিনী আর 2,000 অশ্বারোহী। কড়া নির্দেশ আছে, ফোরাতের 1 ফোঁটা পানিও আপনাদেরকে নিতে দেওয়া হবে না।
15: কুফাবাসীর চিঠি পেয়ে আমি শরীয়ত মতে এখানে আসতে বাধ্য হয়েছি, অথচ জিয়াদ এই কয়দিন ধরে আমাদেরকে এখানে আটকে রেখেছে। ঠিক আছে, আমি তোমাদের 3টি শর্ত দিচ্ছি, তোমাদের যেটা ইচ্ছা গ্রহণ করতে পারো। 1, আমাকে পবিত্র মক্কা শরীফে চলে যেতে দাও, সেখানে পবিত্র হেরেম শরীফে অবস্থান করে ইবাদত বন্দেগীতে বাকি জীবন অতিবাহিত করব। 2, যদি মক্কা শরীফে যেতে না দাও, তবে অন্য কোন দেশে যাওয়ার সুযোগ দাও, যেখানে কাফির বা মুশরিকরা বাস করে, ওখানে তাদেরকে দ্বীনী তালিম দিয়ে মুসলিম বানানোর চেষ্টা করব। 3, যদি অন্য কোন দেশেও যেতে না দাও, তাহলে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, তার সাথে আলোচনা করে হয়তো কোনো সন্ধিও হয়ে যেতে পারে, এই নাজুক পরিস্থিতির উন্নতি হতে পারে আর অহেতুক রক্তপাতের সম্ভাবনাও দূর হতে পারে।

0: কিছু করেন, একটা কিছু করেন। কিছু দূরে স্রোতহীনে ফোরাত নদীর প্রবাহমান স্বচ্ছ পানি, অথচ পানির অভাবে মানুষ মরছে। দেখুন দেখুন, কয়েকজন খাদিম খুদ্দাম এর মধ্যে ইন্তেকাল করেছে। সবাই কণ্ঠ তালু শুকিয়ে গেছে।
1: ফোরাত নদীর চারিদিকে ইয়াজিদ বাহিনী, জিয়াদ বাহিনীর সৈন্যরা ঘিরে রেখেছে। বিন্দুমাত্র পানি পাওয়ার উপায় নেই। সকলে যার যার অবস্থানে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানির পিপাসা নিবৃত করার জন্য দোয়া করো। আজ রাতটা কষ্ট করো।
0: এখানে তাঁবুর মধ্যে আজ নয় দিন ফোটা পানি পাই নাই। পিপাসায় আমার জীবন শেষ হোক দুঃখ নাই, কিন্তু এই দুগ্ধ বর্ষকে তো পেট যায়। আমার আমার বুকের দুধ শুকিয়ে গেছে। এই সময় অন্তত এক ফোঁটা পানি মুখে দিতে পারলে বাচ্চাদের জন্য বাঁচতে পারতো।
1: পানি কোথায় পাবো? ফোরাত নদীর কূল সৈন্যরা ঘিরে রেখেছে, পানির কাছে যাওয়ার কারো সাধ্য নাই।
0: আপনাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য আপনাকে যেতে বলছি না। আপনারই সন্তান, এই বাচ্চাটার জীবন রক্ষার্থে যদি আপনি নিজে গিয়ে কিঞ্চিৎ পানি মুখে দিতে পারেন, তাহলে
1: জীবনে কোনোদিন কোনো শত্রুর কাছে কোনো বিধর্মীর কাছে কিছু চাই নাই। আজ এই শিশুর প্রাণ রক্ষার জন্য পানি চাইব, আর চাইলেই তারা দেবে কেন? আমার সঙ্গী সাথীরা যারাই ফোরাতে পানি আনতে গেছে তাদেরই ওরা মেরে ফেলেছে। এই পর্যন্ত 50 জন শহীদ হয়েছে। আমাকে কষ্ট দিতে, আমাকে হত্যা করার জন্যই তারা কারবালা এসেছে, ফোরাত নদী আবদ্ধ করেছে।
0: তাই বলে চোখের সামনে বাড়ির অভাবে কোলের মধ্যেই বাচ্চাটা মরছে। আমি চেয়েছি দেখব।
1: দাও আমার কোলে, দাও আমার ঘোড়ার লাগামটা খুলে দাও, দেখি চেষ্টা করে।
2: এই যে নদীর ধারে সৈনিক ভাইরা, তোমাদের মধ্যে কেউ যদি মুসলমান থাকো তবে এই শিশুটির মুখের দিকে চেয়ে সামান্য পানি দান করো। পিপাসায়ের কণ্ঠ তালু শুকিয়ে গেছে, সামান্য পানি পান করলে বেঁচে যেতে পারে। এই দুধের শিশুর প্রতি সদয় হলে মহান সৃষ্টিকর্তাও তোমাদের প্রতি সদয় হবেন। ভাই সকল, তোমাদের এমন সুদিন চিরদিন থাকবে না। পিপাসার থেকে পানি দেওয়া মহাপুণ্যের কাজ, তার উপরে এটি একটি শিশু। এই শিশু সন্তানটির প্রতি অনুগ্রহ করো, দয়া করে জীবন রক্ষা করো। এই এই কাজ কে করলো? এই কাজ কে করলো? তীর নিক্ষেপ করে শিশুটিকে মেরে ফেললো। আমার কোন শিশুর রক্তে ভেসে যাচ্ছে। কি করে এই মৃত ছেলে তার মায়ের কোলে আমি ফিরিয়ে দেব? সারা বানো তোমার ছেলে কোলে নাও। বেহেস্তের
3: সুশীতল পানি পান করেছে।

0: Guarda il danno! Vittoria, guarda il cazzo con lui! Si sono il danno, mi sono il
1: চাচা যান, আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিন। আমার ছোট্ট চাচাতো ভাইকে যারা হত্যা করেছে তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে আসি।
2: আবুল কাসেম, তুমি আমার বড় ভাই ইমাম হাসানের ছেলে, তুমি পিতৃহীন ইমাম বংশের রত্ন। বড় ভাই তোমাকে আমার কাছে আমানত হিসেবে রেখে গেছেন, তোমাকে শত্রুবাদে পাঠাই কি করে?
1: চাচা যান, আমি আপনাদের সন্তান, একজন যোদ্ধা, শত্রু মোকাবেলায় ভয় পাই না। আপনি শুধু অনুমতি দেন, মায়ের কদম বুঝি করে এসেছি, এখন আপনার দোয়া নিয়ে যুদ্ধে যাব।
2: কিন্তু আমি যে বড় ভাই, তোমার পিতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমার কন্যা সখিনার সাথে তোমার বিবাহ দিতে হবে। আমাকে সেই প্রতিজ্ঞা থেকে উদ্ধার করে যুদ্ধে যাও, আমার অনুমতি থাকলো।
1: পিতার আজ্ঞা ও ইচ্ছা পালনে আমার আপত্তি নেই। চাচা জানের প্রতিজ্ঞা রক্ষা করতে আমি এখনই এই বেশেই সখিনাকে বিবাহ করে যুদ্ধে যাব।
2: সখিনাকে তোমার হাতে সমর্পণ করলাম।
1: আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
2: তোমরা দুজন আমাদের সামনে দাঁড়াও, আমি দু চোখ ভরে দেখি। মাশাআল্লাহ। আমি বাইরে গেলাম, তুমি সখিনার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে যাও।
3: শত্রু সৈন্যরা আঘাতের পর আঘাত করে।
2: ইমাম বংশের বড় সন্তানের এমন মৃত্যু আমি মেনে নিতে পারি না। প্রতিশোধ, প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমি যুদ্ধে যাব। দাও শিরস্থান নানাজান মুহাম্মাদের পিতা হযরত আলীর কবচ, হযরত দাউদ পয়গম্বরের কোমরবন্দ, মহাত্মা সৈয়দ পয়গম্বরের মোজা, আর আমার প্রিয় ঘোড়া দুলদুল।

0: কার সাহস আছে আমার তরবারির সামনে? ভীতু কাফেরের দল জীবন বাঁচাতে কারবালা থেকে সব পালিয়ে গেছে। ওই যে দূরে ফোরাত নদীর কুলু কুলু স্রোত, নদী তীরে কেউ নেই। যাই, দুহাত ভরে নদীর পানিতে শুকনো গলাটা ভিজিয়ে নেই। রক্তের স্রোত বয়ে চলছে। ওইখানটায় পানিটা কিছুটা পরিষ্কার আছে। ফোটাবারের জন্য ঝটফট করেছে, আর আমি এখান থেকে সেই পানি বুক ভরে পান করব।
1: সীমার, ওমর, ওয়ালিদ, দেখো দেখো, ইমাম হোসেন ফোরাতের পানি মুখের কাছে এনেও পান করলো না। তীরে উঠে কোমর বন্ধ, শিরস্ত্রাণ, হাতের তলোয়ার সব ফেলে দিয়ে ইজারা পরে টলতে টলতে এগিয়ে যাচ্ছে। এখনই সুযোগ, কি বলো সীমার?
0: হ্যাঁ,
1: আমি এখান থেকে বিষাক্ত লোহস্বর নিক্ষেপ করি। না, লাগলো না।
0: দিন দিন তীর ধনুক আমাকে দিন, আমার হাতে হোসেনের মৃত্যু হবে। ইস, তীরটা পিঠে লাগলো না, গলার পেছনে লাগলো।
2: তুমি আমাকে ঘিরে আছো কেন? তুমি আমার ভাই, বন্ধু, ওয়ালিদ, ওমর, সীমার, এতজন সৈনিক, সবার হাতেই তীর ধনুক, তরবারি। ইয়াল্লাহ, তুমি জালিমদের থেকে আমাদের প্রতিশোধ
0: নেন। শেষ
3: শেষ না হলেও শেষ হওয়ার পথে।
0: ইবনে জিয়াদ, আপনি তো অনেক সাহসী, আপনি হোসেনের মাথা কাটেন।
1: আমার সাহস হয় না।
0: ওয়ালিদ, তোমার কি ইচ্ছে?
3: ইয়াজিদের পক্ষে থেকে হোসেনের বিরুদ্ধে যা করেছি তাই যথেষ্ট। আমি হোসেনের মাথাও কাটতে চাই না, অর্থ পুরস্কারও চাই না। যার হৃদয় পাষাণ, পুরস্কারের লোভে সেই এমন নিষ্ঠুর কাজ করুক।
0: দেখলাম তোমাদের বীরত্ব, সাহস, ক্ষমতা। আমি এখন হোসেনের মাথা কাটব, দেখো। এই খঞ্জর দিয়ে তোমার মাথা আমি এক্ষুনি কাটছি।
4: হিকি হিকি, খঞ্জরে গলা কাটে না কেন? হিকি
2: কাটো, তাড়াতাড়ি আমার মাথা কাটো, আর কষ্ট দিও না।
4: আমি তো তোমার গলায় আমার ধারালো খঞ্জর চালাচ্ছি, কিন্তু কিন্তু একটুও কাটছে না।
2: কাটবো না, যত চেষ্টা করো খঞ্জরের ধার কাজ করবে না। আমার মাতামহ অনেক সময় আদর করে আমার গলায় চুমু দিতেন, তার সেই পবিত্র ঠোঁটের চুমুর মারতেই খঞ্জরের তীক্ষ্ণ ধার কাজ করে না। আমার কথা শোনো, আমার গলার পিছন দিকে যেখানে বিষাক্ত তীর বিঁধেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, সেখানে খঞ্জর চালাও।
0: তোমার কথা শুনে আমার কি লাভ?
2: আমাকে কষ্ট না দিলে, প্রতিজ্ঞা করছি আমি তোমাকে পরকালে পরকালে অবশ্যই মুক্ত করব, তোমাকে বেস্তবাসী করাব। তোমাকে বেস্তে না নেওয়া পর্যন্ত আমি বেস্তে যাব না।
3: তোমরা তো মিথ্যে কথা বলো না জানি।
0: এই তোমাকে ঘুরিয়ে উপর করে নিলাম, এবার এবার আমার কাজ আমি করব। দর থেকে হোসেনের মাথা আলাদা করে দিলাম।

খুনখুনের খেলা চলে চির সর্বনাশা, নববধূ সকিনার নিভে স্বপ্ন আশা, মেহেদির রং না মুছতে হারায় ভালোবাসা, নবীর প্রেমে সবই দিয়া হারায় মুখের ভাষা। আয় নবীর প্রেমে দুঃখ বলে শোনো মমিন জনা, সবরে শোকে বাঁধো নতুন বাসনা, জালিবে ফের দিনের তেরাগ এই শুধু কামনা।

0: এতক্ষণ পবিত্র আশুরা উপলক্ষে কাজী আসাদ রচিত বিশেষ নাটক ফোরাত নদীর তীরে এর অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুবি আফরোজ, তাবেদার ই রাসুল চানু, ইকবাল বাবু, শরফুদ্দিন আহমেদ খোকা, গাজী ফারুক, মীর নাসির আহমেদ নিউটন, আল আমিন শেখ, শফিউল আলম বাবু, নাহিদা শারমিন, জোবায়দ হোসেন পলাশ, ফারজানা আরা খানম, শাহেদ আলী, দেওয়ান সাইদুল হাসান, মীর আশফাক হোসাইন, হেলাল ফরাজি ও জান্নাতুল ফেরদৌস। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। ফোরাত নদীর তীরে নাটকটি প্রযোজনা করলেন মীর নাসির আহমেদ নিউটন।
1: দেখো চে কারবালা ময়দান চারপাশে আজ

এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। এছাড়া প্রধানমন্ত্রীর অন্য সফর সঙ্গীরাও ফিরছেন একই ফ্লাইটে। প্রধানমন্ত্রীর সফরে থাকা ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের স্থানীয় সময় আজ সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেন তারেক রহমান। জাদুঘরের কিউরেটর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং পুরো জাদুঘরটি ঘুরিয়ে দেখান। প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান ও সফর সঙ্গীদের নিয়ে জাদুঘরের গ্যালারিগুলো ঘুরে দেখেন এবং একটি ইমার্সিভ অডিও ভিজুয়াল কোস্টার শো উপভোগ করেন। এছাড়া দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসের এনপিসি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে সকাল 9:30 দিকে চীনের ঐতিহাসিক তিয়েন আনমেন স্কোয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। গতকাল বেইজিং এর গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা সহ উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে 13টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুয়া ও মাদক মুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার। তিনি আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী দু একদিনের মধ্যে সংসদে মাদক প্রতিরোধ আইন সংশোধনী উপস্থাপন করা হবে। তিনি বলেন, আধুনিক যুগে পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, নতুন আইন প্রয়োজন। শুধু আইন করলেই হবে না, আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারী শিশু কিশোর সহ নানা শ্রেণী পেশার মানুষ এখন মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদক নির্মূলে প্রশাসনকে আরও শক্ত অবস্থানে থাকতে হবে। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহররম মাসের 10 তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত 235 জনে দাঁড়িয়েছে এবং 4,300 বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া জীবিতদের খুঁজে বের করতে দ্রুত গতিতে কাজ করছে। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, ভেনেজুয়েলার বিধ্বস্ত পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য একটি জরুরি তহবিল থেকে $15 মিলিয়ন বরাদ্দ করা হয়েছে। এদিকে ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাত 1টায় যুক্তরাষ্ট্রের বোস্টনে নরওয়ে ফ্রান্সের মোকাবেলা করবে এবং একই সময়ে কানাডার টরেন্টোতে সেনেগাল ইরাকের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল সকাল 6টায় হিউস্টনে কেপ ভার্দে সৌদি আরব এবং একই সময়ে মেক্সিকোতে উরুগুয়ে স্পেন ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে আগামীকাল সকাল 9টায় ভ্যানকুভারে মিশর বনাম ইরান এবং একই সময়ে সিয়াটলে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে আজ সকালে লস এঞ্জেলসে তুরস্ক 3-2 গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালার আয়োজনে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি এস এম আসাদুজ্জামান, আফরোজা ইয়াসমিন, নীলুফার ইয়াসমিন, সৌরভ পাল শুভ এবং আমি খান নজম ই এলাহি। প্রকৌশল দায়িত্বে আছেন ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, হাফিজা আক্তার এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিষাদ সিন্ধু গ্রন্থ থেকে পাঠ।
2: মদিনাবাসীরা কিছুদিন এজিদের কথা লইয়া বিশেষ আলোচনা করিলেন। সর্বসাধারণের অন্তরেই এজিদের পত্রের প্রতি ছত্র প্রতি অক্ষর সুতীক্ষ্ণ তীরের ন্যায় বিধিয়াছিল। হাসান হোসেনের প্রতি এজিদ যেরূপ অপমান সূচক কথা ব্যবহার করিয়াছে তাহার শাস্তি কোথায় হইবে, ঈশ্বর যে কি শাস্তি প্রদান করিবেন তাহারা তাহা ভাবিয়াও স্থির করিতে পারিলেন না। প্রাচীনেরা দিবারাত্রি হাসান হোসেনের মঙ্গল কামনায় ঈশ্বরের দরবারে প্রার্থনা করিতে লাগিলেন। স্ত্রী পুরুষ মাত্রেই এজিদের নামে শত শত পাদুকাঘাত করিয়াছিলেন। কিছুদিন গত হইল, দামেস্কের আর কোনো সংবাদ নাই। এজিদের আন্দোলন ক্রমে ক্রমে অনেক পরিমাণে কমিয়া আসিল। মদিনাবাসীরা আপন আপন গৃহে শুইয়া আছেন, নিশা প্রায় অবসান হইয়া আসিয়াছে। এমন সময় সহসা নাকাড়ার শব্দ শুনিতে পাইয়া অগ্রে প্রান্তসীমাবাসীরা জাগিয়া উঠিলেন। অনেকে নগরের বাহির হইয়া দেখিলেন যে বহু সংখ্যক সৈন্য বীর দর্পে গম্য পথ অন্ধকার করিয়া নগরাভিমুখে আসিতেছে। সূর্যদেব সহস্র কিরণ মদিনাবাসীকে নিজ মূর্তি দেখাইয়া এজিদের চিহ্নিত পতাকা ও সৈন্যদিগের নূতন সজ্জা দেখাইলেন। সকলেই স্থির সিদ্ধান্ত করিলেন যে হাসান হোসেনকে নির্যাতন এবং তাহাদের প্রাণহরণ মানসে এজিদ সশৈন্যে সমরে আসিতেছে। আব্দুর রহমান আর বিলম্ব করিলেন না, দ্রুত গমন করিয়া হাসান হোসেনের নিকট সমুদয় বৃত্তান্ত জানাইলেন। তাহারা আর কাল বিলম্ব না করিয়া এজিদের বিরুদ্ধে জেহাদ অর্থাৎ ধর্মযুদ্ধ ঘোষণা করিয়া যুদ্ধের আয়োজনে ব্যতিব্যস্ত হইলেন। মুহূর্ত মধ্যে মদিনার ঘরে ঘরে জেহাদ রবের প্রতিধ্বনি হইতে লাগিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামীয়গণ জেহাদের নাম শুনিয়া আহ্লাদে নাচিয়া উঠিলেন। বিধর্মী রস্ত্রাঘাতে প্রাণত্যাগ করিলেই শহীদ হইয়া পবিত্রভাবে পুণ্যাত্মারূপ ধারণের নির্বিচারে যে স্বর্গসুখে সুখী হইবে ইহা মুসলমান মাত্রেরই অন্তরে জাগিতেছে এবং অনন্তকাল পর্যন্ত জাগিবে।
3: মদিনার বালক বৃদ্ধ পূর্ণবয়স্ক সকলেই রণবেশে সুসজ্জিত হইতে লাগিলেন। নগরবাসীরা হাসান হোসেনকে প্রাণাপেক্ষা ভালোবাসিতেন। ঘোষণা প্রচার হইতেই সহস্রাধিক লোক কাহারও আদেশের অপেক্ষা না করিয়া যাহার যে অস্ত্র সংগ্রহী ছিল সে যাহা নিকটে পাইল তাহাই লইয়া বেগে শত্রুর উদ্দেশ্যে ধাইয়া চলিল। তদৃষ্টে এজিদের সৈন্যগণ আর অগ্রসর হইল না, গমনে ক্ষান্ত দিয়া শিবির নির্মাণে প্রবৃত্ত হইল। নগরবাসীরা নগরেও আর ফিরিলেন না, বৃক্ষমূলে প্রস্তর উপরই স্ব স্ব সুযোগ মতো স্থান নির্ণয় করিয়া হজরত ইমাম হাসানের অপেক্ষায় রহিলেন। এজিদের সৈন্যগণ বহুমূল্য বস্ত্রাদি দ্বারা শিবির রচনায় প্রবৃত্ত হইয়াছে এ সংবাদ হাসানের নিকট পাঠাইলেন। হাসান ও আব্দুর রহমান প্রভৃতি আত্মীয় স্বজন সমবিবেহারে রওজা মোবারকে যাইয়া প্রার্থনা করিলেন, দয়াময় আমার ধন বল বুদ্ধি বল সৈন্য বল কিছুই নাই, তোমার আজ্ঞানুবর্তী দাসানুদাস আমি, তুমি দয়া করিয়া এ দাসের অন্তরে যে বল দিয়াছ সেই ধর্মবলই আমার সাহস এবং উৎসাহ, দয়াময় এ বলের বলেই আমি এজিদকে, এক এজিদ কেন শত শত এজিদকে তোমার কৃপায় তুচ্ছ জ্ঞান করি।
1: এতক্ষণ শুনলেন বিষাদ সিন্ধু গ্রন্থ থেকে পাঠ। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন হামদ ও নাথ।

আল্লাহ পাকিস্তানে হামদ শুনলেন। শিল্পী ছিলেন নাসরিন আক্তার বিউটি, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুর করেছেন আবু বকর সিদ্দিক। এখন শুনবেন নাতি রাসুল, শিল্পী এফ এম আলমগীর কবির, গীতিকার মোহাম্মদ আনোয়ার হোসেন।

আপনারা শুনছেন হামদ ও নাতের আয়োজন। এবারে শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া, গীতিকার জয়নাল আবেদিন, সুর করেছেন ওয়াদুদ সরকার।

এতক্ষণ শুনলেন হামদুনাথ। এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন মহরমের গান। সমবেত কণ্ঠে প্রথমেই শুনবেন সাবির আহমেদ চৌধুরীর কথায় এবং আবু বকর সিদ্দিকের সুরে এই গানটি।

মহরমের গান শুনছেন। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন অঞ্জুপর্ণারা শিমুল, গানে কথা সাজিয়েছেন মোহাম্মদ সাজিদ মাহমুদ প্রামাণিক, আর সুর দিয়েছেন আবু বকর সিদ্দিক।

0: শুনছেন মহরমের গান। এবারের গানের শিল্পী খাদিমুল ইসলাম টুকু, রচয়িতা লায়লা নাজনীন হারুন, সুর দিয়েছেন আতিকুর রহমান।
1: কোথা থেকে

0: এতক্ষণ শুনলেন মহরমের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনা মুফতি মোহাম্মদ আল আমিন।
2: সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের ইসলাম ধর্ম বিষয়ক বিশেষ অনুষ্ঠান আলোকিত জীবন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন সূরাসমূহের ফজিলত, শানে নুজুল, সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ ও অন্তর্নিহিত মৌলিক শিক্ষা নিয়ে আলোচনা করে থাকি। এছাড়াও শ্রোতাদের প্রেরিত জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের কোরআন সুন্না ভিত্তিক জবাব দিয়ে থাকি। এমনিভাবে আমরা এই অনুষ্ঠানে দর্শে হাদিস তথা গুরুত্বপূর্ণ বিষয়ে হাদিসের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ ও হাদিসের শিক্ষা নিয়ে আলোচনা করে থাকি। সম্মানিত শ্রোতা, আজ আমরা আলোচনা করব কোরআনুল করিমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল ফোরকান সম্পর্কে। সূরা ফোরকানের ফজিলত সম্পর্কে এসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত সূরা আল ফোরকান তেলাওয়াত করবে তাকে কখনোই আযাব দেওয়া হবে না যতক্ষণ না তার আমলনামায় কবিরা গুনাহ না থাকবে। সম্মানিত শ্রোতা, আমরা এই সূরার শানে নুজুল এবং এর অন্তর্নিহিত বিস্তারিত শিক্ষা নিয়ে আলোচনা শুনব। আলোচনা পেশ করবেন মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফোরকানের বৈশিষ্ট্য, অধিকাংশ তাফসিরবিদের মতে সমগ্র সূরাটি পবিত্র মক্কায় অবতীর্ণ হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনটি আয়াত মদিনায় অবতীর্ণ হয়েছে। কোনো কোনো তাফসিরবিদদের মতে সূরাটি মদিনায় মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে, কিছু আয়াত মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। মুসান্নাফে আবি শাইবান হযরত খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে আছে, আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর ধনভাণ্ডার এবং চাবি প্রদানের প্রস্তাব করার সাথে এই কথা বলে দেওয়া হয় যে, দুনিয়াতে দেওয়ার পরেও আখেরাতে আপনার জন্য যে সুখ শান্তি ও নিয়ামত রাজি ব্যবস্থা রয়েছে তাতে বিন্দু মাত্র হ্রাস করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার দুনিয়াতে কোনো ধনভাণ্ডারের প্রয়োজন নেই, বরং সমস্ত নিয়ামতকে আখেরাতের জন্য রেখে দিন। এর পরিপ্রেক্ষিতে তাবারাকাল্লাযী ইনশা অবতীর্ণ হয়। শিক্ষা, পৃথিবী ও তার মাঝে সর্বপ্রকার বস্তু ক্ষণস্থায়ী, একদিন তা বিলুপ্ত হবে। স্থায়ী জান্নাতের জন্য বিপুল পরিমাণ নেক আমল করে আখরাতে পাড়ি দিতে পারলে জান্নাতের অগণিত নিয়ামত ও সুখ শান্তি ভোগ করার অধিকার মহান আল্লাহ আমাদেরকে দান করবেন। মহান আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার মাধ্যমে জান্নাতুল ফেরদাউস অর্জন করার তৌফিক দান করুন, আমিন।
2: মোহতারাম মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, এখন আমরা আপনাদের পাঠানো কিছু প্রশ্নোত্তর জানাব। আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের কোরআন সুন্নাহ ভিত্তিক দালিলিক জবাব দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
4: শুকরান, জাযাকাল্লাহ খাইর।
2: মোহতারাম, আমাদের নিকট প্রথমেই প্রশ্ন করেছেন মোহাম্মদ সাইদুর রহমান ময়মনসিংহ থেকে। তিনি জানতে চেয়েছেন, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে কিনা।
4: জি, মাশাআল্লাহ, অনেক চমৎকার বিষয় জানতে চেয়েছেন আমাদের শ্রোতা। তা আসলে বিষয় হচ্ছে যে, মোবাইলে কোরআন তেলাওয়াত, মোবাইল একটা যন্ত্র, মোবাইল একটা ডিভাইস, এখন এই আধুনিক যুগের একটা আবিষ্কার মোবাইল। এখন আমরা জানি যে এই মোবাইলে যদি কেউ গান শুনে, বাদ্য শুনে, খারাপ কিছু শুনে, তাহলে তার কি পাপ হবে না? অবশ্যই হবে। এর মধ্যে যদি খারাপ দৃশ্য দেখে তাহলে তার গুনাহ হবে না? অবশ্যই হবে। তো ঠিক মোবাইলে কেউ যদি একটা পবিত্র কিছু অবলোকন করে বা মোবাইলে সুন্দর কোরআনের তেলাওয়াত শুনে এবং সেই তেলাওয়াত শুনে মনোযোগের সাথে, হ্যাঁ, ইদা কুরিআল কোরআন ফাস্তামিউহু ওয়া আনসিতু, যে এটা খুব দিল লাগিয়ে শুনতে হবে, চুপ থাকতে হবে, চুপ থেকে মন লাগিয়ে যদি কোরআন শোনে তাহলে অবশ্যই কোরআন পড়ার যে নেকি শোনার মধ্যে আল্লাহ সমান নেকি আল্লাহ বান্দাকে দান করবেন, পড়ার মধ্যে যে নেকি শোনার মধ্যে একই নেকি। অতএব যদি কেউ এরকম কোরআন শোনেন তিনি অবশ্যই নেকি পাবেন, সওয়াব পাবেন। এবং আমরা আমাদের শ্রোতাদেরকে বলবো যে তারা যেন কোরআন যখন পড়া হয় রেডিওতে, টেলিভিশনে বা কোনো আমরা মোবাইলে যখন আমরা কোরআন শুনবো, এটা যেন কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে আর আমি হইচই করলাম, এদিক সেদিক আমার মনোযোগ এটা যেন না হয়, বরং খুব মনোযোগের সাথে সে তেলাওয়াত শুনতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের মধ্যে সওয়াব দিবেন।
2: এরপর আমাদের নিকট প্রশ্ন করেছেন মোহাম্মদ শাহাদাত হোসেন খিলক্ষেত ঢাকা থেকে। তিনি জানতে চেয়েছেন দাড়িতে কালো খেজাব লাগানো ইসলামে বৈধ কিনা।
4: আসলে দেখেন আল্লাহ তাআলা সবকিছুই স্বাভাবিকভাবে, মানুষের জীবন স্বাভাবিকভাবে চলবে, আল্লাহ তার কুদরতিভাবে মানুষের মধ্যে যে পরিবর্তনটা, দাড়ি কালো থাকে আবার সাদা হয়, এখন এটা কি এইখানে কি মানুষের কোনো হাত আছে? এটা কুদরতিভাবে হয়। হ্যাঁ, ওমান্ন আমিরহু আল্লাহ বলছেন আমি যখন বয়স বাড়িয়ে দেই তখন আকার আকৃতি অবয়বের মধ্যে পরিবর্তন করি, আকৃতি এবং অবয়বে আমি পরিবর্তনটা করে থাকি, আফলা বোঝে না এটা। অতএব এই যে প্রাকৃতিক ভাবে কুদরতি ভাবে এই পরিবর্তনটা, কালো ছিল সাদা হয়ে যায়, এখন এটা যদি কেউ মনে করে যে না আমি সাদা হতে দেবো না, কালো, ইসলামে কালো খেজাব ব্যবহার করা নিষিদ্ধ। এখন আসেন যে এতটুকু বলা হয়েছে বিভিন্ন হাদিসের বর্ণনায় যেখানে পাওয়া যায় যে মুজাহিদ যারা শত্রুকে ভয় দেখানোর জন্য যুদ্ধের ময়দানে শত্রুরা যেন না মনে করে যে বোড়া হয়ে গেছে, সে বোধ হয় খুব একটা দুর্বল, এরকম কিছু না মনে করে, সেই জন্য ওই রকম ক্ষেত্রে জিহাদের ময়দানে যাতে দাড়িকে সেই রকম একটু কালো মতো করে যাওয়ার ব্যাপারে শরীয়তে বিধান আছে। এছাড়া এমনিতেই শখের বসে আল্লাহর এই কুদরতি সিস্টেমটাকে কেউ যদি কালো খেজাব ব্যবহার করে তাহলে একটা নিষিদ্ধ কাজ, এটা কোনোভাবেই করা যাবে না, এর থেকে বিরত থাকতে হবে।
2: এবং এই ক্ষেত্রে তার কালো খেজাব যিনি লাগাবেন তার নামাজ বা ওযু হবে কিনা?
4: এখন দেখেন ওযুর ব্যাপারটা এরকম যে এই খেজাব যখন লাগান চামড়ার সাথে যখন লেগে থাকে অংশটা তখন পানি যদি ঢুকতে না পারে তাহলে ওযু হবে না, কিন্তু যখন চামড়া থেকে উপরে চলে আসে তাহলে ওযু হবে, এটা ঠিক আছে, কিন্তু লাগানোটা নিষিদ্ধ। যে কেমিক্যালটা লাগানো হয় চামড়ায় লাগানোর কারণে চামড়ার যে ছিদ্র পথগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে যদি পানি ভিতরে প্রবেশ করতে না পারে চুলের গোড়ায় তাহলে কিন্তু ওযুটাও হবে না। অতএব ব্যাপারটা খুব জটিল, এখানে আমরা বলবো যে এই ধরনের কাজ থেকে বিরত থাকাটাই হলো এখানে,
2: একে তো এটা হারাম আবার দ্বিতীয়ত এটা আপনার নামাজ বা ওযু হবে না, নামাজ কবুল হবে না।
4: প্রতিটি ক্ষেত্রে যখন এটা মানে চামড়ার সাথে লেগে থাকবে ঔষধ বা কেমিক্যাল যা দিয়ে কালো করা হয় তাহলে চামড়ায় পানি না পৌঁছালে ওযুই হবে না, এইসব ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে।
2: এটার সাথে মনে হয় আরো একটা বিষয় আমরা এড করতে পারি যে মহিলারা নখে নেইল পলিশ দিয়ে থাকে, সেটার ক্ষেত্রেও কি
4: নেইল পলিশ যেটা আবরণ, যেটা আবরণ পড়ে যায় নখের উপরে, তো সেটার কারণে ওযু হবে না। অতএব যদি কেউ ব্যবহার করেও কখনো উঠিয়ে তারপরে ওযু করতে হবে, এটা পরিষ্কার করি তারপরে রিমুভ করি তারপরে ওযু করতে হবে।
2: মহতারাম আপনাকে ধন্যবাদ। এরপর আমাদের নিকট জানতে চেয়েছেন সালমা আক্তার পটুয়াখালী থেকে। তিনি জানতে চেয়েছেন শরীয়তের আলোকে দেনমোহরের পরিমাণ কি বা কত?
4: আসলে দেখেন শরীয়ত এখানে একেবারে সুনির্দিষ্ট ভাবে যে এত পরিমাণ দেনমোহর এইভাবে নির্দিষ্ট করেনি, তবে কিছু সুরত উত্তম সুরত আছে, যেরকম আমাদের আমরা দেখি মাহরে ফাতিমির কথা আমরা জানি, মাহরে মিসালের কথা আমরা জানি, মাহরে ফাতিমি এটা বলা হয় ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সময়ে, ওনার সময়ে যে মোহরটা নির্ধারণ করা হয়েছিল এটাকে উত্তম হিসেবে অনেকে মনে করেন, এবং মাহরে মিসাল হচ্ছে যে মেয়ে, যে মেয়ের বংশের যারা খালা ফুফু যারা তাদের মোহরটা কিরকম ছিল এটাকে একটা ধারণা করে এটা মোহরের মিসাল হিসেবে ধরা হয়। বাকি হচ্ছে মূলত মোহরটা আদায় করতে হবে যিনি বর, যিনি বিয়ে করবেন, তার অ্যাবিলিটি, তার যোগ্যতা, তার ক্যাপাবিলিটি কতটুকু কি আছে, সামর্থ্য কতটুকু আছে, সেই সামর্থ্যের উপর নির্ভর করেই মূলত এটা ধরতে হবে এবং সেভাবেই মোহরটা আদায় করতে হবে। এখানে দেখেন আমাদের সমাজে আছে যে মোহর ধরা হয় অনেক বেশি, 50 লাখ ধরে রাখে, 1 কোটি, কিন্তু দেওয়ার সময় তাকে আর খুঁজেই পাওয়া যায় না, অর্থাৎ দিবে না সে, মানে যখন লেখে তখনই নিয়ত থাকে যে লেখলাম মানুষ যেন শুনে, এত বেশি আর এটা দেওয়া হবে না, তাহলে এটা অর্থ।
1: আপনারা শুনছেন ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন আসর নামাজের আজানের পর।
5: বাংলাদেশ বেতার ঢাকা। তোমরা সৎকাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কুরআন এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: অত্যন্ত একটা অন্যায় এবং গর্হিত একটা কাজ এবং হারাম কাজ হবে যদি এরকম নিয়ত করে কেউ করে, তাহলে এটা মোহর হলো তার সামর্থ্যের উপরে নির্ভর করে দিতে হবে। আর একটা হচ্ছে যে এটা যেন এরকম না ধরা হয় যে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য রিয়া হয়ে যাবে, এটা তো লোক দেখানোর জন্য নয়, এটা শরীয়তের একটা বিধান।
4: অর্থাৎ যা নির্ধারণ করবে তা অবশ্যই
3: পরিশোধ করতে হবে, এটা মেয়েকে দিতে হবে, এটা নগদে কিছু অংশ দিয়ে, বাকিরা যদি কিছু অংশ বাকিও থেকে থাকে তাহলে সেটা বাকিটাও পরিশোধ করতে হবে। এটা প্রথমে নিয়ত থাকতে হবে যে আমার ওয়াইফের মোহর এটা আমি পরিশোধ করে দিব, তাহলেই একটা পবিত্র বন্ধন সেভাবে গড়ে ওঠে সমাজে। এবং এই ধরনের যেখানেই আপনারা দেখবেন যে বাড়াবাড়ি, যে এটা নিয়ে যারা বাড়াবাড়ি করছে সেখানে নানা রকমের অশান্তি, পারিবারিক অশান্তি তৈরি হয়, অতএব এর থেকে আমাদের বিরত থাকতে হবে, মোহর ঠিক মতো আদায় করার চেষ্টা করতে হবে।
4: মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, এতক্ষণ আমরা আপনাদের পাঠানো প্রশ্নের কোরআন সুন্নাহ ভিত্তিক দালিলিক জবাব শুনলাম। আপনাদের প্রশ্নের উত্তর দিলেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
3: শুকরান, জাযাকুমুল্লাহ।
4: সম্মানিত শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনব দর্সে হাদিস বা হাদিসের শিক্ষা। মোহরানা আদা সম্পর্কিত বুখারী শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সাহল ইবনে সাআদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাআত ইমরাআতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইন্নি ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ ইলা আখিরিল হাদিস। বুখারী শরীফে হযরত সাহল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একজন মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমাকে আপনার নিকট সঁপে দিলাম। তখন মহিলা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, অর্থাৎ এই কথার মাধ্যমে তিনি স্বয়ং নবীজির নিকট নিজের বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আল্লাহর হাবিব তার প্রস্তাবে হ্যাঁ কিংবা না কিছুই বলছিলেন না। মহিলাটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন। এরপর একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাওয়েজ নিহা ইনলাম ইয়াকুন লাকা বিহা হাজা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মহিলাকে বিয়ে করতে না চান বা এর প্রতি আপনার যদি কোনো প্রয়োজনীয়তা না থাকে তাহলে আপনি তাকে আমার সাথে বিয়ে দিন। তখন জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল ইনদাকা মিন শাইইন তাসাদদাক্তাহা, তুমি এই মহিলাকে বিয়ে করার জন্য তোমার কোনো দেন মোহর দেওয়ার সামর্থ্য রয়েছে কি, বা তাকে কি দেন মোহর দিবে? জবাবে সে বলল, লা আজিদু শাইআন ইল্লা ইজার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার এই লুঙ্গিটি ছাড়া কোনো আমার তাকে দেওয়ার মতো, দেন মোহর হিসেবে দেওয়ার মতো কিছুই নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন মোহর সম্পর্কিত সেই বিখ্যাত উক্তিটি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদ, তুমি একটি আংটি হলেও, যদিও সেটি লোহার হয়, তা হলেও, অর্থাৎ লোহার একটি আংটি দিয়ে হলেও তাকে দেন মোহর দেওয়ার চেষ্টা করো, দেন মোহর আদায়ের চেষ্টা করো, তাহলেই তোমার সাথে তাকে বিয়ে দেওয়া হবে। তো এই হাদিসের আলোকে আমরা দেন মোহর পরিশোধের বাধ্যবাধকতা সম্পর্কে জানতে পারি, যেটি সূরায় নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতু নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, তোমরা অবশ্যই তোমাদের স্ত্রীদেরকে তাদের প্রাপ্য যে দেনমোহর সেটি পরিশোধ করবে। সম্মানিত শ্রোতা, মোহর আদায় সম্পর্কিত হাদিসের শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা শুনব। আলোচনা পেশ করছেন মাওলানা মোহাম্মদ নিসারউদ্দিন, খতিব, ভাটুলিয়া, কেন্দ্রীয় জামে মসজিদ।
5: বিবাহ ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত এবং পবিত্র বন্ধন। এই বন্ধনকে সম্মানিত ও মর্যাদাপূর্ণ করার জন্য ইসলাম কিছু অধিকার ও দায়িত্ব নির্ধারণ করেছে। এর মধ্যে অন্যতম হল মোহরানা। মোহরানা হল সেই নির্ধারিত সম্পদ বা অর্থ যা স্বামী বিবাহের মাধ্যমে স্ত্রীকে প্রদান করতে বাধ্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার চার আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলাতান, তোমরা নারীদেরকে তাদের মোহর স্বতঃস্ফূর্তভাবে প্রদান করো। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় মোহরানা কোনো দান বা অনুগ্রহ নয়, বরং এটি স্ত্রীর ন্যায্য ও নির্ধারিত অধিকার। ইসলাম নারীর সম্মান রক্ষার জন্য মোহরানাকে বাধ্যতামূলক করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুখারীর বর্ণনা, ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদিন, একটি লোহার আংটি হলেও তা মোহর হিসেবে নির্ধারণ করো। এ হাদিস থেকে বোঝা যায় সামর্থ্য কম হলেও মোহর নির্ধারণ করা আবশ্যক। ইসলাম মোহরানার জন্য নির্দিষ্ট কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ করেনি, তবে ইসলামের শিক্ষা হল মোহর যেন সহজ ও বাস্তবসম্মত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মুসনাদে আহমদের বর্ণনা, আযমুন নিকাহে বরকাতান আইসারুহু মাউনাতান, সর্বাধিক বরকতময় বিবাহ হল সেই বিবাহ যা ব্যয়ের দিক থেকে সহজ। আসুন আমরা বিবাহকে সহজ করি, মোহরানাকে বাস্তবসম্মত করি এবং আমাদের মা বোনদের ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার এবং পরস্পরের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন।
4: মাওলানা মোহাম্মদ নিসারউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। বাংলাদেশ বেতারের ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন আলোকিত জীবন, এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার বিকেল 4:35। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।
6: এতক্ষণ শুনলেন ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মুফতি মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
7: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন আল্লাহ শানে হামদ। শিল্পী তানজিনা রুমা, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: আলহাসানে হামদ শুনলেন, শিল্পী ছিলেন তানজিনা রুমা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন, প্রথমে ইংরেজি, তারপরে বাণিজ্যিক সংবাদ।

0: Many more people fear death, with others left homeless or too afraid to stay in damaged, unsafe buildings, sleeping in the streets after the disaster. The Interior Minister said more than 70,000 families have been affected in the hard-hit northern coastal state of La Guaira, where more than 100 buildings have collapsed. Several countries have pledged to help the rescue efforts, including the US, Mexico, Spain, Qatar, and the United Nations. Meanwhile, Prime Minister Tariq Rahman has expressed deep shock and sorrow at the loss of lives and extensive damage caused by a terrible earthquake occurred in Venezuela. In a condolence message, the Prime Minister said, on behalf of the people of Bangladesh, he expressed deep sympathy to the families of those who were killed in the earthquake. World Cup football and France will take on Norway at 1 a.m. at Boston, while Senegal will face Iraq at Toronto at the same time in the FIFA World Cup tonight. Moreover, Cape Verde will encounter Saudi Arabia as Houston, while Uruguay will play Spain in Mexico. Both the matches are scheduled to start at 6 a.m. tomorrow. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Mayansingh, Dhaka, Faridpur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in this area are hoist to cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি এস এম খায়রুল আলম। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুদ সন্তোষজনক অবস্থা রয়েছে। গত 17 জুন পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ভাসমান মজুদসহ দেশে খাদ্যশস্যের মোট সরকারি মজুদের পরিমাণ দাঁড়িয়েছে 20,60,507 মেট্রিক টন। খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী সরকারি খাদ্য গুদামগুলোতে বর্তমানে প্রধান খাদ্যশস্য চালের মজুত রয়েছে 15,96,579 মেট্রিক টন। এছাড়া গমের মজুত রয়েছে 3,36,831 মেট্রিক টন এবং ধানের মজুত রয়েছে 1,61,084 মেট্রিক টন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফ্লাইট ইউনিট, এক্সপ্রেস সার্ভিস ইউনিট এবং রাষ্ট্রীয় গুদামে দীর্ঘদিন ধরে রক্ষিত বিভিন্ন পণ্য নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে ঢাকা কাস্টমস হাউস। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এনবিআর সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ অনুযায়ী সংরক্ষিত মূল্যের শর্ত ছাড়াই প্রথম নিলামে কোন লটের বিপরীতে প্রাপ্ত সর্বোচ্চ দরেই সংশ্লিষ্ট পণ্য বিক্রি করা হবে। ক্রেতারা আগামী 2 জুলাই দুপুর 1টা পর্যন্ত ই অকশন ওয়েবসাইটে নিবন্ধন বা লগ ইন করে নিলামে অংশ নিতে পারবেন। এ সংক্রান্ত তথ্য বাংলাদেশ কাস্টমস, ঢাকা কাস্টমস হাউস এবং এনবিআর এর ওয়েবসাইটে পাওয়া যাবে। সঞ্চয়পত্র বিক্রিতে কোন ধরনের অনীহা বা না দেখিয়ে গ্রাহকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে দেশের সব তফসিলি ব্যাংকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন পর্যায়ে গ্রাহকদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে, তাই সঞ্চয়পত্র বিক্রির দায়িত্বপ্রাপ্ত ইস্যু অফিস হিসেবে ব্যাংকগুলোকে বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে হবে এবং সেবার মান বজায় রাখতে হবে। বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় 4 ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে। এগুলো হল পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। প্রায় 2 বছর পর আগামী রোববার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত সরকার। ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গতকাল ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। হাইকমিশনার জানান, বর্তমানে 5টি ভিসা কেন্দ্র থেকে দেওয়া হবে পর্যটন ভিসা। ভিসা সেন্টারগুলো হল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। আমের মৌসুমে রাজশাহী অঞ্চলে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোর এই 4 জেলার বিভিন্ন উপজেলার সাপ্তাহিক ছুটির দিন শনিবার সীমিত পরিসরে ব্যাংকের শাখা উপশাখা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক গতকাল এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত আগামী 31 জুলাই পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রা বিনিময় হার। মার্কিন ডলার বিক্রি 123 টাকা 35 পয়সা করে 122 টাকা 35 পয়সা, ইউরো

0: স্কয়ার 141.65 করে 139.08, পাউন্ড স্টার্লিং বিক্রয় 164.25 করে 161.22, সৌদি রিয়াল বিক্রয় 33.08 করে 32.42, দিরহাম বিক্রয় 33.75 করে 33.14, কুয়েতি দিনার বিক্রয় 403.68 করে 395.31, সিঙ্গাপুর ডলার বিক্রয় 95.63 করে 93.85, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.16 করে 29.58 এবং থাইবাদ বিক্রয় 3.71 করে 3.64। বাণিজ্য সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, সঞ্চালনায় তামান্না সিদ্দিকী।

0: দুর্দান্ত একটা খেলা আমরা দেখেছি কুরাসাওর সাথে, যদিও কুরাসাও তারাও কিন্তু প্রথমবারের মতো এসে একটা চমকই দেখিয়েছিল বলবো, কিন্তু সেই জায়গা থেকে শেষ এই ম্যাচটিতে তারা সেই ধরাটা বা সেই জায়গাটা ধরে রাখতে পারেনি। আরও একটি দলের কথা বলি, এবং সেই দলটাও আজকে কিন্তু একটা চমক দেখিয়েছে, এবং তারা চমক দেখিয়েছে বলবো নাকি আসলে একটা অঘটন ঘটেছে বিশ্বকাপের আসরে সেটাও বলতে পারি, কারণ জার্মানি আজকে পরাজিত হয়েছে সেই দলটির সাথে, দলটির নাম হচ্ছে ইকুয়েডর। অর্থাৎ বলা যায় বিশ্বকাপ আসরে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন গল্প রচনা হচ্ছে, রচনা হচ্ছে নতুন নতুন ইতিহাস। আর বিশ্বকাপের এমনই সব ঘটনা এবং বিশ্বকাপ আসরকে ঘিরে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন বিশ্বকাপ দামামার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তামান্না সিদ্দিকী। আজকের এই আয়োজনে আমার দুজন অতিথি যারা রয়েছেন তারা দুজনেই খেলা পাগল মানুষ, এভাবেই যদি বলি, কারণ সেই কত আগে থেকে তারা খেলার সাথে জড়িত সেই হিসেবটা কষলে মানে সকলেই অবাক হয়ে যাবেন, কিন্তু সেই হিসেবে না যে পরিচয় করিয়ে দিই, আছেন আমাদের সাথে বাংলা ধারাবাহিকের কিংবদন্তি আলফাজউদ্দিন আহমেদ। আলফাজ ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে।
1: অনেক ধন্যবাদ তোমাকে, আশা করি শ্রোতারা উপভোগ করবেন আজকের অনুষ্ঠান।
0: এবং সেই সাথে আরো আছেন আমাদের সাথে বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান। কামরুজ্জামান ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
2: আমার অসংখ্য ধন্যবাদ, শ্রোতা বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
0: আমরা একটু জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠানটি দর্শক শ্রোতা আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকার এফএম 90 MHz, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার মধ্যম তরঙ্গ 630 KHz এবং FM 104 MHz, সেই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট, বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ, এবং একই সাথে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজেও আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। চাইলে যোগও দিতে পারবেন আপনাদের মতামত, কথা, প্রশ্ন নিয়ে আমাদের সেই লাইভগুলোর সাথে কমেন্টসের মাধ্যমে। একই সাথে ফোন করতে পারেন আমাদেরকে 01553 841 1500, এই হচ্ছে নাম্বার, স্ক্রিনে নাম্বারটি রয়েছে, সেই নাম্বারেও আপনারা কল করতে পারেন। আলোচনাটা শুরু করতে চাই, যেটা দিয়ে আসলে কথাটা শুরু করেছি সেই প্রসঙ্গে আলফাজ ভাই আপনার কাছে আসি। আইভরি কোস্ট তারা প্রথমবারের মতো নকআউট পর্বে যোগ দিয়েছে এবং ইকুয়েডর আজকে জার্মানিকে হারিয়ে দিয়েছে, আজকের সকালে বাদে বা ভোর রাতের দুটো ম্যাচ, এবং দুটো ম্যাচই একটা ভিন্ন রকম চিত্র আমরা দেখেছি সেই দুটো ম্যাচ প্রসঙ্গে।
1: ঠিক তাই, একটা কথা বলতেই হবে, আইভরি কোস্টের কথা যদি ছোট করে বলি সেটা হচ্ছে আইভরি কোস্ট কিন্তু এর আগেও বিশ্বকাপে কয়েকবার খেলতে এসেছে, কিন্তু যেহেতু তখন মাত্র অল্প সংখ্যক দল খেলতো, হয়তো 32টা বা 24টা দল খেলতো, তখন যে গ্রুপিং হতো সেই গ্রুপগুলো কিন্তু শক্ত হতো, সেই গ্রুপ থেকে কোয়ালিফাই করা তখন কিন্তু কষ্ট ছিল। এখন যেহেতু 48টি দল আসছে, যে গ্রুপে তারা পড়েছে সেই গ্রুপের কিন্তু দ্বিতীয় হওয়া বা তৃতীয় হওয়া দলও কোয়ালিফাই করে যাবে, তো এই সুযোগগুলো ছিল বলেই কিন্তু আইভরি কোস্ট কিন্তু ভালো করেছে। এবং আইভরি কোস্ট নেক্সট রাউন্ডে অর্থাৎ গ্রুপ অফ 32 যাওয়া এটা তো প্রত্যাশিত, আমার মনে হয় তারা এটা যেতে যাওয়া উচিত ছিল এবং সেভাবেই তারা গেছে। তবে অঘটন যেটা সেটা আমি বলবো পরেরটা, সেটা হচ্ছে যে জার্মানি এবারে যেভাবে শুরু করেছিল, আমরা সবাই জানি জার্মানি বিশ্ব চ্যাম্পিয়ন বেশ কয়েকবার হচ্ছে, জার্মানির যে খেলোয়াড়গুলোর নাম আমরা সকলে এখনও স্মরণ করতে পারি, এবং জার্মানি এবারের বিশ্বকাপেও যেভাবে শুরু করেছিল 6 গোল দিয়ে, সেই জার্মানি মনে হচ্ছিল যে এবার বোধ হয় অপ্রতিরোধ্য এবং তারা হয়তো আরো বড় বড় দলকে হারাবে, কিন্তু এসেই এরকম একটা হোঁচট খাওয়া, এটা কিন্তু আমার কাছে নিশ্চিতভাবেই মনে হচ্ছে যে খুব ভালো খেলেছে তাদের প্রতিপক্ষ দল, এবং নিশ্চিতভাবে বলা যায় যে একটা ছোট্ট অঘটন এটা বলতে হবে। তবে এরপরেও যারা জার্মানি কোয়ালিফাই করবে এবং নেক্সট রাউন্ডে যাওয়ার সুযোগ আছে, সুতরাং বড় দলগুলো যারা বিশ্বকাপ জিততে আসে তাদের কিন্তু একটা দুটো অঘটন ঘটলেও পরের দিকে কিন্তু তারা যেখানে পৌঁছাবার সেখানে পৌঁছে যায়,
0: সেই ক্যাপাসিটি বা সেই ক্যাপাবিলিটি তাদের রয়েছে। জার্মানি ইতিমধ্যেই আসলে রাউন্ড অফ 32 তারা নাম তারা লিখিয়ে নিয়েছে, তবে ইকুয়েডরও সেই সুযোগটা তারা ধরে ফেলেছে। আমরা আসি কামরুজ্জামান ভাই আপনার কাছে আসি, এই যে দুটো ম্যাচের আমরা কথা বলছিলাম যে আইভরি কোস্ট তারা প্রথমবারের মতো গেছে এবং ইকুয়েডরও যাদের হয়তো বা একেবারে সম্ভাবনা ছিলই না, কিন্তু শেষ ম্যাচটাতে জয়লাভ করে তারা কিন্তু স্কটল্যান্ডকে ছিটকে ফেলেছে এবং তারা 32 নাম লেখানোর সুযোগটা তৈরি করে নিয়েছে সেই প্রসঙ্গে।
2: আলফাজ ভাই, আমি যদি একটু ভুল বলি আপনার আমাকে একটু শুদ্ধ দিবেন, আইভরি কোস্টের কথা মনে আছে যে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, গৃহযুদ্ধ, পল পগবা তাদের কিন্তু একজন বিশ্বখ্যাত একজন প্লেয়ার রয়েছেন, তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যেটা সরকার প্রধান পারেনি, যে ভাই আমরা বিশ্বকাপে খেলছি, আমার অনুরোধ যে তোমরা যুদ্ধটা থামাও, যুদ্ধ থেমে গিয়েছিল। একজন খেলোয়াড় কি করতে পারে দেখেন, এই পল পগবা প্লাস আইভরি কোস্ট কি এমন তাদের শৌর্য বীর্য বা অর্থনৈতিক অবস্থা কি, কিন্তু একটা দল ফুটবল দল যেটা বিশ্বকাপে এসে তাদের দলকে যেভাবে তাদের খেলোয়াড় রিপ্রেজেন্ট করছে, মানে আপনি কোনোভাবে এটাকে কোনো দিক দিয়ে কনভার্ট করতে পারবেন না। অবশ্যই আবির কোচকে ধন্যবাদ জানাই। আর জার্মানির কথা আলফাজ ভাই বলছিলেন যে জার্মানি হচ্ছে যে কি বলবো, এটা হচ্ছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, একে আপনি কোন বিশেষণে বিশেষায়িত করবেন? তবে আমার মনে হয় যে অতিরিক্ত আত্মবিশ্বাসে ইকুয়েডরের মতো দলের কাছে তারা কিন্তু পাটা হুড়কে গেছে। ইকুয়েডরে কিন্তু এটা ডুয়ার ডাইমার ছিল, যদি তারা হেরে যেত তাহলে তারা বিশ্বকাপ থেকে ছিটকে পড়তো। অতএব হারাবার কিছু নাই, ধরো জার্মানিকে, বাস ধরিয়ে দিল। এই যে ইকুয়েডরকে জার্মানিকে পরাজিত করলো, তার মানে একটা বিষয় পরিষ্কার যে কোন দল যেন আত্মতৃপ্তিতে না ভুগে, ইকুয়েডর কিন্তু সেটা জার্মানিকে দিয়ে কিন্তু জানিয়ে দিল।
1: আরেকটা খেলা বলতে চাই, সেটা হচ্ছে যে হোস্ট আমেরিকা এবারে যেভাবে শুরু করেছে।
0: আচ্ছা, আমরা সেই কথা আসবো, একটা ফোন কল নিতে চাচ্ছিলাম তবে লাইনটা কেটে গেছে। হ্যাঁ, আমরা কথা কন্টিনিউ করি।
1: আমি বলতে চাচ্ছি জার্মানি ইউএসএ যেভাবে শুরু করেছিল প্রথম ম্যাচটা, যে গতিতে তারা ফুটবল খেলেছিল, যে গতির ফুটবল খেলেছিল, তাতে মনে হয়েছিল তারা এবারে অনেক বড় বড় দলকে হারিয়ে অনেক অঘটন ঘটাবে, কিন্তু শেষ পর্যন্ত তারাই অঘটনের শিকার হয়েছে আমি বলবো। তার কারণ টার্কির বিরুদ্ধে তারা জিতবে এটা কিন্তু সকলের প্রত্যাশিত ছিল,
0: কিন্তু
1: দেখা গেল সেই ম্যাচটা শেষ পর্যন্ত একেবারে ডাইং মোমেন্টে গোল করে কিন্তু টার্কি 3-2 সেই ম্যাচ জিতে গেছে।
0: একটু থামিয়ে দিই, আমরা একটা কল নিয়ে নেই, ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম, লুৎফর জোয়ারদার ভাই।
3: আপু, আমার আপুকে নাম বলার জন্য ধন্যবাদ। ভালো আছেন আপনি আপু?
0: অসংখ্য ধন্যবাদ, ভালো আছি। আপনার প্রশ্ন কি করুন?
3: আমার দুই ভাইয়াটা ভালো আছে, দুই ভাইয়া?
0: জি জি, সকলেই ভালো আছেন, আপনার প্রশ্ন করুন।
3: হ্যাঁ হ্যাঁ, আমার আপু, আমি ভাইয়ার কাছে জানতে চাচ্ছি যে আর্জেন্টিনা, আমি তো আর্জেন্টিনার ভক্ত ফুটে আসবেন, আর্জেন্টিনা আগামী কি কিরম ঘোল কয়টা দিতে পারে, কত দূরায় জমিয়ে এবং বিশ্বকাপ নিতে পারবো কিনা, আর মরক্কা নিয়ে একটু আলোচনা করবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।
0: অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, লুৎফর জোয়ারদার ভাই উনি হচ্ছে আমাদের নিয়মিত শ্রোতা, নিয়মিতই আমাদের সাথে কলে যোগ দেন এবং তিনি পাংশা রাজবাড়ির। আমরা নিশ্চয়ই আর্জেন্টিনা প্রসঙ্গে আসবো, আর একটি ফোন কল ধরে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: ওয়ালাইকুম আসসালাম। লুৎফর জোয়ারদার, ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন হচ্ছে, আমি হাজি মোহাম্মদ মিন্টু, আমি রাজশাহী জেলার উপজেলা পরিষদ জেলা পাঁচ থেকে।
0: জি, প্রশ্নটি করুন। প্রশ্নটা আরেকবার একটু করলে ভালো হতো, কারণ কথাটা পুরোপুরি স্পষ্ট আসেনি। যাইহোক, আমরা সেই কথায় আসি, টার্কি এবং ইউএস এর কথায় আমরা ছিলাম যে একটা আপসেট, সেখানেও আমরা দেখেছি যে টার্কি দুটো ম্যাচ জয়লাভ হেরেছিল এবং অন্যদিকে ইউএসএ তারা দুটো ম্যাচ জয়লাভ করে শেষ ম্যাচে এসে আসলে পরাজিত হওয়া। তবে আরেকটি ম্যাচ আমার মনে হয় আলফাজ ভাই আপনিও বলবেন যে খুব আকর্ষণ ছিল সকলের আজকের দিনের জন্য, সেটা হচ্ছে জাপান আর সুইডেনের ম্যাচ।
1: জাপান সুইডেন একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আমরা সকলেই জানতাম, তার কারণ এশিয়ার যদি পাওয়ার হাউস বলা হয় বা এশিয়ার দুটো দলের নাম যদি বলতে বলা হয় তাহলে সেই সাউথ কোরিয়ার জাপানের কথাই এসে যায়। এর আগে সাউথ কোরিয়া একবার সেমিফাইনাল পর্যন্ত খেলেছে, যেবার তারা হোস্ট করেছিল সেবারে। জাপান কিন্তু তারপর থেকে একই রকম শক্তিশালী একটি দল, এবং ওয়ার্ম আপ ম্যাচগুলো যখন খেলছিল আর্জেন্টিনা তখন জাপানের কাছে তারাও কিন্তু হেরে এসছে। সুতরাং আর্জেন্টিনা নয়, আমি ব্রাজিলের কথা বলছি, ব্রাজিল তাদের কাছে হেরে এসছে। তার থেকে বোঝা যাচ্ছিল যে জাপান খুব শক্তিশালী একটি দল, এবং জাপানের প্রত্যেকটার মধ্যে অধিকাংশ ফুটবলারই কিন্তু ইউরোপের বিভিন্ন লিগগুলোতে নিয়মিত খেলছে। সুতরাং একটা ভালো টিম, খুব কমিটেড টিম, এটা আমরা জানতাম। যেভাবে তারা শুরু করেছিল প্রথম ম্যাচ, সেখান থেকেও তাদের শক্তিমত্তার পরিচয় তারা দিয়েছে। সুতরাং সুইডেনও একটা ইউরোপের একটা ফুটবলিং নেশন, এটা আমরা সকলেই জানি। প্রত্যেক বাড়ি তারা বিশ্বকাপে কোয়ালিফাই করে খেলতেও চলে আসে, তাদের দলও খুব ভালো। সুতরাং প্রত্যাশিত ছিল যে এই ম্যাচটাই হয়তো শেষ মুহূর্তে সুইডেনই জিতবে, কিন্তু শেষ পর্যন্ত জাপান কিন্তু তাদেরকে রুখে দিয়েছে, এটা অবশ্যই বলতে হবে। এটা আপসেট না হলেও যেরকম একটা প্রত্যাশিত হাই হাই পারফর্মিং একটা ম্যাচ হবে সেটা কিন্তু
0: আমরা দেখেছি, এক এক গোলে ড্র ম্যাচটি দেখেছি। আমি কামরুজ্জামান ভাইয়ের কাছে আসি। হ্যাঁ, না, আমি একটু প্রশ্নটা লিংক দিই যে জাপান তো আসলে ড্র করেছে এবং 32 তাদের প্রতিপক্ষ হচ্ছে ব্রাজিল।
2: আচ্ছা স্যার, আমি একটি বিষয় বলি, আজকে ড্রটা না, সুইডেনের সঙ্গে জাপানের ড্রটা আমি অ্যাজ এশিয়ান হিসেবে মানতে পারছি না। নেদারল্যান্ডস সুইডেনকে 5-1 গোলে বিধ্বস্ত করে, যদি আমি ভুল না বলতে চাই স্যার। এখন এই জাপান এত পাওয়ার হাউস, বিশ্বের বড় বড় দলকে তারা পরাজিত করে সেমিফাইনাল খেলে এবং তারা একটা ত্রাস, এবং জাপানের কথা শুনলে অন্যান্য যে কোনো দল ভয় পায়। সুইডেনের মতো 5-1 গোলে নেদারল্যান্ডসের কাছে বিধ্বস্ত হওয়া দল জাপানের সঙ্গে ড্র করে, এটা আমি বলবো যে মোরালি স্যার সুইডেন জয়লাভ করেছে আজকে। যদিও জাপান তার কোয়ালিফাই করছে 32-এ, তার মানে যেটা বলছিলেন যে ব্রাজিলের সঙ্গে মোকাবেলা করবে। হ্যাঁ, তবে এই যে আলফাজ ভাই যেটা পরিসংখ্যান দিলেন, ব্রাজিলকেও কিন্তু ধরে দেওয়ার মতো ক্ষমতা জাপানের আছে, এটা খেলা। আর স্যার আমি দুইটা খেলার কথা বলবো, আপনি একটু হোস্ট আমেরিকার কথা বলছিলেন, আমি একটু স্মৃতিকাতর হয়ে যাচ্ছি। গতকালকের ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া, এখন পর্যন্ত সেরা ম্যাচ দেখেছি গতকালকে। আজকে সকালবেলায় তুরস্ক বনাম আমেরিকা, এই দুটি ম্যাচ তো আমার না আমার হৃদয় কেড়ে নিয়েছে। তুরস্ক না, তুরস্ক ভালো দল, প্যারাগুয়ের কাছে হেরে যায়, তুরস্ক অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তুরস্ক হাঁটতে হাঁটতে তারা একেবারে ক্ষত বিক্ষত, তারা আর এই টুর্নামেন্টে নেই। কিন্তু আজকে তাদের লাস্ট ম্যাচ ছিল, আমেরিকার মতো দল প্যারাগুয়েকে সোফার 4 গোল দিয়েছে, অস্ট্রেলিয়াকে 2 গোল দিয়েছে, তুরস্ককে তারা অনসে হারাবে। আজকে দেখুন 90+7 অতিরিক্ত সময়ের 8 মিনিটের মাথায় তুরস্ক 3-2 গোলে আমেরিকার মতো হোস্ট শক্তিশালী দলকে পরাজিত করে একটা অর্জন তাদের হলো, একটা পয়েন্ট তারা পেল, এবং তুরস্ক আমি বলবো যে শেষটা রাঙিয়ে রাখতে পারলো। নাহলে তুরস্ক কিন্তু যদি তাদের আপসেট না হতো, বিশেষ করে তারা যখন প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরে গেল তোমার না, তখন তাদের যে হৃদয় বিদারক দৃশ্য, যে মাটিতে পড়ে লুটুপুটি কান্নাকাটি, তখন কিন্তু দর্শকদের হৃদয় ছুঁয়েছিল। কিন্তু ওদিনকে যদি তারা প্যারাগুয়ের সঙ্গে জিততে পারতো তুরস্ক,
0: আজকে তারা আসলে
2: কোয়ালিফাই হলো। ওদিকে
0: তারা একটু ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: আসসালামু আলাইকুম, তামান্না আপু।
0: ওয়া আলাইকুম আসসালাম।
5: জি, আমি কামু সারকে কথা বলবো স্যার, খুব ভালো মানুষ আর যে আলবাস স্যার সাথে।
0: জি জি, তারা শুনছেন, আপনি প্রশ্ন করুন।
5: জি জি, কামু স্যার ভালো আছে?
1: জি জি, আমরা সবাই ভালো আছি, বলেন।
5: জি জি, আমার প্রশ্ন হলো যে
0: ইনজুরি থেকে তিনি ব্যাক করেছেন এবং গত ম্যাচে আমরা দেখেছি শেষের কিছু অংশ তিনি খেলেছেন। তিনি কিন্তু একটা পাওয়ার হাউস ব্রাজিলের অবশ্যই, সেক্ষেত্রে ব্রাজিল এবং জাপানের সেই খেলায় তার ভূমিকাটা কিভাবে আপনার কাছে ব্যাখ্যা করবেন?
1: আমি বলি, ব্রাজিল ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তারকা, এভরিবডি ইজ ভেরি হাইলি পেড, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল দাম অনেক। কিন্তু ব্রাজিল ঠিক দলগতভাবে খেলতে এসে যেরকম পারফর্ম করা উচিত আমার দৃষ্টিতে, সেরকম পারফর্ম কিন্তু তারা এখনো করেছে বলে আমার কাছে মনে হচ্ছে না, এই একটা কথা। তবে আরো একটা কথা মনে রাখতে হবে যে এই বড় দলগুলো শুরু করে সবসময় কিন্তু এরকম লো পারফরমেন্স দেখিয়ে, কিন্তু প্রতিপক্ষ যত শক্তিশালী হয় তাদের পারফরমেন্স তত ভালো হতে থাকে, এবং তাদেরকে কখনোই রাইট অফ করা যাবে না যে তারা কত দূর যাবে। ব্রাজিল একটি দল যারা বিশ্বকাপ জেতার মতন একটি দল নিয়ে কিন্তু এবারও খেলতে এসছে, সুতরাং এই দল যত সামনে বাড়বে তত তাদের ভিতরে জেলিং ভালো হবে, ভালো খেলবে। এখন আসি নেইমারের কথায়। আমরা সকলেই নেইমারকে একটা সুপারস্টার হিসেবে জানি, সকলেই জানি বিশ্ব ফুটবলে এখন রোনাল্ডো, মেসি, নেইমার। তো নেইমার কিন্তু 991 দিন বোধহয় আহত হয়ে মাঠের বাইরে রয়েছেন, সুতরাং নেইমার যে ফর্মে ফুটবল খেলতেন সেই ফর্মে ফিরে আসতে এবং সেটা পারফর্ম করতে, দলের সাথে জেলিং হতে, দল তাকে বুঝতে, তিনি দলের অন্য খেলোয়াড়রা কিভাবে কোথায় বল দেবেন সেগুলো বুঝতে তাকে একটু সময় লাগবে, এবং এই কারণে কিন্তু আনচেলোটি তাকে প্রথম থেকে খেলাচ্ছেন না বা বেশিক্ষণ খেলাচ্ছেন না। তিনি প্রথমে দলকে একটা সুস্থ জায়গায়, শক্তিশালী জায়গায় নিয়ে যেয়ে তারপরে নেইমারকে সুযোগ দেবেন বা দিচ্ছেন। আগামী ম্যাচেও নেইমার কিন্তু শেষের দিকেই নামবেন, এবং আশা করছি যে হয়তো প্রথম ম্যাচে যেটুকু সময় খেলেছিলেন এই ম্যাচে তার চেয়ে একটু বেশি সময় খেলবেন।
0: আজকের আয়োজনে দুজন অতিথি রয়েছেন আমাদের সাথে, আলফাজউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ কামরুজ্জামান, দুজনেই ক্রীড়া ধারাভাষ্যকার এবং বিশ্লেষক। তাদের সাথে জমজমাট আলোচনা চলছে, কারণ ইতোমধ্যেই অনেক দল 32-এ জায়গা করে নিয়েছে, অনেকে সেই জায়গা করে নেওয়ার শেষ দৌড়ে রয়েছে, এবং ব্রাজিল আর্জেন্টিনা প্রসঙ্গ তো আসতেই থাকবে, কারণ তারা কোথায় আছে, তাদের প্রতিপক্ষ কে হতে যাচ্ছে, এগুলো নিয়েই কিন্তু সবার অনেক প্রশ্ন। আমরা সেই প্রশ্নের আলোচনায় যাব, তার আগে একটা ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
6: ওয়ালাইকুম আসসালাম, আমি আলফাজ ভাই, একজন ভক্ত মানুষ, দৃষ্টি প্রতিবন্ধী, আমি তার সাথে কথা বলতে চাই, আমার একটু কথা বলা দেবে।
0: জি জি, তিনি শুনছেন,
1: আপনি বলুন বলুন।
6: আলফাজ ভাই, আমার বাড়ি কিন্তু মেহেরপুর, ঠিক আছে, আমি দৃষ্টি প্রতিবন্ধী, আপনি কিন্তু বলবেন তাহলে আর্জেন্টিনা খেলা কার সাথে করবে?
1: আমি আমার বাড়ি কুষ্টে, আপনারা জানেন, সুতরাং আপনি আমার প্রতিবেশী বা একই জেলার লোক একসময় ছিলাম, এটা বলতেই হবে। আর্জেন্টিনা নিয়ে প্রসঙ্গ আলোচনা করব ইনশাআল্লাহ আগামীতে।
0: আমরা আর্জেন্টিনা প্রসঙ্গে একটু আসতেই পারি, যেহেতু আজকে যে ম্যাচ রয়েছে অর্থাৎ গ্রুপ এইচ এর ম্যাচ আছে। গ্রুপ এইচ এর আজকে কেপা ভার্দে সৌদি আরবিয়া এবং উরুগুয়ে স্পেন ম্যাচ আছে। এই গ্রুপটা থেকে যেই দল দ্বিতীয় হবে, মানে পয়েন্ট টেবিলে দ্বিতীয় হবে, সেই দল আর্জেন্টিনার সাথে খেলার একটা সম্ভাবনা আছে, কিন্তু কোন দল দ্বিতীয় হবে সেটা এখনো বলা যাচ্ছে না। কামরুজ্জামান ভাই কিছু যোগ করবেন কিনা?
2: আর্জেন্টিনা হাইলি একটা প্রফেশনাল দল, তবে স্পেন যদি পাই তবে শক্তপোক্ত প্রতিপক্ষ পাবে। স্পেন যেভাবে শুরু করেছে তারা কিন্তু তেতে আছে, অতএব তারাও বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু আর্জেন্টিনার মতো অত বেশি চ্যাম্পিয়ন হতে পারেনি। আর সৌদি আরব আর স্পেনের খেলা আপনি সহজে অনুমান করতে পারেন যে আমাদের এশিয়ান দলগুলো কিন্তু ইউরোপদের সঙ্গে জাপান বাদে অত ফাইট করার মতো দল কিন্তু তারা তৈরি করে না, রাইট? আমরা জর্ডানকে দেখেছি স্যার, আমরা উজবেকিস্তানকে দেখেছি,
0: এই সমস্ত ইরাককে দেখেছি। হ্যাঁ,
2: তো এখন যদি স্পেন পড়ে তাহলে কিন্তু জাপান যেভাবে ব্রাজিলের সঙ্গে যদি হয় তাহলে কিন্তু একটা শক্ত প্রতিপক্ষ পাবে,
0: মানে আর্জেন্টিনার সামনে আসলে।
2: হ্যাঁ, আপনি স্পেন, আপনি হাইলি একটা প্রফেশনাল দল, স্পেন কিন্তু আর্জেন্টিনার চাইতে কোনো অংশে কম নয়। যদি তারা শুরুটা করেছিল খুব বাজেভাবে, তবে আমার মনে হয় যে আর্জেন্টিনা চাইবে যে স্পেনকে যেন আমরা 32 না পাই, আরো একটু পরে পাই, সুপার 16 বা কোয়ার্টার ফাইনালে দেখতে পাই।
0: সেক্ষেত্রে অবশ্যই টপে থাকতে হবে, মানে স্পেনকে দ্বিতীয়তে থাকা যাবে না।
1: আমি আবার একটা কথাই বলতে চাই যে দেখেন এই যে নামগুলো আমরা বলছি, স্পেন বলছি, আর্জেন্টিনা বলছি, ইভেন ইংল্যান্ডের কথা বলছি, ব্রাজিলের কথা বলছি, এই দলগুলো কিন্তু সব বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতন দল, এবং এর আগে তার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ডও হয়েছে। সুতরাং এরা যে প্রতিপক্ষ যেরকম হবে সেরকমভাবে তারা খেলবে, এটা বলা যেতেই পারে। আর এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও কিন্তু আর্জেন্টিনা যে এত শক্তিশালী একটা দল বা এত ভালো পারফর্ম করবে এরকম আমরা শুনি নাই। আর্জেন্টিনা কিন্তু একটু পিছনে পড়ে গেছিলো, এটা বলতেই হবে। স্পেনের আলোচনা বা ফ্রান্সের কথা বা জার্মানির কথা, এদের নামই কিন্তু আমরা বেশি শুনছিলাম, এবং অঘটন ঘটাতে পারে তাদের ভিতরে। আমরা পর্তুগালের কথা শুনেছি, নেদারল্যান্ডের কথা শুনেছি, কিন্তু আর্জেন্টিনা নিয়ে খুব একটা আলোচনা শুনি নাই। কিন্তু এখন যখন এসে মেসি প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে ফেললো এবং তারপরের ম্যাচে খুব অনায়াসে তারা জিতে ফেললো, তখন কিন্তু আর্জেন্টিনা আবার কিন্তু ফোকাসে এসে গেছে। আরেকটা জিনিস সবসময় আমি বলি, কামরুজ্জামানের সাথে আমরা অনেক অনেক কমেন্ট্রিও করে থাকি, সবসময় আমি বলি যে যে দলের মাঝমাঠ ভালো, মাঝমাঠে চারজন বা পাঁচজন যারা খেলেন তারা ভালো, সেই দল কিন্তু শক্তিশালী দল, তাদের জেতার সম্ভাবনা ভালো। আর্জেন্টিনা এই ক্ষেত্রে আমি বলবো যে বেশ কয়েকটা বিশ্বকাপ এর আগেরটা তার আগেরটা এবারেও আমি দেখছি যে মাঝমাঠটা তাদের খুবই ভালো, এবং মাঝমাঠ ভালো হলে ডিপ ডিফেন্সে যে চারজন খেলেন তাদের উপরে চাপ আসতে দেন না, মাঝমাঠেই কিন্তু ঠেকিয়ে দেন। এবারও কিন্তু তাই হচ্ছে, পক্ষান্তরে উল্টো আমি অবজার্ভ করছি যে ব্রাজিলের মাঝমাঠ কিন্তু এখনও ভালো খেলছে না, এলোমেলো হয়ে যাচ্ছে, একেবারে ডিপ ডিফেন্সে বল কিন্তু চলে যাচ্ছে এবং সেখান থেকে বল ফেরাতে হচ্ছে। সুতরাং এই জিনিসগুলো দুটো দলই আমার মনে হয় লক্ষ্য করছেন, এবং সেই যেগুলো মেন্ট যারা তাড়াতাড়ি করে নিতে পারবেন তারাই কিন্তু আরো ভালো খেলতে পারবেন, ভালো ফলাফল করতে পারবেন।
0: আমরা একটু ফেসবুকে পাতায় যেতে চাই, আমাদের সেখানে লাইভ যেতে চলছে এবং অনেকেই সেখানে কমেন্টস করছেন। আছেন মোহাম্মদ নাজমুল হুদা মিন্টু, তিনি রয়েছেন, লিখেছেন যে বিশ্বকাপ ফুটবল 2026 বিশ্লেষণ জানতে সাথেই আছি সবসময়। এম সবুজ মাহমুদ রয়েছেন, শামীম আকান্ত রয়েছেন আমাদের সাথে, লিখেছেন যে কিছু কিছু দল চমক দেখাবে, ফ্রান্স, পর্তুগাল, মরক্কো, কাদের বিপক্ষে খেলবে সেই প্রশ্নটা আছে। আর সেই সাথে দিন মাহমুদ আখন, শ্রী মানিক চন্দ্র তিনিও রয়েছেন, এবং মোহাম্মদ জাকির হোসেন শোভন তিনিও আছেন। মরক্কো কাদের সাথে খেলবে? মরক্কোর খেলা কিন্তু ইতিমধ্যেই নির্ধারণ হয়ে গেছে, তাই না কামরুজ্জামান ভাই?
2: হ্যাঁ, মরক্কো আর ওদিকে হচ্ছে আপনার ব্রাজিল, রাইট? মরক্কো তার নেক্সট, এখন হচ্ছে কি
0: মরক্কোর প্রতিদ্বন্দ্বী হচ্ছে নেদারল্যান্ডস।
2: আচ্ছা, আমি বলি তাও না, এইবার না, এইবার মানে কোনো প্রেডিক্টরি কিন্তু বলতে পারছে না আলফাস ভাই, ওই যে এমন গ্রুপ করছে আলফাস ভাই। এন্ড আর্জেন্টিনা আমি যে বলবো তাও না, বলছেন যে হ্যাঁ নো, যে স্পেনের সঙ্গে পড়তে পারে, মরক্কোর সঙ্গে নেদারল্যান্ড পড়তে পারে, জাপানের সঙ্গে, এই যে যারা রানার আপ যারা গ্রুপে রানার আপ তারা পড়বে, কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন অন্য কার সঙ্গে পড়বে, কারণ একই গ্রুপ থেকে অনেকে তিনটা উঠবে, এ বি সি উঠবে, যার জন্য না আমি শ্রোতাদেরকে ওইভাবে বলতে পারছি না খুব সব জোর দিয়ে, যে কারণ বুঝতে পারছেন আমার কথাটা, যে অনেক গ্রুপ আছে যে শুধু গ্রুপ চ্যাম্পিয়ন আর গ্রুপ রানার আপই উঠবে না, যারা খুব ভালো শ্রেয়তর 3 নম্বর পজিশন থাকবে তারাও কিন্তু সুপার 32 তে যাবে, যার জন্য আমি খুব জোর দিয়ে বলতে পারছি না যে আন্টি আনলেস ফিকচারটা মানে পুনর্মুদ্রণ না হওয়া পর্যন্ত।
1: আসলে 27-28 তারিখে সব শেষ হবে, এবং আমরা দেখছি যে এখন কিন্তু যেহেতু এই রেজাল্ট গুলোর ফলাফলের উপরে কে কোয়ালিফাই করবে কে কোয়ালিফাই করবে না এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, সেজন্য একই সময় কিন্তু দুটো করে ম্যাচ হচ্ছে। এখন কিন্তু আমরা প্রতিদিন ছটা দলকে খেলতে দেখছি, তো ছটা ম্যাচ হওয়াটা নিশ্চয়ই আমরা বুঝতেই পাচ্ছি যে নিরপেক্ষতা বজায় রাখার জন্য এই জিনিসগুলো কিন্তু করা হচ্ছে। ফলে কে কার সাথে প্রতিপক্ষ হবে এটা বলা খুবই মুশকিল। তবে আমরা সকলেই চাইব যে বড় দলগুলো নকআউট অর্থাৎ 16 এ গিয়ে যাতে জায়গা পায় এবং সেখান থেকে গিয়ে যাতে এলিমিনেশন গুলো হয় সেটা আমরা সকলেই আশা করছি বা হবে। তবে অনেক প্রেডিক্টর কিন্তু অনেক কিছু বলছেন, একজন প্রেডিক্টর কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন যে ব্রাজিল জাপানের সাথে হেরে বিদায় নেবে। তো এই প্রেডিকশন গুলো তো প্রেডিকশনই, এর পিছনে যুক্তি যদি দাঁড় করাতে চান তাহলে জাপানের পক্ষে 10 হলে পরে 90% আসবে ব্রাজিলের পক্ষে, আমি সেটা দাঁড় করিয়ে দিতে পারি।
0: আমরা একটু শ্রোতা দর্শক সবাইকে জানিয়ে রাখি যে আমরা তো আছি আপনাদের সাথে, আমাদের যে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে সেখানে রয়েছে এবং সেই সাথে ফেসবুক লাইভ ইউটিউব চ্যানেলে লাইভও চলছে। তবে আর দুটো মিনিট আমরা আসলে আমাদের অডিও ফ্রিকোয়েন্সিতে থাকবো, তারপরেই কিন্তু আমরা যুক্ত থাকবো ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে। আমরা আশা রাখি যে আপনারা আমাদের সেখানেও যুক্ত হয়ে সাথী হয়ে থাকবেন। একটা ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
7: ওয়ালাইকুম
0: আসসালাম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, প্রশ্নটি করুন।
7: উপস্থাপনা সব মিলিয়ে ভালো লাগতেছে, ধন্যবাদ আপনাদেরকে,
0: অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা একটু ফেসবুকে আরেকবার একটু দেখছি যে পলাশ হাসান তিনি রয়েছেন ব্রাজিলের, শুভেচ্ছা জানিয়েছেন তিনি। নিশিতা জাহান তৃষা তিনিও আছেন আমাদের সাথে, আর বেনু রাম রয়েছেন আর লিখেছেন যে আচ্ছা হোয়াটসঅ্যাপে কল চালু করলে কল করতে পারতাম, এরকম একটি কথা লিখেছেন। আপাতত সেটা তো সম্ভব হচ্ছে না, যেভাবে আছে সেইভাবেই আসলে কলে যুক্ত হতে হচ্ছে। আমরা একটু আসি যে আজকের যে আরও দুটো ম্যাচ আমরা দেখেছি, যে নেদারল্যান্ডস খেলেছে তিউনিশিয়ার সাথে, এটা খুব প্রেডিক্টেবল ছিলই আমার কাছে মনে হয় যে 3-1 তারা জয়লাভ করেছে, এবং প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার ম্যাচটাতে গোল শূন্য ড্র হলো, সেই বিষয়টা কিভাবে দেখছেন?
1: অবশ্যই বলতে হবে প্যারাগুয়ের কিন্তু একটা নর্থ আমেরিকান টিম, এবং এখানে কিন্তু যে খেলা হয় আমার টুর্নামেন্ট তাদের যেটা হয় সেখানে কিন্তু প্যারাগুয়ে যে গুড ফুটবলিং নেশন, সবচেয়ে ভালো দল, তারা খেলে ভালো রেজাল্টও করে, সুতরাং প্যারাগুয়েকে রাইট অফ করার কোনো কারণ নাই। এবং আমরা অস্ট্রেলিয়ার কথা যদি বলি, তারা এই এশিয়া ওশেনিয়া এই গ্রুপ থেকেই প্রত্যেকবার কোয়ালিফাই করে বিশ্বকাপ খেলছে, কিন্তু ফুটবলিং নেশন হিসেবে তারা নিজেদেরকে এখনও পর্যন্ত খুব বেশি প্রতিষ্ঠিত করতে পেরেছে বা পারেনি বললেই বোধ হয় সরাসরি উত্তরটা ঠিক হবে। যেমন ক্রিকেটে তারা যেরকম একটা পাওয়ার হাউস বিশ্ব ক্রিকেটে, কিন্তু ফুটবলে তারা সেই রকম নয়। তবে হ্যাঁ, তাদের যে ফিজিক্যাল অ্যাডভান্টেজ রয়েছে, যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, তাতে সকলেই প্রত্যাশা করি তারা ভালো কিছু করবে। তো এবারেও ঠিক একই রকম মিডিয়োকার একটা টিম হিসাবেই তারা খেলছে এবং সেরকমই ফলাফল তাদের হচ্ছে।
0: আমরা রেডিও বা অডিও ফ্রিকোয়েন্সি থেকে বিদায় নিচ্ছি।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। সঞ্চালনায় ছিলেন তামান্না সিদ্দিকী, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনা ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল। প্রথমেই আল্লাহ পাকের শানে হামদ, শিল্পী আবু বকর সিদ্দিক, গানের গীতিকার সাবির আহমেদ চৌধুরী।

0: এতক্ষণ আল্লাহ পাকিসানি হামদ এবং নাতি রাসুল শুনলেন।
1: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ।
2: আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দিবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। হাতের কাছে দুবালতি পানি ও এক বালতি বালি রাখুন এবং আগুনে লাগলে সচেতনতাতেই তা আগুনে নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বিদ্যুতের তার মাঝে মাঝে পরীক্ষা করুন এবং পুরনো তার বদলে ফেলুন। তেলজাতীয় আগুনে পানি দেবেন না। বালি, ভেজা মোটা কাপড় বা ভেজা কম্বল দিয়ে আগুন চাপা দিন। পরনের কাপড়ে আগুন লাগলে সঙ্গে সঙ্গে মাটিতে গড়াগড়ি দিন বা ভেজা মোটা কম্বল জড়িয়ে ধরুন। ভুলেও দৌড়াবেন না, তাহলে আগুন বেড়ে যাবে।
3: শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে শুনবেন মহরমের গান। শিল্পী খুরশিদ হাসান খান, কথা লিখেছেন সাবির আহমেদ চৌধুরী এবং সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন মহরমের গান, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
1: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সবুজ প্রান্তরে। প্রিয় শ্রোতা, প্লাস্টিক দূষণ আধুনিক জীবনে এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। এটি মাটি, জল ও বায়ুকে দূষিত করছে। প্রায় 2100 প্রজাতির জলজ ও স্থলজ প্রাণীর জীবন বিপন্ন করছে। এই নীরব ঘাতক খাদ্য শৃঙ্খলে মাইক্রোপ্লাস্টিক হিসেবে প্রবেশ করে মানুষের স্বাস্থ্যহানি ও পরিবেশগত বিপর্যয় ঘটাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিষাক্ত পৃথিবী রেখে যাচ্ছে। প্লাস্টিক জাতীয় জিনিস আধুনিক জীবনে বহুল ব্যবহৃত উপাদান হলেও পরিবেশের জন্য তা ভয়াবহ ক্ষতির কারণ। প্লাস্টিক দ্রব্য বহুল ব্যবহার ও অব্যবস্থাপনার ফলে মাটি, পানি এবং বায়ু দূষণের পাশাপাশি জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে। পরিবেশের পাশাপাশি এটি মানুষের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ প্রভাব ফেলে। প্লাস্টিক দ্রব্য প্রস্তুত করতে ব্যবহৃত বিভিন্ন বিষাক্ত রাসায়নিক খাবার বা পানির সংস্পর্শে আসলে ধীরে ধীরে খাদ্যে মিশে যায় এবং এই রাসায়নিকগুলোই পরবর্তীতে মানবদেহে ক্যান্সার, হরমোনগত অসামঞ্জস্য এবং প্রজনন সমস্যার কারণ হতে পারে। এছাড়া প্লাস্টিক পোড়ালে বিভিন্ন প্রকার ক্ষতিকর গ্যাস নির্গত হয়। এগুলো শ্বাসনালীর প্রদাহ, অ্যাজমা এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। প্লাস্টিক মাটির সঙ্গে মেশে না, বরং মাটির উর্বরতা শক্তি নষ্ট করে। প্লাস্টিক নদীর তলদেশে জমা হয়ে নদীর তলদেশ ভরাট করে ফেলে। ঢাকা শহরের পয় নিষ্কাশনের 80% ড্রেন পলিথিন ব্যাগ কর্তৃক জমাট বেঁধে আছে, যার দরুন সামান্য বৃষ্টি হলেই ঢাকা শহরে দেখা দেয় অসহনীয় জলাবদ্ধতা। এছাড়াও প্লাস্টিক বর্জ্য সমুদ্রে মিশিয়ে জলজ প্রাণীর জীবন এবং খাদ্যচক্রকে ক্ষতিগ্রস্ত করে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এবারের সবুজ বাংলায় প্লাস্টিক দূষণ আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাস এবং ভবিষ্যৎ সংকট, এই বিষয়ের উপর শুনবেন একটি সাক্ষাৎকার।
2: প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় প্লাস্টিক দূষণ, আমাদের দৈনন্দিন অভ্যেস এবং ভবিষ্যতের সংকট। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের সাথে আছেন কাজী নাজমুল মাহমুদ, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর। প্রথমে আপনার কাছে জানতে চাইব প্লাস্টিকের ব্যবহার ও বিস্তার সম্পর্কে।
3: জি, ধন্যবাদ। আসলে প্লাস্টিক ছাড়া আধুনিক জীবন কল্পনা করা প্রায় অসম্ভব। বাজারে পণ্য কেনা বেচা, খাদ্য সংরক্ষণ, চিকিৎসা সরঞ্জাম, ইলেকট্রনিক পণ্য, পানির বোতল, খেলনা, সব ক্ষেত্রেই প্লাস্টিকের যেন বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রীর ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের সহজলভ্যতা এই সমস্যাটাকে যেন আরো জটিল করে তুলেছে।
2: বিস্তার এবং ব্যবহার তো আমরা জানলাম, এবার একটু জানবো আপনার কাছ থেকে প্লাস্টিক দূষণের প্রধান কারণগুলো আসলে কি।
3: জি, প্লাস্টিক দূষণের আসলে অনেকগুলো কারণ রয়েছে, তবে দুই একটি না বলেই না। প্লাস্টিক দূষণের মূল কারণ হলো মানুষের অসচেতনতা ও দায়িত্বহীনতা। আমরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্লাস্টিক ব্যবহার করি এবং ব্যবহার শেষে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার কথা ভাবিও না। শহরাঞ্চলে অপরিকল্পিত নগরায়ন, দুর্বল বর্জ্য সংগ্রহ ব্যবস্থা এবং শিল্প কারখানার প্লাস্টিক বর্জ্য নদী ও খালবিলে ফেলার প্রবণতা বেড়েই যাচ্ছে। পাশাপাশি প্লাস্টিক পোড়ানোর ফলে বায়ু দূষণের কিন্তু মারাত্মক আকার ধারণ করছে।
2: পরিবেশের উপর প্লাস্টিক দূষণের মারাত্মক প্রভাব রয়েছে, এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে।
3: প্লাস্টিক দূষণের কারণও যেমন অনেক বহুবিধ, প্লাস্টিক দূষণের কিন্তু প্রভাবও এটাও কিন্তু অনেক। বিভিন্ন ধরনের প্রভাব আমাদের পরিলক্ষিত হয় আমাদের পরিবেশের উপরে বা আমাদের সমাজের উপরে। যেমন প্লাস্টিক কিন্তু সহজে পচে না, বরং এটি শত শত বছর পরিবেশে টিকে থাকে। মাটিতে জমে এটি উর্বরতা নষ্ট করে এবং স্বাভাবিকভাবে এটা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে। নদী, খাল ও নালায় জমে থাকা প্লাস্টিক পানির স্বাভাবিক যে প্রবাহ সেটাকে বাধাগ্রস্ত করে, ফলে এক প্রকার জলবদ্ধতা সৃষ্টি করে থাকে, যার ফলে বন্যার ঝুঁকি তো বেড়ে যায় স্বাভাবিকভাবে। এছাড়াও সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে প্লাস্টিকের দূষণের কারণে মাছ, কচ্ছপ ও পাখি সহ অসংখ্য প্রাণী মারা যাচ্ছে। এতে পরিবেশের স্বাভাবিক যে ভারসাম্য সেটা ক্রমশ বিনষ্ট হচ্ছে।
2: পরিবেশের উপর প্লাস্টিকের দূষণের প্রভাব সম্পর্কে জানলাম, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে মানব স্বাস্থ্যের উপর কি রকম প্রভাব ফেলতে পারে।
3: পরিবেশ আসলে এই মানব জাতিকে কেন্দ্র করে আর কি, তো মানব স্বাস্থ্যের উপরে প্লাস্টিক দূষণের প্রভাব খুবই মারাত্মক। যেমন প্লাস্টিক দূষণ মানব স্বাস্থ্যের জন্য একটা মারাত্মক হুমকি, যেটি একটু আগে আমি বলছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে বড় প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হয়, যাকে আমরা সাধারণত আপনি জানেন যে মাইক্রোপ্লাস্টিক বলে থাকি। তো এই মাইক্রোপ্লাস্টিক খাবার, পানি ও বাতাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া প্লাস্টিক পোড়ালে নির্গত বিষাক্ত গ্যাস নির্গত হয়, সেই বিষাক্ত গ্যাসটি আমাদের শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ এমনকি ক্যান্সারের কারণও হতে পারে।
2: প্লাস্টিক দূষণ প্রতিটি ক্ষেত্রেই প্রভাব ফেলছে আমরা জানি, এবারে জানবো অর্থনীতি ও সমাজে কেমন প্রভাব ফেলছে।
3: প্লাস্টিকের দূষণের প্রভাব শুধু যে পরিবেশ ও স্বাস্থ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, বরং এটি দেশের অর্থনীতিও একটা নেতিবাচক প্রভাব ফেলে থাকে। নদী ও সাগরে প্লাস্টিক জমে মৎস্য সম্পদ হ্রাস পায়, যার ফলে জেলে সম্প্রদায়ের জীবন জীবিকা হুমকির মুখে পড়ে। পর্যটন এলাকাগুলো প্লাস্টিক বর্জ্যে দূষিত হলে পর্যটকের সংখ্যা কিন্তু কমে যায়, যা জাতীয় আয়ের উপর অবশ্যই একটি নেতিবাচক প্রভাব ফেলে থাকে।
2: আমরা এতক্ষণ অনেক সমস্যার কথা জানলাম, এবার একটু সমাধানের কথা জানব। প্লাস্টিক দূষণের সমাধান ও করণীয় কি?
3: প্লাস্টিক দূষণ রোধে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ব্যক্তিগতভাবে আমাদের প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য বা রিসাইক্লিং পণ্যের ব্যবহার করতে হবে। বাজারে গেলে কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার করা খুবই জরুরি। রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর আইন প্রয়োগ করা, পরিবেশ বান্ধব বিকল্প উৎপাদনে উৎসাহ প্রদান এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে উল্লেখ হচ্ছে আমাদের সরকার যে ১৭টি ধরনের প্রোডাক্টকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে চিহ্নিত করেছে। এই ধরনের যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহার্য প্লাস্টিক, এই ধরনের প্লাস্টিক ব্যবহারকে, প্লাস্টিক পণ্যের ব্যবহারকে আমরা সর্বদা নিরুৎসাহিত করছি এবং এর জন্য আমাদের প্রায়শই বিভিন্ন মোবাইল কোর্ট থেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি নেওয়া হয়ে থাকে।
2: অনেক ধন্যবাদ এত চমৎকার পরামর্শ দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের সাহায্য করার জন্য। নিশ্চয়ই পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে।
1: প্রিয় শ্রোতা, এই পরিবেশকে নিয়েই যেহেতু আমাদের জীবন, তাই এখন শুনবেন পরিবেশ বিষয়ক একটি চমৎকার গান।

0: শ্রোতা বন্ধুরা, চমৎকার এই গানটি শুনতে শুনতে কিন্তু চলে এসেছি আমাদের আজকের সবুজ প্রান্তরের একদম শেষের দিকে। যাবার আগে বলে যেতে চাই, আজকের সবুজ প্রান্তরের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি বৈশাখী খাতুন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন এবং সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
2: বাংলাদেশ বেতার ঢাকা। অল্পক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জেসমিন আক্তার। চীন সফর শেষে বেইজিং থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় বিকেল ৫:১৬ চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এছাড়া প্রধানমন্ত্রীর অন্য সফর সঙ্গীরাও ফিরছেন একই ফ্লাইটে। প্রধানমন্ত্রী সফরে থাকা ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের স্থানীয় সময় আজ সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেন তারেক রহমান। জাদুঘরের কিউরেটর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং পুরো জাদুঘরটি ঘুরিয়ে দেখান। প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও সফর সঙ্গীদের নিয়ে জাদুঘরের গ্যালারিগুলো ঘুরে দেখেন।

0: দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বিয়োগলে করুণ সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। গতকাল বেইজিং এর গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা সহ উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে 13টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার। তিনি আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী দুই একদিনের মধ্যে সংসদে মাদক প্রতিরোধ আইনে সংশোধনী উপস্থাপন করা হবে। তিনি বলেন, আধুনিক যুগে পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, নতুন আইন প্রয়োজন। শুধু আইন করলেই হবে না, আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারী শিশু কিশোর সহ নানা শ্রেণী পেশার মানুষ এখন মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদক নির্মূলে প্রশাসনকে আরও শক্ত অবস্থানে থাকতে হবে। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সারা দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত বার্ষিকী উপলক্ষে মহরম মাসের 10 তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত 235 জনে দাঁড়িয়েছে এবং 4,300 বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের খুঁজে বের করতে দ্রুতগতিতে কাজ করছে। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, ভেনেজুয়েলার বিধ্বস্ত পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য একটি জরুরি তহবিল থেকে $15 মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। এদিকে ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর, আজ রাত একটায় যুক্তরাষ্ট্রের বোস্টনে নরওয়ে ফ্রান্সের মোকাবেলা করবে এবং একই সময় কানাডা টরন্টোতে সেনেগাল ইরাকের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল সকাল 6টায় হিউস্টনে কেপ ভার্দে সৌদি আরব এবং একই সময় মেক্সিকোতে উরুগুয়ে স্পেন ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে আগামীকাল সকাল 9টায় ওয়াশিংটনে মিশর বনাম ইরান এবং একই সময় ভ্যানকুভারে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে আজ সকালে লস এঞ্জেলেসে তুরস্ক 3-2 গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। সবশেষে আবহাওয়া, আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: প্রিয় কিষাণী মা বোনেরা, আজ পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত অনুগ্রহের স্মরণে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা গ্রহণের দিন এটি। এই দিনে আমরা মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আত্মশুদ্ধির চেষ্টা করি এবং মানবতার কল্যাণ, শান্তি ও সম্প্রীতির জন্য দোয়া করি। পবিত্র আশুরা আমাদের ত্যাগ, ধৈর্য, সত্যনিষ্ঠা ও আল্লাহভীতির শিক্ষা দেয়। আসুন এই মহিমান্বিত দিনের তাৎপর্য হৃদয়ে ধারণ করে আমরা ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিজেদের উৎসর্গ করি। এমনই শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের গ্রাম।

0: মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান কিষাণী। শুরুতেই বিষাদ সিন্ধু থেকে পাঠ, পাঠ করছেন জান্নাতুল ফেরদৌস তমা।
1: স্বপ্নে দেখিয়াছি আকাশের দ্বার হঠাৎ খুলিয়া গেল, স্বর্গীয় সৌরভে জগৎ আমোদিত ও মোহিত হইল। দেখিলাম স্বর্গীয় উদ্যানে হজরত মুহাম্মদ রাসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত বিবি ফাতেমা জোহরা এবং হজরত হাসান উদ্যানে ভ্রমণ করিতেছেন। পিতৃদেব তাঁহাদের পশ্চাৎ পশ্চাৎ বেড়াইতেছেন। আমরা দুই ভ্রাতা দূরে দাঁড়াইয়া আছি। ইতোমধ্যে হজরত মুহাম্মদ রাসুল মকবুল আমাদের পিতৃদেবকে সম্বোধন করিয়া বলিলেন, মুসলিম, তুমি চলিয়া আসিলে আর আমার দুটি পুত্রকে জালেমের হস্তে রাখিয়া আসিলে। পিতৃদেব কর জোরে নিবেদন করিলেন, হজরত, এলাহির কৃপায় তাহারাও ইনশাল্লাহ আগামী কল্ল পবিত্র পদ চুম্বনের জন্য আসিবে। সীমার খঞ্জর হস্তে এক লম্ফে হোসেনের বক্ষের উপর গিয়া বসিল। হোসেন জীবিত আছেন, উঠিবার শক্তি নাই। সীমার তীক্ষ্ণ ধার খঞ্জর হোসেনের গলায় সজোরে চালাইতে লাগিল, কিন্তু চুল পরিমাণে স্থানও কাটিতে পারিল না। সীমার অপ্রস্তুত হইল। হোসেন বলিলেন, সীমার, তোমার বক্ষের বসন খোলো দেখি। কেন? কারণ আছে। মাতামহ বলিয়া গিয়াছেন, রক্ত মাংসে গঠিত হইলেও যে বক্ষ লোম শূন্য সে বক্ষ পাষাণময়, সেই লোমশূন্য বক্ষই তোমার কাতেল, যাহার বক্ষ লোমশূন্য তাহার হস্তেই তোমার নিশ্চয় মৃত্যু। মাতামহের বাক্য অলঙ্ঘনীয়। সীমার গাত্রের বসন উন্মোচন করিয়া হোসেনকে দেখাইল। হোসেন সীমারের বক্ষের প্রতি দৃষ্টিপাত করিয়া দুই হস্তে দুই চক্ষু আবরণ করিলেন। সীমার সজোরে হোসেনের গলায় খঞ্জর দাবাইয়া ধরিল, কাটিল না। বার বার খঞ্জন ঘর্ষণে হোসেন বড়ই কাতর হইলেন। পুনরায় সীমারকে বলিতে লাগিলেন, সীমার, আর একটি কথা আমার মনে হইয়াছে। সীমার, মাতামহ জীবিতবস্থায় অনেক সময় স্নেহ করিয়া আমার এই গলদেশে চুম্বন করিয়াছিলেন, সেই পবিত্র ওষ্ঠের চুম্বন মাহাত্ম্যেই তীক্ষ্ণধার অস্ত্র ব্যর্থ হইয়া যাইতেছে। আমার কণ্ঠের পশ্চাদভাগে যেখানে তীরের আঘাতে শোণিত প্রবাহিত হইতেছে সেইখানে খঞ্জর বসাও, অবশ্যই দেহ হইতে মস্তক বিচ্ছিন্ন হইবে। তোমার কথা শুনিলে আমার কি লাভ হইবে? আমি ধর্ম তো প্রতিজ্ঞা করিতেছি, পরকালে তোমাকে আমি অবশ্যই মুক্ত করাইব, বিনা বিচারে তোমাকে স্বর্গ সুখে সুখী করাইব। তোমাকে স্বর্গে লইয়া যাইতে না পারিলে আমি কখনোই স্বর্গের দ্বারে পদনিক্ষেপ করিব না। ইহা আক্ষেপ তুমি আর কি চাও ভাই? হোসেনের বক্ষ পরিত্যাগ করিয়া সীমার তাহার পৃষ্ঠ পরিবসিল। ইমামের দুইখানে হস্ত দুই দিকে পড়িয়া গেল, যেন বলিতে লাগিলেন, জগতে দেখুক আমি কি অবস্থায় চলিলাম। নুরুন্নবী মুহাম্মদের দৌহিত্র, মদিনার রাজা, মহানবী আলীর পুত্র হইয়া শূন্য হস্তে সীমারের অস্ত্রঘাতে কিভাবে আমি ইহ সংসার হইতে বিদায়ী হইলাম। জগতে দেখুক, সীমারে যেমন তীরবিদ্ধ স্থানে খঞ্জর স্পর্শ করিল, অমনি হোসেনের শির দেহ হইতে বিচ্ছিন্ন হইয়া গেল। আকাশ পাতাল অন্তরীক্ষ অরণ্য সাগর পর্বত বায়ু ভেদ করিয়া চতুর্দিক হইতে রব হইতে লাগিল, হায়ে হোসেন, হায়ে হোসেন, হায়ে হোসেন। সীমার ভয়ে কাঁপিতে কাঁপিতে হোসেনের শির লইয়া প্রস্থান করিল। রক্ত মাখা খঞ্জর হিমামের দেহের নিকট পড়িয়া রহিল।
0: কিষানী মা বোনেরা, এবারে শোনাব একটি মার্সিয়া, এলো ফিরে এলো ফিরে। শিল্পী আব্দুল হালিম চৌধুরী, কথা সাজিয়েছেন সৈয়দ শামসুল হুদা।

0: মাহে মোহরম।
1: কিষানী মা বোনেরা, আমাদের দেশে নানা রকম সবজির চাষাবাদ হয় নানা সময়ে। এগুলো পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি তা বিক্রির মাধ্যমে আমরা হতে পারি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। এ পর্যায়ে সবজি ফসলে পোকা দমনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা, এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার।
2: সুপ্রিয় কৃষিজীবী মা ও বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সবজি ফসলের পোকা দমনের সমন্বিত বালাই ব্যবস্থাপনা এ বিষয় নিয়ে অনেক কিছু জানব। আর এ বিষয়ে বলার জন্য আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আয়েশা সুলতানা, অতিরিক্ত উপপরিচালক, ক্রপস উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। সাথে রয়েছে মোখলেসুর রহমান সরকার। সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি?
3: সমন্বিত বালাই ব্যবস্থাপনা এমন একটা পদ্ধতি যেখানে টেকসই পরিবেশ বান্ধব পদ্ধতিতে কীটনাশকের পরিবর্তে জৈব ও যান্ত্রিক নিয়ন্ত্রণের মাধ্যমে ফসলের রোগ বালাই দমন করা যায়। আর এক্ষেত্রে উপকারী পোকামাকড় সংরক্ষণ করা, বালাই সহনশীল জাত ও আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার করা হয়। এবং সর্বশেষে আমাদের একটাই চিন্তা থাকে, বালাইনাশকের উপযুক্ত ব্যবহার আমরা নিশ্চিত করব।
2: সমন্বিত বালাই ব্যবস্থাপনার উপকারিতা কি?
3: সমন্বিত বালাই ব্যবস্থাপনার উপকারিতার মধ্যে প্রধানতম যে ব্যাপারটা রয়েছে তা হচ্ছে কীটনাশকের ব্যবহার প্রায় 60-80% কমানো সম্ভব। এতে হচ্ছে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কম হয় বলে পরিবেশ দূষণমুক্ত রাখতে সাহায্য করে এবং উৎপাদন খরচও কম হয়। এই ব্যবস্থাপনা পদ্ধতিতে উপকারী পোকামাকড়, মাছ, ব্যাং, পশু পাখি, গুইসাপ এইসব প্রাণী সংরক্ষণ করা যায়, যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে খুবই কার্যকরী। আর পাশাপাশি ক্ষতিকারক পোকামাকড়গুলো বালাইনাশক সহনশীলতা অর্জন করার সুযোগ পায় না। বেশি কীটনাশক ব্যবহার ফলে ক্যাপসিকাম, টমেটো, শসা, বেগুনে রাসায়নিক অবশিষ্টাংশ থেকে যায়। এক্ষেত্রে রাসায়নিকের ব্যবহার কমিয়ে উৎপাদিত সবজি স্বাস্থ্যকর ও নিরাপদ হয়। এই প্রযুক্তি প্রয়োগ করলে সবজি ফসলের রোগবালাই কম হয়, ফলে ফসলের উৎপাদন 20-30% বৃদ্ধি পায়। দীর্ঘমেয়াদে মাটির স্বাস্থ্যটাও ভালো থাকে, যা ভবিষ্যতে উৎপাদনশীলতা বাড়ায়। বালাইনাশকের পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া রোধ করা সম্ভব হয়। একই পোকামাকড়ের আক্রমণের পুনরাবৃত্তিও এই পদ্ধতিতে ঘটে না। এই প্রযুক্তি ব্যবহার করলে রপ্তানিযোগ্য নিরাপদ ফসল উৎপাদন করা অনেক সহজ হয়।
2: সমন্বিত বালাই ব্যবস্থাপনা কিভাবে কীটনাশকের ব্যবহার কমায়?
3: সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করে উপকারী পোকামাকড় সংরক্ষণ করা যায়। যেমন লেডিবার্ড বিটেল, পরজীবী বোলতা, এগুলো হচ্ছে প্রাকৃতিক পোকা। লেডিবার্ড বিটেল, পরজীবী বোলতা প্রাকৃতিকভাবে ক্ষতিকর পোকা দমন করে। বেশি কীটনাশক ব্যবহার করলে এই উপকারী পোকাগুলো মরে যায়, তাই সমন্বিত ব্যবস্থাপনা ব্যবহার করলে কীটনাশকের প্রয়োজন কমে। ফেরোমন ফাঁদ ও আলোক ফাঁদ ব্যবহার। ফেরোমন ফাঁদ পোকাকে আকৃষ্ট করে ধরে ফেলে, তাই টমেটো, বেগুন, করলাতে ফল ছিদ্রকারী পোকা দমন করতে এই পদ্ধতি খুবই কার্যকর। আর রাতের বেলা ফাঁদ ব্যবহার করলে সবজি খেতে রাতের পোকাগুলো, বিশেষ করে যে লিফ মাইনর, ফলের মাছি পোকা, এই পোকাগুলো দমন করা যায়। আর কীটনাশক ছাড়াই ক্ষতি কমাতে সবজির পোকা যেমন বাঁধাকপি, ফুলকপি এগুলো হাত দিয়ে দমন করা যায়। আর পোকামাকড় প্রতিরোধী কিছু জাত রয়েছে, যেমন বাড়ি টমেটো 8, বাড়ি টমেটো 6, এগুলো ব্যাকটেরিয়াল ব্লাইট আর ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধী। এজন্য এই জাতগুলো ব্যবহার করলে সমন্বিত বালাই ব্যবস্থাপনার একটা অংশ হয়ে যায়। আর উচ্চ পোকা আর রোগ প্রতিরোধী জাত ব্যবহার করলে কীটনাশকের প্রয়োজনীয়তাও কমে।
2: এমন কোন চাষাবাদ পদ্ধতি আছে কিনা যে পদ্ধতিতে চাষ করলে পোকামাকড় দমন সম্ভব?
3: আমাদের ফসলের উচ্চ ফসল এবং নিরাপদ ফসল পেতে হলে চাষাবাদ পদ্ধতি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফসলের পর্যায়ক্রমিক পরিবর্তন, যেটাকে আমরা ক্রপ রোটেশন বলি, এই পদ্ধতি অনুসরণ করলে পোকা ফসলের উপর বারবার আক্রমণ করতে পারে না। যেমন টমেটোর পরে করলা, মরিচ বা মিষ্টি কুমড়া, এরপরে শসা লাগালে মাটির মধ্যে পোকার আক্রমণ কম হয়। আর জৈবিক কীটনাশক ও নিমতেল ব্যবহার করে, যেমন বেসিলাস থুরেনজিয়েসিস, ট্রাইকোডার্মা, এই জৈবিক কীটনাশকগুলো কীটপতঙ্গ দমনে খুবই কার্যকর। এগুলো কীটনাশকের বিকল্প হিসেবে ব্যবহার করলে ফসল বিষমুক্ত থাকে এবং পরিবেশ সুরক্ষিত হয়।
2: সবজি ফসলের সমন্বিত বালাই ব্যবস্থাপনার কোন প্রযুক্তিগুলো বাংলাদেশে সফলতা অর্জন করেছে?
3: বেগুন, টমেটো, বাঁধাকপি, ঢেঁড়স, সিম আর বিভিন্ন কুমড়া জাতীয় সবজি, এই ফসলগুলো চাষে গাজীপুর, কুমিল্লা, লালমনিরহাট এবং যশোরের কৃষক ভাইদের মধ্যে সফলতার হার বেশি। আর কলম চারা ব্যবহারের মাধ্যমে বেগুন ও টমেটোর ব্যাকটেরিয়ার উইল্ট দমন করতে গাজীপুর ও যশোর এলাকায় চাষিরা প্রায় 2-4 গুণ বেশি ফলন পেয়েছেন এবং প্রায় 3 গুণ বেশি অর্থ উপার্জন করেছেন। ফেরোমন ট্র্যাপ মিষ্টি কুমড়ার ফাঁদ ব্যবহার করে কুমড়া জাতীয় ফলের মাছি পোকা দমন করতে গাজীপুর, লালমনিরহাট ও যশোর এলাকার চাষিরা 1.5-3 গুণ পর্যন্ত বেশি ফলন পেয়েছেন। মুরগির পচনকৃত বিষ্ঠা, সরিষার খৈল ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সবজি ফসলের মাটিবাহিত রোগ দমন করতে দেশের বিভিন্ন এলাকায় চাষিরা সফলতা অর্জন করেছেন। আর সঠিক সময়ে আগাছা দমন পদ্ধতি ব্যবহার করে বাঁধাকপি, বেগুন, ঢেঁড়স ও টমেটো জমিতে আগাছা দমনে খরচ প্রায় 30-35% কমানো সম্ভব। গাজীপুর, যশোর আর কুমিল্লা জেলার চাষি ভাইয়েরা বাঁধাকপির পাতা খেকো পোকা, যেটা এটা হাত দিয়ে দমন করতে সক্ষম হয়েছেন। আর পোকা প্রতিরোধী জাত ব্যবহারে বেগুনের ডগা ও ফলের মাজরা পোকার আক্রমণ প্রতিরোধ করতে পারে।
2: সবজি ফসলে সমন্বিত বালাই ব্যবস্থাপনায় নারীদের কোনো ভূমিকা আছে কিনা?
3: বর্তমানে অন্যান্য সেক্টরের মতো কৃষিতেও নারীর ক্ষমতায়ন হয়েছে। রাষ্ট্র পরিচালনার মতো কৃষিতেও নেতৃত্ব দিচ্ছে নারীরা। গত এক যুগে এদেশে কৃষিতে নারীকরণ হয়েছে। গত 10 বছরে ফসল উৎপাদনে তাদের অংশগ্রহণ বেড়েছে প্রায় 108%। পুরুষের পাশাপাশি কাজ করার কারণে পরিবারেও তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে এবং স্বাবলম্বী হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে মাঠ পর্যায়ে বাস্তব ভিত্তিতে কৌশল শিখিয়ে নিরাপদ সবজি উৎপাদনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা চলমান আছে। আর এমন কিছু জায়গা আছে যেখানে বীজ বপন থেকে শুরু করে সার দেওয়া, পরিচর্যা, রোগ পোকা দমন, ফসল তোলা, বীজ সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, এমনকি বিপণনের কাজও নারীরা করে থাকেন। এইসব এলাকায় পুরুষ ও মহিলা কৃষক এবং সকল স্কুল শিশুদের জন্য আইপিএম ফিল্ড স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। আইপিএম কৃষক ক্লাবগুলো বিকাশ ও প্রচার এবং জৈব কীটনাশক পরীক্ষা এবং বায়োকন্ট্রোল পরীক্ষার প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।
2: সুপ্রিয় কৃষিজীবী মা ও বোনেরা, এতক্ষণ আপনারা যে আলোচনা শুনলেন, আমরা আশা করব আজকের আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ।
1: কিষানী মা বোনেরা, গর্ভকালীন মায়েদের নানা রকম জটিলতার সম্মুখীন হতে হয়। গর্ভকালীন বমি, অতিরিক্ত ঘাম, ডায়রিয়া বা প্রয়োজনের তুলনায় কম পানি পানের কারণে মায়েদের শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে, যা মা ও গর্ভস্থ শিশুর জন্য ঝুঁকিপূর্ণ। এতে মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া ইত্যাদি সমস্যা হয়। প্রতিকার হিসেবে পর্যাপ্ত পানি, ডাবের পানি, স্যুপ, ফলের রস ও স্যালাইন খাওয়া উচিত। পাশাপাশি গরম এড়িয়ে বিশ্রাম নেওয়া এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। একটি সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য মায়ের সুস্থতার কোনো বিকল্প নেই। এ পর্যায়ে স্বাস্থ্য কথা পর্বে গর্ভকালীন মায়েদের শরীরে পানি শূন্যতার কারণ ও প্রতিকার, এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার।
4: প্রিয় মা ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আজকের সাক্ষাৎকারমূলক আলোচনায় সাথে আছি আমি আফরোজ আক্তার পপি। যে বিষয়ে আজ আমরা কথা বলব, গর্ভবতী মায়ের পানি শূন্যতার কারণ ও প্রতিকার। আর এই বিষয়ে বলবার জন্য আজকে আমাদের আয়োজনের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার জেসিকা রিজভী তামান্না, স্ত্রী ও প্রসূতি রোগ এবং হাই রিস্ক প্রেগন্যান্সি বিশেষজ্ঞ, মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতাল। মা ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এমনই একটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, গর্ভবতী মায়ের পানি শূন্যতার কারণ। গর্ভবতী মায়ের পানি শূন্যতা বলতে আসলে আমরা কি বুঝি?
5: গর্ভবতী মায়ের শরীরে পানি শূন্যতা হচ্ছে এমন একটি অবস্থা যখন তার শরীরে প্রয়োজনীয় পানি ও লবণের পরিমাণ কমে যায়, যা মা ও গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
4: গর্ভবতী মায়ের পানি শূন্যতার কারণগুলো কি কি?
5: গর্ভবতী মায়ের পানি শূন্যতার কারণগুলোর মধ্যে আছে, প্রথম 3 মাসে গর্ভবতী অবস্থায় অনেক নারীর ঘন ঘন বমি হয়, এতে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। মর্নিং সিকনেস এর একটি তীব্র রূপ হল হাইপার এমেসিস গ্র্যাভিডারাম, যাতে অতিরিক্ত বমি হয় যা মারাত্মক পানি শূন্যতা ও পুষ্টি ঘাটতি সৃষ্টি করে। গরমের সময় বা অতিরিক্ত কাজ করলে ঘামের মাধ্যমে প্রচুর পানি শরীর থেকে বেরিয়ে যায়। বিভিন্ন সংক্রমণ বা খাদ্যজনিত কারণে ডায়রিয়া হলে দ্রুত পানি ও লবণ পানির ঘাটতি হয়। জ্বর হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, ঘামের মাধ্যমে পানি বের হয়ে যায়। অনেক মা নিয়মিত পানি বা পর্যাপ্ত পরিমাণে পানি খান না, এতে শরীর ধীরে ধীরে পানি হারাতে থাকে। গর্ভাবস্থায় কিডনির ফাংশন বেড়ে যায়, কিডনি অতিরিক্ত কাজ করতে থাকে এবং প্রস্রাবের পরিমাণও বেশি হয়। পানি না খেলে শরীর দ্রুত শুষ্ক হয়ে পড়ে।
4: পানি শূন্যতার লক্ষণ সমূহ কি কি সেক্ষেত্রে?
5: পানি শূন্যতার লক্ষণ সমূহের মধ্যে অতিরিক্ত পিপাসা, গাঢ় রঙের প্রস্রাব, মাথা ঘোরা বা দুর্বল লাগা, মুখ ও ত্বক শুকিয়ে যাওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, বুক ধরপড় করা বা হৃদস্পন্দন বেড়ে যায়।
4: তো গর্ভবতী মায়ের পানি শূন্যতার এই প্রতিকারটা কিভাবে করা যায়?
5: প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। গর্ভাবস্থায় কমপক্ষে 8 থেকে 10 গ্লাস অর্থাৎ 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে। গর্ভাবস্থায় বারবার অল্প অল্প করে পানি পান করতে হবে। পানিতে একটু লেবু বা পুদিনা পাতা দিলে স্বাদ বেড়ে যেতে পারে। গরম আবহাওয়া বা অতিরিক্ত ঘামের সময় আরো বেশি পানি প্রয়োজন। ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সরবরাহ করে, প্রয়োজন হলে স্যালাইন ও ইলেকট্রোলাইট দ্রবণ পান করা যেতে পারে। তরল জাতীয় খাবার খেতে হবে, যেমন ভাতের মাড়, স্যুপ, ফলের রস, লেবু পানি ইত্যাদি। রোদ অতিরিক্ত গরম এড়িয়ে চলতে হবে। হালকা ঢিলেঢালা ও সুতি কাপড় পরতে হবে। বেশি লবণাক্ত বা মশলাযুক্ত খাবার কম খেতে হবে। পানি ধরে রাখে এমন ফল যেমন তরমুজ, শশা, কমলা, আনারস খেলে উপকার পাবে। অতিরিক্ত শারীরিক পারিশ্রমিক শরীরকে ক্লান্ত করে দেয় ও পানির ঘাটতি বাড়ায়।
4: এ পর্যায়ে আমি যে প্রশ্নটি করতে চাই, গর্ভাবস্থায় পানি শূন্যতা হলে আসলে কি কি হতে পারে?
5: গর্ভাবস্থায় পানি শূন্যতা হলে মা ও শিশুর অনেক ক্ষতি হতে পারে। গর্ভের শিশুর পরিপূর্ণ বিকাশে বাধা হতে পারে, জন্মের সময় ওজন কমে যেতে পারে, অ্যামনিওটিক ফ্লুইড অর্থাৎ গর্ভের পানির পরিমাণ কমে যেতে পারে, গর্ভকালীন প্রস্রাব বেদনা আগে উঠে যেতে পারে, প্রসবকালীন সময় অনেক জটিলতা হতে পারে।
4: আর চিকিৎসকের সঙ্গে ঠিক কোন সময় তারা যোগাযোগ করবে যখন এই সমস্যাগুলো দেখা দেবে?
5: বারবার বমি হচ্ছে, কিছুই খেতে পারছেন না, প্রস্রাব বন্ধ হয়ে গেছে বা খুব কমে যাচ্ছে, জ্বর বা ডায়রিয়া অনেক দীর্ঘস্থায়ী হচ্ছে, মাথা ঘোরা অথবা দুর্বলতা বেশি হচ্ছে, এ ধরনের লক্ষণ দেখা দিলে জরুরিভাবে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
4: প্রিয় মা বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে নিশ্চয়ই আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোন আয়োজনে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: প্রিয় কিশানী মা বোনেরা, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোটিন, ভিটামিন, খনিজ, কার্বোহাইড্রেট ও চর্বি সমৃদ্ধ খাবার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় দাঁত মজবুত করে এবং স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত করে। অপুষ্টি শিশুকে দুর্বল, অসুস্থ ও পড়াশোনায় পিছিয়ে দিতে পারে। তাই প্রতিদিন দুধ, ডিম, মাছ, শাকসবজি, ফলমূল ও পর্যাপ্ত পানি দেওয়া প্রয়োজন, যেন শিশুরা সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং ভবিষ্যতের একজন সচেতন নাগরিক হয়ে গড়ে তুলতে পারে নিজেদেরকে। এ পর্যায়ে শিশুদের পুষ্টিকর খাবারের গুরুত্ব, এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার।
6: আজকের শিশুই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। শিশুকে যত বেশি যত্নে রাখা যাবে, শিশুকে যত বেশি শারীরিক এবং মানসিকভাবে গঠন করা যাবে, সেই শিশুই হবে আমাদের আগামীর কর্ণধার। আমাদের শিশুরা বেড়ে উঠুক আমাদের যত্নে ভালোবাসায়, এমন প্রত্যাশায় শিশুর পুষ্টিকর খাদ্যের গুরুত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের সাক্ষাৎকারমূলক আলোচনায় উপস্থিত রয়েছেন ডক্টর শায়লা নাসরিন, যিনি পুষ্টি বিশেষজ্ঞ হয়ে আমাদেরকে আজকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন শিশুর পুষ্টিকর খাদ্যের গুরুত্ব নিয়ে। আমরা কেন গুরুত্ব দিব, যদি প্রথম প্রশ্নটা হয় এমন, শিশু পুষ্টিকর খাদ্যের ব্যাপারে?
7: আজকের বিষয়টা খুবই সুন্দর, শিশুর পুষ্টিকর খাদ্যের গুরুত্ব। কারণ প্রত্যেকটা শিশু কিন্তু আমাদের ভবিষ্যৎ, এবং এই ছোটবেলা থেকে যদি আমরা তাকে যত্ন করতে না পারি, তাহলে কিন্তু আমরা একটা ভালো জাতি উপহার দিতে পারবো না। কাজে শিশুর পুষ্টির কথা যদি বলি, তাহলে হবে যে শিশুর জন্ম থেকে আমাকে শুরু করতে হবে। আমরা কি করব, জন্ম থেকে শুধুমাত্র মায়ের বুকে দুধ খাওয়াবো, পানি না, সাথে কিছু না, শুধুমাত্র মায়ের বুকের দুধ, এবং সে যখন চাইবে তখনই তাকে দিন রাত মিলে প্রায় আমরা অনেকবার 12-14 বার বা তার বেশি আমরা তাকে মায়ের বুকে দুধ খাওয়াবো। 6 মাস যখন হয়ে যাবে তখন তাকে আমরা বাড়তি খাবারের দিকে নিয়ে আসবো। আপনি একটু লক্ষ্য করবেন, শিশুরা যখন 6 মাসের পর মানে মায়ের বুকের দুধ থেকে তারা বাড়তি খাবারের দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা একটু অপুষ্টিতে ভুগে যায়। আবার একটা ব্যাপার আছে, মার সচেতনতার ব্যাপার আছে, অনেক মারা কিন্তু জানে না যে কি কি খাবার খাওয়াতে হবে এটা কিন্তু, এবং অনেক মারা কিন্তু আমাদের কাছে হসপিটালে আসেন যে তারা কি ধরনের খাবার দিবেন, এটা একটু আমাদের আসলে একটু জানানো দরকার। এবং আমি অবশ্যই বাংলাদেশ বেতারে শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু খেয়াল করবেন যেসব বাচ্চারা নতুন খাবারে এসেছে তাদের জন্য পুষ্টিকর খাবার দিতে হয়, এবং তাদের খাবার কিন্তু বড় মানুষের মতো হবে, ছোট মানুষের মতো খাবার না, শুধু ঝালটা বাদ দিয়ে।
6: কি কি ধরনের খাবারকে আমরা গুরুত্ব দিতে পারি?
7: হ্যাঁ, প্রথমে 6 থেকে 9 মাস একটু বয়সটা ভাগ করতে হবে, কতটুকু পরিমাণে কি পরিমাণে খাবে, 6 থেকে 9, 9 থেকে 12, 12 থেকে 24 মাস, এই তিনটা ভাগ কিন্তু আমরা করবো। এই কারণে শুরুটা হবে তো আস্তে আস্তে হবে, সে 2 বছর পর্যন্ত মায়ের বুকে দুধ খাবে, কিন্তু তখন 6 মাস পর বাহিরের বাড়তি খাবারটা তার মেইন খাবার হবে মায়ের বুকে দুধ। হ্যাঁ, তো মায়ের বুকে দুধ কিন্তু সে খাচ্ছে
6: 2 বছর ধরে, সেটা
7: খাবে চলবে, কিন্তু সাথে তাকে বাড়তি খাবারের দিকে আমরা নজর দিব। 6 থেকে 12 মাসে আমাকে যে তাকে ডায়েট প্ল্যানটা করতে হবে, সেটা হচ্ছে তাকে আমরা আধা পোয়া করে, আমরা 125 ml যেটাকে বলে, আমরা আধা পোয়া করে 2 বাটি তাকে ভাত বা খিচুড়ি জাতীয় খাবার দিব, সাথে তার 2টা পুষ্টিকর স্ন্যাক্স থাকবে মায়ের বুকের দুধ। আবার যখন সে একটু বড় হবে মানে 9 থেকে 12 মাস, তার খাবার পরিমাণ কিন্তু বাড়বে, 3 বাটিতে চলে আসবে, 120 আধা পোয়া করে 3 বাটি 3 বার, সাথে 2টা পুষ্টিকর স্ন্যাক্স মায়ের বুকের দুধ। এবং 12 থেকে 24 মাস বয়স পর্যন্ত এই খাবারটা বেড়ে 1 বাটিতে চলে যাবে, মানে 3 বার 1 পোয়া করে, সাথে পুষ্টিকর 2 বার নাস্তা এবং মায়ের বুকের দুধ। এইভাবে ভাগ করে তাকে খাবার দিতে হবে। এবং খাবারে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আমরা কি কি খাবার দেবো, একবারে সব দিতে সে হজম করতে পারবে না, ছোট্ট মানুষে তার হয়তো শরীরের জন্য ভালো হবে না, কাজে বুঝে শুনে দিতে হবে। একবার আমরা সব দিব না, আমরা হয়তো চাল ডাল দিয়ে একটু খিচুড়ি ভাত করে ঘরে খাবার সাথে অভ্যস্ত করতে পারি। আলাদা করে কিছু করার দরকার নেই। বাসায় যে রান্না হচ্ছে আমাদের মাছটা, সেটা তো ডালের পানি দিয়ে ধুয়ে আমরা ওখানে অ্যাড করব। এইভাবে কি করে কিন্তু তার খাবারটা আমাদের প্ল্যান করতে হয়। পুষ্টিকর নাস্তার মধ্যে যেটা হচ্ছে, আমরা একটু আলু দিয়ে ঘরে আলুর চিপস করতে পারি, আমরা তার জন্য একটু আলুর চপ করতে পারি, হয়তো আমরা তার জন্য একটু পাউরুটি ডিম দিতে আছে পাউরুটি টোস্ট করতে পারি, তার জন্য একটু আমরা শাক রান্না করতে দই দিতে পারি।
6: তো এই যে আপনি বলছেন বিভিন্ন বয়সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, দুবছরের একটা ব্যবস্থাপনা আমরা জানলাম। আমরা তো জানি যে 18 বছর পর্যন্ত আমরা শিশু বলি, যেটা ইউনিসেফ থেকে নির্ধারিত হয়েছে। তো অন্যান্য বয়সের ক্ষেত্রে কি ধরনের একটু বাড়তি সতর্কতা প্রয়োজন?
7: বয়সগুলো ভাগ আছে। সেই বয়সে হচ্ছে যে একটা বাচ্চা যখন সে 6 মাসে যে খাবার খাবে, তার খাবার কিন্তু বড়দের মতো থাকবে, শুধু পরিমাণটা কম থাকবে। তাকে খেয়াল করতে হবে, সে যখন স্কুলে যাচ্ছে তার টিফিনটা সে কেমন নিয়ে যাচ্ছে, সে বাসা থেকে খেয়ে যাচ্ছে কিনা, সে বাহিরের খাবার খাচ্ছে কিনা। বাহিরের খাবার প্রবণতা কিন্তু খুব বাড়ে, এবং আমরা মারাও কেন যেন আমরা অভ্যেসটা কিন্তু আমরাই করি, ওদের অভ্যেসটা আমরাই করি, আমরাই তাদের কিনে দিই, তাদের একটু কানাকাটি করলে তাদের বায়না মিটাই। তো এগুলো একটু আমাদের খেয়াল করতে হবে যে ঘরের তৈরি হাড়ির খাবার। আমরা বলছি যে শিশুর পুষ্টিকর খাবারের গুরুত্ব হচ্ছে এটাই যে তার যেন শারীরিক মানসিক ভাবে তার খুব ভালো একটা গ্রোথ হয়। যখন সে বাহিরের খাবার খাবে তখন কিন্তু তার শারীরিক ভাবে তার গ্রোথটা হবে, হয়তো তার হাইট একটু ছোট হবে, হয়তো তার স্বাস্থ্যটা ভালো হবে না, সে ঘন ঘন অসুস্থতায় ভুগবে, সংক্রামক রোগ হবে, এভাবে সে অপুষ্টিতে ভুগবে।
6: তো এই বয়সন্ধিকালীন সময়ে ছেলেদের মেয়েদের কি ধরনের খাদ্যের ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া দরকার পুষ্টিকর খাবারের?
7: তোমার প্রযুক্তি একটা প্রশ্ন, কারণ হচ্ছে বয়সন্ধিকালীন কালটাতে হয় কি, তাদের শারীরিক কিন্তু পরিবর্তনটা আসে, পাশাপাশি মানসিক পরিবর্তন। হঠাৎ করে শারীরিক পরিবর্তন কিন্তু তারা একটু মানে মেনে নিতে পারে না, বা অভ্যস্ত হতে একটু সময় লাগে। সেক্ষেত্রে আমি প্রথমে বলবো যে তাকে মানসিক দিকটাও একটু খেয়াল করতে হবে, তাকে একটু কাউন্সেলিং করতে হবে যে তোমার একটা স্বাভাবিক গ্রোথ, দুসর সাধারণ বিষয়গুলো একটা আলোচনা করে নিতে হবে। আগে তো আসলে আমাদের পরিবার বড় ছিল, আমরা যেটা করতাম, আমরা হয়তো ফুপু ছিল, আমার খালা ছিল, আমাদের আত্মীয় স্বজন ছিল, কাজিন ছিল, বড় বোনরা ছিল, তারা কিন্তু এগুলো কিন্তু তারা দেখতেন। কিন্তু এখন যেহেতু পরিবার ছোট হয়ে যাওয়াতে আমাদের করতে হয় কি, মা বাবাকে দায়িত্ব নিতে হয়, কাজেই মা বাবার সাথে মানে সন্তানটা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে, যাতে সে সবকিছুই শেয়ার করতে পারে।
6: আর একটু খাবারের ব্যাপারে যদি বলেন, মানে কি ধরনের পুষ্টিকর খাবার?
7: ও হচ্ছে প্রথমে হচ্ছে আমরা আমাদের শিশুদের কথা বলি, ওদের খেয়াল করতে হবে সকাল থেকে রাত পর্যন্ত 5 থেকে 6 বার খাবে, মানে 3 ঘন্টা পর পর বারবার খাবে। আমি এই জন্যই বলছি যে বয়সন্ধিক্ষণে একটু মোটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটাকে আমরা অবেসিটি বলি বা স্থূলতা বলি। বাচ্চাটা যদি বারবার করে খায় তখন হবে কি, খাওয়াটা পোর্শনটা কম হবে, তার ফ্রিকোয়েন্সি বেশি, মানে অল্প অল্প বারবার খাচ্ছে, তার পুষ্টিটা যাচ্ছে কিন্তু সে মোটা হচ্ছে না। এবং সকালে সে রুটি খাবে, হ্যাঁ ডিম খাবে, সবজি খাবে, বা মিষ্টি জাতীয় কোনো খাবার খাবে, 11টার দিকে সে হয়তো ফল খাবে। এখন তো আমাদের যে ফল, ফলের সমারোহ, ফলটা দেশি ফল, তা তো বাধ্যকতা নেই যে সে কোন ফল খাবে, সে তো সুস্থ
6: যেটা পছন্দ করছে সেটাই
7: সেটাই খাবে। তারপর হয়তো দুপুরবেলা ভাত খাবে, ভাতের পরিমাণটা হবে কি, ভাত যেমন পরিমাণে থাকবে পাশাপাশি শাক সবজি মাছ মাংস ডাল সালাদ লেবু থাকবে। বিকেল বেলা আমরা তাদের ছোলা করে দিতে পারি, তার পছন্দ মতো পুডিং করে দিতে পারি, আমরা ফালুদার মতো করে দিতে পারি, এবং রাতে তাদের ভাত দিতে পারি। মোট কথা হচ্ছে 5 থেকে 6 বার তাদের
6: খাবার খাবে, কিন্তু পরিমাণে কম,
7: বারবার খাবে।
6: এই শিশুদেরকে পুষ্টিকর খাবারের মধ্য দিয়ে তাদেরকে শারীরিক মানসিক বিকাশ করেই আমাদের আগামীর বাংলাদেশ আমরা গড়তে চাই।
1: প্রিয় কিষাণী মা বোনেরা, আষাঢ় মাস বা বর্ষার শুরুতে কৃষিকাজ বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ সময় বৃষ্টির কারণে জমিতে পানি জমে, তাই কিষাণী মা বোনদের উচিত আগে থেকে ফসল তোলা, শুকনো জায়গায় সংরক্ষণ করা এবং যন্ত্র বা দলবদ্ধভাবে দ্রুত কাজ শেষ করা। পাকা ধান, পাট বা সবজি যেন বৃষ্টিতে নষ্ট না হয় সেজন্য আগাম প্রস্তুতি ও পরিকল্পনাও জরুরি। পাশাপাশি নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা উচিত, যেন কাজের চাপেও সুস্থ থাকা যায়। প্রিয় কিষাণী মা বোনেরা, আপনাদের সকলের সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান কিষাণী থেকে বিদায় নিচ্ছি। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম তানিয়া সুলতানা,
4: শব্দগ্রহণ ও সম্পাদনায় আলী আহমদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রানিয়া সুলতানা।
8: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কৃষাণী।
9: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন মহররমের গান। গানের শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গীতিকার সৈয়দ শফিউল আজম, সুর করেছেন বাবু সরকার।

0: এতক্ষণ মহরমের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন মহান আল্লাহ পাকের শানে হামদ। কণ্ঠ দিয়েছেন শাম্মী আক্তার, লিখেছেন সাবির আহমেদ চৌধুরী এবং সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

0: মহান আল্লাহ পাকের শানে হামদ শুনলেন।
1: এবারে আরো একটি হামদ শুনবেন এম এ মান্নানের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন ও সুর দিয়েছেন আব্দুল লতিফ।

0: এতক্ষণ শুনলেন হামদ এম এ মান্নানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এবার শুনবেন মার্সিয়া। গীতিকার, সুরকার এবং শিল্পী এ কে এম মুস্তাফিজুর রহমান।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন মার্সিয়া।
1: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৬%, সন্ধ্যে ৬টায় ৫৫%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:১৩, সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ৫০ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার। ওয়েদার ফোরকাস্ট রেড বাই লায়লা আরিয়ান হোসেন। মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল ১ AM সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন অর থান্ডার শাওয়ার অ্যাকম্পানিড বাই টেম্পোরারি গাস্টি অর স্কোয়েলি উইন্ড ফ্রম সাউথ অর সাউথ ইস্টার্ন সাইড অ্যাট এ স্পিড অফ ৪৫-৬০ কিলোমিটার পার আওয়ার over the region of Mamensing, Dhaka, Furidpur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram and Sylhet. Report of these areas have been advised to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporarily gusty wind and lightning flashes may expected at many places over Rongpur, Mamensing, Chattogram and Sylhet division. Few places over Rajshahi, Dhaka, Khulna and Borishal. Along with that, moderately heavy to very heavy rainfall may expected at places over Rongpur, Mamensing, Chattogram and Sylhet division. Day and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature of the country today as recorded in Joshua, 36.8 degrees Celsius and lowest at Nikli, 22 degrees. Temperature as recorded in Dhaka today was maximum 35.6 degrees Celsius, minimum 27 degrees. Humidity recorded in air at 9 a.m. 76%, at 6 p.m. 55%. The sun rises over Dhaka tomorrow at 5:13 a.m. sets at 6:50 p.m. That's the end of the weather report for this time.
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা। বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান সময়সূচি। সন্ধে ৭:০৫ শুনতে পাবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার প্রচারিত হবে সন্ধে ৭:৩০। রাত ৯:০৫ প্রচারিত হবে বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত ১০টায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শুনতে পাবেন রাত ১০:৩০। এখন জানিয়ে দেব এফএম অনুষ্ঠান সময়সূচি। এফএম ৯২ MHz-এ সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
1: হোসেনের কনিষ্ঠ সন্তান জয়নাল আবেদিন ভাতৃশোকে কাতর হইয়া কাঁদিতে কাঁদিতে শিবির হইতে দৌড়াইয়া বাহির হইলেন। হোসেন পশ্চাৎ পশ্চাৎ দৌড়াইয়া গিয়া তাহাকে ধরিয়া আনিলেন। অনেক প্রবোধ দিয়া বোঝাইতে লাগিলেন। মুখে শত শত চুম্বন করিয়া কুরোরে লইয়া শহরে বানুর নিকটে ছুটিয়া আসিলেন এবং বলিলেন, জয়নাল যদি শত্রুহস্তে প্রাণত্যাগ করে তবে মাতামহের বংশ জগৎ হইতে একেবারে নির্মূল হইবে, সৈয়দ বংশের নাম আর ইহজগতে থাকিবে না। কেয়ামতের দিন পিতা এবং মাতামহের নিকট কি উত্তর করিবে? তোমরা জয়নালকে সাবধানে রক্ষা করো, সর্বদাই চোখে চোখে রাখো, কোনো ক্রমেই ইহাকে শিবির হইতে বাহির হইতে দিও না।
0: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটি জনসচেতনতামূলক বার্তা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক পরিস্থিতির ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার বিঘ্ন সৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ায় এই প্রেক্ষাপটে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কতিপয় আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করছে। এ প্রেক্ষিতে সকল সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং দেশের সকল সচেতন নাগরিককে জ্বালানি সাশ্রয়মূলক ব্যবস্থা অবিলম্বে গ্রহণের জন্য অনুরোধ করা হল। প্রাকৃতিক গ্যাস সাশ্রয়। রান্না ও অন্যান্য কাজে গ্যাস ব্যবহারের সর্বোচ্চ সাশ্রয়ের জন্য উপযুক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে। গ্যাস চালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করতে হবে। গ্যাস পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা করে গ্যাসের লিকেজ জনিত অপচয় রোধ করতে হবে। অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে সকলকে বিরত থাকতে হবে। জ্বালানি তেল সাশ্রয়। ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে শেয়ারিং ব্যবস্থা অবলম্বনকে উৎসাহিত করতে হবে। জ্বালানি তেলের ব্যবহার কমাতে অপ্রয়োজনীয় যাতায়াত যথাসম্ভব সীমিত বা পরিহার করতে হবে। প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। সকল সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সরকারি অফিস চলাকালীন এবং অফিস পরবর্তী সময়ে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। অতিরিক্ত জ্বালানি ব্যবহার পরিহার করতে হবে। বিজ্ঞপ্তিতে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। জনসচেতনতামূলক বার্তাটি শুনলেন।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী 29 জুন সোমবার বেলা 2:20 থেকে বেলা 3 পর্যন্ত ঢাকা গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতার ফেসবুক পেজ, বাংলাদেশ বেতার একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং বাংলাদেশ মোবাইল অ্যাপ থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোনিন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়ে, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে রাখতে মৌসুমি ফল কিভাবে খাবেন, এ বিষয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানটি শুনবার। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তার।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন স্থানীয় সংবাদ।
4: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি ইউসুফ ইকরাম। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহুর আনহুর শাহাদত বার্ষিক উপলক্ষে মহরম মাসের 10 তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি, যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদক বিরোধী বিভিন্ন স্লোগান সম্মিলিত এক বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজধানীর রমনা মৎস্য ভবন মোড় থেকে র্যালি বের হয়ে র্যালিটি সচিবালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ র্যালিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, বিজিবি সদস্য, বিভিন্ন মাদক বিরোধী সংগঠন ও সামাজিক সংগঠনের কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন। এদিকে দিবসটি উপলক্ষে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রী বলেন, জুয়া ও মাদকমুক্ত দেশ করতে কাজ করছে সরকার। তিনি জানান, আগামী দু এক দিনের মধ্যে সংসদে মাদক প্রতিরোধ আইনে সংশোধনী উপস্থাপন করা হবে। সালাউদ্দিন আহমদ আরও বলেন, আধুনিক যুগে পুরনো আইন দিয়ে

0: আজ রাজধানীতে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্সের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযান শেষে সাংবাদিকদের জানান, ঢাকা ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর আগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে রাজধানীর বনানীর 18, 21 এবং 24 নম্বর সড়কে এডিস মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংস করতে এই অভিযান পরিচালনা করা হয়। যেসব বাড়িতে লার্ভা পাওয়া যাচ্ছে সেখানে সতর্কতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। তবে বারবার সতর্ক করার পরও নির্মাণাধীন যেসব ভবনে লার্ভা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা এবং অনাদায়ে কারাদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে। আগামী রোববার সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 6 মাস থেকে 59 মাস বয়সী 2 কোটি 40 লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। গাজীপুরে আসন্ন রথযাত্রা উৎসব আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়। মহানগর পুলিশ কমিশনারের সভাপতিত্বে জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সদর দপ্তর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে শোভাযাত্রা নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিত প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়। আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আজ যশোরে 36.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসে আর্দ্রতা ছিল 76% এবং সন্ধ্যে 6টায় 55%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:13 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:50। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
4: আসো সারা ভাই।
2: ভাই ভালো আছো তো?
4: হ্যাঁ আছি ভালো। সাজু ভাবি তুমি কেমন আছো?
3: আলহামদুলিল্লাহ ভালোই আছি।
4: আর এই যে সকিন আবু,
5: হ্যাঁ ভাই,
4: আবুকুলি তো মোটামুটি ভালোই থাকে সবসময়, ও হাসে সবসময়, এটা ভালো কথা।
5: আমি
4: আল্লাহর রহমতে ভালো আছি। শুনো, আজকে তো হইলো মহরম, পবিত্র আশুরা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় গাম্ভীর্য ও শোকের আবহে আশুরা পালিত হচ্ছে। মুসলমানদের কাছে আজকের দিনটি অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। তো আমাদের এই দেখো, এই আশুরার দিনটা কিন্তু আমরা খুব তাৎপর্যবহ
3: হিসেবে
4: তো আমরাও রোজা রাখছি। তো এইটা সবাই আমরা যারা মুসলমান আমাদের এই দিনটাকে স্মরণে রাখতে হবে। এটা কিন্তু আমরা আমরা পরবর্তী প্রজন্ম যারা আছে হয়তো তারা জানবে না, তাদেরকে এই বিষয়গুলি জানাতে হবে। তারা জানলে হয়তো আস্তে আস্তে তাদের পরবর্তী
3: নতুন প্রজন্মের কাছে সবসময় জানানো লাগবে।
4: তো আসো আজকে আমরা আসো শুরু করি।
2: হ্যাঁ শুরু করো।
4: আসলে

0: শুরুতেই আমরা শুনব পবিত্র আশুরার তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা। তো আসো আলোচনাটা আমরা শুনি।
1: আচ্ছা,
2: ঠিক আছে।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ দশ মহরম পবিত্র আশুরা। ইসলামের তাৎপর্যময় গুরুত্বপূর্ণ এ দিনটির যেমন রয়েছে বিশেষ ফজিলত, তেমনি রয়েছে নানা শিক্ষা, যা গ্রহণ করে আমরা সফল হতে পারি, আমাদের জীবনকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে পারি। পবিত্র আশুরার তাৎপর্য এবং বিশেষ এই দিনটির শিক্ষা নিয়ে আজ আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট ইসলামিক স্কলার, শ্রদ্ধাভাজন সৈয়দ ডক্টর আব্দুল্লাহ মারুফ। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা আপনার কাছে জানতে চাইব, ইসলামের এই বিশেষ দিনটির তাৎপর্য কি এবং কোরআন হাদিসে এই দিনের ফজিলত কি উল্লেখ করা হয়েছে?
2: আশুরা মানব সভ্যতার ইতিহাসে এক উজ্জ্বল তারিখ। আশুরা অর্থ দশম। মহরম মাসের দশ তারিখ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে নিয়ে বিশ্ব সভ্যতার মোড় ঘুরিয়ে দেওয়ার যত বড় বড় ঘটনা এই দশই মহরম তারিখেই করেছেন। ফেরাউন, নমরুদের পতন এই তারিখে হয়েছিল। সব ঘটনাই কিন্তু উৎসাহ ব্যঞ্জক এবং ভালো কিছু জন্য হয়েছিল। কিন্তু 61 হিজরি সালে ফুরাতের পাড়ে কারবালার প্রান্তরে যে বিয়োগান্ত ঘটনা ঘটে তা আমাদেরকে চিরকাল ব্যথিত ও দুঃখিত করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওদাক্কির হুম বি আইয়ামিল্লাহ, তোমরা তাদেরকে অর্থাৎ মানুষকে স্মরণ করিয়ে দাও আল্লাহর বিশেষ দিবসগুলোকে। এবং এই বিশেষগুলো সম্পর্কে কোরআন এবং হাদিসে অনেক এসেছে, বিশেষ করে ইসলামী ইতিহাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে দৌহিত্র হযরত হুসাইন আলাইহিস সালাম শহীদ হন এই ব্যাপারও হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী আছে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছিলেন যে আপনি আপনার নাতিকে অনেক ভালোবাসেন, তিনি যেখানে শহীদ হবেন সেই প্রান্তরের মাটি এই দেখুন, এবং তখন ওই মাটিটি শিশির মধ্যে ভরে রেখে দিয়েছে। তো কাজেই দেখা যায় যে হাদিসের ভিতরে তাদের এইসব এই ইভেন্টের কথা আগেই বলা আছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অত্যন্ত আদর স্নেহের বড় হওয়া তার নাতি হযরত হুসাইন আলাইহিস সালামকে এই তারিখে শাহাদত বরণ করতে হয়। কিন্তু কেন? যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় দৌহিত্র সাইয়্যিদুনা আলী মর্তাদা ও মহানবীর কন্যা ফাতিমার সন্তান, যিনি বেহেস্তের যুবকদের সর্দার, সে মহান ব্যক্তিত্বকে 54 বছর বয়সে কিছু নামধারি মুসলমানের হাতে সপরিবারে শহীদ হতে হলো কেন? এর পেছনে কারণ হচ্ছে ইসলামী খেলাফত ব্যবস্থা বদলে রাজতন্ত্র কায়েম হওয়ার পথে তিনি বাধা দিয়েছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার আগে তিনি চাপের মুখে তার অযোগ্য ও ফাসিক পুত্র ইয়াজিদকে খলিফা নিযুক্ত করেন। কথা ছিল মুয়াবিয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পুত্র হাসান খলিফা হবেন, তারপর হুসাইন। কিন্তু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগে হত্যা করা হয়, বাকি রইলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাঁর পিতার আমলে মুসলিম সাম্রাজ্যের তথা বিশাল ইসলামী খেলাফতের রাজধানী ছিল কুফা, সেটি সরিয়ে নেওয়া হয় দামেস্কে। কিন্তু কুফাবাসী বহু পত্র প্রেরণ করে সাইয়েদনা হুসাইন আলাইহিস সালামকে সেখানে যেতে আমন্ত্রণ জানাতে থাকে। তিনি ইয়াজিদের খলিফা হিসেবে মেনে নেননি। এই অবস্থায় তিনি দেখলেন কেউ না কেউ তো ইসলামের এই বিপর্যয় মুহূর্তে রুখে দাঁড়াতে হবে। তিনি তো সরাসরি যুদ্ধের জন্য পা বাড়াননি, বরং কুপার গিয়ে জনসমর্থন সংহত করে এর একটি ব্যবস্থা করবেন, এটাই ছিল উদ্দেশ্য। নানা জানের ইসলামে বা পিতার দেখানো পথ থেকে তিনি বিচ্যুত হতে পারেন না, তাই তিনি তার পরিবার স্বজনদের 72 জনকে নিয়ে মক্কা থেকে ইরাকের কুপার উদ্দেশ্যে রওনা হলো।
3: ইমাম হুসাইন আলাইহিস সালাম যে এই যে 72 জন সঙ্গী সাথে নিয়ে তিনি রওনা হলেন, এটা তো কুফাবাসীর আমন্ত্রণ ছিল, কিন্তু ওনাকে কি কেউ বাধা দিয়েছিলেন?
2: হ্যাঁ, ওনাকে অবশ্যই বাধা দিয়েছেন, কিন্তু কথা ছিল যে তিনি যখন হজের মৌসুমে সেই মক্কা ছেড়ে উনি যাচ্ছেন হলো কুফায়, এবং সাথে তার পরিবার পরিজন শিশু নারী, তখন তার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কুপার অবস্থা বোঝার জন্য তিনি সাসাতোবাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছেন। সে চিঠিতে জানিয়েছে যে কুপা তাদেরকে স্বাগত জানাতে প্রস্তুত। এছাড়া হুসাইন আলাইহিসসালাম বলেছিলেন, আমি নানাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে একটি বার্তা পেয়েছি, আমাকে যেতে হবে। এটি কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বলা আছে যে তিনি এই আধ্যাত্মিক বার্তা পেয়েই তিনি অনমনীয়ভাবে ওখানে যাওয়া শুরু করলেন। তিনি কিন্তু সেখানে যুদ্ধ করার জন্য যাননি, তিনি গিয়েছেন কুফাতে যাবেন সকল সাথে আলোচনা করার পরে মুসলিম বিশ্বের খলিফা যে যোগ্যতে যেন হয়। যা হোক, তিনি রওনা দিলেন, ইতিমধ্যে পরিস্থিতি পাল্টে গেল। ইয়াজিদ খবর পেয়ে বসরার গভর্নর আবদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নরের অতিরিক্ত দায়িত্ব দিল। সেই ইয়াজিদের নির্দেশ নিশেষে কুফায় লোকদেরকে ভয় দেখে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে নিয়ে যায় এবং মুসলিম ইবনে আকিলকে হত্যা করে।
3: একটা বড় ষড়যন্ত্রের শিকার হয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামকে
2: প্রতিমধ্যে হুসাইন আলাইহিসসালামকে কাফেলাকে আটকে দেয় এবং তাদেরকে পানির উৎস থেকে দূরে রাখে, ফুরাত নদী থেকে পানি নিতে বাধা দেয়। এভাবে অবরোধ করে রাখার এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে তিনটি অপশন দেন, যে আমাকে নিয়ে ইয়াজিদের নিকট সরাসরি চলো, অথবা আমাকে তুর্কিস্তানে চলমান জিহাদে অংশগ্রহণ করতে দাও, অথবা আমি যেখান থেকে এসেছি সে মক্কায় ফিরে যেতে দাও। কিন্তু আবদুল্লাহ বিন জিয়াদ ছিল খুবই ঘোড়া, সে বলে যে তার হাতেই তাকে বয়াত করতে হবে এবং এটাতে অনড় ছিল সে। এক পর্যায়ে অসম যুদ্ধ শুরু হয়ে গেল। সাইয়েদনা হুসাইন আলাইহিস সালাম মানে রণক্লান্ত হয়ে পানির খোঁজে যাবেন, এই সময় সিমার নামক এক পাষণ্ড তার বুকে চেপে বসল, তাকে গলা কেটে দেয় এবং নবীর বংশের রক্তে মরুভূমির বালু ভেসে যায়। এ ছিল সেই বিয়োগান্ত ঘটনা।
3: কারবালার এই নির্মম শাহাদাত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন সঙ্গী সাথী সহ যে শহীদ হলেন, এই ঘটনা আমাদের কি মেসেজ দেয় এবং সত্য ন্যায়ের পথে চলার জন্য আমাদের কি পথ নির্দেশ করে?
2: অবশ্যই এই ঘটনাটা ছিল ইসলামের ইতিহাসে অথবা মুসলিম সভ্যতার ইতিহাসে একটি অনেক বড় একটি ঘটনা। এই ঘটনা যদিও হৃদয় বিদারক, তবে এর মাধ্যমে ইসলামী খেলাপত ব্যবস্থা ফিরে আসে এবং 3.5 বছরের মাথায় ইয়াজিদের অপমৃত্যু হয় এবং তাদের দলের সবারই অপমৃত্যু ঘটে। এটি আল্লাহর ইচ্ছা ছিল। এরপর ওমর ইবনে আব্দুল আজিজের মতো ন্যায়পরায়ণ শাসক ক্ষমতায় আসে এবং যে বিপথে চলে যাচ্ছিল সেটা ফিরে আসলো। এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে যে এ ঘটনার চূড়ান্ত বিশ্লেষণে দেখা যায় এই দিনটিও ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় এবং ইসলামী গণতান্ত্রিক ধারা ফিরে আসে। ইতিহাসে দেখা যায় যখনই মুসলিম উম্মা বিপর্যয়ে পড়েছে তখনই আহলে বাইত বা নবী বংশের ব্যক্তিরাই ইসলামের পক্ষে প্রধান ভূমিকা পালন করেছে। আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন।
3: তো শ্রোতা বন্ধুরা, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি পবিত্র আশুরার তাৎপর্য নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
0: আমরা শুনলাম পবিত্র আশুরার তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা। দেখো কি একটা মর্মান্তিক একটা ঘটনা, এটা কিন্তু আমাদের মুসলিম মুসলমানদের জন্য একটা
1: মানে কষ্টের দুঃখজনক
0: একটা ঘটনা। তো আমরা এই ঘরে করে আমরা মুসলমানরা যারা আছি সবাই নিজেদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক সুন্দরভাবে করে রাখতে পারলে
4: কোনো বিভেদ নয়, সবাই আমরা
0: মিলেমিশে চলব, এটাই আমাদের কামনা হোক। তো আসো আমরা
1: আশুরার একটা গান শুনি।
0: হ্যাঁ, পবিত্র আশুরার একটা গান শুনি। শিল্পী রাহাতারা গীতি, গীতিকার সাব্বির আহমেদ চৌধুরী আর সুরকার আলাউদ্দিন মিয়া। তাহলে আসো আমরা গানটা শুনি।

0: হ্যাঁ, আমরা পবিত্র আশুরার গানটা শুনলাম। শিল্পী ছিলেন রাহাতারা গীতি, গীতিকার সাব্বির আহমেদ চৌধুরী, সুরকার আলাউদ্দিন মিয়া। গানটা ভালো
1: লাগছে,
0: আমিও মন দিয়ে শুনলাম,
2: একটা
0: হ্যাঁ মনটার ভিতরে লাগলো। তো আমরা যে দেখো, এই যে আমরা আজকে আশুরার দিন, মহরমের দিন না, আজকে আমাদের ভিতর জন্য কেমন একটা ওই
3: কেমন একটা শঙ্কা করতেছে অন্তরটা, বুঝছো? খালি খালি লাগতেছে,
0: মনে হচ্ছে যেন কি আমার
1: কষ্ট,
0: কি জানি
1: একটা কষ্ট।
0: তাই আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। তো আমরা আরেকটা বিষয় এখন ওই করব। আচ্ছা, আমরা তো লেবু চাষ করি।
1: হ্যাঁ, লেবু তো প্রিয়, হ্যাঁ আমার অনেক অনেক ধরে সবারই দেই,
4: সবারই আছে,
2: লেবু তুলছি। হ্যাঁ,
0: তো শুনো, উন্নত পদ্ধতিতে লেবু চাষ, এই আমরা যে লেবু চাষ করি, গাছ লাগাইলাম লেবু হইলো খেলো, কিন্তু
1: ভালো করে জানার দরকার,
0: জানা দরকার উন্নত পদ্ধতিতে কিভাবে আমরা লেবু চাষ করতে পারি। এই বিষয়ে আসো, আজকে একটা আলোচনা আছে, উন্নত পদ্ধতিতে লেবু চাষ, আসো আমরা শুনি।
1: আচ্ছা শুনি।
3: আচ্ছা ঠিক আছে।
5: সুপ্রিয় কৃষক কৃষাণী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। লেবু আমাদের অতি পরিচিত একটি ফসল। এই ফসলটি আমরা নানা ধরনের খাবারে ব্যবহার করে থাকি। ভিটামিন সি সমৃদ্ধ এই ফসল আমাদের প্রত্যেকেরই পরিচিত। এই ফসলটি কিভাবে চাষ করব, অর্থাৎ উন্নত পদ্ধতিতে লেবু চাষ কিভাবে করব, সে বিষয় নিয়ে কথা বলবো আমাদের আজকের আসরে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন আয়েশা সুলতানা, অতিরিক্ত উপপরিচালক ক্রপ সুইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। একেবারে শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে লেবু চাষে কি ধরনের মাটি এবং জলবায়ু প্রয়োজন হয়।
6: ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে লেবু চাষের জন্য উঁচু দোআঁশ এবং উর্বর মাটি খুব প্রয়োজনীয়, আর জমে থাকে না এরকম মাটি লেবু চাষের জন্য বিশেষ উপযোগী। তবে গোবর, পচা সার এগুলো ব্যবহার করলে মাটিতে লেবু চাষ করা আরো সুবিধাজনক হয়। অবশ্য মাটিটা ঢিলা হওয়া প্রয়োজন, যাতে মাটিতে ভালোভাবে বাতাস চলাচল করতে পারে। সামান্য উঁচু টিলা রকমের ভূমির স্তরটা লেবু চাষের জন্য বেশি উপযুক্ত।
5: এবারে আপনার কাছে একটু জানতে চাই, লেবু রোপণ পদ্ধতি কেমন হওয়া উচিত?
6: লেবু বীজ থেকেও চারা তৈরি করে লাগানো যায়, আবার হচ্ছে কাটিং করেও চারা তৈরি করে লাগানো যায়। তবে বাণিজ্যিক ভিত্তিতে চাষের জন্য কাটিং সংগ্রহ করে নির্বাচিত জমিকে ভালোভাবে মই দিয়ে চাষ দিয়ে সমান করে নিতে হবে। তারপর রোপণের জন্য গর্ত করতে হবে। গর্ত এমন হবে, এক গর্ত থেকে অন্য গর্ত দূরত্ব 3 মিটার হতে হবে। প্রতিটি গর্তের আকার হবে 0.5 মিটার বাই 0.5 মিটার বাই 0.5 মিটার। আর গর্ত প্রস্তুত করার পরে গর্তে আবার দোআঁশ মাটি, পচন সার এগুলো সমান অনুপাতে মিশিয়ে দিয়ে গর্তটা ভরিয়ে রাখতে হবে। এরপরে 15 থেকে 20 দিন পর কাটিংগুলো লাগাতে হবে। আর রোপণের জন্য 6 মাস বয়সের কাটিং নির্বাচন করতে হবে। কাটিংগুলো রোগ পোকামাকড় মুক্ত হওয়া এবং সুস্থ সবল কাটিং হওয়া ভালো। আর এগুলো বাণিজ্যিকভাবে চাষ করতে হলে এখন সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন নার্সারিতে লেবুর কাটিং পাওয়া যায়।
5: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জানছি। এবার একটু জানতে চাই যে ভালো ফলন পেতে লেবু গাছে কি ধরনের বা কিভাবে সার প্রয়োগ করতে হবে।
6: আচ্ছা, ভালো ফলন পেতে লেবু গাছে অন্য ফসলের মতোই সার প্রয়োগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সার প্রয়োগের ক্ষেত্রে লেবু ফসলে সমান 3 কিস্তিতে এই সারটা প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি বর্ষার শুরুতে, মানে যেটাকে আমরা বলবো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আর দ্বিতীয় কিস্তি মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক, এটা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে, আর তৃতীয় কিস্তি হচ্ছে মাঘ ফাল্গুন বা ফেব্রুয়ারি মাসে। পাহাড়ি এলাকার জন্য পর্যাপ্ত জায়গা না থাকলে শাবল দ্বারা গর্ত করে সার প্রয়োগ করতে হবে। আর একটা পূর্ণবয়স্ক গাছের গোড়া থেকে সোয়া 2 হাত থেকে সোয়া 3 হাত এই দূরত্ব করে 7.5 হাত পর্যন্ত সার প্রয়োগ করা যেতে পারে। আর গাছে সার প্রয়োগের পর এবং খরার সময়, বিশেষ করে ফলের গুটি আসার সময় পানি সেচ দিতে হবে। আর তাছাড়া গোড়ায় যে আগাছা থাকে, এই আগাছাটাকে পরিষ্কার করে এবং শক্ত মাটি থাকলে মাটিটাকে ঢেলা ভেঙে দিয়ে সার প্রয়োগ করতে হবে। মাটির উর্বরতা অনুসারে সারের ভেটও তারতম্য হতে পারে। বয়স ভেদে আমরা গোবর সার দিব 1 থেকে 2 বছর গাছের জন্য 15 কেজি, 3 থেকে 5 বছরের জন্য 20 কেজি, আর 6 বছরের অধিক যে গাছ 25 কেজি। ইউরিয়া সার দিব 150 থেকে 200 গ্রাম, 1 থেকে 2 বছরের জন্য, 3 থেকে 5 বছরের জন্য দিব 400 গ্রাম ইউরিয়া, 6 বছরের অধিক হলে 500 গ্রাম ইউরিয়া। আর টিএসপি 150 থেকে 200 গ্রাম, 1 থেকে 2 বছর গাছের জন্য, 300 গ্রাম টিএসপি, 3 থেকে 5 বছর গাছের জন্য, আর 6 বছরের অধিক হলে 400 গ্রাম। 150 থেকে 200 গ্রাম পটাশ দিব 1 থেকে 2 বছরের গাছের জন্য, 300 গ্রাম পটাশ দিব 3 থেকে 5 বছরের গাছের জন্য, আর 400 গ্রাম হচ্ছে 6 বছরের অধিক যদি বয়স হয় হয় তাহলে পটাশ সার দিতে হবে 400 গ্রাম হারে।
5: আমরা জানি যে প্রতিটি ফসলের জন্য পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কাছে একটু জানতে চাইবো এবার লেবুর জমিতে কি কি ধরনের পরিচর্যা করা উচিত।
6: লেবু গাছে যেহেতু সবসময় ফল আসতেই থাকে, সেক্ষেত্রে আমাদের সার ব্যবহারটা সবসময় সুষম সার ব্যবহার করতে হবে, আর এছাড়াও গাছে অনুখাদ্যের অভাব দেখা দিলে অনুখাদ্যের যে মিশ্রণ পাওয়া যায় এগুলো ব্যবহার করা যেতে পারে। আর বাজারে পাওয়া অনুখাদ্য যেমন মাল্টিপ্লেক্স, এগ্রোমিন, টেসেল 2, প্লাই এইড, এগ্রোমর বা প্ল্যান্ট ফিড, এগুলো যেকোনো একটা পরিমাণ মতো গাছে প্রয়োগ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে লেবুতে কিন্তু ফল ঝরা একটা সমস্যা আছে, এটা হরমোনজনিত কারণে হতে পারে। হরমোনজনিত কারণে যদি হয়ে থাকে তাহলে 2,4-D নামক একটা হরমোন আছে, এটা 10 PPM গাছে 2 বার স্প্রে করতে হবে, প্রথমবার আগস্ট মাসে এবং পরের বার অক্টোবর মাসে স্প্রে করা যেতে পারে। আর লেবু গাছের গোড়াটা সবসময় আগাছা মুক্ত রাখতে হবে, অন্যথায় রোগ পোকামাকড় আক্রমণ বেশি হয়। আর বর্ষার সময় গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে সেদিকে বিশেষ লক্ষণ রাখতে হবে, এজন্য প্রয়োজনে নালা করে পানি সরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আর সেপ্টেম্বর অক্টোবর মাসে লেবু গাছের শুকনো এবং রোগ আক্রান্ত যে ডালগুলো আছে এগুলো কেটে ফেলতে হবে। গাছের বয়স 2 বছর হওয়ার পর লেবু গাছের 50 সেন্টিমিটার উপরে 2-3টা ডাল রেখে বাকি সবগুলো ডাল কেটে দিয়ে দিতে হবে। আর এই ডালগুলো এমনভাবে কাটতে হবে যাতে নতুন কুড়ি দিয়ে চারদিকে বিস্তার লাভ করতে পারে। আর নিয়মিত পরিচর্যা, সার ও পানি প্রয়োগ করার ফলে লেবু গাছ থেকে সারা বছরই ফল পাওয়া সম্ভব।
5: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারের সময় দেওয়ার জন্য।
6: আপনাকেও ধন্যবাদ।

0: আপনাদের মেয়েকে দেখলাম, ওর বয়স কত?
1: 16 বছর। আপা,
0: এই বয়সে তো ওর প্রচুর খাওয়া দাওয়া করার কথা। অনেক দুর্বল হয়ে গেছে মেয়েটি, না খেয়ে খেয়েই মনে হয় এমন অবস্থা হয়েছে।
2: কি কমু ডাক্তার আপা, খাবার আমি নিয়মিত দেই, কত কিছু বানাই, খাইতে চায় না। কয়দিন ধরে কয় খাওনের স্বাদ নাই, ঘিরান নাই, কেমন যেন অরুচি লাগে।
1: আমি তো মাঠে কাম করে সময়ই পাই না, মায়ারে চোখের সামনে এমন দেখুম ভাবি নাই। আপনি আপনি ডাক্তার, আমার মায়ারে ঠিক করে দেন, আর কিছু হইলে আমরা বাঁচুক না।
0: আপনি বসুন, আপনি বসুন, চিন্তা করবেন না, যেভাবে লিখে দিয়েছি ওভাবেই ওষুধ দেবেন, যা যা খাওয়াবেন সেগুলো সময় মতো খাওয়াবেন।
2: ওর কি হয়েছে ডাক্তার আপা?
0: তেমন কিছু না, ওর শরীরে জিঙ্কের ঘাটতির কারণে এই সব উপসর্গ দেখা দিয়েছে।
2: জিঙ্ক কই পামু আপা?
0: জিঙ্কের অন্যতম উৎস হচ্ছে সামুদ্রিক মাছ, অন্যান্য খাবারেও রয়েছে, এই যেমন ধরুন চিংড়ি, মাংস, গরুরও হতে পারে, ছাগলের মাংস হতে পারে, এরপর বলতে পারি দুধ, ডিম, বাদাম, শিম, মাশরুমেও জিঙ্ক রয়েছে।
2: যা খাওয়াইতে কইলেন এইসব খাওয়াইলে তো আমার মাইয়া আবার ঠিক হয়ে যাইব। আবার আগের মতো হাসবো, খেলবো, পড়বো।
0: ও আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে।
1: আমার অনেক ভুল হয়ে গেছে ডাক্তার আপা, বাইরে কাম করতে করতে, হিসাব করতে করতে, নিজের সংসার, ঘর, ময়না পাখির খবর রাখতে পারি নাই, আর ভুল করুন যাইব না।
2: চলো মাইয়ারে নিয়ে বাড়ি যাই, আর বাড়ি যাওয়ার পথে প্রেসক্রিপশন মতো জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো নিয়ে যাই, আমার ময়না পাখিরে তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ।
1: আল্লাহ
0: জি, আপনার সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্যদের পরিমাণ মতো জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়ান, নিজে সুস্থ থাকুন, পরিবারের সকলকে সুস্থ রাখুন।
1: জি আপা।
3: হ্যাঁ, আমরা শুনলাম জিঙ্কে খাওয়া,
4: হ্যাঁ ভাই, কত দরকার শরীরে,
3: দরকার এটা, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চাদের থেকে শুরু করে সবার জন্য এই জিঙ্ক অভাব হলে অসুস্থ হয়ে পড়ে, যাতে এই অসুস্থ না হয় তার জন্য আশেপাশে যারা আছে, যারা অনেকে জানে না, এই যে বকুলি যেমন জানে, তুমি তোমার,
5: আমি তো এত কিছু আসলে জানি না।
6: রাজা ভাই, উঠান বৈঠকে বসি যখন আমরা, না তখন তো কত ধরনের,
3: হ্যাঁ তা অনেক কথা হইলো,
4: মহরমের দিন শুনলাম,
3: যাওয়ানোর সময় হলো, যাওয়ানোর আগে জানিয়ে দিই আজকের আসরে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তাহলে চলো আমরা উঠি।
4: আচ্ছা, চলো।

0: বাংলাদেশ বেতার আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় জুবায়ের আল মাহমুদ, মোহাম্মদ আহসান হাবিব, সুরাইয়া সুলতানা, শিরিন বানু, মুহাম্মদ আলমগীর হোসেন, রাবেয়া সুলতানা শিউলি। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সুলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের দুর্বার অনুষ্ঠানে। দুর্বারে আজ আপনারা শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। অনুষ্ঠানে প্রথম গানের শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গানের কথাগুলো সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, সুরারোপ করেছেন আনোয়ার পারভেজ।

সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বারী উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা এবং সুর আরোপ করেছেন লোকমান হোসেন ফকির। এই মাটির মূল্য আমার প্রাণের চেয়েও অনেক বেশি। শিল্পী মাহমুদুন নবী।

দরবারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাকিম টলস্টয়, সুরকার মিল্টন খন্দকার। আমি জন্মেছি মা তোমার কোলে, জোড়ায় হৃদয় বাংলা বলে। গেয়েছেন অপু আমান।

0: চলতি ভাষা।
1: দেশকে আমি বাসি ভালো, বাসবো ভালো আমরণ, কল্পনা সরকারের এমনই কথায় মোহাম্মদ গোলাম সরোয়ারের সুরে এবারে গানটি শুনবেন সুমনা বর্ধনের কণ্ঠে।

উদ্দীপন অনুষ্ঠানের এবারের গানের রচয়িতা পুলক রঞ্জন। আমি স্রোতস্বিনী নদীর কাছে জেনেছি তোমার নাম। গেয়েছেন তারেক সৈয়দ, সুরারোপ করেছেন শিবু রায়।

এবারে গানের শিল্পী নাসরিন আক্তার বিউটি, আর গানের কথাগুলো সাজিয়েছেন সাইফুল ওয়াদুদ জাগিরদার, আর সুর আরোপ করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: এই গানটির সাথেই শেষ হয়ে গেল দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ বাংলাদেশ সময় রাত একটায় যুক্তরাষ্ট্রের বোস্টনে নরওয়ে ফ্রান্সের মোকাবেলা করবে এবং একই সময় কানাডা টরেন্টোতে সেনেগাল ইরাকের মুখোমুখি হবে। আগামীকাল সকাল ছয়টায় টেক্সাসের হিউস্টনে কেপ ভার্দে সৌদি আরব এবং একই সময় মেক্সিকোতে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল বাংলাদেশ সময় সকাল নয়টায় সিয়াটলে মিশর ইরানের এবং একই সময় ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে আজ সকালে লস এঞ্জেলসে অনুষ্ঠিত খেলায় তুরস্ক 3-2 গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: 2026 ফিফা বিশ্বকাপের গতিময় মঞ্চে 25 মার্চ রাতে ফুটবল বিধাতা যেন লিখেছিলেন রোমাঞ্চ, অঘটন আর রূপকথার এক নতুন অধ্যায়। গতি আর ছন্দের এক অপূর্ব যুগলবন্দী দেখল বিশ্ব, যেখানে ল্যাটিন আমেরিকার অদম্য ইকুয়েডর স্তব্ধ করে দিল শক্তিশালী জার্মানিকে। ম্যাচের শুরুতেই জার্মানরা জাল খুঁজে নিলেও দমে যায়নি ল্যাটিন ইগলরা। পাল্টা আক্রমণের পসরা সাজিয়ে জার্মানির রক্ষণ ভাগকে চূর্ণ বিচূর্ণ করে 2-1 ব্যবধানের এক ঐতিহাসিক মহাকাব্যিক জয় ছিনিয়ে নেয় ইকুয়েডর। একই গ্রুপে আফ্রিকান হাতি বা দ্য এলিফ্যান্টস খ্যাত আইভরি কোস্ট যেন মাঠ জুড়ে একক রাজত্ব করল। কোরাসাওর রক্ষণ ভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে 2-0 গোলের এক সহজ ও শৈল্পিক জয় তুলে নেয় তারা। অন্য মাঠে তখন চলছিল এক চিলতে টোটাল ফুটবলের প্রদর্শনী। ডাচদের একের পর এক নান্দনিক পাসিং আর নিখুঁত ফিনিশিং এর সামনে টিউনিসিয়ার রক্ষণ ভাগ ভেঙে পড়ে তাসের ঘরের মতো। 3-1 গোলের এই দাপুটের জয়ে গ্রুপ সেরা হয়ে নক আউটে পা রাখলো কমলা বাহিনী। তবে এশিয়ান ফুটবলের গৌরব জাপান এবং নর্ডিক অঞ্চলের ভাইকিংদের লড়াইয়ে কেউ কাউকে এক চুলো ছাড় দেয়নি। মাঠের তীব্র গরমেও ছড়ালো ফুটবলের দারুণ উত্তাপ। দুই দলই গোল পেল, কিন্তু ভাগ্য বিধাতা কাউকে জয়ী করলেন না। 1-1 সমতার এক বীরত্বপূর্ণ ড্রতে শেষ হলো এই সমানে সমানে যুদ্ধ। দিনের অন্য ম্যাচে গোল করার চেয়ে গোল বাঁচানোর আদিম নেশায় মেতেছিল দুই দল। প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা মাঠে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন, ফলে স্ট্রাইকারদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে অতৃপ্তি নিয়ে। তবে দিনের শেষ ম্যাচটি ছিল রূপকথার মতো এক থ্রিলার। ঘরের মাঠে যুক্তরাষ্ট্র বুক চিতিয়ে লড়লেও তুরস্কের আক্রমণ ভাগের তীব্র

0: ঝড়ের কাছে তাদের নতি স্বীকার করতে হয়। একের পর এক গোল, কাউন্টার অ্যাটাক আর গ্যালারির মুহুল হর্ষধ্বনি সব মিলিয়ে পাঁচ গোলের এক মহানাটকীয় থ্রিলারে 2-3 ব্যবধানে শেষ হাসি হাসে তুরস্ক। কারো মুখে জয়ের চওড়া হাসি আর কারো চোখে বিদায়ের জল। এভাবেই শেষ হলো বিশ্বকাপের আরও একটি রোমাঞ্চকর দিন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ দিনের একমাত্র খেলায় স্কটল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। আগামীকাল নারী বিশ্বকাপ ক্রিকেটে দুটি খেলা অনুষ্ঠিত হবে। ব্রিস্টলে বাংলাদেশ সময় বেলা 3:30 পাকিস্তান নেদারল্যান্ডসের এবং একই ভেন্যুতে সন্ধ্যে 7:30 আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নারী দলের মুখোমুখি হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত ম্যাচে ভারত 5 উইকেটে বাংলাদেশকে এবং দক্ষিণ আফ্রিকা 88 রানে নেদারল্যান্ডসকে পরাজিত করে। নটিংহামে তৃতীয় ও শেষ টেস্টের আজ দ্বিতীয় দিনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 1 উইকেটে 22 রান করেছে। এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে 438 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:00 তৃতীয় দিনের খেলা শুরু হবে। 3-ম্যাচ টেস্টে সিরিজে 1-1 সমতা বিরাজ করছে। আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে দুদিনব্যাপী এই প্রতিযোগিতা উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো কমিটির সভাপতি অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ডক্টর এস এম মোস্তফা আল মামুন, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া সহ শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। আগামী রোববার বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা 2:00 খেলা শুরু হবে। এতে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন জিম্বাবুয়েতে অবস্থান করছে। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিকদের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি 3টি একদিনের আন্তর্জাতিক এবং 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। দুদলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামী 6 জুলাই বেলা 1:30 শুরু হবে। একদিন সিরিজের পর বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। শুরুতে গোলাপি এখন ট্রেনে, ছায়াছবির গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

0: আপনারা শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। এবারে শুনবেন এক মুঠো ভাত ছায়াছবির একটি গান, গানটির শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ।
1: এত যত্নে

এবারে ইমান ছায়াছবির গান, শিল্পী ফেরদৌসী রহমান।

0: এই গানটির সঙ্গে শেষ হয়ে গেল নির্বাচিত ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়া রং।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: তোমাদের কোনো ভালো কাজ যখন তোমাদেরকে আনন্দ দান করবে এবং কোনো খারাপ ও অন্যায় কাজ তোমাদেরকে অনুতপ্ত করবে, তখন তুমি বুঝবে যে তুমি মুমিন ব্যক্তি। আল হাদিস।
4: বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক। বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর স্থাপনের প্রস্তাব বেইজিংয়ের। তিয়ানমেন স্কয়ারের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনা বীরদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যে দেশে পালিত হল পবিত্র আশুরা। বর্তমান বাজেটেই গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতার আওতায় আনা হবে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 589 জনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক ও দুঃখ প্রকাশ। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত একটায় পৃথক ভেন্যুতে নরওয়ে ফ্রান্সের এবং সেনেগাল ইরাকের মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি রাত 7:45 দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মন্ত্রিসভার সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। এর আগে আজ স্থানীয় সময় বিকেল 5:16 বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউএ শিয়াং ইয়ং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আজ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হন। ব্যবসা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, নদী ব্যবস্থাপনা এবং সেবাখাত সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হন দুই নেতা। একই দিনে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে চায়না কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এছাড়া তিয়ানমেন স্কোয়ারে মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে চীনের জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বেইজিংয়ের দিয়াও ইউতাই হোটেলে সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন জানান, এই রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, দুদেশের মধ্যে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, আমদানি রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
3: বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসার পর গত 4 মাসে ওনার যে পিপল সেন্ট্রিক পলিসিগুলো রয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সেক্টরে যে পলিসিগুলো গৃহীত হয়েছে, অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন শুরু হচ্ছে, সেগুলোর জন্য চীনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসেছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডর তৈরি করা যায়।
2: একই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাও লেজি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও চীনের সম্পর্ককে গ্লোবাল সাউথের জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেছেন।
4: প্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি তাদের পাশে থাকেন, একসাথে কাজ করেন, উই ক্যান বি দি ইউনাইটেড স্ট্রেংথ অফ দি গ্লোবাল সাউথ টুগেদার। প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কে উদ্দেশ্য করে বলছেন, চায়না উইল বি এ ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড ইন দি ডেভেলপমেন্ট।
2: দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন অবস্থান তুলে ধরার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: এছাড়া চীন সফরকালে গতকাল বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেন। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়। এছাড়া বেইজিংয়ে বিনিয়োগ সম্মেলন এবং দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন তারেক রহমান। এর আগে গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফরকালে তারেক রহমান সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, রাজা সুলতান ইব্রাহিম ইবনে আল মারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদত বার্ষিকী উপলক্ষে মহররম মাসের ১০ তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। কারবালার ঐতিহাসিক ও হৃদয়বিদারক স্মৃতিকে স্মরণ করতে পুরনো ঢাকার হুসেনি দালান ইমামবাড়া সহ দেশের বিভিন্ন স্থানে বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: সকাল ঠিক ১০টায় ইমামবাড়ার চার দেয়াল পেরিয়ে রাজপথে নেমে আসে শোকের এই মিছিল। হিজরি ৬০ সনের ১০ই মহরম কারবালার প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যদের নির্মম শাহাদাত বরণকে স্মরণ করতেই সিরিয়া সম্প্রদায়ের এই আয়োজন।
6: মানুষদের ভিতরে একটা জাগরণ করা, তোমরা শোনো, জানো কারবালার সেই কি হয়েছিল।
7: এইটা হলো ভক্তি, শ্রদ্ধা, অনুভূতি, যারটা সে বুঝে অন্যকে বুঝবে না।
8: অন্যায় তো অন্যায়, অন্যায় তো অবশ্যই এটার ভিতরে যাবে, কারণ যারা মিথ্যাবাদী তারা তো জুলুমই করবে।
5: নিরাপত্তার চাদরে ঢাকা এই মিছিলে প্রতীকী কফিন, দুলদুল ঘোড়া ও শোকের নানা প্রতীক নিয়ে অংশ নিয়েছেন হাজারো মানুষ। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে শেষ
6: হয়।
9: মুসলিম শিয়া সুন্নি নাই, সবার জন্য, ধর্ম নাই, ইমাম হোসেন সবার জন্য,
10: ভিন্ন ভিন্ন ধর্মের সম্প্রদায়ের লোকরা আসে, আসলে সবাই যেভাবে মানত করে আসলে ওগুলো প্রত্যেকটাই পূর্ণ করা হয়।
5: হোসনি দালানের এই তাজিয়া মিছিল কেবলই একটি আনুষ্ঠানিকতা নয়, বরং অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সত্যের জয়ের এক চিরন্তন প্রতীক। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মির্শাহে আলম বলেছেন, নাগরিকদের সচেতনতাই ডেঙ্গুমুক্ত নগর গড়ার সবচেয়ে কার্যকর উপায়। তিনি আজ সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কমিটির উদ্যোগে রাজধানীর বনানীর বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় এসিড মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংস কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকারের উদ্দেশ্য কাউকে জরিমানা বা জেল দেয়া নয়, বরং মানুষের জীবন রক্ষা এবং ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা। তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা নিয়ে ঢাকা শহরকে ডেঙ্গুমুক্ত করতে সরকার কাজ করছে। মীর শাহে আলম বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক ও ওয়ার্ড কার্যালয়গুলো থেকে বিনামূল্যে মশার লার্ভা ধ্বংসকারী ট্যাবলেট সংগ্রহ করা যাবে। নাগরিকদের নিজ উদ্যোগে সব ট্যাবলেট ব্যবহার করে লার্ভা ধ্বংসের আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি আজ রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শীঘ্রই জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিল উত্থাপন করা হবে। তিনি বলেন, মাদকাসক্তদের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে দেশের সাতটি বিভাগে 200 শয্যার সরকারি নিরাময় কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ শরীফ উসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি বলেন, হত্যাকারীদের মধ্যে 3 জনকে ভারত সরকার গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে দেশটিতে মামলা চলায় সরকার ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী মামলার প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে নথিপত্র পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতের জবাবের অপেক্ষা রয়েছে বলেও জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবির কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশিন হতে দেওয়া হয়নি। এদিকে বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হয় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল বিশ্ব মাদক সমস্যা, বিদ্যমান ইস্যু, নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী প্রতিক্রিয়া। দিবসটি উপলক্ষে রাজধানীর রমনা ও সেগুনবাগিচা এলাকা থেকে মাদক বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত একটি র্যালি বের করা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে বাস্তব তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন ও কৃষকদের সমস্যার দ্রুত সমাধানের নির্দেশনা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আজ সিলেটের জৈন্তাপুরে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। এ সময় মন্ত্রী কৃষকদের সম্পৃক্ত করে তাদের চাহিদার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়নেরও নির্দেশ দেন। তিনি বলেন, কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ফসল ভিত্তিক সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতে হবে। দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ফিনিক্স সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, একটি শক্তিশালী জাতীয় সাইবার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে তথ্য প্রযুক্তি শিল্প ও মিডিয়া অংশীজনদের একযোগে কাজ করতে হবে। তথ্যের স্বচ্ছতা এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাইবার নিরাপত্তা কেবল কোনো প্রাতিষ্ঠানিক কারিগরি বিষয় নয়, এটি সর্বসাধারণের সচেতনতার সাথেও সরাসরি যুক্ত। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালু করার বিষয়টি চলতি বাজেটে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে। তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান থাকবে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন।
0: বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 600, আহত হয়েছেন 4,300 বেশি মানুষ। ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধার কাজ করে যাচ্ছে উদ্ধারকারীরা। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো উদ্ধার কাজে অংশ নিচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় উপকূলীয় অঞ্চল লা গুয়াইরায় 70,000 বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে 100 বেশি ভবন ধসে পড়েছে। বুধবার রাতে এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ভেনেজুয়েলায় 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এদিকে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA প্রধান জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের জন্য একটি অত্যন্ত শক্তিশালী যাচাই ব্যবস্থা স্থাপন করতে হবে। মহাপরিচালক রাফায়েল গ্রোসি আজ এই পারমাণবিক নজরদারি সংস্থাকে পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির মূল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা বছরের পর বছর সতর্ক করে আসছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য হতে পারে অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন। তবে ইরান বরাবরই দৃঢ়তার সঙ্গে এমন কোন উদ্দেশ্যের কথা অস্বীকার করে জোর দিয়ে বলেছে, তাদের উদ্দেশ্য সম্পূর্ণ বেসামরিক। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ বাংলাদেশ সময় রাত একটায় যুক্তরাষ্ট্রের বোস্টনে নরওয়ে ফ্রান্সের মোকাবেলা করবে এবং একই সময়ে কানাডার টরেন্টোতে সেনেগাল ইরাকের মুখোমুখি হবে। আগামীকাল সকাল ৬টায় টেক্সাসের হিউস্টনে কেপ ভার্দে সৌদি আরব এবং একই সময়ে মেক্সিকোতে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৯টায় সিয়াটলে মিশর ইরানের এবং একই সময়ে ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে আজ সকালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত খেলায় তুরস্ক 3-2 গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: 2026 ফিফা বিশ্বকাপের গতিময় মঞ্চে 25 মার্চ রাতে ফুটবল বিধাতা যেন লিখেছিলেন রোমাঞ্চ, অঘটন আর রূপকথার এক নতুন অধ্যায়। গতি আর ছন্দের এক অপূর্ব যুগলবন্দী দেখল বিশ্ব, যেখানে ল্যাটিন আমেরিকার অদম্য ইকুয়েডর স্তব্ধ করে দিল শক্তিশালী জার্মানিকে। ম্যাচের শুরুতেই জার্মানরা জাল খুঁজে নিলেও দমে যায়নি ল্যাটিন ইগলরা। পাল্টা আক্রমণের পসরা সাজিয়ে জার্মানির রক্ষণ ভাগকে চূর্ণ বিচূর্ণ করে 2-1 ব্যবধানের এক ঐতিহাসিক মহাকাব্যিক জয় ছিনিয়ে নেয় ইকুয়েডর। একই গ্রুপে আফ্রিকান হাতি বা দ্য এলিফ্যান্টস খ্যাত আইভরি কোস্ট যেন মাঠ জুড়ে একক রাজত্ব করল। কোরাসাওর রক্ষণ ভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে 2-0 গোলের এক সহজ ও শৈল্পিক জয় তুলে নেয় তারা। অন্য মাঠে তখন চলছিল এক চিলতে টোটাল ফুটবলের প্রদর্শনী। ডাচদের একের পর এক নান্দনিক পাসিং আর নিখুঁত ফিনিশিং এর সামনে টিউনিশিয়ার রক্ষণ ভাগ ভেঙে পড়ে তাসের ঘরের মতো। 3-1 গোলের এই দাপুটের জয়ে গ্রুপ সেরা হয়ে নক আউটে পা রাখলো কমলা বাহিনী। তবে এশিয়ান ফুটবলের গৌরব জাপান এবং নর্ডিক অঞ্চলের ভাইকিংদের লড়াইয়ে কেউ কাউকে এক চুলো ছাড় দেয়নি। মাঠের তীব্র গরমেও ছড়ালো ফুটবলের দারুণ উত্তাপ। দুই দলই গোল পেল, কিন্তু ভাগ্য বিধাতা কাউকে জয়ী করলেন না। 1-1 সমতার এক বীরত্বপূর্ণ ড্রতে শেষ হলো এই সমানে সমানে যুদ্ধ। দিনের অন্য ম্যাচে গোল করার চেয়ে গোল বাঁচানোর আদিম নেশায় মেতেছিল দুই দল। প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা মাঠে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন, ফলে স্ট্রাইকারদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে ম্যাচটি শেষ হয় গোল শূন্য ড্রয়ে অতৃপ্তি নিয়ে। তবে দিনের শেষ ম্যাচটি ছিল রূপকথার মতো এক থ্রিলার। ঘরের মাঠে যুক্তরাষ্ট্র বুক চিতিয়ে লড়লেও তুরস্কের আক্রমণ ভাগের তীব্র ঝড়ের কাছে তাদের নতি স্বীকার করতে হয়। একের পর এক গোল, কাউন্টার অ্যাটাক আর গ্যালারির মুহুল হর্ষধ্বনি সব মিলিয়ে 5 গোলের এক মহা নাটকীয় থ্রিলারে 2-3 ব্যবধানে শেষ হাসি হাসে তুরস্ক। কারো মুখে জয়ের চওড়া হাসি আর কারো চোখে বিদায়ের জল। এভাবেই শেষ হলো বিশ্বকাপের আরও একটি রোমাঞ্চকর দিন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়া চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক, বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর স্থাপনের প্রস্তাব বেইজিংয়ের। তিয়েন আনম্যান স্কোয়ারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনা বীরদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশে পালিত হল পবিত্র আশুরা। বর্তমান বাজেটে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতার আওতায় আনা হবে, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 589 জনে, প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক ও দুঃখ প্রকাশ। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত একটায় পৃথক ভেন্যুতে নরওয়ে ফ্রান্সের এবং সেনেগাল ইরাকের মোকাবেলা করবে। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি কানিজ ফাতেমা। আজ 10ই মহরম, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বের মতো আজ বাংলাদেশেও পালিত হল পবিত্র আশুরা। প্রায় 1338 বছর আগে এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। 10 মহরমের এই শোকাবহ ঘটনা স্মরণ করে বিশ্ব মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে এই আত্মত্যাগ মানবতার ইতিহাসের সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু এর শহীদ হওয়ার ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সকলকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়। পবিত্র আশুরা উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান কারবালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে একটি শান্তিপূর্ণ, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র কোরআনেও মহরম মাসকে অতি সম্মানিত মাস হিসেবে উল্লেখ করা হয়েছে। আশুরার এই দিনে মহান আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেন। এই দিনে কিয়ামত সংঘটিত হবে। এই দিনে হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে দুনিয়ায় নেমে আসেন এবং মহরমের এই 10 তারিখে মহান সৃষ্টিকর্তা হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেন এবং তিনি স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ করেন। এই তারিখে হযরত ঈসা আলাইহিস সালামকে তার জাতির লোকেরা হত্যা করার চেষ্টা করলে মহান আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়ে মুক্তি দান করেন। এছাড়া এদিনেই বনি ইসরায়েল সম্প্রদায় ফেরাউনের অত্যাচার ও আক্রমণ থেকে মুক্তি পায়। ইসলামের ইতিহাসে এতগুলো তাৎপর্যপূর্ণ ঘটনা মহরম মাসে সংঘটিত হওয়ার কারণে এ মাসটি খুবই গুরুত্বপূর্ণ, সম্মানিত, বরকতময় ও তাৎপর্যপূর্ণ। তবে অতীতের সব ঘটনা ছাপিয়ে বিশেষ করে 61 হিজরি সনের 10 মহরম তারিখে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হযরত হোসেন রাদিয়াল্লাহু এর নির্মম ও নৃশংস শাহাদাত বরণ একটি শোকাবহ স্মৃতি নিয়ে আজও মুসলমানদের বুক বিদীর্ণ করছে। স্মরণকালের ইতিহাসে কারবালার দুঃখজনক ঘটনার সঙ্গে আশুরার সম্পর্ক একাকার হয়ে গেছে। মহরম ও আশুরা এখন অন্যরকম এক চেতনা নিয়ে পালিত হচ্ছে। কারবালার মর্মান্তিক স্মৃতি থেকে মুসলমানরা শুধু শোকের আবহই লাভ করেন না, তারা জুলুম ও অন্যায় স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হন। যুগে যুগে নবী রাসুলগণ আশুরার দিনে রোজা পালন করে আসছেন। পবিত্র আশুরার দিনে সারা দেশে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল, কোরআনখানি, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। শিয়া সম্প্রদায় দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও শোকাবহ পরিবেশে পালন করছে। রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল, শোকসভা ও ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। মহরম ও আশুরা আমাদেরকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে শেখায়। প্রায় 1400 বছর আগে কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তার পরিবারের সদস্য ও বিশ্বস্ত সঙ্গীদের নিয়ে জুলুম, অন্যায় ও স্বৈরাচারের কাছে মাথা নত না করে শাহাদাতের মহান মর্যাদা বরণ করেছিলেন। কাজেই কারবালার ঘটনা কেবল একটি ঐতিহাসিক ট্র্যাজেডি নয়, এটি অন্যায় ও জুলুমের বিরুদ্ধে নৈতিক প্রতিরোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কারবালার প্রান্তরে তাদের এই আত্মত্যাগ সত্য ও ন্যায়ের জন্য সংগ্রামের এক অবিনাশী প্রতীকে পরিণত হয়েছে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতার, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স FM, 106 মেগাহার্স FM, 102 মেগাহার্স FM, 90 মেগাহার্সে। আমন্ত্রণ দেশের গানের অনুষ্ঠানে। প্রথমে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

দেশের গান শুনছেন। শাহনাজ রহমতুল্লার পর এবারের শিল্পী সুবীর নন্দী, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

0: প্রথমে শাহনাজ রহমতুল্লাহ, পরে সুবীর নদীর কণ্ঠে দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।
2: আমাদের এই উত্তরণ তার মাঝে চলমান সময়কেও করতে চায় ধারণ। এই যেমন এখন চলছে বিশ্বকাপ ফুটবল, তাই এবার এই ফুটবল প্রসঙ্গেও কিছু কথা বলতে চাই মন। এ কথা তথ্যেরই এক বিবরণ।
3: এই যে ফুটবল, এই ফুটবলেও অনেকেই জাদুকর খেতাব পেয়েছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা হয়তোবা পেলে, ম্যারাডোনা অথবা মেসির কথা ভেবে বসেছেন, হতেই পারে, কারণ এরাও তো বিশ্বসেরা ফুটবলার।
2: কিন্তু এদেরও আগে একজন বাঙালি ফুটবলের জাদুকর উপাধিতে ভূষিত হয়েছিলেন, আর তিনি হলেন সৈয়দ আব্দুস সামাদ। ভারতীয় উপমহাদেশে প্রথম ফুটবলের জাদুকর খেতাব লাভ করেন তিনি। সেই ব্রিটিশ আমলে পুরো ভারতবর্ষে আলোড়ন তুলেছিলেন সৈয়দ আব্দুস সামাদ।
3: এবার ভিন্ন প্রসঙ্গে বলবো আরো কিছু কথা। প্রিয় শ্রোতা, আজ 26 জুন, মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি মাদক মুক্ত সমাজ করার লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে 1987 সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে।
2: মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার রোধে বিশ্বব্যাপী সমন্বিত পদক্ষেপ গ্রহণ করাই এই দিবসের মূল উদ্দেশ্য। আজকের উত্তরণ থেকে আমরাও মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের সার্বিক সফলতা কামনা করি।
3: এবার আজকের উত্তরণের মূল আয়োজনে নিয়ে যাব সবাইকে।
2: আজও প্রথমেই শোনাব বিশ্ব বিচিত্রা, যেখানে বিস্ময়কর কিছু খবর আমাদেরকে বিস্মিত করে তুলবে, আমাদের মনকে করবে আলোড়িত।
3: হয়তো আমাদের মনেও প্রশ্ন উঠবে, এও কি সম্ভব? এমনই অসম্ভব রূপী সম্ভব কিছু খবর নিয়ে আজকের বিশ্ববিচিত্রা। গ্রন্থনা করেছেন জুয়েল হাসান, আর খবরগুলো পড়ে শোনাচ্ছেন জাজ জুলফিকার।
4: ইতিহাসের পাতাগুলো কখনো কখনো নিজেই নতুন গল্প লিখতে শুরু করে। আজকের এই ঘটনাও ঠিক তেমন, নিঃশব্দে শুরু হলেও যার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে চারদিকে। পৃথিবীর ব্যস্ততার মাঝে হঠাৎ করেই উঠে এসেছে এমন এক সংবাদ যা মানুষের কৌতূহলকে তীব্র করে তুলেছে। এই গল্পে আছে বিস্ময়, আছে অজানা রহস্য, আর আছে ভবিষ্যতের এক অদ্ভুত ইঙ্গিত। তাই প্রস্তুত থাকুন, কারণ আজকের বিশ্ববিচিত্র আপনাকে নিয়ে যাবে এমন এক বাস্তবতার সামনে যা হয়তো আগে কখনো শুনেননি। বিশ্ববিচিত্রার প্রথম খবরে থাকছে বিস্ময়কর প্রযুক্তির এক অবাক করা তথ্য।

0: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু হংকং জুহাই ম্যাকাও ব্রিজ আবারও আলোচনায় এসেছে এর বিস্ময়কর প্রযুক্তির জন্য। প্রায় 55 কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে নেতৃত্ব দিয়েছেন চীনা প্রকৌশলী লিন মিং। ঝড়, ভূমিকম্প আর সমুদ্রের ভয়াবহ চাপ সহ্য করার ক্ষমতা নিয়ে এটি এখন আধুনিক প্রকৌশলের এক বিশ্ব রেকর্ড। কোটি কোটি মানুষ এই অবিশ্বাস্য স্থাপনার ছবি দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে চীনের প্রযুক্তিগত অগ্রগতির দিকে। চারদিকে তখন সাধারণ দিনের ব্যস্ততা, অথচ ঠিক সেই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত বিশ্বকে উপহার দিল আরেক বিস্ময়। বুর্জ খলিফা আজও বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে নিজের রেকর্ড ধরে রেখেছে। এই আকাশ ছোঁয়া স্থাপনার নকশা তৈরি করেন বিখ্যাত স্থপতি অ্যাড্রিয়ান স্মিথ। 828 মিটার উচ্চতার এই ভবন শুধু স্থাপত্য নয়, আধুনিক সভ্যতার সাহসী স্বপ্নের প্রতীক। মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই টাওয়ার যেন প্রমাণ করে দিয়েছে মানুষ চাইলে আকাশকেও ছুঁতে পারে। নগরের ঝলমলে আলো আর মানুষের ব্যস্ততার মাঝেই হঠাৎ করেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের এক অবিশ্বাস্য খবর। মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং স্পেস এক্স যৌথভাবে এমন এক রকেট উৎক্ষেপণ করেছে যা ভবিষ্যতের মহাকাশ অভিযানের নতুন দিগন্ত খুলে দিতে পারে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেটগুলোর একটি হিসেবে পরিচিত এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক। বিজ্ঞানীরা বলছেন, এই প্রযুক্তি সফল হলে মানুষকে আরও দ্রুত চাঁদ ও মঙ্গলে পাঠানো সম্ভব হবে। পুরো পৃথিবী এখন বিস্ময়ে তাকিয়ে আছে আমেরিকার এই মহাকাশ অভিযানের দিকে। এটি ছিল বিশ্ববিচিত্রার সর্বশেষ খবর।
1: এমনই তথ্য কথার পর এবার শোনাব বিশ্ব সাহিত্য পর্বটি। উপস্থাপন করছেন এস এম রফিকুল ইসলাম।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, উত্তরণের বিশ্ব সাহিত্য পর্বে আজ আমরা আলোচনা করব বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার, উপন্যাসিক ও সাহিত্য সমালোচক স্যামুয়েল বেকেটের জীবন ও সাহিত্য নিয়ে। বেকেটের পুরো নাম স্যামুয়েল বার্কলে বেকেট। জন্ম 1906 সালের 13 এপ্রিল আয়ারল্যান্ডের ডাবলিনের ফক্সরক এলাকায়। বাবার নাম উইলিয়াম ফ্রাঙ্ক বেকেট, মা মার্সিয়া জোনস্রো। বাবা পেশায় ছিলেন একজন জরিপকারী এবং মা ছিলেন সেবিকা। তাদের 2 সন্তানের মধ্যে বেকেট ছিলেন বড়। ডাবলিনের একটি প্লে স্কুলে 5 বছর বয়সে গান শেখা শুরু করেন বেকেট। এরপর তিনি ডাবলিনের হাইকোর স্ট্রিটে এসফোর্ড হাউস স্কুলে ভর্তি হন। তাদের পৈতৃক বাড়ি ছিল কুলডিনাগে। বাড়ির কাছে ছিল একটি বিশাল টেনিস কোর্ট, বাড়ির আশেপাশের লেপার টাউন রেস কোর্স, ফক্সরক রেলওয়ে স্টেশন, হারকোর স্ট্রিট স্টেশন, এসব জায়গা কোনো না কোনোভাবে তার লেখায় উঠে এসেছে। 1919-20 সালের দিকে স্যামুয়েল বেকেট এনএসকি লেনে পোর্টার রয়্যাল স্কুলে ভর্তি হন। বিখ্যাত লেখক অস্কার ওয়াইল্ডও এই স্কুলের ছাত্র ছিলেন। 1923 সালে তিনি ভর্তি হন ডাবলিনের ট্রিনিটি কলেজে। এখানে তার পড়াশুনো ছিল আধুনিক সাহিত্য নিয়ে। বেকেট ছিলেন একজন দক্ষ অ্যাথলিট। কলেজে পড়ার সময় তিনি বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন, এছাড়া বাঁহাতি বোলিংয়েও তিনি ছিলেন দুর্দান্ত। ডাবলিন বিশ্ববিদ্যালয়ে 2টি ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচও খেলেছেন তিনি, তাই তিনি হলেন একমাত্র নোবেলজয়ী যিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে অংশ নিয়েছিলেন। অনার্স পরীক্ষা পাশের পর তিনি কিছুদিন বেলফাস্টের ক্যাম্পবেল কলেজে শিক্ষকতা করেন। এরপর 1928 থেকে 1930 সাল পর্যন্ত প্যারিসের ইকোল নর্মাল সুপিরিয়র প্রতিষ্ঠানে লেকচারার ছিলেন। প্যারিসে থাকার সময় থমাস ম্যাকগ্রেভির মাধ্যমে বেকেটের পরিচয় হয় বিখ্যাত আইরিশ লেখক জেমস জয়েসের সাথে। এরপর নানা কাজে তাকে তিনি সহায়তা শুরু করেন। 1929 সালে বেকেটের প্রথম গবেষণামূলক বই দান্তে ব্রুনো ভিকো জয়েস প্রকাশিত হয়। বেকেটের প্রথম ছোট গল্প অ্যাসাম্পশন প্রকাশিত হয় এমিলি জোলার সাময়িক পত্রে। পরের বছর হরোস্কোপ নামে একটি কবিতা লেখার জন্য তিনি পুরস্কৃত হন, যেটি মূলত রেনে দেকার্টের জীবনকে অবলম্বন করে লেখা। 1932 সালে তিনি তার প্রথম উপন্যাস ড্রিম অফ ফেয়ার টু মিডলিং উইমেন লেখেন, তবে কোনো প্রকাশকই বইটি ছাপাতে রাজি না হয়, তিনি এটি বাতিল হিসেবে গণ্য করেন। 1933 সালে প্রকাশিত হয় তার ছোট গল্পের সংকলন মোর প্রিক্স দেন ক্রিক্স। 1935 সালে কাব্যগ্রন্থ ইকোজ বোন অ্যান্ড আদার প্রেসিপিটাস প্রকাশিত হয়। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বেকেট প্যারিসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 1940 সালে জার্মান নাৎসি বাহিনী ফ্রান্স দখল করে নিলে বেকেট ফ্রেঞ্চ রেজিস্ট্যান্স মুভমেন্টে একজন পত্রবাহক হিসেবে যোগ দেন। তার নতুন উপন্যাস ওয়াটের লেখা শেষ করেন 1940 1945 সালে। পরের বছর তার এক ছোট গল্পের প্রথম অংশ জ্যাঁ পল সার্ত্রের সম্পাদিত পত্রিকা লেস টেমস মডার্নসে প্রকাশিত হয়। এ সময় তিনি ক্র্যাপস লাস্ট স্টেপ নামে একটি নাটক লেখেন যা অনেক পরে 1958 সালে প্রকাশিত হয়। পাশাপাশি সম্পূর্ণ ফরাসি ভাষায় তিনি তার চতুর্থ উপন্যাস মার্সিয়া অ্যাট খেমিয়ার লেখা শেষ করেন। আর এই উপন্যাসটিকেই তার লেখা সবচেয়ে বিখ্যাত নাটক ওয়েটিং ফর গডো পূর্বসূরি হিসেবে বলা হয়ে থাকে। 1952 সালে এই নাটক ওয়েটিং ফর গডো প্রকাশিত হয়। 1953 সালে প্যারিসে এটি প্রথম মঞ্চস্থ হয়। নাটক ছাড়াও বেকেট গদ্য সাহিত্যেও এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসেন। 1950 দশকে ফরাসি ভাষায় রচনা করেন ত্রয়ী উপন্যাস মলয় মেলান্ডাইস দ্য আননেইমেবল। দ্য আননেইমেবলের বিখ্যাত শেষ লাইন ইউ মাস্ট গো অন, আই ক্যান গো অন, আই শ্যাল গো অন তার সাহিত্যের মূল সুর মূল চেতনা ধারণ করে, যেটি চরম হতাশের মাঝেও বেঁচে থাকতে মানুষকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে। জীবনের শেষ দিকে তার লেখাগুলো সংক্ষিপ্ত ও মিনিমালিস্ট রূপ ধারণ করে। এর বড় উদাহরণ হল তার 35 সেকেন্ড নাটক ব্রেথ। বাংলা নাট্যজগৎ সাহিত্য বেকেটের অ্যাবসার্ড দর্শন গভীরভাবে প্রভাব ফেলেছে। উপন্যাস ও নাটকে প্রথাগত কাঠামোর বাইরে গিয়ে নতুন আঙ্গিক তৈরির জন্য 1969 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। অত্যন্ত নিভৃতচারী লেখক বেকেট 1989 সালের 22 ডিসেম্বর 83 বছর বয়সে প্যারিসে মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্যামুয়েল বেকেট ছিলেন এমন একজন সাহিত্যিক যিনি মানুষের চরম শূন্যতার মাঝেও শিল্পের এক অসামান্য নতুন ভাষা খুঁজে পেয়েছিলেন, আর সেজন্যই তিনি তার মুগ্ধ পাঠক ও দর্শকদের কাছে বেঁচে থাকবেন আজীবন চিরকাল।
1: উত্তরণের এই পর্যায়ে শোনাব খাবারের খবর। যে খাবারের রয়েছে ঐতিহ্য এবং যে খাবার কোনো একটি দেশকেও বিশেষ করে তুলেছে,
3: শুনবো দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে আজকের রসনার বৈশ্বিকতা পর্বটি। পরিবেশনায় আছেন লবি রহমান।
4: দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের আজকের পর্বে আমন্ত্রণ সবাইকে। আজ শোনাব আফগানিস্তানের ঐতিহ্যবাহী খাবার নিয়ে কিছু তথ্য। আফগানিস্তানের জাতীয় খাবার কাবুলি পোলাও, আধা সেদ্ধ বাসমতি চালের পানি ঝরিয়ে তার উপর পেঁয়াজ বেরেস্তা আদা রসুন বাটা ও মশলা দিয়ে রান্না মাংস ও চিনি পানির তৈরি ক্যারামেল দিয়ে দমে বসিয়ে রান্না করা হয় জনপ্রিয় সুস্বাদু ও শাহী এই পোলাও। উপরে দেওয়া হয় মাখন বা ঘিয়ে ভাজা গাজর কুচি, কিশমিশ এবং বাদাম কুচি। মান্তো আরও একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী আফগান খাবার। পাতলা ময়দার রুটির ভেতরে মশলা দিয়ে রান্না করা মাংসের কিমার সাথে পেঁয়াজ মিশিয়ে ফুড় দিয়ে ভাপে সেদ্ধ করা মান্তো, সাধারণত দইয়ের সাথে পুদিনা পাতা মিশিয়ে তৈরি চাটনি দিয়ে পরিবেশন করা হয়। এছাড়াও টমেটো, পেঁয়াজ, রসুন এবং ডাল দিয়ে তৈরি একটি মশলাদার সসও খাওয়া হয় মান্তোর সাথে। আফগানদের আরও একটি পছন্দের খাবার বোলানি নামের এক ধরনের পাতলা রুটি, যার মধ্যে পুর হিসাবে থাকে আলু, ডাল, কুমড়া, শাক বা পেঁয়াজ কলি। আফগানিস্তানে রয়েছে ঐতিহ্যবাহী কাবাবের সমাহার। মূলত দই, লেবুর রস, আদা, রসুন, জিরা, ধনিয়া, গোলমরিচ দিয়ে একটি বিশেষ মশলা ব্যবহার করা হয় এই সব কাবাবেই। বিভিন্ন কাবাবে নামের সাথে মিল রেখে মাংস কাটার ও স্বাদের পার্থক্যের জন্য যোগ করা হয় আরো কিছু বিশেষ উপাদান। চাপলি কাবাবের মাংস চ্যাপ্টা আকৃতি করে কাটা হয়, দই ও গোলমরিচ দিয়ে মেরিনেট করা হয় কাবাব ইমুরক, এর জন্য ছোট ছোট করে কাটা মুরগির টুকরো থাকে। টক দই, কাজু বাদাম পেস্ট এবং ক্রিম দেওয়া হয় মাখনের মতো নরম চিকেন আফগানি কাবাবের তৈরিতে। অন্যদিকে শিক কাবাবের জন্য কিমা করার মাংসের সাথে টক দই, আদা, রসুন বাটা, কাঁচামরিচ, গোলমরিচ গুঁড়ো এবং গরম মশলা মেরিনেট করে শিকে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে তাওয়ায় অল্প তেলে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রিল করে নেওয়া হয়। ভেড়া ও মুরগির মাংসের বারবিকিউ হল হালকা মশলা এবং স্মোকি ফ্লেভারের ভেড়া বা মুরগির মাংসের একটি নরম ও গ্রেভিযুক্ত জনপ্রিয় খাবার। কোরমা চাওলা আফগানিস্তানের দীর্ঘ যুগের ঐতিহ্যবাহী খাবার, অনেকটা আমাদের পোলাও কোরমার মতোই। মুরগি বা খাসির মাংস অথবা ডিম, পেঁয়াজ, আদা, রসুন বাটা, টমেটো, টক দই, জিরা, ধনিয়া, গোলমরিচ গুঁড়ো মশলা দিয়ে ঘন ঝোল করে রান্না করা হয়, সাথে আরও থাকে আলু। পরিবেশন করা হয় চাওলা বা জিরা বা তেল বা ঘি দিয়ে রান্না করা বাসমতি চালের ঝরঝর সাদা ভাত দিয়ে। আফগানিস্তানের পশতুন জনগোষ্ঠীর একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার হল রোস বা নামকিন। গরু অথবা ভেড়ার মাংসের বড় টুকরা, চর্বি, লবণ, সামান্য গোলমরিচ বা আস্ত গোলমরিচ দিয়ে ধীরে জ্বালে অনেক সময় ধরে রান্না করা হয়, অন্য কোনো মশলা ছাড়া, যাতে মাংসের স্বাভাবিক স্বাদ বজায় থাকে। এই খাবারটি সাধারণত দুপুরের খাবার বা বিশেষ অনুষ্ঠানের খাবারের ঐতিহ্য রয়েছে। আফগানিস্তানের মিষ্টি বেশ সুস্বাদু। প্রধান জনপ্রিয় মিষ্টির মধ্যে রয়েছে শির পিরা দুধ, চিনি, এলাচ এবং বাদাম দিয়ে তৈরি। গোলাপ জল, এলাচ দিয়ে দুধ ঘন করে জাল দিয়ে ক্ষীরের মতো করে ফিন্নি করা হয়, সাথে ব্যবহার করা হয়। হাফত মেওয়া হলো ষাটটি ভিন্ন শুকনো ফল ও বাদাম মিশিয়ে তৈরি করা ফলের সালাদ। অন্যদিকে আমাদের চেনা আফগান মিষ্টি বাকলাভা, জাফরান ও শুকনো ফলের পুরু দেওয়া অনেকটা পেটিসের মতোই মুচমুচে হয়। তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবার সুস্থ নিরাপদ জীবন কামনায় শেষ করছি দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের আজকের পর্ব।
3: এবার আপনার লেখা পর্ব শুনতে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।
1: আপনার লেখা পর্বের আজকের বিষয় আষাঢ়ের প্রকৃতি।
3: শ্রোতা বন্ধুরা, এই ফাঁকে বলে রাখি, আগামী বৃহস্পতিবারে আমরা যে আপনার লেখা প্রচার করব তার নির্ধারিত বিষয় হল সবার আগে বাংলাদেশ। নিশ্চয় মনে থাকবে সবার, লিখবেন সবার আগে বাংলাদেশ এই বিষয়ের উপর।
1: এবার তাহলে শুরু করছি আপনার লেখা পর্ব থেকে।
3: প্রথমে মনোয়ারুল ইসলাম কলেজ রোড মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে লিখেছেন, পড়ছি আপনার কবিতা থেকে। ঋতু ঘুরে আষাঢ় শ্রাবণ, এলো শ্যামল দেশে, বর্ষা আসে মন হরষে, দিক বিজয়ীর বেশে, ঘন মেঘে আকাশ ঢাকে, চারিদিকে হয় কালো, গগন ভরা বেঘের ডাকে, মেলে না তিলে কালো, তৃষার্ত ধরার শুষ্ক বুকে নেমে আসে বৃষ্টি, নবজীবন পেয়ে তাই জেগে ওঠে সৃষ্টি, মাথাল পরে কৃষক চলে সবুজ ধানের ক্ষেতে, আউশ ধানের সোনার শীষ দোলে মৃদু হাওয়াতে, খালবিল নদী উপচে পড়ে পূর্ণ হয়ে ওঠে, টগর চামেলি রজনীগন্ধা সুবাস ছড়িয়ে ফোটে, সবুজ শস্যে ভরে যায় বঙ্গপল্লীর গাঁ, বর্ষাকে রাজা বললেও ভুল কিছু হবে না।
1: এবার আমার হাতে রয়েছে এম বিল্লাল শেখ, সভাপতি ছায়াপথ বেতার শ্রোতা সংঘ সিএনবি পাড়া রজনীগন্ধা সড়ক চুয়াডাঙ্গা থেকে লিখেছেন, আষাঢ় এসেছে গগন চুড়ে প্রকৃতির বুকে সুর, ঝুমুরু ঝুমুরু বৃষ্টি পড়ে সবুজের বুকে দূর, কালো মেঘে ছেয়ে যায় আকাশের নীল, মাঠ ঘাট ভরে যায় বিল, সারাদিন মান ঝরছে ঝরা, হারিয়ে গেল চরম খরা, শীতল পরশ পাই বৃষ্টি ছড়া, কদম ফুলে সুবাস যে ছড়ায়, শুকিয়ে যাওয়া নদী নালা ঢেউ খেলে যায় তাতে, আকাশ সমান পাহাড়গুলো রূপের জালে মাতে, চারিদিকে থই থই ব্যাঙের আওয়াজ ভারী, লম্বা ঠ্যাঙে লাফ দিয়ে যায় বুড়ো ব্যাঙের ধারি, ঈশান কোণে মেঘ জমেছে আধার এলোছে, চারিদিকে শন শন পাতার গান গেয়ে, জেলের জালে মাছ আটে না তোলা ভারী দায়, আকাশ ডাকে হুড়ুম দুরুম পিলে যে চমকায়।
3: এবার শিকদারি সাহাকালী আপনার লেখা থেকে পড়ছি। আপনার ঠিকানা হলো আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া। ঘন কালো মেঘগুলো দূরে উড়ে যায়, হঠাৎ বাদল নামে রূপসী ধরায়, কদম ও কেয়া ফুল কেড়ে নেয় মন, সমীরণ দোলা দিলে নাচে তনু মন, বিজলির মায়া জালে হয় তোল পাড়, দিবারাত কেঁপে ওঠে মায়াবী পাহাড়, তটিনীর জল ছুঁয়ে তাড়া করে ঢেউ, অগোচরে মিশে যায় জানে না তো কেউ, আষাঢ়ের প্রকৃতির রূপ ধরা দেয়, ফিরে আসে নবসাজে ভীরু রাঙা পায়, দিবাকর ডুবে থাকে মেঘের আড়ালে, কখনো সোনালি রোদ দেখবে দাঁড়ালে, আষাঢ়ের আগমনে জাগে শিহরণ, ঘন ঘটা চারদিকে করে বিচরণ, আষাঢ় যখন আসে বয়ে যায় স্মৃতি, অপূর্ব বন্ধনটুকু জানায় প্রকৃতি।
1: এবারে পড়ছি মেহেদী হাসান মামুনের লেখা, জিয়নপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন। মেঘের জটায় আকাশ জুড়েছে কাজল কালো চুল, কদম শাখায় দুলছে চঞ্চল সোনা ঝরা ব্যাকুল, বুকের ভেতর গুরু গুরু ডাক মেঘের মাদলো বাজে, আষাঢ়ে এই অলস বিকেল নামে বধুর সাজে, জানালার পাশে একলা বসে চায়ের কাপে হাত, বুকের ভেতর জমছে কত না বলা সেই রাত, হঠাৎ হাওয়া মাতাল করে উড়িয়ে নিল মন, ঝমঝমিয়ে নামলো বৃষ্টি জুড়াতে ভুবন, মাটির গন্ধ সুবাস ছড়ায় ভিজল সবুজ ঘাস, টিনের চালে নুপুর বাজায় বৃষ্টির আশ্বাস, বিকেল গড়ায় সাঁঝের কোলে মনথর এই ক্ষণ, ভিজে মেঘের চাদর গায়ে হারিয়ে যায় মন।
3: শ্রোতা বন্ধুরা, এই ফাঁকে বলে রাখি, আগামী বৃহস্পতিবারে আমরা যে আপনার লেখা প্রচার করব তার নির্ধারিত বিষয় হল সবার আগে বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, দশ অক্ষরের একটি নাম কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, কবিতার পাশাপাশি গানেও তার অনেক সুনাম। এবার শুনব তারই গান,
1: শিল্পী নাসিমা শাহিনী।

0: গানের রেশ ধরে শেষ টানতে চাই আজকের উত্তরণীর। তার আগে বলি, আসুন সবাই আমরা রোগ সচেতন হয়ে উঠি,
1: জেনে রাখি রোগের লক্ষণ ও কারণ সম্পর্কে। তাহলে হামজাতীয় রোগ আমাদেরকে আর আক্রান্ত করতে পারবে না, আমরাও নিরাপদ থাকতে পারব। এবার জানিয়ে যাই, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভীন,
0: আর আমি শফিকুল ইসলাম বাহার, সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন,
1: প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানেরা বেগম,
1: এবং উত্তরণ প্রযোজনা করেছেন মোহাম্মদ হাসনাতুল আজম।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর ইংরেজিতে।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Beta. The news read by Mir Akramuddin Ahmed. First, the headlines. Prime Minister Tariq Rahman returns home after wrapping up his visit to Malaysia and China. Tariq Rahman holds a historic meeting with Chinese President in Beijing. Chinese President pledges to remain a trusted friend of Bangladesh. Beijing proposes to establish Bangladesh-Myanmar-China economic corridor. Prime Minister pays tribute to Chinese heroes by laying wreaths at monument in Tiananmen Square. Holy Ashura observed in country with due religious solemnity. Families of unforced disappeared persons will be brought under allowance network in current budget, says LGRD minister. Death toll from earthquake in Venezuela has risen to 589. Prime Minister Tariq Rahman expresses deep grief and sorrow. In FIFA World Cup football, Norway take on France while Senegal face Iraq at separate venues tonight. Now the details. Prime Minister Tariq Rahman returned home tonight from Beijing, wrapping up his six-day maiden official overseas visit to China and Malaysia at the invitation of Prime Ministers of the two countries. Prime Minister's Deputy Press Secretary Jahidul Islam Rawani said a China Southern Airlines flight carrying the Prime Minister, his wife Dr. Jubaida Rahman and entourage members landed at Hazrat Shahjahan International Airport in Dhaka at 7:45 PM. Cabinet members, advisers, lawmakers and high officials welcomed the Premier at the airport. Earlier, the flight departed Beijing International Airport at 5:15 PM local time. During the time, the special envoy of the Chinese President, Yu Jiaoyong, bade farewell to the Prime Minister. Meanwhile, Prime Minister Tariq Rahman held a meeting with Chinese President Xi Jinping at the Great Hall of the People in the morning. During the meeting, the Chinese President assured that China will remain a trusted friend of Bangladesh in implementing Prime Minister Tariq Rahman's development vision. Prime Minister's Foreign Affairs Advisor Humayun Kabir informed this at a press conference at Otel in Beijing today. He said the Chinese President praised Tariq Rahman's development vision and expressed full confidence in his leadership. The Prime Minister's advisor said China has expressed support for Bangladesh's efforts to join BRICS and become a partner of the Shanghai Cooperation Organization. At the press conference, Prime Minister's advisor and Prime Minister's office spokesperson Dr. Mahathir Amin said China has proposed the establishment of an economic corridor linking Bangladesh, Myanmar and China aimed at further deepening regional connectivity and trade. He said the main objective of this economic corridor would be to expand Bangladesh's economy, increase economic transactions, and further enhance multimodal transportation. The Prime Minister's advisor said China expressed interest in further modernizing Chattogram Port to make it a regional business hub. He said China has assured Bangladesh that whenever necessary, it will facilitate dialogue with Myanmar regarding Rohingya repatriation. Dr. Mahathir Amin said a total of 17 Memoranda of Understanding MOUs have been signed during the Prime Minister's visit to China. Earlier, Zhao Lezi, chairman of the Standing Committee of the National People's Congress of China, called on Prime Minister Tariq Rahman at the same venue today. Tariq Rahman paid tributes at the Monument to the People's Heroes at the Tiananmen Square by placing a special red green wreath today. National anthems of the two countries were played on the occasion while bugles sounded the last post. After laying the wreath, the Prime Minister stood in solemn silence for some time as a mark of profound respect to the memory of the Chinese revolutionary heroes. On his arrival at the square, a smartly turned out contingent of the Chinese armed forces gave the Bangladesh Prime Minister the state salute. The Prime Minister also visited the Museum of the Communist Party of China, which houses permanent and comprehensive exhibitions of the party's history. Accompanied by his wife, Dr. Jubaida Rahman, and other members of the entourage, the Prime Minister toured the museum's galleries and experienced the immersive audiovisual coaster show. At the conclusion of the visit, the Prime Minister signed the visitor's book. Earlier yesterday, Prime Minister Tariq Rahman held bilateral talks with Chinese Premier Li Keqiang. Besides, the Prime Minister also participated in the investment conference in Beijing. Earlier, the Prime Minister left for Dalian, China, from Malaysia last Monday night. The Holy Ashura was observed in the country today with due religious solemnity. The day holds profound religious, historical, and spiritual significance for the Muslim Ummah and is also marked by profound mourning. On the day of Ashura, corresponding to 10th Muharram of 61st Hijri, one of the most tragic and heart-rending events in the history took place on the parklands of Karbala on the banks of the Euphrates River in Iraq. The beloved grandson of Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, Hazrat Imam Hussein radiallahu anhu, along with the members of his family and close companions, embraced martyrdom on this day for truth and justice. Marking the occasion, President Muhammad Shahabuddin and Prime Minister Tariq Rahman issued separate messages. Traditional Tajir processions were brought out from various parts of the country, including the Husseini Dalan Imambara in Old Dhaka, to commemorate the historic and heartbreaking memory of Karbala. This is Bangladesh Betar, giving you the news. Local Government, Rural Development and Cooperatives Minister Major Fakhrul Islam Alamgir has said the government will propose introducing a special allowance for families of the victims of enforced disappearances and ensure justice by bringing those responsible to trial. He made the remarks while addressing a national dialogue titled Right to Compensation and Rehabilitation at the Krishi Vidya Institution Bangladesh Auditorium in the capital today. The minister said the government would place a proposal to include a special allowance for families of disappeared persons in the current national budget. He said legal proceedings against those responsible for enforced disappearances would continue to ensure justice for the victims and their families. Home Minister Salahuddin Ahmed said the government is following a zero-tolerance policy against drugs and is working to implement the strategy strictly. He made the remarks while addressing as the chief guest at a discussion and award distribution ceremony marking the International Day Against Drug Abuse and Illicit Trafficking at the Osmani Memorial Auditorium in the capital today. The Home Minister said one of the commitments in the BNP's election manifesto was to protect the youth of the country from drugs and gambling, and the incumbent government is working accordingly. Later, at a press briefing, the Home Minister said the government is hopeful of bringing back the accused in the Osman Hadi murder case from India. The death toll from back-to-back strong earthquakes in Venezuela has risen to nearly 600. About 3,000 people were injured. Rescue teams are racing to find survivors trapped beneath the rubble of collapsed buildings. International rescue teams are also in Venezuela to search for survivors. The earthquakes, with magnitude of 7.2 and 7.5, hit Venezuela less than a minute apart on Wednesday night. Meanwhile, Prime Minister Tariq Rahman has expressed deep shock and sorrow at the loss of lives and extensive damage caused by the terrible earthquake occurred in Venezuela. World Cup football, and France will take on Norway at 1 a.m. at Boston, while Senegal will face Iraq at Toronto at the same time in the FIFA World Cup tonight. Moreover, Cabo Verde will encounter Saudi Arabia at Houston, while Uruguay will play against Spain in Mexico. Both the matches are scheduled to start at 6 a.m. tomorrow. Meanwhile, Turkey defeated the USA by 3-2 at Los Angeles, while the match between Paraguay and Australia ended in a goalless draw at San Francisco this morning. Finally, weather and focused volatile warm tonight says there are chances of rainy thunder showers with temporary south-southeasterly gusty or squally wind, a speed of 45 to 60 km per hour over the regions of Mymenshing, Dhaka, Faridpur, Khulna, Barishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Silat. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman returns home after wrapping up his visit to Malaysia and China. Tariq Rahman holds a historic meeting with Chinese President in Beijing. Chinese President pledges to remain a trusted friend of Bangladesh. Beijing proposes to establish Bangladesh-Myanmar-China Economic Corridor. Prime Minister pays tribute to Chinese heroes by laying wreaths at monument in Tiananmen Square. Holy Ashura observed in country with due religious solemnity. Families of unforced disappeared persons will be brought under allowance network in current budget, says LGRD Minister. Death toll from earthquake in Venezuela has risen to 589. Prime Minister Tariq Rahman expresses deep grief and sorrow. And FIFA World Cup football, Norway take on France while Senegal face Iraq at separate venues tonight. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here is the news commentary written by Alhamra Islam and read by Sheikh Tashdeed Ahmed. The Holy Ashura, the 10th day of the month of Muharram in the Arabic calendar, commemorating the martyrdom of Hazrat Imam Hussein ibn Ali radiallahu anhu, a grandson of the Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, was observed today across the country with due religious solemnity. On this day, Muslims across the world recalled the sacrifice of Hazrat Imam Hussein radiallahu anhu along with his 72 followers who embraced martyrdom for establishing truth and justice in the fight with soldiers of Yazid on Karbala Maidan in Iraq. Their sacrifice in the struggle to uphold the true ideals of Islam, human dignity and justice is regarded as an unforgettable chapter in history. Marking the occasion, President Mohammed Shahabuddin and Prime Minister Tariq Rahman issued separate messages calling upon all to embrace the teachings of Holy Ashura and work towards building a peaceful, humane, just and prosperous Bangladesh. The Prime Minister in his message said the tragedy of Karbala has inspired people through the ages to stand firmly for truth and against injustice and oppression. He asked all on the holy day of Ashura to grasp the significance of this glorious day and do more good deeds to gain closeness to Almighty Allah. Marking the day, Shia community members brought out Taziyah processions today in the city, which started from Imam Bara Husseini Dalan in Old Dhaka, and the procession was surrounded by law enforcers. Adequate security measures were taken around Imam Bara Husseini Dalan to ensure smooth observance of Holy Ashura. The word Ashura simply means 10th in Arabic, and therefore the name of the remembrance, literally translated, means the 10th day. Although Muharram is the sacred month as a whole, the 10th day of Muharram is the most sacred among all its days. The 10th day of Muharram is known as Ashura. The day of Ashura has a great significance in Islam and is remembered for many reasons. This is a great day on which Allah subhanahu wa ta'ala created the universe, and the doomsday will come on this day. On this day, Hazrat Adam alayhi salam descended to the world, while on this day the Almighty Allah saved Musa alayhi salam and his followers and drowned Pharaoh and his people. We have many lessons to take from this great day, particularly the tragedy of Karbala, where Hazrat Hussein radiallahu anhu was brutally murdered in Karbala with his family and friends. We should remember and pay solemn respect to the sacrifice of Imam Hussein radiallahu anhu for the establishment of Islam and pray for the martyrs of Karbala. In fact, the day of Ashura has become a great point of difference between Sunni and Shia, with Sunni Muslims celebrating the victorious exodus from Egypt, and Shia Sunni Muslims treat the day of Ashura as an added opportunity to seek Allah's forgiveness and reward. For Shia Muslims, Ashura is a much more solemn affair marked by public festivals of mourning that can include bloody self-flagellation. Though such bloodletting is discouraged by some Shia clerics, the day remains for Shia as a serious occasion of sorrow and reflection. Many Islamic scholars say Islam does not allow showing love for Imam Hussein radiallahu anhu through beating heads, lamenting the saddest episode of Karbala, mourning and displaying grief. Irrespective of all religious beliefs, it is fact that Ashura inspires us to be vocal against any injustice and repression and walk on the path of truth, justice and harmony. which is the true essence of Ashura. Thus, we should draw inspiration from the great lessons of this holy day and further strengthen harmony, mutual respect, tolerance, and brotherhood in the society. And that is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। যথাযথ মর্যাদায় দশই মহরম পবিত্র আশুরা পালন, মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2026, মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার আয়োজিত জাতীয় সংলাপ এবং ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন 2026 উপলক্ষে সংবাদ সম্মেলন। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন দশই মহরম পবিত্র আশুরা। হিজরি 61 সনের দশই মহরম সত্য ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির ধর্মে ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে কারবালায় হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমজ্জ্বল হয়ে আছে। কারবালার শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায়, সত্য সুন্দরের পথে চলার প্রেরণা যোগায়। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আজ বাংলাদেশের মুসলমানরাও নফল রোজা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগারের মধ্য দিয়ে দিনটি পালন করেছে। পবিত্র আশুরা উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক পৃথক বাণী দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে উল্লেখ করেছেন, পবিত্র আশুরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানব কল্যাণের উপর প্রতিষ্ঠিত। ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই। তাই আশুরার মহান শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আসুন আমরা সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করি। একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে নিজেদের আরও নিবেদিত করি। পবিত্র আশুরা উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন বলেন,
4: আশুরার দিন মুসলিম ইতিহাসের একটি বেদনাবিধুর স্মৃতি বহন করে। 61 হিজরিতে এই দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। তিনি অন্যায় ও জুলুমের কাছে মাথা নত করেননি, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কারবালার ঘটনা আমাদের শেখায় সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, অন্যায়ের সঙ্গে আপোষ করা যাবে না, ইমান ও আদর্শের প্রশ্নে দৃঢ় থাকতে হবে। তবে মনে রাখতে হবে, আশুরার মূল ইবাদত হল রোজা রাখা। শোক প্রকাশের নামে শরীয়ত বিরোধী কোনো কাজ, অতিরঞ্জিত আচরণের অনুমতি ইসলাম দেয় না। আশুরা আমাদেরকে কি শিক্ষা দেয়? প্রথমত আল্লাহর উপর ভরসা করতে শেখায়। মুসা আলাইহি সাল্লাম যখন সমুদ্রের সামনে এবং ফেরাউনের বাহিনী পেছনে, তখন তিনি বলেছিলেন, কাল্লা ইন্না মাই রব্বি সায়াহদিন, কখনো নয়, নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। মুমিন কখনো হতাশ হয় না। আশুরা আমাদেরকে শেখায় সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়েছেন যে সত্যের জন্য জীবন দেওয়া যায়, কিন্তু সত্যকে বিসর্জন দেওয়া যায় না। তাই এই দিনটি তাওবা, ইস্তেগফার ও আত্মশুদ্ধির দিন। আসুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং সত্য ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা গ্রহণ করি।
3: আজ সকালে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল ও শোক র্যালি বের করে। রাজধানীর পুরানো ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে আজ সকালে বিশাল তাজিয়া মিছিল বের করা হয়।
5: Ya Allah! Ya Allah! Ya Allah! Ya Allah! Ya Allah! Ya Allah!
3: তাজিয়া মিছিলে অংশ নেয়া বেশ কয়েকজন আমাদের বেতার প্রতিনিধির কাছে দিনটির তাৎপর্য তুলে ধরে বলেন।
5: দশই মুহরম আশুরা দিন ইসলামী ইতিহাসে একটি শুধু হৃদয়বিদারক দিন না, এই দিন সমাজের শান্তি শৃঙ্খলা এবং জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার একটা দিনের তাৎপর্য বহন করে।
6: আজকে আমরা ওই 61 হিজরিতে হৃদয় বিদারক ঘটনা যেটা ঘটেছিল, ইমামে হুসাইন এবং তার সঙ্গে সাথীদেরকে যে শহীদ করা হয়েছিল, তারই স্মরণে আজকে আমরা শোক মিছিল বের করেছি। কেন, এই শোকই হচ্ছে শক্তি, এই শোকই হচ্ছে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেতনা। এই চেতনাকে আমরা জাগ্রত রাখার জন্য, সারা মুসলিম উম্মার মধ্যে এই চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই মিছিল। আমরা এই মিছিলের মাধ্যমে আমাদের যুব সমাজকে সচেতন করি যে তাদেরকেও হুসাইনি হয়ে বাঁচতে হবে, তাদেরকে সব যুগে যে ইয়াজিদি আত্মপ্রকাশ করবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে আজকে আমাদের অনেক বড় একটা শিক্ষা।
7: সরকারি সামাজিক যে নিরাপত্তা তাতে আমরা সন্তুষ্ট, আর বিপ্লব আকারে ফিরে আসে এই কারবালার চেতনার মাধ্যমেই। তো আমরা আশা করি এই হুসাইনি চেতনা, কারবালার যে সত্যের উপর দৃঢ় থাকা, এই চেতনা প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং মসজিদ সামাজিক সংগঠনে আলোচনা করা উচিত।
3: আজ 26 জুন মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2026। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব মাদক সমস্যা বিদ্যমান ইস্যু, নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী প্রক্রিয়া, এই প্রতিবাদে নানা আয়োজনে দিবসটি পালিত হল। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2026 উপলক্ষে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি বলেন,
8: আজ 26 জুন জাতিসংঘ ঘোষিত মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় মাদকের বিরুদ্ধে লড়াই কোনো একক রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি সকল রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব এবং বৈশ্বিক অঙ্গীকার। প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতির ফলে আজ পৃথিবী একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য এই আধুনিক বিশ্ব মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের ভয়াবহ বিস্তারের কারণে গভীর উদ্বেগের মুখোমুখি। বিশ্বের কোনো দেশই এই সংকট থেকে সম্পূর্ণ মুক্ত নয়, বাংলাদেশও নয়। বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ কর্মক্ষম যুব জনশক্তি জনগোষ্ঠী হওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য এটি একটি বড় সুযোগ সৃষ্টি করেছে, কিন্তু সম্ভাবনাময় ভবিষ্যতের পথে একটি বড় হুমকি ও অন্তরায় হল অবৈধ মাদকের বিস্তার। ভবিষ্যতে উন্নত এবং সফল রাষ্ট্রের কাতারে উপনীত হতে হলে আমাদের তরুণ সমাজকে মাদকের করাল ঘাস থেকে অবশ্যই মুক্ত হতে হবে। মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এটি পরিবার, সমাজ ও অর্থনীতির উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে এবং ভবিষ্যৎ প্রজন্মের অমিত সম্ভাবনাকে বিনষ্ট করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, দেশে বর্তমানে প্রায় 82 লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছেন, যা মোট জনসংখ্যার প্রায় 4.88%। নতুন সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদক বা নিউ সাইকোঅ্যাকটিভ সাবস্টেন্সেস এর আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহার জনিত সমস্যা ঘনীভূত হয়েছে। উদ্বেগের বিষয় হল মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তি নির্ভর কৌশল ব্যবহার করছে। ডিজিটাল প্ল্যাটফর্ম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থার সহায়তায় তারা তরুণদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। নারী, শিশু, কিশোর সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা উপায়ে এই অপরাধ চক্রের শিকার হচ্ছে, ফলে একদিকে অপরাধ প্রবণতা বাড়ছে, অন্যদিকে মাদকাসক্তির ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতার নিরিখে মাদক সমস্যা সমাধানে আমাদেরকে আরো দায়িত্বশীল ও সক্রিয় হতে হবে।
3: আজ শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ KIB মিলনায়তনে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম ও নির্যাতনের শিকার পরিবারের পরিস্থিতি নিয়ে এক সংলাপের আয়োজন করে মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার। এতে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন,
9: তাদের স্বজনহারা যে বেদনা, খুঁজে না পাওয়ার যে বেদনা, সেই বেদনা আর আমরা তার সাক্ষী হয়ে থাকার যে বেদনা,
10: কয়েকদিন আগে তুলি আমাদের মায়ের ডাকে ছোট্ট ছোট মেয়েগুলো এখন বড় হয়েছে, কলেজে পড়ছে, ক্লাস টেনে পড়ছে, পার্লামেন্টে গিয়েছিল পার্লামেন্ট দেখতে, ওখান থেকে আমার ঘরে এসেছিল, আমি প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে এসেছিলাম, সাথে সাথে কথা বলেছেন, উনি কথা দিয়েছেন যে উনি তাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো তিনি দেখবেন, আমি বিশ্বাস করি তিনি দেখবেন, নিজে তিনি একজন ভুক্তভোগী। আমরা আর কথা বারবার বলতে চাই না, আমরা এগুলো কাজ করতে চাই, আমরা এগুলো বাস্তবায়িত করতে চাই। যদি আবার সেই ধরনের কোনো আচরণ দেখা যায় আমাদেরকে সমবেত ভাবে তার প্রতিরোধ করতে হবে। আমি বিশ্বাস করি যে খুব দ্রুত বিচারগুলো এগিয়ে যাবে এবং এটার জন্য সহযোগিতা করার জন্য সরকারের তরফ থেকে যেন সম্পূর্ণ সহযোগিতা করা হয় তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। ভাতা ব্যাপারে আমি খুবই নিজে সোচ্চার, আমি বারবার করে বলেছি যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে? অবশ্যই ভাতা দিতে হবে এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এটা কম্পেনসেট করা যাবে না তাদের ক্ষতিগুলো, পাশে তো দাঁড়াতে পারি আমরা, আমাদের রাষ্ট্র হিসেবে আমরা তাদের সহযোগী হিসেবে তাদের পাশে তো দাঁড়াতে পারি, তাদেরকে সাহস দিতে পারি। যখন এই বাচ্চাগুলো বড় হচ্ছে, ভালো স্কুলে পড়া, একটু ভালো থাকা এবং তাদের ভবিষ্যৎকে নির্মাণ করবার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু রাষ্ট্র করতে পারে। আমি বিশ্বাস করি যে এগুলো রাষ্ট্র করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব বলে আমি বিশ্বাস করি, যে আমরা আর এই গুম হয়ে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চাই না ভবিষ্যতে। এটা তো একটা হিউম্যানিটির বিরুদ্ধে একটা ক্রাইম, মানবতার বিরুদ্ধে একটা অপরাধ, প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত এবং এদের শাস্তি হওয়া উচিত। আমি বিশ্বাস করি একে একে প্রত্যেকটা ধারা পড়বে, প্রত্যেকের বিচার হবে, আমি এটা বিশ্বাস করি। এই সব গুম হওয়া, অত্যাচারিত, নির্যাতিত, এগুলো নিয়ে কোনো দলীয় রাজনীতি করতে চাই না, এ ব্যাপারে আমরা সবাই এক। আমরা বিচার চাই, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের স্বীকৃতি চাই, তাদের আইনের যে শক্তি সেই শক্তি তাদের হাতে তুলে দিতে চাই।
3: আগামী 28 জুন সারাদেশে অনুষ্ঠিত হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2026। এবারের কর্মসূচিতে দেশের প্রায় 2,40,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে সরকার। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিদ এমপি বলেন,
11: 28 জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2026 এর প্রথম রাউন্ড হতে যাচ্ছে। এই জাতীয় ভিটামিন এর ক্যাম্পেইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পেইনটি প্রতি বছর দুবার করে আমরা করতাম, করার কথা, এখন আমরা সেইটার প্রথম রাউন্ড এবছর করতে যাচ্ছি। এই ক্যাম্পেইনের মাধ্যমে 6 মাস থেকে 59 মাস অর্থাৎ 5 বছর, 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। সর্বমোট 2,40,00,000 শিশু আমাদের টার্গেট সারা বাংলাদেশে, এবং সারা বাংলাদেশে একদিনে এই বিশাল ক্যাম্পেইনটির মাধ্যমে 2,40,00,000 শিশুর কাছে পৌঁছানোর জন্য আমরা টার্গেট করছি। পাশাপাশি অল্প কিছু শিশু যদি ওই দিন কোনো কারণে বাদ যায়, তার পরের দিন সারা দেশের অধিকাংশ উপজেলাগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই বাদ পড়া শিশুদেরকে আমরা নিয়ে এসে টিকা দিয়ে এটাকে সম্পন্ন করব। আর বেশ কয়েকটি উপজেলা আছে, 58টি উপজেলা, যেগুলো দুর্গম অঞ্চলে, সেই অঞ্চলে শুধু পরের দিন না, পরের 4 দিন যেই সেন্টারগুলো থেকে টিকা দেওয়া হয়েছে ওই একই জায়গায় পরের 4 দিনের যে কোনো দিন শিশুরা বাদ যারা পড়বে তারা আসলেই তাদেরকে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব এবং আনার ব্যবস্থা করব। এই টিকাদান ক্যাম্পেইন আসলে শুরু হয়েছিল সেই 1995 সালে, যখন বেগম খালেদা জিয়ার সরকার দায়িত্বে ছিল। সেই সময়ে প্রথমবারের মতো এই জাতীয় টিকাদান কর্মসূচির সাথে ভিটামিন এ কে যুক্ত করা হয়, এবং এই ক্যাম্পেইনটা করেই শুধুমাত্র যে অন্ধত্ব দূর করা তাই নয়, কিংবা পুষ্টিহীনতা দূর করা তাই নয়, এই ভিটামিন এ ক্যাপসুল বিতরণের ফলে শিশু মৃত্যু হার সিগনিফিকেন্টলি কমে যায়। বিভিন্ন স্টাডিতে পৃথিবীর বিভিন্ন দেশে এটা প্রমাণিত হয়েছে, বিভিন্ন কারণে ডায়রিয়া হোক, হাম হোক, এসব কারণে যে শিশু মৃত্যুর হার ভিটামিন এ ক্যাপসুলের ফলে, সেই শিশু মৃত্যুর হার কমে, আমাদের দেশেও কমেছে। তাই এটা আমরা বাস্তবায়ন করা কন্টিনিউ করছি। 28 জুন সকাল 8 থেকে বিকাল 4 পর্যন্ত সারা দেশে একযোগে হবে।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় মোহাম্মদ জাবুল ইসলাম, গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ।

0: কাজী নজরুল ইসলাম আমাদের প্রাণের কবি, বাংলাদেশের জাতীয় কবি। তার বিস্ময়কর সৃষ্টিকর্ম, বিশেষ করে তার সঙ্গীত নিয়ে যে কাজ, সেই সঙ্গীত নিয়েই আমাদের ভাবনা, আমাদের আলোচনা, আমাদের গাওয়া সব কিছু। আপনারা জানেন যে দোলনচাঁপা আমাদের বাংলাদেশ বেতারের একটি গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, সব অনুষ্ঠানই গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু সঙ্গীতের মানুষ, সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের বেশি করে ভাবনা থাকে এই অনুষ্ঠানটার প্রতি। দোলনচাঁপা অনুষ্ঠানে আপনারা জানেন যে আমাদের দেশের প্রখ্যাত শিল্পীদের আমরা আমন্ত্রণ জানাই, তাদের ভাবনা, তাদের কথাবার্তা, তাদের সঙ্গীত নিয়েই আমরা কথা বলি এবং তাদের গান শুনি। আজকেও তার ব্যত্যয় ঘটবে না। আমাদের আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পী মোহাম্মদ জাবুল ইসলাম। জাবুল ইসলাম, কেমন আছো তুমি?
1: জি স্যার, ভালো আছি।
0: ভালো আছো? কেমন চলছে তোমার চর্চা?
1: ভালো।
0: তো আজকে তোমার গান নিয়ে এবং তোমার শিল্পী জীবন নিয়ে আমরা ছোট করে কথা বলবো। তো তোমার গান শুরু করার আগেই এই সঙ্গীত জীবন নিয়ে তুমি যদি একটু বলো, তুমি কিভাবে তোমার গান শেখা শুরু হয়েছিল, নজরুলের গানের প্রতি তোমার ভালো লাগাটা কিভাবে এলো, যদি একটু বলো।
1: আমার গান শেখা মূলত পারিবারিকভাবেই। আমার বাবা ছিল বাংলাদেশ বেতার রাজশাহীর আর্টিস্ট এবং পাকিস্তান আমলে, সেই আমলে, আর মানে বাড়িতে বাবার মুখ থেকেই গান শুনে আমার গান শেখা, বড় হয়েছি এবং মানে কালচারাল ফ্যামিলি বলতে পারেন।
0: মানে গানের মধ্যে ছোটবেলা থেকেই তোমার বুদ্ধি হয়েছে, যখন থেকে তুমি দেখেছো যে তোমার বাড়িতে গান বা গানের আবহ পেয়েছে,
1: মানে জন্ম নিয়ে
0: সেখান থেকে, হ্যাঁ, সেখান থেকে সঙ্গীতের প্রতি তোমার ভালো লাগার ব্যাপারটা। তো প্রাতিষ্ঠানিক শিক্ষা তোমার কিভাবে শুরু হয়েছিল?
1: আর প্রাতিষ্ঠানিক শিক্ষা আমি পরবর্তীতে রাজশাহীর তৎকালীন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বিদুষী মঞ্জুশ্রী রায়ের কাছে প্রায় 30-35 বছর তালিম নিয়েছি ক্লাসিক্যালে। এবং আর নজরুল সম্পর্কে বলতে হয়, যেমন আমাদের পারিবারিকভাবে আমরা নজরুল প্রেমিক, আমার বাবাও একজন নজরুল প্রেমিক ছিল এবং আমার বাবা আমাকে সবসময় বলতেন যে যদি গান গাইতে হয় তো নজরুলের গানই গাইতে হবে।
0: তো এটা একটা কারণও আছে। আমরা জানি যে নজরুল আমাদের শুধু বাংলা সঙ্গীত না, পৃথিবীর সমস্ত সঙ্গীত যারা কর্মী বা সঙ্গীত নিয়ে যারা কাজ করেছেন তাদের সমস্ত কাজ যদি আমরা বিবেচনা করি, আমরা দেখব যে বিশেষ করে আমাদের যে এই সাবকন্টিনেন্টে উচ্চাঙ্গ সঙ্গীত তথা সেমি ক্লাসিক্যাল গান সব কিছু মিলিয়ে যত ধরনের অঙ্গ মানে আছে, সমস্ত দিকে নজরুল দক্ষতা এবং দাপটের সঙ্গে কাজ করেছেন। এর জন্য আমরা বারবার বলি যে সঙ্গীতের এনসাইক্লোপিডিয়া হচ্ছে কাজী নজরুল ইসলাম। নজরুলের চর্চা যদি আমরা করি, নজরুল সঙ্গীতের চর্চা যদি আমরা করি, তো সঙ্গীতের সমস্ত দিক আমাদের চর্চা করা হয়। ধন্যবাদ তোমাকে, আমরা আরো কথা শুনবো, আগে একটা গান শুনি। প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: আমি প্রথমে যে গানটি পরিবেশন করব, এটি নজরুল সৃষ্ট রাগ অরুণ রঞ্জনী। হাসে আকাশে শুক তারা হাসে,

করেছিলেন এবং সেই রাগে তার গান, নতুন গান উনি তৈরি করেছিলেন এবং তৎকালীন সময়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলোতে এই গানগুলো উনি প্রচার করেছেন। আকাশবাণী কলকাতার যে শ্রেষ্ঠতম অনুষ্ঠান নজরুল পরিচালনা করতেন তার অন্যতম একটি নবরাগ পর্যায়ের একটি অনুষ্ঠান হয়েছিল নবরাগ। তো সেই নবরাগে উনি যে রাগগুলি নিজে উনি সৃষ্টি করেছিলেন সেই রাগগুলির উপরে গান তৈরি করে প্রচার করতেন। তেমনি এই গানটি এটা অসাধারণ জনপ্রিয়তা পেয়েছিল তখন। আপনারা আগেই শুনেছেন যে এটি রাগ অরুণরঞ্জনীতে নিবদ্ধ এবং তাল ত্রিতাল, শুনি আমরা গানটি।

0: বাহ, ভারী সুন্দর, ভালো লাগলো তোমার গান। সুধী মণ্ডলে আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভৈরব এবং ভৈরবীকে আশ্রয় করে কি অসাধারণ দক্ষতাতে, মানে প্রচলিত রাগগুলির চরিত্রগুলোকে বাদ রেখে কেমন করে নবতর নতুনতর একটি রাগ তৈরি করা যায়। আমরা জানি যে ভৈরব এবং ভৈরবীকে ভেঙে বসন্ত মুখারি বা এরকম আরও অনেক গুণকেলি, রামকেলি, ভৈরব, ভৈরবী, কত সকালের রাগ আছে, তো তার চরিত্র থেকে আলাদা করে একটি রাগ তৈরি করে তাতে স্থায়ী অন্তরা সঞ্চারে আবহক পুরো ফর্মের একটি গান তৈরি করা কত কঠিন, বোধ করি যারা সঙ্গীত সৃষ্টি বা চর্চার সঙ্গে থাকেন তারা খুব ভালো করে বোঝেন। তো এবার আরেকটি গান শুনব, তার আগে নজরুল সঙ্গীত, পার্টিকুলারলি নজরুল সঙ্গীতের যে প্রশিক্ষণ বা প্রাতিষ্ঠানিক শিক্ষা তোমার কিভাবে হয়েছে একটু যদি বলো।
1: এখন তো আদি রেকর্ড ভিত্তিক গান এসে গিয়েছে, কিন্তু একটা সময় ছিল আমরা ওই সিডি ক্যাসেট এবারে আমি একটি আমাদের জাতীয় কবির, এই গানটিও মানে সুরটা লাইট হলেও মানে ভৈরবী রাগের উপরে সুন্দর একটি ফুলের বর্ণনা করা আছে, চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা। এই গানটি
0: অসাধারণ, এটা চন্দ্রমল্লিকা বলে হয়তো সার্চ দিলে আপনারা নাও পেতে পারেন, চাঁদের দেশের পদ ভোলা ফুল এই বলে দিলে আবার এটা আগে আসতে পারে। তো এই গানটি মানে একেবারেই নতুনতর গান, আগে আমরা যতদূর জানি আজ থেকে ২০ বছর আগে এ গানের অস্তিত্বই ছিল না, পরবর্তীতে এই অসাধারণ গানটি আমরা পাই। এটা গানের মালা গ্রন্থে গ্রন্থিত হয়েছে, তুমি বলেছো যেটা ভৈরবী এবং দ্রুত দাদরায়। এটা রেকর্ড হয়েছে এইচএমভি থেকে এপ্রিল ১৯৩৪ সালে, শিল্পী ছিলেন কে মল্লিক, স্বরলিপি নজরুল ইনস্টিটিউট থেকে ১২তম যে খণ্ড, দ্বাদশ খণ্ড, তাতে বেরিয়েছে। শুনি গানটি আমরা।

0: খুব সুন্দর, একেবারে অন্যরকমের চরিত্র। চন্দ্রমল্লিকা ভৈরবী রাগকে কি চমৎকার অনায়াস ব্যবহার করে, কারণ ভৈরবী রাগের কিন্তু বিবিধ মানে চলাচলের পথ, মানে বিভিন্নভাবে এই নোটসগুলোকে মানে বৈচিত্র্যপূর্ণভাবে ব্যবহার করা যায়। তো সেটাই নজরুলের একটি নতুনতর বোধহয় দিক উন্মোচন হবে এই গানটিতে। তো খুব ভালো লাগলো গানটি শুনে আমার, নিশ্চয়ই তুমি ভবিষ্যতে এরকম গান আরও গাইবে সেই আশায় আমরা থাকব। তো এবার তোমার থার্ড গান কোনটি হবে, কি গান গাইবে?
1: এবারে একটি ইসলামিক গান, আমাদের জাতীয় কবির লেখা। গানটি মূলত হজ এবং আমাদের শিশু নবী নবীজির বর্ণনা করা আছে মক্কা নগরীর এবং আরফাতের ময়দান এগুলোকে নিয়ে। তো এটা একটি অসাধারণ গান, যে চল রে কাবার জিয়ারতে চল নবীজির দেশ।
0: অসাধারণ এই গানটি। এই গানটি আমরা রেকর্ড তো অনেক আগেই পেয়েছি, স্বরলিপি পেয়েছি, কিন্তু এই গানটি চলন তেমন ছিল না, প্রচলন ছিল না। আমরা নজরুল ইনস্টিটিউট থেকে এটা শিখিয়ে এটার অদ্ভুত একটা ছন্দ আছে। আমরা যারা খেয়াল গান করি, আমরা দ্বিগুণ তিনগুণ এরকম ছন্দে আমরা সারগাম তান কম্বিনেশন তৈরি করি। তো এই গানটি কাহার বাতালে চলছে, কিন্তু মধ্যে যে কাজটা লাগানো হচ্ছে ওটা কিন্তু ত্রিমাত্রিক ছন্দে। একটা অসাধারণ যে ইসলামী গান উনি প্রথম বাংলা গানের ভাণ্ডারে নিয়ে এলেন, তো তার ভিতরেও সঙ্গীতের বিভিন্ন শাখা বা উপকরণগুলোকে দক্ষতার সঙ্গে উনি ব্যবহার করেছেন। এটি তেমনি একটি গান। এটা সূত্র আমরা পেয়েছি রেকর্ড কোম্পানির চুক্তিপত্র থেকে, 27/7/1936 সালে রেকর্ড টুইন কোম্পানি থেকে সেপ্টেম্বর 1936 সালে এটা বেরিয়েছিল। আমাদের প্রিয় শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ এই গানটির শিল্পী, তাল কাহারবা আমি আগেই বলেছি। তো স্বরলিপি এটা নজরুল একাডেমি থেকে প্রথম বেরোয় তৃতীয় খণ্ডে, শুনি আমরা গানটি।

0: অনেক ধন্যবাদ তোমাকে। একটু দুরূহ গানটা, তারপরেও তুমি চেষ্টা করেছো ভালো করে গাওয়ার। তো জাবুল, এবার তোমার সঙ্গে যে কথাটা বলতে চাই, যে তোমাদের এই জেনারেশন যারা তোমরা গান করছো, তাদের মধ্যে নজরুল সঙ্গীতকে প্রমিত সুরে গাওয়া বা ভালোভাবে গাওয়া, বা নজরুলকে আশ্রয় করে, সঙ্গীতকে আশ্রয় করে পেশাগতভাবে সফল হওয়ার জন্যে আগ্রহ কেমন দেখছো? নতুন শিল্পী তথা নতুন ছাত্রছাত্রীদের মধ্যে নজরুলের প্রতি যে আগ্রহ, সেটা কেমন দেখছো?
1: বর্তমানে নতুন জেনারেশন এবং আমরা যারা নজরুল সঙ্গীত করছি, এবং নজরুলের প্রভাবটা অনেক বেড়েছে আগের থেকে, এবং সবাই দেখছি মানে নজরুলের গানের প্রতি আকৃষ্ট হয়েছে, এবং শুদ্ধ সুরে এবং বাণীতে স্বরলিপি, যেমন আদি রেকর্ড ফলো করছে, এবং রেডিও টেলিভিশনে গাইতে গেলে, যেমন আগে গেলে হয়তো টেলিভিশন প্রোগ্রাম দিয়েছে, রেডিওতে দিয়েছে, আমরা গিয়ে ওই আদি রেকর্ড টেকর্ড না গেয়ে ফেলেছি।
0: বুঝতে পেরেছি, মানে ওইভাবে ভাবনা চিন্তা করে নজরুলের গান গাওয়ার ব্যাপারটা ছিল না। কিন্তু এখন আমাদের নজরুল ইনস্টিটিউট তথা আমাদের গুণী শিল্পীদের উৎসাহ এবং তাদের কর্মকাণ্ডের কারণেই আমরা প্রমিত সুর এবং বাণীতে নজরুলকে গাওয়ার চেষ্টা করছি, এবং আমি জানি যে সারা পৃথিবীর এখন শিল্পীরা সবাই চেষ্টা করছে এমনিভাবে নজরুলের গানকে প্রমিত রূপে গাওয়ার জন্য। তো আমরা তোমার সঙ্গে অনেক কথা বলতে বলতে একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তোমার আজকের অনুষ্ঠানের শেষ গান কি হবে, কোন গানটি গাইবে তুমি?
1: আজকে একটি আজনিশীতে অভিসার তোমারই পথে প্রিয়।
0: আহা, অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত দাপটের একটি গান। সুধী মন্ডলী, আজনিশীতে অভিসার, এই গানটি গজলঙ্গের। এটা গানের মালা গ্রন্থে গ্রন্থিত হয়েছে। এই গানটির ভিতরে পিলু এবং খাম্বাজ দুটোর আগে বেসিক ব্যবহার হয়েছে তালকাহার বা রেকর্ড HMV থেকে অক্টোবর 1934 সালে বেরিয়েছে। শিল্পী ছিলেন হরিমতি, মানে তৎকালীন সময়ের দাপটের গান গাওয়ার বিখ্যাত শিল্পী হরিমতি। এই গানটির ভিতরে গজল গানের যে বিষয়টি, সেটা হচ্ছে যে একটি প্যারা সুরে তালে গাওয়ার পরে তারপর অন্য প্যারাগুলিকে তাল ছাড়া গাওয়ার একটা আলাদা মেজাজ, তারপরে আবার খুব দাপটের সঙ্গে আবার তালে ফিরে আসা, এই বিষয়গুলি আছে। তো এই গানটি আমরা শুনব আমাদের মোহাম্মদ জাবুল ইসলামের কণ্ঠে, এবং আমার মনে হয় আপনাদের জাবুলের গান ভালো লাগছে, এবং আশা করি এই গানটিও আপনাদের ভালো লাগবে। তো তোমার এই গানটির সঙ্গেই আমরা অনুষ্ঠান শেষ করব। তুমি যদি আমাদের, বিশেষ করে আমাদের শ্রোতামণ্ডলী এবং অভিভাবকদের উদ্দেশ্যে কিছু যদি বলো।
1: সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা, এবং নজরুলের গান শুনুন, নজরুলকে ভালোবাসুন, এবং শুদ্ধ সুরে শুদ্ধ বাণীতে আদি রেকর্ড ফলো করে গাওয়ার চেষ্টা করার আমার অনুরোধ এটা।
0: অবশ্যই তুমি ঠিক কথা বলেছো, এবং সেই সাথে নজরুলের গান গাইতে গেলে আমাদের যে বেসিক যে তালিম, গান শেখা, ভালো গান গাওয়ার যে দক্ষতা তৈরি করার ব্যাপারটা, এটাও খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা বলবো যে অভিভাবক মণ্ডলীকে, আপনাদের ছেলে মেয়েদের প্রপারলি গান শেখান, ভালো গুরুর কাছে গান শেখান, তাহলে দেখবেন যে তারা বিপথে যাবে না এবং সত্যিকারের দাপটের সঙ্গে দক্ষতা দিয়ে নজরুলের গান গাইবে, তাহলে তাদের সৎ পথে আগামী দিন এগিয়ে যাওয়ার জন্য তাদের পথটা অনেক সহজ হয়ে যাবে। সুধী মণ্ডলী, আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে আমাদের আজকের অনুষ্ঠানে যারা যন্ত্র সহযোগিতা করেছেন তাদের নাম একটু বলি। তবলায় জটন কুমার রায়, কিবোর্ড জুয়েল আলদিন, বাঁশি ইয়ামিন আলী, গিটার আলমগীর হায়াত রুম্মন, বেহালা মুরাদ হোসেন টিপু, পার্কেশন শাহাদাত হোসেন রানী। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের গানের সঙ্গে থাকবেন। চর্চা, সততা এবং দক্ষতা নিয়ে আগামী দিনের যে সঙ্গীতের যে রাস্তাগুলো, সঙ্গীতের যে পরিবেশগুলো, সেটা যেন আরও সমৃদ্ধ হয় সেই চেষ্টা করবেন। আমরা সবাই আপনাদের সঙ্গে কাজ করব, সবাই মিলেই আমরা নজরুলের গানকে আরও সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত করব। শুভরাত্রি, ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান তোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় মোহাম্মদ জাবুল ইসলাম, গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। দোলন চাপা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা,
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অগ্নি নির্বাপনে আমাদের সকলকে সচেতন হতে হবে, অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুন ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতনতা এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন, ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দিবেন না, বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি বা সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ, তাই ধূমপান পরিহার করুন, মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করুন, আগুন থেকে সাবধান থাকুন, হাতের কাছে দুবালতি পানি এক বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতেই তা আগুনে নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন, গৃহের বৈদ্যুতিক তারের মাঝে মাঝে পরীক্ষা করুন এবং পুরনো তার বদলে ফেলুন। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে পবিত্র আশুরা উপলক্ষে ট্রান্সক্রিপশন সার্ভিসে বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান মোহরমের এলোই। গ্রন্থের উপস্থাপনায় আসান হাবিব বাপ্পি।

আকাশে দেখা দিয়েছে মহরমের চাঁদ, শুরু হয়েছে নতুন হিজরি বছরের প্রথম মাস মহরম। ইসলামের চারটি তাৎপর্যপূর্ণ মাসের অন্যতম এই মাস মুসলিম উম্মার কাছে শ্রদ্ধা, সংযম, আত্মত্যাগ ও আদর্শের প্রতীক। পবিত্র মহরম আমাদের স্মরণ করিয়ে দেয় ইতিহাসের বহু তাৎপর্যপূর্ণ ঘটনা। আর এই মাসের দশম দিন পবিত্র আশুরা মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য স্মরণীয় দিন। এই দিনে নবী রাসূলদের জীবনে সংঘটিত হয়েছে বহু তাৎপর্যপূর্ণ ঘটনা। একই সঙ্গে কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে আত্মোৎসর্গের যে মহাকাব্য রচিত হয়েছিল তা আজও মানব সভ্যতার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে। 61 হিজরির দশই মহরম, ফোরাত নদীর তীরে কারবালার উত্তপ্ত প্রান্তরে অন্যায়ের কাছে মাথা নত না করে শাহাদাত বরণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তাঁর সঙ্গীরা। তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সত্য ও ন্যায়ের সংগ্রামের সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্তগুলোর একটি। প্রিয় শ্রোতা, সাদর আমন্ত্রণ পবিত্র আশুরা উপলক্ষে ট্রান্সক্রিপশন সার্ভিসে রেকর্ডকৃত গান নিয়ে বিশেষ আয়োজন মহরমের চাঁদ এলো ওই অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতেই শুনব একটি মার্সিয়া, শিল্পী ইউসুফ আহমেদ খান, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার শিল্পী নিজেই।

কারবালার বেদনাময় ঘটনা কেবল একটি যুদ্ধের ইতিহাস নয়, এটি সত্যের জন্য আত্মত্যাগের ইতিহাস। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোক নেমে আসে সমগ্র মুসলিম জাহানে। সেই বেদনা আজও মানুষের হৃদয়ে সমানভাবে নাড়া দেয়। মরুপ্রান্তরের সেই রক্তস্নাত দিনের স্মৃতি যুগে যুগে কবি, শিল্পী ও সাধকদের কণ্ঠে ধ্বনিত হয়েছে। মানুষের কান্না শোক আর ভালোবাসার ভাষা হয়ে উঠেছে অসংখ্য শোক সঙ্গীত। এই গভীর শোক ও মানবতার আর্তনাদকে ধারণ করে এবারে শুনব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা হৃদয় ছোঁয়া পরিবেশনা ফোরাতের পানিতে নেমে সমবেত কণ্ঠে।

প্রিয় শ্রোতা, কারবালার বিপর্যয়ের মুহূর্তেও ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ও তাঁর পরিবার অবিচল ছিলেন আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। বিপদের মুখেও তাঁরা হারাননি ইমানের দৃঢ়তা, হারাননি নবীপ্রেমের আলো। তাই মহরমের শিক্ষা শুধু শোকের নয়, এটি আত্মশুদ্ধি, ধৈর্য, বিশ্বাস এবং প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে হৃদয়ে ধারণ করারও শিক্ষা। কারবালার শোক, ত্যাগার ভালোবাসার অবিনশ্বর ইতিহাস যুগে যুগে মানুষের হৃদয়কে আন্দোলিত করেছে। সেই গভীর বেদনার প্রতিধ্বনি নিয়ে রচিত হয়েছে হৃদয়স্পর্শী গান কাঁদো কাঁদো সারা জাহান। শোকের আবহে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ও কারবালার শহীদদের স্মরণে শুনুন এই আবেগময় পরিবেশনা। শিল্পী সোহরাব হোসেন, গীতিকার মাসুদ করিম।

মহরমের চাঁদ দেখা দিলেই ইতিহাসের পাতা যেন আবার খুলে যায়। স্মৃতিতে ফিরে আসে কারবালার প্রান্তর, ফোরাতের তীর, তৃষ্ণার্ত শিশুদের আর্তনাদ, স্বজন হারানোর বেদনা এবং সত্যের পথে অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত। এই শোক গাঁথা শুধু আরবের মরুভূমিতে সীমাবদ্ধ থাকেনি, তা ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা ভাষা ও সংস্কৃতিতে। বাংলা সাহিত্যেও কারবালার বেদনা গভীর আবেগে স্থান পেয়েছে। এবার শুনুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি কালজয়ী মার্সিয়া, মহররমের চাঁদ এলোই কাঁদাতে ফের দুনিয়ায়। কণ্ঠে ফেরদৌসী রহমান।

মোহরামের চাঁদ লো ওই কা।

0: শ্রোতা বন্ধুরা, বাংলার লোকসাহিত্যে কারবালার ইতিহাস বিশেষভাবে সংরক্ষিত হয়েছে পুঁথি সাহিত্যে। গ্রাম বাংলার আসরে এসব পুঁথি পাঠের মাধ্যমে মানুষ জেনেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুয়ের সংগ্রাম, তাঁর পরিবারের আত্মত্যাগ এবং কারবালার বেদনাময় ইতিহাস। পুঁথির ভাষা সহজ, কিন্তু তাঁর আবেগ গভীর। শ্রোতাকে এই মুহূর্তেই নিয়ে যায় ইতিহাসের সেই ঘটনাবহুল প্রান্তরে। এখন আমরা শুনব একটি পুঁথির অংশ। এতে বর্ণিত হয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর কারবালার প্রান্তরে আগমন এবং সেই মর্মস্পর্শী মুহূর্তের চিত্র। পুঁথিটি লিখেছেন মৌলভী কাজী আমিনুল হক, পাঠে আছেন আব্দুল লতিফ।
1: কারবালা ময়দানে যাবে হোসেন পৌঁছিল, চলিতে ঘোড়ার পাও জমিনে গাড়িল। হায় হায় তিনবার শব্দ শিরের পরেতে, শুনিতে পাইলেন তিনি গায়েব হইতে। যেখানে জমিতে রাখে কদম ঘোড়ার, খুনের ফোয়ারায় ওঠে পানির আকার। আরে সবারই যথেক পশু পড়িল বসিয়া, সামনে না যায় কবুয়ু সে জায়গা ছাড়িয়া। আয় আরে করিল বহুত চেষ্টা না চলে আগেতে, কাপিল সবার দিল তখন ভয়েতে। তাকো তো নাহি কোয়ার যাইতে সামনে, বিপাকে পড়িয়া গেল যো কারবালা জমিনে। আয় আর তিন কোষ দূরেতে ছিল যে পোড়াত দরিয়া, বসিয়া পড়িল সবে আজে জইয়া। আখেরি লাচার হই ইমামো জাহান, গাড়িতে হুকুম দিল যো তাম্বু ও নিশান। আরে হুকুম পাইল যদি তামামইয়ার, গাড়িল তাহারা তাম্বু তথায় সবার। গাড়িতে তাম্বুর খুঁটা লাকড়ি হজিতে, আরে নেকালে সোরগ খুন খুঁটা ও জমিতে। দেখিতে পাইয়া ভয়ে তামামইয়ারে, আসিয়া বলিল তাহায়া ইমামো হুজুরে। আয় আরে শুনিয়া মলিন মুখি বলিল ইমাম, এই তো কারবালা ময়ুর শহীদি মকাম।
0: প্রিয় শ্রোতা, পুঁথি পাঠ শুনতে শুনতে আমরা চলে এলাম পবিত্র আশুরা উপলক্ষে ট্রান্সক্রিপশন সার্ভিসে রেকর্ডকৃত গান নিয়ে বিশেষ আয়োজন মহররমের চাঁদ এলো ওই অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। কারবালার প্রান্তরে সংঘটিত সেই মর্মন্তুদ ঘটনা আজও মানবতার ইতিহাসে এক অনন্য শিক্ষা হয়ে আছে। মহররমের চাঁদ অস্ত যাবে, সময়ের স্রোতে দিন মাস ও বছর পেরিয়ে যাবে, কিন্তু কারবালার শিক্ষা কখনো মুছে যাবে না। সত্যের পক্ষে অবিচল থাকা, অন্যায়ের কাছে মাথা নত না করা এবং ন্যায় ও মানবতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার যে মহান আদর্শ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও তাঁর সঙ্গীরা রেখে গেছেন, তা যুগে যুগে মানুষকে প্রেরণা যুগিয়ে যাবে। পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মহররমের চাঁদ এলো ওই এখানেই শেষ করছি। মহান আল্লাহ আমাদের সকলকে সত্য, ন্যায় ও মানবতার পথে চলার তৌফিক দান করুন।

0: পবিত্র আশুরা উপলক্ষে ট্রান্সক্রিপশন সার্ভিসের বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান মহরমের ওই চাঁদ এলো হই এখানেই শেষ হলো। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন আহসান হাবিব বাপ্পি, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারওয়ার মোর্শেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালা এখন রয়েছে আধুনিক গান। শিল্পী সাবিনা ইয়াসমিন শিল্পী কণ্ঠে প্রথম গানটির কথা সাজিয়েছেন মাসুদ করিম, সুর করেছেন আজাদ রহমান।

শ্রোতা বন্ধুরা, আপনারা আধুনিক গান শুনছেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। শিল্পী কণ্ঠে এবারের গানটির গীতিকার আবু হায়দার সাজিদুর রহমান, সুর করেছেন আজাদ রহমান।

0: শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি রাত 7:45 দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মন্ত্রিসভার সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। এর আগে আজ স্থানীয় সময় বিকেল 5:16 বেজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াও ইয়াং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে আজ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের স্থানীয় সময় সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদত বার্ষিকী উপলক্ষে মহরম মাসের 10 পবিত্র আশুরা পালন করা হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। কারবালার ঐতিহাসিক ও হৃদয় বিদারক স্মৃতিকে স্মরণ করতে পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়া সহ দেশের বিভিন্ন স্থানে বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালু করার বিষয়টি চলতি বাজেটেই অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে। তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিগগিরই জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিল উত্থাপন করা হবে। তিনি বলেন, মাদকাসক্তদের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে দেশের 7 বিভাগে 200 শয্যার সরকারি নিরাময় কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফিনিক্স সামিট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, একটি শক্তিশালী জাতীয় সাইবার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে তথ্য প্রযুক্তি শিল্প এবং মিডিয়া অংশীজনদের একযোগে কাজ করতে হবে। ভেনিজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 600, আহত হয়েছেন 4,300 বেশি মানুষ। ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারীরা। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো উদ্ধারকাজে অংশ নিচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় উপকূলীয় অঞ্চল লা গুয়াইরায় 70,000 বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে 100 বেশি ভবন ধসে পড়েছে। বুধবার রাতে 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে ভেনিজুয়েলায় 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এদিকে ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ বাংলাদেশ সময় রাত 1:00 যুক্তরাষ্ট্রের বোস্টনে নরওয়ে ফ্রান্সের মোকাবেলা করবে এবং একই সময়ে কানাডার টরন্টো

0: মেক্সিকোতে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল বাংলাদেশ সময় সকাল 9টায় সিয়াটলে মিশর ইরানের এবং একই সময়ে ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মধ্যেকার ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেট। ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ রাতের একমাত্র খেলায় স্কটল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় রাত 11:30 খেলাটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আজমতুল্লাহ। পথ ও পাথে অনুষ্ঠানে তোষামদের কুফল সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনতে পাবেন সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজে। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচার করাকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠান শুনবেন জনতার জিয়া সকাল 7:30। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ শুনবেন সকাল 9:05। বাজেট 2026-27 নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান শুনবেন সকাল 10:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35। জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05। সুর তরঙ্গ বিকেল 4:25। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10। সোনালী ফসল সন্ধ্যা 6:05। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাঠে আমার। শনিবারদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধ্যা 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সুমী পেশি রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত 10:20। FM এর অনুষ্ঠান সূচি FM 92 মেগাহার্জে সন্ধ্যা 7:00-11:00 পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে বেলা 12:10 থেকে বেলা 2:15 এবং রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 7:00-9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছি আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 22 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল

0: 36.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 76%, সন্ধ্যে 6টায় 55%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5টা বেজে 13 মিনিটে, অস্ত যাবে 6টা বেজে 50 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঢানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও 90 মেগাহার্টজ। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।

0: Sadakallahu al-Azim.
1: Bismillahir Rahmanir Rahim. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. Tilawat kithu surah al-Fatihah. আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল সঠিক পথে চালিত করো, তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথে নয় যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। আমিন।
2: এতক্ষণ পবিত্র কোরআন তিলাওয়াত ও তর্জমা শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحيم السلام عليكم বাংলাদেশ বেতার ঢাকা সকাল ছটা আজ শনিবার তেরোই আষাঢ় 1433 বঙ্গাব্দ 11ই মুহররম 1448 হিজরি 27 জুন 2026 খ্রিস্টাব্দ
1: শুভ সকাল সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্স FM 90 মেগাহার্স FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর বরিশাল ঠাকুরগাঁও সিলেট কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হচ্ছে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা দুজন মিরাশফাক হোসাইন এবং ফাতেমা জীবন্নেসা মুনিয়া
0: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম সোলেমান হোসেন খান রাহাত তরফদার মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম
1: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত আজ সূরা রাদের 3 ও 4 আয়াত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আজমতুল্লাহ
3: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم